0: আলউদ্দিন আহমেদ।
1: অধিবেশনের শুরুতেই পবিত্র কুরআন তেলাওয়াত। আজ সূরা নাহলের 90 আয়াত থেকে 92 আয়াত পর্যন্ত তেলাওয়াত করছেন কারি মোহাম্মদ আবু রায়হান।

0: এখন তর্জমা পাঠ করছেন মাওলানা মোহাম্মদ হাফিজুর রহমান।
1: বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের তিলাওয়াতকৃত সূরা নাহালের 90-92 আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, নিশ্চয় আল্লাহ আদেশ করেন ন্যায় বিচার করার ও সদাচরণের এবং আত্মীয় স্বজনকে দান করার, আর তিনি নিষেধ করেন অশ্লীলতা, অসঙ্গত কাজ ও অবাধ্যতা করতে। তিনি তোমাদেরকে উপদেশ দেন যাতে তোমরা শিক্ষা গ্রহণ করো। যখন তোমরা পরস্পর আল্লাহর নামে অঙ্গীকার করো তখন তা পূর্ণ করো এবং আল্লাহকে জামিন করে নিজেদের কসম দৃঢ় করার পর তোমরা তা ভঙ্গ করো না। নিশ্চয় আল্লাহ জানেন

0: তোমরা যা করো, তোমরা হও না ওই উম্মাদিনী নারীর মতো যে তার সুতা মজবুত করে পাকানোর পর তার পাক খুলে টুকরা টুকরা করে ছিঁড়ে ফেলে। তোমরা পরস্পরকে প্রবঞ্চনা করার জন্য নিজেদের কসমকে ব্যবহার করে থাকো, যাতে একদল অন্য দল অপেক্ষা অধিক লাভবান হয়ে যায়। এত দ্বারা আল্লাহ তো শুধু তোমাদের পরীক্ষা করেন, অবশ্যই আল্লাহ তোমাদের কাছে কিয়ামতের দিন স্পষ্টভাবে প্রকাশ করে দেবেন যে বিষয়ে তোমরা মতভেদ করতে। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।
1: পথ ও পাথেয়, আজকের বিষয় খাদ্যে ভেজাল প্রতিরোধ। এ সম্পর্কে বলছেন
2: মানুষের জীবন ধারণের জন্য খাদ্য একটি অপরিহার্য উপাদান। মানুষ সুস্থ ও সবলভাবে বেঁচে থাকার জন্য পবিত্র ও নির্ভেজাল খাবার গ্রহণ করে থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল করিমে ইরশাদ করেন, ইয়া আইয়ুহান নাস كلوا مما في الأرض حلالا طيبا ولا تتبعوا خطوات الشيطان هي منوب جاتي تمرا খাও পৃথিবীতে যা কিছু হালাল ও পবিত্র, কিন্তু শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। আফসোস, মানুষ বুঝে না বুঝে অধিক মুনাফার আশায় খাদ্যে ভেজাল মিশিয়ে থাকে, যেই কারণে মানুষের স্বাস্থ্যহানি এবং মৃত্যু পর্যন্ত হতে পারে। এজন্য প্রতিটি মানুষকে খাদ্য সচেতন হওয়া খুবই বাঞ্ছনীয়। অসাধু ব্যবসায়ীরা ফল ফলাদি, শাকসবজি, গোস্ত, মাছ সতেজ রাখার নিমিত্তে ক্ষতিকর রাসায়নিক পদার্থ, ফরমালিন ও কীটনাশক মিশিয়ে থাকে। অসৎ ব্যবসায়ী মানুষগুলো দুধ সহ নানা শিশু খাদ্যেও ভেজাল মিশিয়ে থাকে। মূলত ইসলাম খাদ্যদ্রব্যে ভেজাল দানকারীদেরকে প্রতারক, ধোকাবাজ ও বিশ্বাসঘাতক হিসাবে অভিহিত করেছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত একটি হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নাহা আন বাইউল গরর, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতারণামূলক ক্রয় বিক্রয় নিষিদ্ধ করেছেন। ভেজাল খাদ্যদ্রব্যের উৎপাদন, বিপণন ও পরিবেশনের মধ্য দিয়ে মানুষের ক্ষতি সাধন করা হয়, যা মানবতা বিধ্বংসী ও জঘন্য অপরাধ। মূলত এর মাধ্যমে মানুষ নিজেদেরকে ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে নেয়। মহান রব্বুল আলামিন সূরা নিসার 29 নম্বর আয়াতে ইরশাদ করেন, ওয়ালা তাকতুলু আনফুসাকুম, তোমরা নিজেরা নিজেদেরকে হত্যা করো না। সম্মানিত শ্রোতা, যে খাবার খেয়ে মানুষ জীবন ধারণ করবে, সুখে শান্তিতে থাকবে, আল্লাহর ইবাদত করবে, সেই খাবারে ভেজাল মিশিয়ে মানুষের স্বাস্থ্যের ক্ষতি করা, ব্যবসাকে কলুষিত করা এবং অবৈধভাবে সম্পদের পাহাড় গড়ে তোলা মানব জাতির প্রতি বড় ধরনের জুলুম ও সীমালঙ্ঘন। এটা নিতান্তই গুনাহের কাজ ছাড়া আর কিছুই নয়। মহান রব্বুল আলামিন ইরশাদ করেছেন, ওয়া তারা কাসীরাম মিনহুম ইউসারিউনা ফিল ইসমি ওয়াল উদওয়ান ওয়া আকলিহিমুস সুহতা লাবিসা মা কানু ইয়ামালুন। হে নবী, আপনি তাদের অনেককেই দেখবেন পাপে, সীমালঙ্ঘনে, অবৈধ ভক্ষণে প্রতিযোগিতা করে এগিয়ে যায়। তারা যা করে তা অবশ্যই নিকৃষ্ট। আল্লাহ সকল ব্যবসায়ীর হৃদয়ে আল্লাহর প্রেম ও আখিরাতে জবাবদিহিতার অনুভূতি জাগ্রত করুন। আমিন ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
1: এতক্ষণ শুনলেন পথ ও পাথেয়। আজকের বিষয় ছিল খাদ্যে ভেজাল প্রতিরোধ। এ সম্পর্কে বললেন মাওলানা আব্দুজ্জাহের মাহমুদ। অনুষ্ঠান সম্পাদনায় মোহাম্মদ জহিরুল ইসলাম, তত্ত্বাবধানে মোহাম্মদ আব্দুল হক। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মোহাম্মদ ফুয়াদ হোসেন সরকার। এখন রাসুলে কারিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে নাত পেশ করা হচ্ছে।

0: রাসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে নাত পেশ করা হল।
1: বাংলাদেশ বেতার এখন পবিত্র ত্রিপিটক থেকে পাঠ করছেন ডক্টর সুমন কান্তি বড়ুয়া।
2: নমো তস্য ভগবতো আরহতো সম্মা সম্বুদ্ধস্য বুদ্ধং শরণং গচ্ছামি ধম্মং শরণং গচ্ছামি সংঘং শরণং গচ্ছামি। ত্রিরত্নের প্রতি বন্দনা নিবেদন করে জগতের সর্বজনীন সর্বাত্মক মঙ্গল কামনা করে পবিত্র ত্রিপিটক পাঠ শুরু করছি। তথাগত বুদ্ধ বলেছেন, নতং কম্মং কতং সাধু ইয়ং কত্তানুতপ্পতি ইয়স্যা অস্মুকরোদং বিপাপং পটিসেবতি। অর্থাৎ যে কাজ করে অনুতাপ করতে হয়, কাঁদতে হয় অশ্রু নয়নে, শোকে মুজ্জমান হয়ে জীবন অতিবাহিত করতে হয়, সেই কাজ না করাই শ্রেয়। বুদ্ধ আরো বলেছেন, ন তেন হোতি দম্মঠ এনত্তং সহস্যানয়ে ইয়ো চোত্তং অনত্তঞ্চ উবনিচ্ছয় পণ্ডিত অসাহসেন ধম্মেন সমেনে নয়তি পরে দম্মস্য গুপ্ত মেধাবে দম্মটোতি পুবোচ্চতি। অর্থাৎ যদি কেউ অন্যায় ভাবে বা বলপূর্বক কার্য সাধন করে তবে সে ন্যায়পরায়ণ হতে পারে না, কিন্তু যিনি অর্থ ও অনর্থ উভয় বিচার করে দেখেন এবং বল প্রয়োগের আশ্রয় না নিয়ে ধর্ম ন্যায়ের দ্বারা অপরকে চালিত করেন, তিনিই নৈতিক মানবিক ও কল্যাণময় ব্যক্তিত্ব হিসাবে পরিচিত হন। লোভ দ্বেষ ও মোহের ঊর্ধ্বে উঠতে পারলেই জীবনে একমাত্র এটি সম্ভব হয়। এর জন্য মানুষের অনুভূতির পরিবর্তন আবশ্যক। তাই তথাগত বুদ্ধ বলেছেন, সুসুকংবত জীবামু বেরিনেষু অবেরিনু বেরিনেষু মনুষ্যেষু বিহারামো অবীরিনু সুসুকংবত জীবামু আতুরেষু অনাতুরা আতুরেষু মনুষ্যেষু বিহরাম অনাতুরা। সুসুকংবত জীবামো উৎসুকেষু অনুৎসুক উৎসুকেষু মনুষ্যেষু বিহরাম অনুৎসুকা। অর্থাৎ শত্রুর প্রতি শত্রুতায় বিরত হয়ে আমরা অহিংসক হয়ে জীবন যাপন করি। বেদিগ্রস্তদের মধ্যে সেবার মানসিকতা নিয়ে আমরা জীবন যাপন করি। বিষয় আসক্তদের মধ্যে অনাসক্ত হয়ে এসো আমরা সুখে বাস করি। এর জন্য নিজেকেই তৈরি করতে হবে, নিজেকেই অগ্রণী ভূমিকা পালন করতে প্রস্তুত রাখতে হবে। বুদ্ধ আরো বলেছেন, অত্যানঞ্চেততা কৈরা তথা ইয়াতনাঞ্চ নশ্যতি সুদন্তবত দমেয় অত্যাহিকীর দুর্ধম। অর্থাৎ লোক অন্যকে যেমন পরিবর্তনের উপদেশ দেয়, প্রত্যেকে নিজেকে যদি নিজ দায়িত্বে সেভাবে গঠন করতে পারে, নিজেকে যদি সেভাবে দমন করতে পারে, নিজেকে যদি সেভাবে নিয়ন্ত্রণ করতে পারে, তবেই জগতে প্রকৃত সুখ বিরাজ করবে, প্রকৃত শান্তি সৃষ্টি হবে, সকলের জীবনে সুখ শান্তি ও সমৃদ্ধময় হোক। সব্যে সত্তা সুখীতা ভবন্ত, জগতের সকল প্রাণী সুখী হোক।
1: এতক্ষণ পবিত্র ত্রিপিটক থেকে পাঠ করলেন ডক্টর সুমন কান্তি বড়ুয়া।
3: বাংলাদেশ বেতার আজ বেলা একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আজ সন্ধ্যে ৬টা পর্যন্ত সারা দেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় স্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে ভোর ৫:৪২ এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যে ৬:১০ আবার পূর্বাভাস শুনলেন। বাংলাদেশে তার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, বরিশাল, ঠাকুরগাঁও, সিলেট, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান ও কুমিল্লা কেন্দ্র থেকে এই অনুষ্ঠান একযোগে প্রচারিত হল।
4: বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক 693 কিলোহার্টজ, FM 90 মেগাহার্জে, FM 106 মেগাহার্জে ও FM 102 মেগাহার্জে।

শ্রোতা বন্ধুরা, জানিয়ে দিচ্ছি আমাদের আজকের অনুষ্ঠান পরিচিতি। প্রথমে ঘাতকের অনুষ্ঠানমালা। ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের কার্যক্রম সংসদ ভবন থেকে সরাসরি সম্প্রচার করা হবে বেলা 3:30। সংসদ অধিবেশনের কার্যক্রম শুনতে পাবেন মধ্যম তরঙ্গে 693 কিলোহার্টজ, FM 106 মেগাহার্টজ, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bdo মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। সংসদ অধিবেশন সম্প্রচারকালীন ঢাকা কয়েল পূর্ব নির্ধারিত অনুষ্ঠান শুনতে পাবেন FM 90 মেগাহার্টজ এবং FM 102 মেগাহার্টজ। সেই আমি এই আমি শুনবেন সকাল 7:30। নজরুল বর্ষ 2026 উপলক্ষে বিশেষ অনুষ্ঠান চির উন্নত মানুষের সকাল 7:45। ম্যাগাজিন অনুষ্ঠান মহানগর প্রচার হবে সকাল 8:30। জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান স্বাস্থ্য সুখের মূল বেলা 11:30। ফোন ইন অনুষ্ঠান ইসলাম ও জীবনী শুনবেন বেলা 2:20। জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান এসো করি ছোট পরিবার বিকেল 4:05। শিক্ষার্থীদের আসর বিকেল 5:10। বিকেল 5:30 লেটস স্পিক ইংলিশ। কৃষি বিষয়ক কার্যক্রমের অনুষ্ঠান সোনালী ফসল সন্ধ্যা 6:05। সন্ধ্যে 7:05 কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুবার সন্ধ্যে 7:30।

রাত 8:10 জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখের সংসার। রাত 9:05 বেতার ম্যাগাজিন উত্তরণ ও চন্দ্রসংগীতের অনুষ্ঠান রাগলহরী শুনবেন রাত 10:15। জাতীয় ভাবধারা পথী ও গণতান্ত্রিক আর্থ সামাজিক সংস্কৃতির বিকাশে ম্যাগাজিন অনুষ্ঠান প্রত্যাশার বাংলাদেশ প্রচার হবে রাত 10:30।

খবরে জানিয়ে দেবো এফএম এর অনুষ্ঠান। এফএম 92.5 সন্ধ্যে 7টা থেকে রাত 11টা পর্যন্ত শুনতে পাবেন বিনোদনমূলক অনুষ্ঠান। এফএম 92.5, এফএম 102.5 ও এফএম 106.5 সকাল 6টা থেকে বেলা 12:10 এবং বেলা 2:15 থেকে রাত 11:15 পর্যন্ত শুনবেন ঢাকা কয়েক অনুষ্ঠান। শুনলেন এতক্ষণ আমাদের

অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। নিচু একটি রাত পেরিয়ে জেগেছে নতুন একটি সম্ভাবনার দুয়ার। নির্মলই সুনীল আকাশে স্বচ্ছ সাদা মেঘের ভেলায় যেন এগিয়ে চলেছে আমাদের সম্ভাবনার সেই পথ, এমনই আশা ব্যক্ত করে ভোরের গান শোনাব বশির আহমেদের কণ্ঠে। গীতিকার আব্দুল হাই আল হাদি, সুর করেছেন অজিত রায়।

কবিরের গানটি শুনলেন। শিল্পী ছিলেন বশির আহমেদ, বাংলাদেশ বেতার ঢাকা। আমায় নহে গো ভালোবাসো শুধু, ভালোবাসো মোর গান। নজরুলসঙ্গীত শুনবেন শবনম মুশতারি কণ্ঠে।

নজরুল সঙ্গীত শুনছেন। আমাদের প্রিয় কবি কাজী নজরুল ইসলাম বিদ্রোহরূপী আবির্ভাব ঘটলেও হৃদয় ছিল প্রেমময়, যার মধ্যে আমরা খুঁজে পাই তার বহিঃপ্রকাশ। শুনব প্রিয় যে আই যাই বলো না, এমন একটি প্রেমের গান। আর শুনছেন নজরুল সঙ্গীত স্বপ্না মুশতারির কণ্ঠে।

0: অপর্দুখানি নজরুল সঙ্গীত শুনলেন, শিল্পী ছিলেন স্বপ্না মোশতারি।
1: বাংলাদেশ বেতার ঢাকা। রবীন্দ্রনাথ বলেছেন, আপনারই দীপ করে যেন আপনার যাত্রা পথে আপনিই দিতে হবে আলো। আসুন জীবনের ছোট ছোট সুন্দর সুন্দর সময়গুলোকে আমরা গঠনমূলক কাজে ব্যয় করি, নিজের যাত্রা পথে নিজেই আলো জ্বালি ভালো কাজের মধ্য দিয়ে। প্রিয় শ্রোতা, এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত মহাদেব ঘোষের কণ্ঠে। প্রথম গান, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি।

0: আদাক্ষসের কণ্ঠে পরপর দুখানি রবীন্দ্রসঙ্গীত শুনলেন।
1: একটি সুন্দর পরিবেশ আমাদের সুস্থতার প্রতীক, তাই আসুন আমরা আমাদের পরিবেশটাকে অনেক বেশি পরিচ্ছন্ন রাখি। এখন এডিস মশা দমনের সময়, ডেঙ্গু ভয়াবহ একটি রোগ, তাকে প্রতিহত করতে হলে আসুন আমরা সকলে মিলে আমাদের যার যার অবস্থানে আমাদের জায়গাগুলো পরিষ্কার রাখি। কেবলমাত্র এডিস মশা দমনের মাধ্যমে এই ডেঙ্গু জ্বর প্রতিরোধ ও নিয়ন্ত্রণ করা সম্ভব। আপনার বাসগৃহে ফুলের টব, অব্যবহৃত কৌটা, ড্রাম, নারিকেলের মালা, গাড়ির টায়ার, গাছের কোটর, বাঁশের গিটের গর্ত ইত্যাদিতে জমে থাকা পানিতে এডিস মশা ডিম পাড়ে। তাই এডিস মশা দমনে এসব পানি জমার স্থান ধ্বংস করুন এবং বাড়িঘর ও তার আশপাশে পরিষ্কার রাখুন। ডেঙ্গু মুক্ত দেশ করুন। প্রচারে তথ্য সম্প্রচার মন্ত্রণালয়,
0: বাংলাদেশ বেতার, ঢাকা। এখন শুনবেন কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত কৃষি ও পরিবেশ ভিত্তিক অনুষ্ঠান কৃষি সমাচার।

0: প্রিয় কৃষিজীবী ভাই ও বোনেরা, আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন এবং কৃষিকাজে সাথে রয়েছেন। আপনাদের সাথে আছি আমি নৌশিন ফারহানুর। প্রিয় কৃষিজীবী ভাই ও বোনেরা, বাংলাদেশে কৃষি ও পরিবেশ সুরক্ষার ক্ষেত্রে গাছ লাগানো একটি অপরিহার্য উপাদান। গাছ আমাদের পরিবেশের অক্সিজেন নিঃসৃত করে এবং বায়ু থেকে কার্বন ডাইঅক্সাইড শোষণ করে এবং সেই সাথে পরিবেশ এবং জলবায়ু পরিবর্তনের যে দুর্যোগ তা মোকাবেলায় কার্যকর ভূমিকা রাখে। গাছের শিকড় মাটির ক্ষয় ঠেকায়, ফলে বন্যা ও নদী ভাঙনের মতো দুর্যোগের হাত থেকে রক্ষা পাওয়া যায়। কৃষি প্রধান আমাদের এই বাংলাদেশে গাছ থেকে ফল ও কাঠ এবং ওষুধ পাওয়া যায়, যা একদিকে সামাজিক নিরাপত্তা ও কর্মসংস্থান নিশ্চিত করে, অর্থনৈতিক সমৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ অবদান রাখে।
1: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, যে যেখান থেকে আমাদের এই আয়োজন শুনছেন, সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের সাথে রয়েছি আমি মোহাম্মদ কাউসার শেখ। আজ আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন নাসিমা সুলতানা, গবেষণা কর্মকর্তা, বন অধিদপ্তর, আগারগাঁও, ঢাকা। আপনাকে স্বাগত জানাচ্ছি। প্রিয় শ্রোতা, আজকের বিষয় রাস্তার ধারে তালগাছ লাগানোর সুফল। পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছ অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথমে আপনার কাছে জানতে চাইব, পরিবেশের ভারসাম্য রক্ষায় তাল গাছ কতটা গুরুত্বপূর্ণ?
2: পরিবেশের ভারসাম্য রক্ষা ও জীববৈচিত্র্য রক্ষায় ভূমিকা রাখে তাল গাছ। বর্ষাকালে প্রচণ্ড বিদ্যুৎ চমকায়, মানুষ আতঙ্কিত হয়, বাজ পড়ে, মানুষ মারা যায়। এই গাছ প্রবল ঝড় বৃষ্টি ও আকাশের বিজলি থেকে মানুষ ও প্রাণী জগৎকে রক্ষা করতে সহায়তা করে। তাল গাছ লাগালে বিজলি পড়ে মানুষের মৃত্যু হার কমে আসবে। শিশু আম জাম গাছের পরিবর্তে শক্ত, মজবুত এবং দীর্ঘজীবী গাছ হওয়ায় 10 বছর ধরে বরেন্দ্র অঞ্চলের বিভিন্ন রাস্তায় লাগানো হচ্ছে তাল গাছ। এটি একটি ঔষধি গুণসম্পন্ন ফল। তালের শ্বাস খেতেও খুবই সুস্বাদু। তাল গাছ খুবই শক্ত, ঝড়ে ভাঙে না, ফসলের শেল্টার বেল্ট হিসেবে কাজ করে। পরিবেশের ভারসাম্য রক্ষা ও জীববৈচিত্র্য রক্ষায় ভূমিকা রাখে। গ্রামের ঐতিহ্য হিসাবেও তাল গাছকে ধরা হয়। পরিবেশ ভালো থাকবে, পাখির আবাসস্থল সৃষ্টি হবে। বাংলাদেশের মাটি তাল গাছের জন্য বেশ উপযোগী, পরিবেশের জন্য ভালো। যে এলাকায় তাল গাছের সংখ্যা বেশি, সে এলাকায় ঝড় ও বিজলিতে মানুষ ও পশু পাখির মৃত্যুর হার কম।
1: এবার আপনার কাছে জানতে চাইব, ভূমির ক্ষয় রোধে তাল গাছ কিভাবে ভূমিকা রাখে?
2: সাধারণত একটি তাল গাছ 90 থেকে 100 ফুট উঁচু হয়। উঁচু গাছ হওয়ায় বজ্রপাত সরাসরি এই গাছের মাধ্যমে মাটিতে গিয়ে আমাদের রক্ষা করে। এছাড়াও ভূমি ক্ষয়, ভূমিধস, ভূগর্ভস্থ পানির মজুদ বৃদ্ধি ও মাটির উর্বরতা রক্ষা করে। তাল গাছের আকর্ষণে বাড়ে মেঘের ঘন ঘটা, বৃষ্টিপাত। তাল গাছের শিকড় মাটির অনেক নিচ পর্যন্ত প্রবেশ করায় ঝড়ে হেলে পড়ে না কিংবা ভেঙে পড়ে না। যেখানে কোনো কিছু চাষ হয় না, সেখানে তাল গাছ তার শক্ত অবস্থান দাঁড়িয়ে যায়। নতুন রাস্তার ল্যান্ডস্কেপ, বাঁধ ও নদী ভাঙ্গন ঠেকাতে এর রয়েছে সফল প্রয়োগ। তাল গাছ প্রকৃতির বন্ধু এবং প্রাকৃতিক ভারসাম্য রক্ষাকারী বৃক্ষ।
1: চমৎকার করে বললেন তাল গাছের এত এত গুণাগুণ। এবার আপনার কাছে জানতে চাইব, শখের খাদ্য হিসেবে তাল গাছের গুরুত্ব কতটুকু?
2: তালের রস দিয়ে বিভিন্ন ধরনের শৌখিন পিঠা তৈরি করা যায়। রাস্তার দুপাশের পতিত জমি, অনাবাদী জমি, জমির আয়, বাড়ির আশেপাশের পতিত জমিতে তাল গাছ রোপণ করে গ্রামীণ জনগণের বাড়তি আয়ের উৎস সৃষ্টি করা ছাড়াও চিনি ও গুড়ের ঘাটতি অনেকাংশে মেটানো সম্ভব। নতুন করে গাছ লাগানোর কোনো উদ্যোগ নেই, এ কারণে দিন দিন প্রাকৃতিক পরিবেশ ভারসাম্য হয়ে পড়ছে।
1: কুটির শিল্পজাত তৈরিতে তাল গাছের উপকারিতা সম্পর্কে বলুন।
2: তাল গাছের আঁশ দিয়ে কুটির শিল্পজাত দ্রব্য তৈরি, কারখানায় বাহারি নিত্য প্রয়োজনীয় দ্রব্য উৎপাদন ছাড়াও জিও টেক্সটাইল হিসাবে তালের ছোবরা থেকে তৈরি নেট বা জালের রয়েছে বিশ্বব্যাপী ব্যবহার। তালের ছোবরার জাল তৈরি করেছে নতুন এক সম্ভাবনা। পরিপক্ক একটি গাছ থেকে বছরে অন্তত 5,000 টাকা আয় করা যায়। অর্থনৈতিক সুবিধার পাশাপাশি ঘূর্ণিঝড়, ঝড়ো হাওয়া, জলোচ্ছ্বাস থেকে উপকূলীয় বাড়িঘর, শস্য রক্ষা করতে পরিবেশ উন্নয়নে তাল গাছের ভূমিকা অনন্য। গ্রামীণ অর্থনীতি ও পরিবেশ উন্নয়নে তালগাছ হবে আগামী দিনে কৃষি, কৃষক ও পরিবেশের পরম বান্ধব। বজ্রপাত থেকে জীবন রক্ষায় উঁচু তালগাছের বিকল্প নেই, বেশি করে তালগাছ লাগাই, বজ্রপাতে প্রাণহানি কমাই, রাস্তার ধারে অনাবাদী ও পতিত জমিতে ব্যাপকভাবে তালগাছ রোপণ করি।
1: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আসুন আমরাও প্রকৃতির ভারসাম্য রক্ষায় তালগাছ রোপণ করি বাড়ির আশেপাশে এবং রাস্তার পাশে।
0: প্রিয় কৃষিজীবী ভাই ও বোনেরা, কৃষি সমাচারে এ পর্যায়ে শুনব পরিবেশ নিয়ে চমৎকার একটি গান, হচ্ছে পরিবর্তন, শিল্পী সৈয়দা সাবিনা সুলতানের কণ্ঠে। গানটির গীতিকার খন্দকার আব্দুল মুতালিব এবং সুরকার এস এম আব্দুল আওয়াল।

পাশাপাশি কৃষি কাজে কিন্তু কোনো বিকল্প নেই। তাই তার সাথে সম্পৃক্ত থাকতে হবে গ্রাম এবং শহর নির্বিশেষে আমাদের সবাইকে। কৃষিকাজ এবং কৃষকের প্রতি আমরা যেন সবাই সচেতন হই, এই শুভকামনায় আমি নওশীন ফারহান নূর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।

কৃষি ও পরিবেশ ভিত্তিক অনুষ্ঠান কৃষি সমাচার আজকের মতো এখানেই শেষ হল। গ্রন্থনা উপস্থাপনা নওশিন ফারহান নূর, সম্পাদনা মোহাম্মদ ফখরুদ্দিন মাহমুদ, অনুষ্ঠানটি তত্ত্বাবধানে খালেদা পারভীন এবং প্রযোজনা করলেন হরবিলাস রায়। নৈতিক গুণ হল মানুষের চরিত্রের সেই ইতিবাচক বৈশিষ্ট্য বা আচরণ যা ভালো মন্দের পার্থক্য বোঝায় এবং সৎ ও ন্যায়পরায়ণ হতে উদ্বুদ্ধ করে। সততা, সাহস, দয়া, ধৈর্য, ন্যায়পরায়ণতা নৈতিকতার মূল ভিত্তি যা ব্যক্তিগত ও সামাজিক জীবনকে সুন্দর করে। আসুন আমরা সবাই নৈতিকতা অর্জনে সচেষ্ট হই, সমাজকে সুন্দর ও সুশৃঙ্খল করতে ভূমিকা রাখি। বাংলাদেশ বেতার কিছুক্ষণের মধ্যে শুনবেন খবর।

0: আসসালামু আলাইকুম। সকাল সাতটা, আজ মঙ্গলবার, চব্বিশে ভাদ্র, পঁচিশে রবিউল আউয়াল, আটই সেপ্টেম্বর। বাংলাদেশ বেতার, খবর পড়ছি ফাহমিদা হক। শুরুতেই শিরোনাম। বিদ্যুৎ ঘাটতি হ্রাসে সৌর বিদ্যুতের যন্ত্রপাতি আমদানিতে ছয় মাস কর ছাড়ের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন। রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনে সব ধরনের সহযোগিতা দেবে বাংলাদেশ, জাপানের বিশেষ দূতের সঙ্গে বৈঠকে বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তি প্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গণতন্ত্র, সুশাসন এবং ন্যায়ভিত্তিক সমাজ ও রাষ্ট্র গঠনে স্বাধীন গণমাধ্যম অপরিহার্য, ঠাকুরগাঁও প্রেস ক্লাব প্রতিনিধি দলের সঙ্গে মত বিনিময় সভায় বললেন রাষ্ট্রপতি। সরকারি স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলো শূন্য পদ পূরণ এবং চিকিৎসকের সংকট কাটাতে সরকার জোরদার নিয়োগ কার্যক্রম গ্রহণ করেছে সংসদে জানালেন স্বাস্থ্যমন্ত্রী। সংগীত ও চলচ্চিত্র সহ সৃজনশীল খাতের উদ্যোক্তাদের ঋণ সহায়তার আওতায় আনার আহ্বান জানালেন অর্থমন্ত্রী। এবং দুবাইয়ে আজ নারী এশিয়া কাপ টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে খেলবে বাংলাদেশ। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা

0: সংযোজন কর সম্পূরক শুল্ক আইন 2012 এর আওতায় নিম্নস্তরের সিগারেটের মূল্য পুনর্নির্ধারণের প্রস্তাব এবং বাংলাদেশ ও হংকংয়ের মধ্যে প্রমোশন অ্যান্ড প্রোটেকশন অফ ইনভেস্টমেন্ট এগ্রিমেন্ট চুক্তির খসড়া অনুমোদন করে মন্ত্রিসভা। বৈঠকে সৌর বিদ্যুৎ যন্ত্রাংশ আমদানিতে 6 মাসের কর ছাড় দেওয়ার কথা বলা হয়েছে। প্রজ্ঞাপন জারির তারিখ থেকে 180 দিন পর্যন্ত আমদানিকৃত যন্ত্রাংশের 1% অতিরিক্ত কাস্টমস ডিউটি, রেগুলেটরি ডিউটি, সম্পূরক শুল্ক, মূসক, আগাম কর এবং অগ্রিম আয়কর থেকে পূর্ণ অব্যাহতি দেওয়া হবে। এর ফলে দ্রুততম সময়ে সৌর বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে, বিদ্যুৎ ঘাটতি কমে শিল্প উৎপাদন বজায় থাকবে এবং উৎপাদন ব্যয় ও যন্ত্রপাতির ক্ষতি হ্রাস পেয়ে বিনিয়োগে ইতিবাচক প্রভাব ফেলবে। নিম্নস্তরের সিগারেটে নতুন মূল্য নির্ধারণের প্রস্তাবে প্রতি 10 শলাকা সিগারেটের সর্বোচ্চ খুচরা মূল্য 62 টাকার স্থলে 65 টাকা পুনর্নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে সিগারেটের মূল্য নির্ধারণ এবং স্ট্যাম্প ও ব্যান্ডরোল ব্যবহার বিধিমালা সংক্রান্ত প্রজ্ঞাপন সংশোধন অনুমোদন দেওয়া হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনে বাংলাদেশ সব ধরনের সহযোগিতা দেবে। গতকাল মিয়ানমারে ন্যাশনাল রিকনসিলিয়েশন বা জাতীয় সমঝোতা বিষয়ক জাপান সরকারের বিশেষ দূত ও নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যান ইয়োহি সাসাকাওয়া সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি একথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, প্রত্যাবাসনের পর মিয়ানমারে রোহিঙ্গাদের পুনর্বাসনের ক্ষেত্রে প্রয়োজনীয় সহযোগিতা দিতেও বাংলাদেশ প্রস্তুত। তারেক রহমান বলেন, দীর্ঘ সময় ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ার কারণে জনবহুল বাংলাদেশের অর্থনীতি, অবকাঠামো ও সামগ্রিক ব্যবস্থাপনার উপর বাড়তি চাপ তৈরি হয়েছে। রোহিঙ্গাদের নিজ দেশে নিরাপদ স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে নিজের অবস্থান থেকে ভূমিকা রাখার জন্য জাপানের বিশেষ দূতের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। রোহিঙ্গা সংকট বাংলাদেশের উপর বড় ধরনের চাপ সৃষ্টি করেছে উল্লেখ করে জাপানের বিশেষ দূত তাঁর অবস্থান থেকে রোহিঙ্গা সংকট সমাধানের সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাওয়ার আশ্বাস দেন। বিশেষ দূত বলেন, রোহিঙ্গা সংকট নিয়ে তাঁর সঙ্গে মিয়ানমারের প্রেসিডেন্টের আলোচনা হয়েছে। মিয়ানমার সরকার এই সংকটের সমাধানে আন্তরিক বলে তিনি মনে করেন। তবে ইয়োহি সাসাকাওয়া উল্লেখ করেন, রাখাইন প্রদেশের বর্তমান জটিল পরিস্থিতির কারণে রোহিঙ্গা প্রত্যাবাসন অগ্রগতিতে সময় লাগছে। প্রধানমন্ত্রী বিশেষ দূতকে বাংলাদেশে একটি টিকা উৎপাদন কেন্দ্র তৈরিতে সহযোগিতা করার আহ্বান জানান। বিশেষ দূত বিষয়টি নিয়ে আন্তরিকতার সঙ্গে কাজ করার কথা বলেন। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল ঠাকুরগাঁও সদর উপজেলার জামালপুর এলাকায় ফলক উন্মোচন ও ভিত্তিপ্রস্তর স্থাপনের মাধ্যমে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের নির্মাণ কাজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। বঙ্গভবনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই সময় দেওয়া বক্তৃতায় তিনি বলেন, ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ে ভিত্তিপ্রস্তর স্থাপনের মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমানের একটি প্রতিশ্রুতির বাস্তবায়ন হল। রাষ্ট্রপতি আশা প্রকাশ করে বলেন, প্রায় 86 একর জমির উপর এই সরকারি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হলে উত্তরাঞ্চলের শিক্ষার্থীদের জন্য আধুনিক ও মানসম্মত উচ্চশিক্ষার নতুন দ্বার উন্মোচিত হবে।
1: আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে আমরা তাদের কর্মসংস্থান, তাদের কাজ, তাদের বাংলাদেশের উন্নয়ন, তাদের অবদান রাখতে সক্ষম হয়েছে, সেটা একটা সুযোগ সৃষ্টি হয়েছে।
0: সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রাষ্ট্রপতি আবার উল্লেখ করেন, সংঘাত নয়, সহনশীলতার রাজনীতি দেশে প্রতিষ্ঠিত করতে হবে।
1: আমরা সংঘাত এবং আপনার আমাদের যে প্রতিশোধ বা এই ধরনের রাজনীতি আমরা দেখতে চাই না। অনেক রয়েছে এখন পলিটিক্স অফ রিকনসিলিয়েশন, সমঝোতার রাজনীতি, গণতন্ত্রের রাজনীতি, সহিংসতার রাজনীতির দিকে গোটা দেশের মানুষের যাওয়া উচিত বলে আমি বিশ্বাস।
0: এদিকে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁও প্রেস ক্লাবে নির্বাহী পরিষদের সদস্যগণের সঙ্গে গতকাল এক মত বিনিময় সভায় বলেন, স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যম, গণতন্ত্র, সুশাসন ও ন্যায়ভিত্তিক সমাজ ও রাষ্ট্রের জন্য অপরিহার্য সমাজ রাষ্ট্রের জন্য অপরিহার্য। তিনি স্থানীয় সাংবাদিকদের তৃণমূল প্রান্তিক মানুষের কথা নিষ্ঠার সঙ্গে যথাযথভাবে তুলে ধরার আহ্বান জানান। এছাড়া ঠাকুরগাঁও জেলা স্কাউটসের নেতৃবৃন্দও প্রধান রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন, দেশের সরকারি হাসপাতালগুলোতে অনুমোদিত 41,000

0: 806টি পদের বিপরীতে বর্তমানে 30,311 জন চিকিৎসক কর্মরত রয়েছে। তিনি গতকাল জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে এক লিখিত প্রশ্নের জবাবে এ তথ্য উপস্থাপন করেন। এর আগে স্পিকার মেজর অবসরপ্রাপ্ত হাফিজুদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে জাতীয় সংসদের বৈঠক পুনরায় শুরু হয়। স্বাস্থ্যমন্ত্রী জানান, আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী চিকিৎসক ও জনসংখ্যার আদর্শ অনুপাত নিশ্চিত করতে দেশে বর্তমানে আরও প্রায় 88,909 জন চিকিৎসকের ঘাটতি রয়েছে। তিনি আরও বলেন, সরকারি স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলো শূন্য পদ পূরণ এবং চিকিৎসকের সংকট কাটাতে সরকার ইতিমধ্যে জোরদার নিয়োগ কার্যক্রম গ্রহণ করেছে। এক সম্পূরক প্রশ্নের জবাবে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডঃ এম এ মোহিত সংসদে জানান, দেশের 8টি বিভাগীয় ক্যান্সার হাসপাতালের ভৌত অবকাঠামো নির্মাণের কাজ দ্রুত এগিয়ে চলছে। প্রয়োজনীয় যন্ত্রপাতি সংগ্রহ এবং বিশেষজ্ঞ জনবল পদায়নের কাজও চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এক প্রশ্নের জবাবে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কাইকোবাদ বলেন, সাশ্রয়ী, সহজলভ্য, মানবিক এবং প্রবাসী বান্ধব হজ ব্যবস্থাপনা ব্যবস্থা প্রতিষ্ঠার অঙ্গীকারের অংশ হিসেবে সরকার আগামী হজ প্যাকেজের খরচ কমিয়েছে। এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সংসদে বলেন, ব্যাটারি চালিত অটোরিকশা পুরোপুরি বন্ধ না করে ডিজিটাল নিবন্ধন, কিউআর কোড ও ট্র্যাকিং ব্যবস্থার আওতায় এনে শৃঙ্খলায় ফেরানোর উদ্যোগ নিয়েছে সরকার। তিনি বলেন, অটোরিকশা ব্যবস্থাপনের সুনির্দিষ্ট নীতিমালা ইতিমধ্যে প্রণয়ন করা হয়েছে। এর আওতায় প্রতিটি অটোরিকশাকে ডিজিটাল নিবন্ধনের মাধ্যমে কিউআর কোড ও ট্র্যাকিং ব্যবস্থার সঙ্গে যুক্ত করা হবে, ফলে একটি নম্বরের অধীনে অবৈধভাবে একাধিক অটোরিকশা পরিচালনার সুযোগ থাকবে না। সংসদের বৈঠক আজ বিকেল 3:30 আবার বসবে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান বাংলাদেশ ও ইতালির মধ্যে অর্থনৈতিক কর্মসংস্থান, দক্ষ মানব সম্পদ উন্নয়ন, ভাষা শিক্ষা ও নগর ব্যবস্থাপনা সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর উপর গুরুত্ব আরোপ করেছেন। গতকাল বাংলাদেশে নিযুক্ত ইতালি রাষ্ট্রদূত অ্যান্তনিও আলেসান্দ্রো মন্ত্রীর সঙ্গে তাঁর দপ্তরে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে এ বিষয়ে আলোচনা হয়। সাক্ষাতে ইতালির রাষ্ট্রদূত বাংলাদেশ ইতালির সহযোগিতা আরও সম্প্রসারণে তার দেশের আগ্রহের কথা জানান। পরে সাংবাদিকদের ব্রিফিংকালে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মির শাহী আলম জানান, প্রতিবছর ইতালিতে 10,000 বৈধ শ্রমিক যাওয়ার সুযোগ আছে। ইতালিতে অবস্থানরত 2,50,000 বাংলাদেশি প্রায় 60-70% শরীয়তপুর ও মাদারী অঞ্চলের উল্লেখ করে তিনি বলেন, বৈঠকে সমুদ্রপথে অবৈধভাবে ইতালি যাওয়ার ঝুঁকি কমাতে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের নিয়ে ঐসব অঞ্চলে যৌথ কর্মশালা আয়োজনের প্রস্তাব দেওয়া হয়েছে। প্রতিমন্ত্রী জানান, খাদ্য অপচয় রোধ ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে খুলনা সিটি কর্পোরেশনকে ইতালির মিলান শহরের মডেলে রূপান্তরে যৌথভাবে কাজ করার বিষয়ে আলোচনা হয়েছে। অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মোহাম্মদ চৌধুরী ক্ষুদ্র ব্যবসা, পোল্ট্রি বা কৃষিভিত্তিক উদ্যোগের পাশাপাশি সঙ্গীত ও চলচ্চিত্র সহ সৃজনশীল খাতের প্রতিভাবানদেরও ঋণের আওতায় এনে উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। তিনি গতকাল রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে কর্মসংস্থান ব্যাংক আয়োজিত ক্ষুদ্র ব্যবসা ও ক্ষুদ্র উদ্যোগ অর্থায়ন তহবিলের উদ্বোধনী অনুষ্ঠানে এ আহ্বান জানান।
1: কর্মসংস্থানের কথা বলছি, এই কাজটা কিন্তু আমাদের ক্ষুদ্র মাঝারি ছোট কুটির শিল্প গ্রামীণ যারা আছে তাদের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করতে হবে। আমি 1 কোটি জবের কথা বলছি, চাকরি দেওয়ার কথা বলছি, সেটার পেছনে অনেকগুলো প্রোগ্রাম হাতে নিতে হচ্ছে। এখন এই কর্মসংস্থানের মাধ্যমে গ্রামীণ অর্থনীতি অথবা যারা লোন দিচ্ছে তাদের শুধু এমপ্লয়মেন্ট না, এটা অর্থনীতিতে একটা গ্রোথের মধ্যে কন্ট্রিবিউট করছে।
0: অর্থমন্ত্রী বলেন, দেশের অর্থনীতিতে সৃজনশীল কর্মকাণ্ডের অবদান অন্তত 3% উন্নীত করা সরকারের লক্ষ্য। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
2: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
3: খবরের বাকি অংশ পড়ছি মোহাম্মদ আব্দুল্লাহ। জাতিসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশনের আনুষ্ঠানিক সূচনা হতে যাচ্ছে আজ। বিশ্বকূটনীতির এই গুরুত্বপূর্ণ অধিবেশন শুরুর প্রাক্কালে গতকাল যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে সাধারণ পরিষদের নির্বাচিত প্রেসিডেন্ট বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড খলিলুর রহমানের সঙ্গে জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেসের বৈঠক অনুষ্ঠিত হয়। নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত এই বৈঠকে মহাসচিব অ্যান্তনিও গুতেরেস নতুন দায়িত্ব নিতে যাওয়া ড খলিলুর রহমানকে উষ্ণ অভ্যর্থনা জানান। বৈঠকে আসন্ন অধিবেশনের মূল প্রতিপাদ্য বৈশ্বিক শান্তি ও টেকসই উন্নয়ন সহ বহুপক্ষীয় কূটনৈতিক নানা চ্যালেঞ্জ ও অগ্রাধিকার নিয়ে উভয়ের মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহদি আমিন বলেছেন, সময় ও প্রজন্ম বদলালেও জনগণের প্রতি দায়বদ্ধতা এবং গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সবসময় আপোষহীন। তিনি গতকাল রাজধানীর বাংলা একাডেমি প্রাঙ্গণে জিয়া স্মৃতি বইমেলা 2026 উপলক্ষে এক অনুষ্ঠানে একথা বলেন। বিএনপির 48তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়া স্মৃতি পাঠাগার ও জাতীয়তাবাদী প্রকাশনা সংস্থা এ অনুষ্ঠানের আয়োজন করে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র বলেন, দেশের রাজনৈতিক ইতিহাসে বিএনপি একমাত্র দল যা দেশের প্রতিটি জাতীয় সংকষ্টে মানুষের পাশে দাঁড়িয়েছে। প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাদ জানিয়েছেন, দেশের 7 বছর ও তদূর্ধ্ব জনগোষ্ঠীর সাক্ষরতার হার বর্তমানে 77.9% উন্নীত হয়েছে। আন্তর্জাতিক সাক্ষরতা দিবস 2026 উপলক্ষে গতকাল সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। প্রতিমন্ত্রী বলেন, অর্থনৈতিক সমীক্ষা 2025 এই পরিসংখ্যান উঠে এসেছে। তিনি জানান, বিদ্যালয় বহির্ভূত শিশু, ঝরে পড়া কিশোর কিশোরী, প্রান্তিক জনগোষ্ঠী এবং অনগ্রসর প্রাপ্তবয়স্কদের দ্রুত স্বাক্ষর ও দক্ষ করে তোলাই এখন সরকারের অন্যতম অগ্রাধিকার। এদিকে বিশ্বের অন্যান্য স্থানের মতো দেশে আজ যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস 2026 পালিত হবে। এবছর দিবসের প্রতিপাদ্য হল মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণী দিয়েছেন। দেশব্যাপী স্থানীয় সরকার পর্যায়ে নির্বাচন 3-9 ধাপে সম্পন্ন হতে পারে। এক্ষেত্রে উপজেলা ভিত্তি হিসেবে ধরে প্রতিটি ইউনিয়নে ভোট অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ গতকাল রাজধানীর আগারগাঁওয়ে ইসি সচিবালয়ে নিয়মিত ব্রিফিংয়ে এসব তথ্য জানান। আক্তার আহমেদ বলেন, স্থানীয় সরকার পর্যায়ে নির্বাচনে পোস্টারের ব্যবহার থাকছে না। প্রস্তাবিত বিধিমালায় সংসদ নির্বাচনের আচরণবিধিকে প্রাধান্য দিয়ে সুপারিশ করা হয়েছে। শীঘ্রই আচরণবিধি চূড়ান্তের বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে। নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আরও বলেন, ঠাকুরগাঁও একের উপনির্বাচনের তফসিল চলতি সপ্তাহে দেওয়া হবে। চিঠি প্যাকেটের গণ্ডি পেরিয়ে ভারী পণ্য পরিবহনে নতুন সম্ভাবনা তৈরি করেছে বাংলাদেশ ডাক বিভাগের স্পিড পোস্ট সেবা। ফ্রিজ, মোটরসাইকেল, আসবাবপত্র থেকে শুরু করে বিভিন্ন নিত্য ব্যবহার্য পণ্য এখন ডাক বিভাগের মাধ্যমে গ্রাহকের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
4: বর্তমান ই কমার্স ও ডিজিটাল ব্যবসার যুগে যে কোনো পণ্য এক স্থান থেকে অন্য স্থানে দ্রুত ও নিরাপদে পাঠানো অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা, অনলাইনে বিক্রেতা কিংবা সাধারণ মানুষের জন্য পার্সেল পরিবহনের খরচ সামলানো একটি বড় চ্যালেঞ্জ। কুরিয়ার সার্ভিসগুলোর উচ্চ মাশুলের কারণে অনেক সময় পণ্যের দামের চেয়ে পরিবহন খরচই বেশি পড়ে যায়। এই অবস্থায় সর্বসাধারণের জন্য অত্যন্ত সাশ্রয়ী, দ্রুত ও নির্ভরযোগ্য পার্সেল পরিবহন সেবা নিয়ে এসেছে বাংলাদেশ ডাক বিভাগ। আজ বুকিং, আগামীকাল ঢাকা এবং 48 ঘন্টায় সারা বাংলাদেশ, এই স্লোগান সামনে রেখে ডাক বিভাগের স্পিড পোস্ট পার্সেল সেবা এখন সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণ করেছে। শুধু চিঠি কিংবা প্যাকেট নয়, ডাকযোগে এখন গ্রাহকের কাছে যাচ্ছে ফ্রিজ, মোটরসাইকেলের মতো ভারী পণ্য। বাংলাদেশ ডাক বিভাগের স্পিড পোস্ট সেবায় গত 2 মাসে পরিবহন হয়েছে প্রায় 400 টন পণ্য। প্রথম কেজিতে 10 টাকা, এরপর প্রতি কেজিতে আরো 5 টাকা, এই মাশুলেই চলছে স্পিড পোস্ট। এ বিষয়ে ডাক অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মোহাম্মদ জাকির হাসান নূর বাংলাদেশ বেতারকে বলেন,
5: বাংলাদেশ ডাক বিভাগ স্পিড পোস্ট চালু করার পরে আর এই বর্তমান সরকারের 180 দিনের কর্মসূচির আওতায় আমরা ফল পরিবহন দিয়ে আসলে স্পিড পোস্টটাকে ব্যাপকভাবে কার্যকর শুরু করি এবং প্রথমে সাতক্ষীরা, তারপর রাজশাহী, তারপর রংপুর, দিনাজপুর ইত্যাদি জায়গা থেকে প্রচুর পরিমাণের গ্রাহকরা আমাদের মাধ্যমে ফল পরিবহন করেছে, যেহেতু আমরা আমাদের ম্যান্ডেট ছিল 24 ঘন্টায় ঢাকায় পৌঁছাবো এবং 48 ঘন্টায় সারা বাংলাদেশে যে কোনো জায়গায় উপজেলা পৌঁছাবো। এই ম্যান্ডেটকে সামনে রেখে আমরা সার্ভিসটা শুরু করি।
4: দেশের আইনে অবৈধ নয় এমন যে কোনো পণ্যই এখন ডাকের গাড়িতে তোলা, নামানো এবং পোস্টম্যানের মাধ্যমে বিলি করা যায় জানিয়ে মোহাম্মদ জাকির হাসান নূর বলেন,
5: পোস্ট সেবাটা হচ্ছে আমাদের স্টেশন টু স্টেশন, স্টেশন ডেলিভারি, আমরা হোম ডেলিভারি দিচ্ছি না, আমরা বুঝলাম ডেলিভারি করতেছি। আমাদের ভবিষ্যতে পরিকল্পনা, আমরা অলরেডি ফ্র্যাঞ্চাইজি পোস্ট অফিসের একটি পাইলটিং কার্যক্রম চলছে, সেই পাইলটিং কার্যক্রমের এগিয়েছে আমরা ফ্র্যাঞ্চাইজির মাধ্যমে আসলে হোম ডেলিভারি এবং পিক আপ সার্ভিস টাকে ইনক্লুড করে
4: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
0: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
4: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
3: এবার আন্তর্জাতিক সংবাদ। ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা এবার পুরো উপসাগরে যুক্তরাষ্ট্রকে অবরোধের হুমকি দিয়েছে। দেশটির নিরাপত্তা প্রধান মহসিন রেজাই যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, তেহরান উপসাগরীয় অঞ্চলকে সংরক্ষিত এলাকা ঘোষণা করার প্রস্তুতি নিচ্ছে। তিনি ইরানের উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞার পাল্টা পদক্ষেপ হিসেবে হরমুজ প্রণালীর চারপাশ পুরোপুরি অবরোধের হুমকি দেন। ইরানের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলাকে ওয়াশিংটনের বিরুদ্ধে সুস্পষ্ট সতর্কবার্তা হিসেবে দেখা হচ্ছে। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ আল আনসারি বলেছেন, সমগ্র বিশ্ব শিল্প বিপর্যয়ে পড়ায় সংকট অব্যাহত থাকার প্রেক্ষাপটে হরমুজ প্রণালী খুলে দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে পড়েছে। গত 10 দিন ধরে প্রতিদিন গড়ে 10টি করে পণ্যবাহী জাহাজ হরমুজ প্রণালী দিয়ে চলাচল করছে। যুক্তরাষ্ট্র এবং ইরান তেলবাহী ট্যাঙ্কারে হামলা চালানোর পর গত মে মাস থেকে এটি জাহাজ চলাচলের সর্বনিম্ন রেকর্ড। এই নৌপথে যুক্তরাষ্ট্র ও ইরানের হামলার মধ্যেই অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি $97 কাছাকাছি পৌঁছেছে, যা গত 6 সপ্তাহের মধ্যে সর্বোচ্চ। খেলার খবর ক্রিকেট। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে আজ রাতে নারী এশিয়া কাপের টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে বাংলাদেশ দল আমিরাতের বিরুদ্ধে খেলবে। খেলাটি বাংলাদেশ সময় রাত 8:30 শুরু হবে। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে 5:42 এবং সূর্য অস্ত যাবে 6:10। শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। বিদ্যুৎ ঘাটতি হ্রাসে সৌর বিদ্যুতের যন্ত্রপাতি আমদানিতে 6 মাস কর ছাড়ের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন। রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনে সব ধরনের সহযোগিতা দেবে বাংলাদেশ, জাপানের বিশেষ দূতের সঙ্গে বৈঠকে বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গণতন্ত্র, সুশাসন এবং ন্যায়ভিত্তিক সমাজ ও রাষ্ট্র গঠনে স্বাধীন গণমাধ্যম অপরিহার্য, ঠাকুরগাঁও প্রেস ক্লাব প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময় সভায় বললেন রাষ্ট্রপতি। এবং দুবাই আজ নারী এশিয়া কাপ টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে খেলবে বাংলাদেশ। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে 8:00 ইংরেজিতে।

0: সুখ আমরা সবাই চাই, কিন্তু সেই সুখের ঠিকানা তো জানা দরকার। সেক্ষেত্রে শ্রোতা বন্ধুরা, এই যে আমাদের সুখের ঠিকানা অনুষ্ঠান, সেটিও শুনতে অনুরোধ করি। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করতে চাই আজকের বিশেষ আলোচনা, এবং এই আলোচনার বিষয় হল সময় মতো নিলে পরিবার পরিকল্পনা পদ্ধতি, শিশু ও মাতৃস্বাস্থ্যের হবে উন্নতি। ছন্দবদ্ধ দুটো লাইন, এই লাইনের ভেতরে অনেক কথা লুকিয়ে আছে, সেই কথার ব্যাখ্যা বিশ্লেষণে আমাদেরকে আরো অনেক কিছু বুঝিয়ে দেবেন সম্মানিত আলোচক। আজকের আলোচ্য বিষয়ে সম্মানিত আলোচক হলেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের IEM ইউনিটের সম্মানিত উপপরিচালক শাহনাজ পারভীন। বিষয় বলেছি, আপনার সঙ্গে পরিচিত হলাম, এবার বরং আমরা প্রশ্ন উত্তরে যেতে চাই। এই যে বলা হচ্ছে সময় মতো নিলে পরিবার পরিকল্পনা পদ্ধতি, শিশু ও মাতৃস্বাস্থ্যের হবে উন্নতি, যদি বলি শিশু স্বাস্থ্য বলতে কি বুঝবো?
1: বিষয়টি হচ্ছে যে একটি পরিবার তো শুধু বিচ্ছিন্ন কোনো বিষয় নয়, শুধু স্বামী স্ত্রীর বিষয় নয়, এখানে শিশু আছে, এখানে পরিবারকে পরিকল্পনা করার বিষয় আছে। এখন আমাদের দেশে আমরা জানি যে বাল্যবিবাহের হার অনেক বেশি, সেক্ষেত্রে কোনো মেয়ে যদি নেহায়েত বাল্যবিবাহ হয়েই যায় তার, এবং সেই সঙ্গে সে যদি তখন তখনই মা হয়ে যায়, সেটা কিন্তু সেই কিশোরী মায়ের জন্য এবং তার স্বাস্থ্যের জন্য যেরকম হুমকি স্বরূপ, সেরকম তার শিশুটির জন্য সেটা অনেক বড় হুমকি। এছাড়াও দেখা যায় যে কারো ছোট একটি বাচ্চা আছে, তার পরপরই সে যদি আবার গর্ভবতী হয়ে পড়ে, সেটাও দেখা যায় যে কাঙ্ক্ষিত থাকে না। এবং এই দুই ক্ষেত্রেই দেখা যায় যে মায়ের সাথে সাথে শিশুটিও অনেক বেশি ভুক্তভোগী হয়। এই জন্যই আমরা বলছি যে পরিবার পরিকল্পনা পদ্ধতির সাথে শিশু স্বাস্থ্যের একটি নিবিড় সম্পর্ক রয়েছে। অর্থাৎ পরিবার পরিকল্পনা পদ্ধতি যদি আমি পরিকল্পিত উপায়ে গ্রহণ করি, তাহলে সেই পরিবারের শিশুর স্বাস্থ্যও ভালো থাকবে।
0: এই পরিবার পরিকল্পনা পদ্ধতির সঙ্গে মাতৃস্বাস্থ্যের কি সম্পর্ক?
1: কিশোরী স্ত্রী যদি মা হয়ে যান, কারণ উনি নিজেই তো তখন বড় হচ্ছেন, বাড়ছেন, ওনার শরীর তখনও বাড়ছে, সেই সময় যদি ওনার শরীরের ভেতরে আরো একটি ভ্রূণ তৈরি হয়, আরো একটা শিশু চলে আসে, তাহলে দেখা যায় ওনার বৃদ্ধি সেটা থেমে যায় এবং ওনার শরীর থেকেই দেখা যায় যে সেই শিশুটি বাড়তে থাকে। এবং উনি যেহেতু নিজেই শারীরিকভাবে এবং সেই সঙ্গে মানসিকভাবে তখনও পরিপক্ক হননি, এবং এটা অনেক ক্ষেত্রেই দেখা যায় যে এই সমস্ত কিশোরী মায়েরা নিজের যত্নই ঠিক মতো নিতে শেখেনি, সেখানে উনি একজন শিশুর যত্ন কিভাবে নেবেন, শিশুটির বড় হওয়ার জন্য উনি কিভাবে পরিকল্পনা করবেন, সেসব বিষয়ে উনি অনেক ক্ষেত্রেই অবগত থাকেন না। ফলে অনেক সময় দেখা যায় উনি মানসিক অবসাদে ভোগেন এবং সেই সঙ্গে শারীরিক নানা ধরনের জটিলতার উনি সম্মুখীন হন। এছাড়া কোনো মায়ের যদি একটি ছোট বাচ্চা থাকে এবং সেই সময় যদি উনি আরো একটি বাচ্চা নেন, অথবা কারো যদি একাধিক বাচ্চা থাকে এবং উনি যদি ঘন ঘন বাচ্চা নিতে থাকেন, সেটা মায়ের স্বাস্থ্যের উপরে বিরাট ঝুঁকি তৈরি করে। এবং শুধু যে মায়ের স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে সেটা না, সেই পরিবারের সুখ শান্তির উপরেও অনেক বড় ধরনের প্রভাব বিস্তার করে। ফলে পরিবার পরিকল্পনার এই পরিকল্পনাগুলো মায়ের স্বাস্থ্যের উপরে গভীরভাবে প্রভাব বিস্তার করে।
0: এই যে প্রথম লাইনে আলোচনা যে বিষয়, তার প্রথম লাইনে বলা হচ্ছে সময় মতো নিলে পরিবার পরিকল্পনা পদ্ধতি, এই সময় মতো এই শব্দটির ব্যাখ্যায় কি বলবেন?
1: দেখুন, যখন কোনো দম্পতি ছেলে এবং একটি মেয়ের বিয়ে হচ্ছে, তারা যখন দম্পতি হিসেবে সমাজে গ্রহণযোগ্য হচ্ছে, সেই সময় থেকেই তাদের পরিকল্পনা করা উচিত যে তারা কবে সন্তান নিতে চাচ্ছেন, সেই সন্তান যতদিন পর্যন্ত তারা নিতে না চাচ্ছে সেই সময়ের জন্য তাদের একটা পরিকল্পনা তৈরি করা উচিত। এবং আমরা যেটা বলি যে সাধারণত আমাদের দেশের আইনে যেটা আছে যে মেয়েদের 18 বছরের আগে এবং ছেলেদের 20 বছরের আগে বিয়ে করা উচিত নয়, এবং কেউ যদি বিয়ে করে সেটা বাল্যবিবাহ হিসেবে গণ্য হয়, যা আইনত দণ্ডনীয় অপরাধ। এবং সেই সঙ্গে আমরা আরো একটি কথা বলি, সেটা হচ্ছে যে মেয়েদের 18 বছর বয়সে বিয়ে হলেও 20 বছর বয়সের আগে তাদের সন্তান নেওয়া উচিত না। এবং আরো যে কথাটা আমরা বলি যে দুটো সন্তানের মাঝে কমপক্ষে 3 বছরের বিরতি দেওয়াটা সন্তান এবং মায়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাহলে এই যে আমরা সময়গুলো যে পাচ্ছি, 20 বছর বয়সের আগে সন্তান না নেয়া, দুটি সন্তানের মাঝখানে 3 বছরের বিরতি দেয়া, এই সমস্ত বিষয়গুলোর জন্য কিন্তু পরিকল্পনা করতে হয় এবং এই যে সময় মতো পরিবার পরিকল্পনা পদ্ধতিগুলো গ্রহণ করতে হয়। উনি যদি আগে থেকেই পরিকল্পনা না করেন তাহলে কিন্তু উনি সময় মতো পরিবার পরিকল্পনা পদ্ধতিগুলো গ্রহণ করতে পারবেন না। এর ফলে দেখা যায় যে অনেক ক্ষেত্রেই অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ হয়ে যায়, হঠাৎ করেই দেখা যায় ওনারা অনাকাঙ্ক্ষিত ভাবে তাদেরকে নতুন করে পরিকল্পনা করতে হচ্ছে।
0: শ্রোতা বন্ধুরা, আমরা আছি সুখের ঠিকানা অনুষ্ঠানে, আর আমাদের সঙ্গে সম্মানিত আলোচক আছেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের IEM ইউনিটের উপপরিচালক শাহনাজ পারভীন। আমাদের মা বোন কিংবা যারাই আছেন তারা যদি পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রহণ করতে চান, কোনো পরামর্শ পেতে চান, সুযোগ সুবিধা পেতে চান, তাহলে হাতের কাছে কোথায় কি সুযোগ সুবিধা আছে পরামর্শ পাবার?
1: আপনারা জানেন আমাদের পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মাঠ পর্যায়ের কর্মীরা আছেন, যাদেরকে আমাদের FWA বলি, পরিবার কল্যাণ পরিদর্শিকা। তারা বাড়ি বাড়ি যেয়ে কিন্তু দম্পতিদের চাহিদা মোতাবেক তাদেরকে পরিবার পরিকল্পনা পদ্ধতিগুলো বিতরণ করে থাকেন, যেগুলো স্বল্প মেয়াদী পদ্ধতি। এছাড়া মধ্যমেয়াদী পদ্ধতিগুলো আমাদের ইউনিয়ন পর্যায়ে যে সমস্ত ক্লিনিকগুলো আছে, অর্থাৎ ইউনিয়ন পর্যায়ে সাধারণত দেখা যায় তারা হাসপাতালই বলে থাকেন, ইউনিয়ন পর্যায়ে যে হাসপাতালগুলো আছে, এছাড়া কমিউনিটি ক্লিনিক যেগুলো আছে এবং স্যাটেলাইট ক্লিনিক যেগুলো আছে, সব জায়গাতেই কিন্তু আমরা এই সমস্ত পদ্ধতির IUD, কন্ডোম, খাবার বড়ি এই সমস্ত বিষয়গুলো বিতরণ করে থাকি। এছাড়াও উপজেলার যে আমাদের হাসপাতাল আছে সেই হাসপাতাল থেকেও এই সমস্ত পরিবার পরিকল্পনার উপাদানগুলো তাদেরকে বিতরণ করা হয়। আর কেউ যদি মধ্যমেয়াদী পদ্ধতি যেমন IUD, ইনজেক্টেবলস অথবা দীর্ঘমেয়াদী পদ্ধতি যেমন NSV বা টিউবেক্টমি করতে চান, সেজন্য তারা সদর ক্লিনিকগুলো ভিজিট করতে পারেন এবং সেখান থেকে তাদের প্রয়োজন মাফিক পরিবার পরিকল্পনা সেবা গ্রহণ করতে পারেন।
2: ডেঙ্গু বিষয়ক সচেতনতামূলক বার্তা। জ্বরের শুরুতে অবশ্যই নিকটস্থ স্বাস্থ্য প্রতিষ্ঠান হতে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ডেঙ্গু শনাক্তকরণ পরীক্ষা সহ প্রয়োজনীয় চিকিৎসা সেবা গ্রহণ করুন। বাসার ভিতরে ও চারপাশে নির্মাণাধীন ভবন, শিক্ষা প্রতিষ্ঠান সহ ভবনের বিভিন্ন স্থানে জমে থাকা পানি অপসারণ করুন ও পরিষ্কার রাখুন। দিনে অথবা রাতে ঘুমানোর সময় অবশ্যই মশারি ব্যবহার করুন। ডেঙ্গু জ্বর কমে গেলে অবহেলা না করে অবশ্যই পরবর্তী জটিলতা এড়াতে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন এবং মনে রাখবেন এ বিষয়ে অবহেলা আপনার ও আপনার পরিবারের জীবন সংশয়ের কারণ হতে পারে।
0: শ্রোতা বন্ধুরা, সময়ের ইশারায় আমাদের বিদায় নিতে হচ্ছে। সব কথার শেষ এখানেই। আজকের এই অনুষ্ঠানটির উপস্থাপনায় ছিলাম আমি শফিকুল ইসলাম বাহার, সম্পাদনায় মোহাম্মদ আকবর হোসেন এবং সুখের ঠিকানা প্রযোজনায় ছিলেন শাহিদা মঞ্জুরি।
3: সুখের ঠিকানা অনুষ্ঠানটি শেষ হল। পরিবেশনায় জন

প্রিয় শ্রোতা, এখন শুনবেন গান, নাটক, চলচ্চিত্র, সাহিত্য প্রভৃতি অঙ্গনে প্রখ্যাত ব্যক্তিত্বের স্মৃতিচারণমূলক অনুষ্ঠান সেই আমি এই আমি।

0: প্রিয় শ্রোতা, স্বাগত জানাচ্ছি সেই আমি এই আমি অনুষ্ঠানে। আপনারা জানেন যে এই আয়োজনে গুণী মানুষদের গল্পগুলো আমরা জানবার চেষ্টা করি, এবং সেই ধারাবাহিকতায় আজকে আমাদের সঙ্গে রয়েছেন শ্রদ্ধেয় গাজী আব্দুল হাকিম, যিনি বাঁশিতে বাংলাদেশের ইতিহাসের এমন একটা নাম যে নামটিকে বাদ দিলে বাংলাদেশের সঙ্গীতের ইতিহাসই সম্পূর্ণ হবে না। তাকে নিয়ে গত পর্বে কথা বলেছিলাম, অসমাপ্ত সেই গল্প থেকে আজকে আবারও শুরু করছি। অনেক অনেক অধ্যায়, আমি জানি না কটা অধ্যায় আজকে আমরা কথা বলতে পারবো, তবু চেষ্টা করবো সব বাঁকে একটু একটু
1: খাল এবং তার পাশে ছিল শ্রী নদী। আমি ধান ক্ষেতের ভিতরে, বিলের ভিতরে আমি বাঁশি বাজাচ্ছি, ওই যে সাউন্ড করে না, অনেক দূর থেকে বাজালে তরঙ্গের মতন খালের ভিতরে, ওইটি আমি যখন বাঁশি বাজাই ওই সুরটা আমার কানে আসতো এবং আমার এত ভালো লাগতো। তারপরে আমাদের এখানে শ্রী নদীর পাশে একটা তখন সুইস গেট করে, ওখানে একটা বিল্ডিং ছিল, ওটা অফিসারদের জন্য থাকার জন্য, কিন্তু সেখানে ওটা পুরো মতো ছিল। ওই বিল্ডিং এর ভিতরে ঢুকে আমি ওর ভিতরে বাঁশি বাজাতাম, যে ইকো হয়, সুন্দর ইকো হয়, ওই ইকোটা আমার বাঁশিটা আরো সুন্দর লাগতো। আমি দুপুরবেলা খাইও নি, এটা আমার মনে নেই, আমি সারাক্ষণ বাঁশি বাজাচ্ছি, গান গাচ্ছি, বাঁশি বাজাচ্ছি, যে গানটাই গাচ্ছি ওই গানটা আবার বাঁশিতে বাজাবার চেষ্টা করছি, কত কি যে করছি, মানে যে পাগলামি শেষ ছিল না। আমাদের এখানে আজাদ সার্কাস আসলো, তখন একজন জল তরঙ্গ বাজাতো সন্ধ্যেবেলায়, আমি এটা শুনে পাগল হয়ে গেলাম। আমি ওর কাছে বললাম যে আমি তোমার সঙ্গে বাজাবো, দেখো কি তুমি বোঝো এটা, স্কেল বুঝবা, কেন বুঝবো না, তুমি বাজাবো, তুমি যা বাজাবে। তো তখন সে বাজাচ্ছে আমার সাগর কুলের নাই, আমার আমার মনে আছে। তো তখন আমি বলছি আমি বাজাচ্ছি, তুমি তুমি আমার সঙ্গে বাজাও, তোমার ওই স্কেলে আমি বাজাবো। বাজাবার পরে মানে যে মাইক, তখন তো চুঙা মাইক, তখন তো আর ওই সাউন্ড সিস্টেম আসেনি, তো আশেপাশের লোকজন, সমস্ত বহু গ্রামের লোকজন সব চলে আসলো, এইটা কি আবার কোন সাউন্ড হলো। এই যে আমার একটার পর একটা
0: কত দীর্ঘ যাত্রা। এই যাত্রাতে খুব উল্লেখযোগ্য একটা ঘটনা আমাদের 1971 মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধের সেই আপনার স্মৃতি, মুক্তিযুদ্ধের স্মৃতি,
1: এটা অনেক বড় স্মৃতি। তবে আজকে ছোট করে একটা বলি, এরকম 10টা পর্ব লাগবে যদি 71 সালের গল্প করতে যাই। যখন আমি বললাম মোজাম্মেল আর ছাত্তার গত পর্বে আমি বলেছি, তোরা যখন আসার পরে আমরা 25 জন আমরা এসে টেনে নিয়ে শুরু করলাম, আমাদের বাড়ির পাশেই ছিল বিল, তখন শুকনা অনেক, ওই বিলের ভিতরে কিভাবে 303 রাইফেল চালাতে, কিভাবে গ্রেনেড চালাতে, কিভাবে SMG চালাতে, সবকিছু একটার পর একটা আমাদের ট্রেনিং দেওয়া শুরু করলো। করে তারপরে তো এটা যখন আস্তে আস্তে চতুর্দিকে ছড়াই পড়লো, আমাদের ডুমরে ছিল একটা বিরাট বাহিনী, তাদের কাছেও চলে গেল যে এইখানে 20-25টা লোক, অনেক EPR এর লোক সহ আমরা এখানে। আমাদের সাথে যশোর থেকে একটা গ্রুপ আসলো, যশোর MM কলেজে VP ছিল, ওর নেতৃত্বে 7 জন, এবং কিছু অস্ত্র এনে আমাদের শ্রী নদীর ওই পারে কপালিয়া বাজারে পাশে তাদের বাড়ি, গোলদার বাড়ি, সেখানে রাখলো। এটা আমার আনার কথা হইতে, কিন্তু আমি 2-3 দিন ধরে অপেক্ষা করছি যে আমরা সঠিকভাবে তথ্য না পেয়ে আমি ইন্তজার, তো আমাকে মেরে দিতে পারে। তো এর ভিতরে মানে যে আমরা চতুর্দিকে যখন খবর টবর নিয়ে জানলাম যে না ঠিক আছে কোনো অসুবিধা নেই, তখন আমি আমার ভাই এবং আমার এক মামা তাকে মেরে ফেলেছে রাজা, এবং 24টা ছেলেকে কাটিংগার স্কুলে গুলি করে মারে রাজাকাররা। তো এটা আমার জীবনে বড়, আমি সারা জীবন কখনো এইটে আমার মামা চাচা এবং সব বন্ধু বান্ধব গুলো মারা গেছে, আমি এইটা সারা জীবন আমি কষ্টটা বয়ে বেড়াচ্ছি এখনো, স্টিল নাও, আমি জানি না এই ক্ষত কোনোদিন, এবং যার কারণে আমি 40-45 বছর আমি কখনো আমার গ্রামে যাইনি, যেতাম না। এই রিসেন্টলি 2 বার গেলাম, তাও বহুত জোরাজুরি করে, ওই আমি 21 পদক পাওয়ার পরে আমাদের স্কুলে একটা সম্বর্ধনা দিল, ওই জন্য গেলাম, তা না হলে যেতাম না, এটা আমার কষ্ট। এবং প্রথম আমাদের ওখানে যে খান সেনারা, খান মালয়েশিয়ার এবং রাজাকাররা যৌথভাবে আক্রমণ করে যখন, তখন সেই আক্রমণে প্রথম বাধাটা পায়, এবং এখানে আমরা 4টি চাইনিজ রাইফেল আমরা উদ্ধার করি। এটি আছে আমার জীবনে প্রথম সরাসরি যুদ্ধ, মানে যে নদীর ওই পাশে যখন উঠেছিল তখনই আমাদের ভিতরে প্রথম, মোজাম্মেল হক ভাই আমার পাশে ছিল, বেড়িবাঁধের পাশে আমরা ওইখানে পজিশন নিয়েছিলাম। গুলি করার পরে গফুর নাম করে একটা ছেলে, সেও গুলি করলো, আমিও করলাম, তারপরে ওরা দিক বিদিক হারা গেছে, স্রোত ছিল তখন অনেক বেশি, তো তখন তোমরা নাম শুনে থাকবে যে কর্ণফুলী বাঁধ প্রকল্প ছিল এবং ভাবুদার গেট ছিল তখন পূর্ব পাকিস্তানের শ্রেষ্ঠ গেট, ছয় গেট, নয় গেট এবং একুশ গেট, ২৭ বিলির পানি ঝরত আর কি ওই। এখন ভাবুদার গেটের নাম তোমরা সবাই শুনছো যে এটা শুকায় একেবারে সম্পূর্ণ শুকায় গেছে। এই যুদ্ধটা প্রথমে আমাদের এইখানে, তারপরে অনেকবার যুদ্ধ তাদের সাথে করছি, কখনো পিছন ফিরে চলে গেছি কখনো। আর আমাদের তো কিছুই ছিল না, বাড়ি ঘর দূর, পরে আমরা ছেড়ে দিয়ে অন্য জায়গায় চলে গেলাম। দক্ষিণ ডুমরি আমরা চলে যাই, মানে যে উত্তর ডুমরি আমাদের দখলে আর ছিল না। পরে আমার মা বাবা দুজন থাকার জায়গা ছিল না, আমার মা বাবার আমাদের ঘর বাড়ি সবকিছু পুরানো। এটা আসলে অনেক কষ্টের কথা, এগুলো স্মৃতি কাটা ওটা খুব কঠিন জীবন।
0: আপনার সংসার সঙ্গী বাংলাদেশের এমন একজন কিংবদন্তি মানুষ, আমাদের কিংবদন্তি শ্রদ্ধা শিল্পী ফরিদা পারভীন, তার সঙ্গে শুধু সুরের বন্ধন নয়, আত্মার বন্ধন আপনার। আপনারা যখন প্রথম জুটি হয়ে কাজ করা শুরু করলেন সেই সময়টা কেমন ছিল, এবং সেখান থেকে গিয়ে আবার আত্মার বন্ধন তৈরি হওয়া, একসঙ্গে সংসারের স্মৃতি, দুজন গানের মানুষ কেমন হয় সেই?
1: আমি বলি না, এটা বড় কঠিন, এবং এই যুগলটা এমনই সারা বিশ্ব আমাদের। যদি আমি কাউকে ছোট করে বলছি না, সুচিত্রা মিত্র, আমজাদ আলী খান সাহেব, যৌথ ভাবে রবীন্দ্রসঙ্গীতের গান, আমজাদ আলী খান উস্তাদ, আমজাদ আলী খান বিশাল ব্যাপার না, সুচিত্রা মিত্র বিশাল ব্যাপার না, শুধু সমাজে শুধু সমাদৃত হয়েছে শিল্পীদের ভিতরে, কিন্তু সর্বসাধারণের ভিতরে সে কি বলতে পারবে সুচিত্রা মিত্র কে ছিল, আমজাদ আলী খান কি শরদ বাজাইছে, ওটা বলতে পারবে? কিন্তু তুমি একটা একেবারে অসপাড়া গায়ে যাও যে গাজী আব্দুল হাকিমের বাঁশি আর ফরিদা পারভীনের গান, লালনের গান, ফরিদা পারভীন কুষ্টিয়ার আকড়ার থেকে তৈরি বড় লোকদের ড্রয়িং রুমে নিয়ে সেখান থেকে বিশ্ব দরবারে নিয়ে যাওয়া বিরাট জার্নি, এবং সেই জার্নি শুধু এককভাবে হয়নি, সেটার পিছনে মানে আমারও তো কিছু না কিছু ইয়ে ছিল। তো তার কণ্ঠ ছিল, তার গানের অর্থ বিভিন্ন ভাষায় তর্জমা হয়েছে, এবং আমার বাঁশিটা বুঝতে কাউকে অসুবিধা হতো না। যেমন খাঁচার ভিতর আছেন পাখি কমনে আসে যায়, বা পাখি কখন জানি উড়ে যায়, বা সময় গেলে সাধন হবে না, সমস্ত গানগুলো তো আমরা ফিউশন করতাম। তো ওই ফিউশনের ভিতর দিয়ে মানুষ বুঝে ফেলতো, ভাষার কোনো প্রয়োজন হতো না। তো এই যে যুগল, এই যে তৈরি হওয়া, এটা এক জীবনে আর একবার হবে কিনা সেটা সন্দেহ, আর কোনোদিন আমি কারো সাথে করতে গেলে সেটাও হবে না, এটা একবারই হয়, যেটা হয় সেটা একবারই হয়। আমি জানি না আর একবার কখনো হবে কিনা, যদিও হয় সেটা কত বছর পরে হবে। যেমন ১০০ বছর পরে একজন নজরুল আসে, শত বর্ষে একজন রবীন্দ্রনাথ আসে, শত বর্ষে একজন ফরিদা পারভীন আসে, আর বাংলাদেশে এমন কোন আর্টিস্ট নেই, সে করিম শরাফির থেকে শুরু করে, শেখ লুৎফর রহমান থেকে শুরু করে, ফেরদৌসী রহমান থেকে শুরু করে, মোহাম্মদ আব্দুল জব্বার থেকে শুরু করে, মাহমুদুর নবী থেকে শুরু করে, সাবিনা রানা আপা তো আসেই, এরপরে যত এই যে ক্ষুদে গানরাজ পর্যন্ত, তোমাদের পর্যন্ত, যে কয়টা জেনারেশন হলো আমি বলো, আমি প্রত্যেকের সঙ্গে, এবং বাংলাদেশের সব থেকে ট্যালেন্ট মিউজিক ডিরেক্টর ছিলেন আমাদের রেডিওতে, কারা কারা ছিলেন, আব্দুল হাত, সমর দাস, খন্দকার নুরুল আলম, অজিত রায়, যাদের নাম শুনলে মানুষ, মনসুর আলী, ধীর আলী, যাদের নাম খাদম হোসেন খান, আবিদ হোসেন খান, যাদের নাম শুনলে মানুষ, তাদের সবার সাথে কাজ করার আমার সৌভাগ্য হয়েছে। এবং বাংলাদেশের এমন কোন আর্টিস্ট নেই, তুমি জানো কিনা জানি না, অবশ্যই জানো তুমি, যে বাংলাদেশের ক্যাসেট ইন্ডাস্ট্রিতে যখন শুরু হলো তখন প্রথম যত আর্টিস্ট বাংলাদেশে, সে অজিত রায় থেকে শুরু করে, খালিদ হোসেন সাহেব, সোহরাব হোসেন থেকে শুরু করে, যত আর্টিস্ট, সুবীর নন্দী থেকে শুরু, শাকিল আজাফর থেকে শুরু করে, এমন কোন আর্টিস্ট নয় নাম বলতে পারবো যে আর্টিস্টের সাথে আমার জীবনে প্রথম বাঁশি বাজানো হয়নি।
0: ভীষণ সত্যি। আপনাকে এ প্রসঙ্গে তো আবার আসতে হয় যে কত রকমের ভাঙা গড়ার ভিতর দিয়ে গেছেন, যখন সঙ্গী বিহীন হয়ে গেলেন আবার সাম্প্রতিক সময়ে, এই সময়টা কতটা কঠিন এটা আমরা হয়তো কল্পনা করতে পারি না।
1: আমি একবার চিন্তাই করেছিলাম যে আর বাঁশি বাজাবো না, তখন ফরিদা পারভীনের কিছু বন্ধু বান্ধব আছে একেবারে কাছে, তারা এসে বললো তাহলে তো ফরিদা পারভীন হেরেই যাবে, সে তো হাঁটতে হাঁটতে, সেও তোমার মতন স্ট্রাগল করতে করতে এখানে এসেছিল, তাকে তো যে গান বাজনা ছেড়ে দেওয়ার জন্য অনেকে হুমকিও দিছে, অনেক কিছু করেছে, আজকে তুমি যদি বাঁশিটা ছেড়ে দাও তাহলে সে হেরে গেল, এই কাজটা করো না। তখন আমি নিজেকে সবার মাঝে আবার বাঁশি বাজানো শুরু করলাম, এবং একটা জায়গায় গিয়ে আমি স্ট্রিক্ট হয়ে দাঁড়ালাম, সেটা হচ্ছে আমি দুইয়ের মধ্যে এক হতে হবে, যে ফরিদা পারভীনের গান যেমন ভাবে মানুষের কানে কানে বাস্ত, আমার বাঁশি দিয়ে যেন ফরিদা পারভীনের গান ঠিক এরকম ভাবে বাজে।
0: এত সম্মান জীবনে পেয়েছেন, এত ভালোবাসা, মানুষের ভালোবাসা, এত প্রাপ্তি, এত অর্জন, তার মধ্যে অবশ্যই উজ্জ্বলতম অর্জনগুলোর একটা একুশে পদপ্রাপ্তি, সেইটা তো একটু শুনতেই চাই যে
1: যখন দিল তখন আমি বললাম যে ঠিক আছে আলহামদুলিল্লাহ, আমি জানতাম না। তা আমি তখন টেলিভিশনে আমাদের একটা অনুষ্ঠান হয় গান চিরদিন, ওইটা রেকর্ডিং ছিল তনু ভাই মিউজিক ডিরেক্টর। তা আমি যাচ্ছি সাত রাস্তা মোড়ে, হঠাৎ করে ফরিদাবাদ আমাকে টেলিফোন করছে, তুমি একুশে পদক পাইছো, তুমি এখন ব্যাক করো, তোমাকে এটি সই করতে হবে, মানে যে ওরা নাম অ্যানাউন্সমেন্ট করবে। আমি বললাম যে আমার আশা সম্ভব না, আমার সম্মতিটা তুমি দিয়ে দাও, জানি না। এবং জনগণ কাছে আমি কৃতজ্ঞ, জাতির কাছে কৃতজ্ঞ, সাধারণ মানুষ আমাকে অনেক ভালোবাসে।
0: আপনি বলছিলেন দেশ বিদেশে অনেক আপনার ছাত্র আছে, এখন যারা নতুন প্রজন্মে যারা বাঁশি নিয়ে স্বপ্ন দেখতে
1: ম্যাক্সিমাম তো আমারই ছাত্রছাত্র এখন যারা বাজায়।
0: হ্যাঁ সেই তো,
1: ম্যাক্সিমাম আমার ছাত্রছাত্র, দুই একজন বাদে সবই তো আমারই ছাত্রছাত্র। আগে মানুষ মনে করতো যে আমার ছেলেকে ইঞ্জিনিয়ার বানাবো, ডাক্তার বানাবো, কেউ মিউজিশিয়ান বানাবো বলতে চাইতো না। এখন কিন্তু আমার মনে হয়, আমি বলি সবাইকে বলি, বাঁশি বাজায় বা যন্ত্র বাজিয়ে যে এখন অনেক কিছুই করা সম্ভব। আপনারা এইটে বলেন যে আমরা একজন শিল্পী তৈরি করব, একজন মিউজিশিয়ান তৈরি করব, এই কথাটা সবাই তো বিভিন্ন বড় অফিসার হবে, বিসিএস অফিসার হবে, তারপরে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, কিন্তু একজন শিল্পী তো একজনই হবে। ফেরদৌসী রহমান তো একজনই আছেন, সাবিনা ইয়াসমিন রানাওয়ালা তো একজনই আছেন, ফরিদা পারভীন তো একজনই আছেন। আমাদের মা বাবাদের উচিত যে এইটা যদি সঙ্গীতটা যা না থাকে, যন্ত্র সঙ্গীত যদি না থাকে, তাহলে তো আমাদের কোনো কিছুই থাকে না, আমাদের অস্তিত্ব থাকে না, আমাদের সংস্কৃতি না বাঁচলে তো কোনো কিছুই বাঁচে না।
0: আপনি অনেক ইনস্ট্রুমেন্টাল অ্যালবাম করেছেন এবং ইনস্ট্রুমেন্টাল অ্যালবাম এত নিরীক্ষাধর্মী কিছু কাজও করেছেন, যেখানে পাশ্চাত্য সঙ্গীতের সঙ্গে যে ফিউশন ধর্মী কাজ যেগুলো বলি আমরা, আপনি যে সময় করেছেন তখন হয়তো অনেকে চিন্তা করতে পারেননি যে
1: তাহলে অনেক কিছু পড়াশোনা করেছে বা আমার পেয়েছেন। হ্যাঁ সত্যি সত্যি, মানে দেশে বিদেশের থেকে প্রায় অনেক অ্যালবাম, অনেক, ওই দুই চার পাঁচ দশটা বিশটা না তারও বেশি। এবং যখন আমি এটা করেছি মানে সব ফিউশন, ফিউশনের উপরে তারপরে ক্লাসিক্যালটাকে ভেঙে ছোট ছোট করেছি, পাঁচ মিনিট, চার মিনিট, ছয় মিনিটের ভিতরে। এবং মানে এটা ড্রামা করেছি, যেটা ঘরে ফেরা এক ঘন্টার বাঁশি দিয়ে একটা ড্রামা,
0: একটা গল্প বলা,
1: মানে গল্প বলা। আমি এটা গ্রামের রাখালকে, আমি ওই রাখালটা কেউ না, অন্য কেউ না, ওইটার উপর ছবি বানাতে চেয়েছিল মনি ভাই, কিন্তু আমি ওইটা পারমিশন দিইনি, এবং আমাকে নায়কও বানাতে চেয়েছিল। এবং টেলিভিশনে আমাকে, আমাদের তখন আমাদের বড় জামান সাহেব ছিলেন টেলিভিশন একশন ডিজি, আমাদের রেডিও ডিজি ছিলেন, কিন্তু আমি কোনো দিকে যেতে চাইনি, আমার শুধু একটাই ছিল যে আমি বাঁশি বাজাতে চেয়েছি। এবং সেই রাখালকে, গ্রামের রাখালকে আমি শহরে নিয়ে এসেছি, শহরে এনে সবকিছু ঘুরাই দিলাম, আবার তাকে একটা সময় সে আবার গ্রামে ফিরতে চাইছে, এবং গ্রামে ফিরে যে দেখে সে তাকে খুঁজে পাচ্ছে না, আমাদের ঝড়ঝঞ্ঝা সবকিছু হয় সেখানে, যে হারিয়ে গেছে, তারপরে একসময় সময় পেল, আবার নতুন করে বাঁচার জন্য নতুন করে ঘর তৈরি করলো।
0: বাংলাদেশের সঙ্গীতাঙ্গন এবং আপনার জন্য অনেক শুভকামনা প্রার্থনা করি, আপনি সুস্থতার সঙ্গে আরো অনেক অনেক বছর আমাদের মাঝে থাকুন, আর বাঁশি নিয়ে আরো যা কিছু স্বপ্ন আছে, যা কিছু নিরীক্ষা করতে চান, সমস্ত সফল হোক।
1: তোমাকে অনেক ধন্যবাদ, এই অনুষ্ঠানে যারা সম্পৃক্ত আছে তাদেরকে ধন্যবাদ, যারা আমার এই অনুষ্ঠানটি শুনছেন। আমি তো রেডিওর মানুষই, আর আমার পুতুলি রেডিওর মানুষ, সবাই আমরা রেডিওর, তো রেডিওর থেকে সব আর্টিস্টরা উঠছে। আর একটু দোয়া করবেন, বাংলা গান শুনবেন, বাংলা মিউজিক শুনবেন, বাংলাদেশ বেতারের সঙ্গে থাকবেন। বেতার না হলে কিন্তু কোন শিল্পী, যত শিল্পী হোক, ক্যাসেটের শিল্পী হোক বা ফিল্মের শিল্পী হোক, রেডিও কিন্তু শিল্পী তৈরি কারিগর, সেখান থেকে সবাইকে উঠতে হয়। আমি এসকে গাজী আব্দুল হাকিম, বাংলাদেশ বেতারের তৈরি গাজী আব্দুল হাকিম, এটা তো অস্বীকার করার কিছু নেই।
0: আবার অনেক ধন্যবাদ, আপনার এত ব্যস্ততার মধ্যে আমাকে কিছুটা সময় দিয়েছেন। আমি যেটা বলছিলাম যে এক দুই পর্বে আসলে আপনাকে জানা অসম্ভব কাজ, তারপরেও জীবনের কিছু কিছু ঝলক হয়তো একটু জানতে পারলাম, শুনতে পারলাম, নিশ্চয়ই আরো অন্য কোন আয়োজনে আরো অনেক বিস্তৃত আলোচনা আপনাকে আমরা জানতে পারবো। খুব ভালো থাকুন।
1: তোমাকে অনেক ধন্যবাদ, তুমি ভালো থাকো, সুস্থ থাকো, আর আমার জন্য দোয়া করো।
0: নিশ্চয়ই। প্রিয় শ্রোতা, আপনাদের জন্য অনেক শুভকামনা রইল, মঙ্গল হোক সবার, আবারও নিশ্চয়ই অন্য কোন আয়োজনে আপনাদের সঙ্গে কথা হবে, ভালো থাকুন।

বিশিষ্ট ব্যক্তির সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান সেই আমি এই আমি এখানেই শেষ হল। অনুষ্ঠানে আজকের অতিথি ছিলেন শিল্পী গাজী আব্দুল হাকিম, সঞ্চালনায় সাজিয়া সুলতানা পুতুল, সম্পাদনায় মোহাম্মদ আরিফুল ইসলাম, তত্ত্বাবধানে কানিজ কুলসুম এবং প্রযোজনা করলেন মাসরুফা তানজিনা নসীন। কিছুক্ষণ পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা।

হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা। শুরু হচ্ছে নজরুল বর্ষ উপলক্ষে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, কর্ম, সাহিত্য ও গান নিয়ে বিশেষ অনুষ্ঠান চির উন্নত মমশির, সঞ্চালনায় সালাউদ্দিন আহমেদ।

0: শুভ সকাল সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, বাংলাদেশ বেতার ঢাকা আয়োজিত নজরুল সঙ্গীত নিয়ে বিশেষ অনুষ্ঠান চির উন্নত মমশির থেকে আমি সালাউদ্দিন আহমেদ আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা জানেন 2026-27 নজরুল বর্ষ হিসেবে ঘোষিত হয়েছে। আমাদের প্রিয় প্রধানমন্ত্রী তিনি ঘোষণা করেছেন নজরুল বর্ষ, আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। তো জাতীয় কবি বলেই শুধু ক্ষান্ত হতে আমরা চাই না, তার সত্যিকারের সঙ্গীত সাহিত্য কবিতা প্রমিত রূপে চর্চা করতে চাই এবং দেশ দেশের বাইরে আমরা ছড়িয়ে দিতে চাই। সেই উদ্যোগ থেকেই বাংলাদেশ বেতারের এই অনুষ্ঠান চির উন্নত মমশির প্রতিদিন সকালবেলায় আপনারা শুনবেন। তো এই অনুষ্ঠানে আমাদের একজন শিল্পী থাকবেন প্রতিদিন। আজকে আমাদের আমন্ত্রিত শিল্পী শহীদ কবির পলাশ। শহীদ কবির পলাশ, কেমন আছো তুমি?
1: ভালো আছি স্যার, আপনি কেমন আছেন?
0: আমি খুব ভালো আছি, কারণ এই যে নজরুল নিয়ে কাজ করছি সবাই মিলে, একটা আলাদা আনন্দ নিয়ে কাজ করছি। তো এই যে সকালবেলাকার এই নতুন অনুষ্ঠানটি চির উন্নত মমশির প্রতিদিন সকালে প্রচার হবে, তোমার কেমন লাগছে বিষয়?
1: আসলে আমাদের প্রাইম মিনিস্টার উনি ঘোষণা করার পরেই নজরুল নিয়ে মনে হয় বাংলাদেশ একটা উৎসব মুখর পরিবেশ কিন্তু তৈরি হয়ে গেছে।
0: এটাই আমরা চাই, সবাই উৎসব মুখর থাক এবং উৎসাহের সঙ্গেই নজরুল চর্চা করুক। আমাদের শুধু মুখে বলবো জাতীয় কবি, কিন্তু তার চর্চা ঠিক মতন হবে না, কষ্টের এতদিন ধরে কিন্তু তাই হয়েছে প্রায়। আমরা চাই এই যে নজরুল বর্ষ হিসাবে ঘোষিত হওয়ার পরে এত বড় একটি সুযোগ আমরা কাজে লাগাতে, আমরা যারা নজরুল চর্চা করি, সঙ্গীত চর্চা করি, গবেষণা করি, প্রত্যেকে সবাই মিলেই আমরা এই কাজটি করব। এবং ধন্যবাদ আমাদের বাংলাদেশ বেতার ঢাকাকে যে এমন সুন্দর উদ্যোগ উৎসাহটি তারা দিয়েছে। তো আমরা তোমার গান শুনবো, এবার দেখি আমাদের শ্রোতাদের কেমন লাগে। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, আপনারা শুনবেন আমাদের প্রিয় শিল্পী শহীদ কবির পলাশের গাওয়া গান।

0: ধন্যবাদ শহীদ কবির পলাশ, কেমন লাগলো তোমার এই অনুষ্ঠানে গান গেয়ে?
1: না আসলে একটা অনেক ভালো একটা আয়োজন বাংলাদেশ বেতার যে উদ্যোগটা গ্রহণ করেছে, অসাধারণ লাগলো আমার গান করে।
0: অনেক ধন্যবাদ তোমাকে। আমরা সবাই মিলেই নজরুল চর্চাটা করব এবং বাংলাদেশ বেতারকে সহযোগিতা করব। এমনিতর নজরুলের সমস্ত গান যেন আমরা বাংলাদেশ বেতারের মাধ্যমে প্রচার করতে পারি এবং বাংলাদেশ বেতার যে অত্যন্ত গুরুত্বের সঙ্গে এই গানগুলিকে প্রিজার্ভ করে এটাও একটা অত্যন্ত ভালো একটি দিক। সুধী মণ্ডলী, আপনাদের নিশ্চয়ই শহীদ কবির পলাশের গান ভালো লাগছে এবং চমৎকার এই অনুষ্ঠানটি চির অন্যতম মসির আপনাদের ভালো লাগবে এবং ভালো লাগার জায়গায় থাকবে বলে আমার বিশ্বাস। আপনারা ভালো থাকবেন, কাজী নজরুল ইসলামের সঙ্গে থাকবেন, তার গানের সঙ্গে থাকবেন, কবিতার সঙ্গে থাকবেন। অনেক ধন্যবাদ, শুভ সকাল।

0: এখন শুনলেন নজরুল বর্ষ উপলক্ষে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন কর্ম সাহিত্য গান নিয়ে বিশেষ অনুষ্ঠান চির উন্নত মামসির। গ্রন্থনা উপস্থাপনায় সালাউদ্দিন আহমেদ, সঙ্গীত পরিবেশনা একেএম শহীদ কবির, অনুষ্ঠান সম্পাদনা তানভীর সিদ্দিকী সৈকত, তত্ত্বাবধানে মোহাম্মদ হাবিবুর রহমান এবং চির উন্নত মামসির। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন মোহাম্মদ মনিরুজ্জামান।
1: বাংলাদেশ বেতার, ঢাকা। এখন শুনবেন ইংরেজি সংবাদ।

0: and forecast valid till 1 this afternoon says there is no inland river ports warning and no signal is to be hoisted. To end the news, the main points again. Cabinet approves proposal to provide 6-month tax exemption on import of solar power equipment to reduce electricity shortage. Bangladesh is ready to extend all-out cooperation for dignified repatriation of Rohingyas, says Prime Minister Tariq Rahman while meeting with Special Envoy of Japan. President Mizra Fazrul Islam Alamgir lays foundation stone on Tagore Gaon University. President emphasized on independent media for building democracy, good governance and justice-based society. Government initiates recruitment drive to fill vacant post in government healthcare centers, health minister informed parliaments. Finance minister called for bringing entrepreneurs of creative scholars, including music and film, under credit facilities. And Bangladesh will play against United Arab Emirates in Women's Asia Cup T20 cricket tournament in Dubai today. This is the end of the news. Our next bulletin will be at 9 this morning in Bangla.
1: Bangladesh with Dhaka.
2: Mama.
3: Zi Abba.
2: Babur zor thaki kom se.
3: Zi Abba. Ohna to kom kom lagbe.
2: Chinta koro na ma. Bikal porjonto dekho. Tarpor na hoy.
3: Chinta to koro na kore na Abba.
2: Ki korbe?
3: Ami to sei site theke nachi masa bokhane dhan hoteche.
4: আমি আমার দায়িত্ব পালন করে যাবো ইনশাআল্লাহ। এই যে খনকারে কাছ থেকে আমি দাওয়াই নিয়ে আইছি। নিম পাতা সেচ্চা
2: কিছু করণ লাগবো না তোমার। কইলাম না আমি ডাক্তারের লগে আলাপ করে আইছি। ডাক্তারে কইছে ভয়ের কিছু নাই।
4: ভয় কিছু না থাকলে আমি এত বাচ্চা মরে দিতেছ কেন?
2: যেসব বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা কম আর যেসব বাচ্চার মা বাবা কম সচেতন তাদের সমস্যা হইতেছে। আমের পরে যাদের নিউমোনিয়া হয়েছিল অথবা অন্য কোনো জটিলতা হয়েছিল সেই সব বাচ্চাগুলোর মধ্যে অনেকে হয়তো মারা গেছে, কিন্তু হামের লক্ষণ দেখেই সেই সব বাচ্চারে ডাক্তারের কাছে নিলে এমনটা হয়তো হইতো না।
3: আপনি তো দেখছেন বাবুর কোনো লক্ষণ কি?
2: ডাক্তারে কইল হাম সাধারণ সর্দি কাশির মতোই একটা ভাইরাস জনিত রোগ। শুরুতে সর্দি কাশি জ্বর, তারপরে খেয়াল করতে হয় কানের আশেপাশে পিঠে লাল ঘামাচির মতন দানা দানা দেখা যায় কিনা, চোখ উঠার মতো চোখ লাল হয় কিনা, তারপর মুখের ভিতর গালে সাদা সাদা দাগ দেখা যায় কিনা।
3: আল্লাহ মেহেরবান, বাবুর তো এইসব লক্ষণ দেখলাম না আব্বা, কিন্তু জোরে কাহিল হয়ে পড়ছে।
4: আব্বা, আপনি আর আপনার আদরের বৌমা যা খুশি করেন, আমি এই যে ওষুধ পুষ্কুণিতে ফেলাম, আমিও কইলাম বাপের বেটি।
2: আমার বেডি এমন হইলো কেমনে বুঝি না।
3: থাক আব্বা, ঘর সংসার না থাকলে মাইয়া মানুষের মাথায় এমনও ঠিক থাকে না।
2: শোনো মা, হামের রোগের কাছ থেকে সুস্থ বাচ্চা করে দূরে রাখতে হইবে। অসুস্থ বাচ্চার হাঁচি কাশি থেকে এই রোগ ছড়ায়। হাম একটা ছোঁয়াচে রোগ, সাধারণত 9 মাস বয়সে প্রথম ডোজ আর 15 মাস বয়সে দ্বিতীয় ডোজ হামের টিকা দিতে হয়।
3: আব্বা, বাবুরে তো 9 মাস বয়সে হামের টিকা দেওয়ানো হয়েছিল, তারপরেও হাম
2: নাও তো হইতে পারে। তবে সামান্য সর্দি জ্বর অবহেলা করা ঠিক না, ডাক্তারের পরামর্শ লঙ্কা কর্তব্য। বিকালে তুমি রেডি হয়ে ডাক্তারের কাছে যাবো, তারপর দ্বিতীয় টিকার সময় হলে টিকাটাও দেওয়ানোর ব্যবস্থা করবো।
3: জি আব্বা।
2: আর একটা কথা, বর্তমানে সরকারের বিশেষ ব্যবস্থায় টিকাদান কর্মসূচির আওতায় সকল টিকাদান কেন্দ্রে হামের টিকা দেওয়া হইতেছে। এখন থেকে 9 মাসের পরিবর্তে 6 মাস বয়সের শিশুদের প্রথম ডোজ টিকা দেওয়া হবে, মানে 6 মাস থেকে 10 বছর বয়সের শিশুদের হামের টিকা দেওয়া হইবে।
3: তাইলে তো দেরি না করে এই খবরটা সবারই পৌঁছে দিতে হবে বাবা।
2: হ্যাঁ।

রাজেশ পেতা ঢাকা। শ্রোতাবন্ধু, আয়োজন ডালিতে এখন রয়েছে আধুনিক গান। প্রথম গানের শিল্পী অপু আমান, গানের গীতিকার মোহাম্মদ রবিউল ইসলাম, সুরকার মোহাম্মদ ইশাক।

প্রিয় শ্রোতা বন্ধুরা, শুনছেন আধুনিক গান। এবার গানের শিল্পী মোহাম্মদ ইউসুফ আহমেদ খান, গানের গীতিকার মোহাম্মদ ফখরুল করিম, সুরকার বাবু সরকার।

শ্রোতবন্ধুরা, এতক্ষণ শুনলেন আধুনিক গান বাংলাদেশ বেতার ঢাকা। শুরু হচ্ছে ঢাকা মহানগর কেন্দ্রিক ম্যাগাজিন অনুষ্ঠান মহানগর।

শুভ সকাল প্রিয় শ্রোতা, আজ 8ই সেপ্টেম্বর 2026 খ্রিস্টাব্দ, 24শে ভাদ্র, 1433 বঙ্গাব্দ, শরৎকাল।

0: প্রিয় শ্রোতা, আজ আন্তর্জাতিক সাক্ষরতা দিবস। মানুষের জীবনে শিক্ষার গুরুত্ব তুলে ধরা এবং সবার জন্য সাক্ষরতার সুযোগ নিশ্চিত করার লক্ষ্যে প্রতি বছর বিশ্বব্যাপী দিবসটি পালিত হয়। 1966 সালে 26 অক্টোবর ইউনেস্কোর সাধারণ সম্মেলনের 14তম অধিবেশনে 8 সেপ্টেম্বর তারিখকে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস হিসেবে ঘোষণা করা হয়। 1967 সালে প্রথমবারের মতো দিবসটি পালিত হয়।
1: প্রিয় শ্রোতা, সাক্ষরতা শুধু পড়তে ও লিখতে পারার দক্ষতা নয়, এটি মানুষকে সচেতন করে, আত্মনির্ভরশীল করে এবং নিজের অধিকার ও দায়িত্ব সম্পর্কে জানতে সাহায্য করে। একজন সাক্ষর মানুষ পরিবার, সমাজ ও দেশের উন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে পারেন।
0: বন্ধুরা, তাই আসুন সাক্ষরতার আলো সবার মাঝে ছড়িয়ে দেই। কোনো শিশু যেন শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত না হয়, কোনো প্রাপ্তবয়স্ক যেন নিরক্ষরতার কারণে পিছিয়ে না থাকে, এ লক্ষ্যে আমরা সবাই এগিয়ে আসি।
1: হ্যাঁ বন্ধুরা, সাক্ষরতার আলোয় আলোকিত হোক প্রতিটি মানুষ, সমৃদ্ধ হোক সমাজ, সুন্দর হোক আমাদের পৃথিবী।
0: বন্ধুরা, বর্ষাকাল চলে গেলেও এই শরতেও মাঝে মাঝে বৃষ্টি হয়। বৃষ্টির পানি নারকেলের মালা, ডাবের খোসা, ফুলের টব, গাড়ির টায়ার ইত্যাদিতে জমা হয়, আর এই জমে থাকা পানি হয়ে উঠতে পারে ভয়ঙ্কর বিপদের কারণ।
1: হ্যাঁ বন্ধুরা, এ ধরনের স্বচ্ছ অস্থির পানিতে এডিস মশা বংশ বিস্তার করে। এই এডিস মশার কামড়েই ডেঙ্গু জ্বর হয়। চলতি বছরে ইতোমধ্যে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে শতাধিক মানুষ নিহত হয়েছেন। আমাদের সচেতনতাই পারে এডিস মশার কামড় থেকে সুরক্ষিত রাখতে।
0: বন্ধুরা, বৃষ্টি হওয়ার পর বাড়ির আশেপাশে জমে থাকা সামান্য পানি এডিস মশার প্রজনন স্থলে পরিণত হতে পারে। বিশেষ করে শহরাঞ্চলে বাড়ির ছাদ, বারান্দা, বাগান, নির্মাণাধীন ভবন, পরিত্যক্ত পাত্র, প্লাস্টিকের বোতল, কৌটা, টিনের পাত্র, ফুলের টবের নিচের ট্রে, গাড়ির পুরনো টায়ার, ডাবের খোসা, নারকেলের মালা কিংবা যে কোনো ছোট পাত্রে তিন দিনের বেশি পানি জমা হলে সেখানে মশা জন্ম নিতে পারে। তাই আমাদের মশার প্রজনন স্থল এবং নিজের ঘর ও বাড়ির আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে।
1: শুধু সিটি কর্পোরেশন, পৌরসভা বা সরকারি সংস্থার উপর দায়িত্ব ছেড়ে দিলে চলবে না। প্রত্যেক নাগরিককে নিজ নিজ জায়গা থেকে দায়িত্বশীল হতে হবে। বাড়ির ভেতর ও বাইরে ভালোভাবে খুঁজে দেখতে হবে কোথাও পানি জমে আছে কিনা। ফুলের টব ও টবের নিচের পাত্র নিয়মিত পরিষ্কার করতে হবে।
0: ছাদে বা বারান্দায় পড়ে থাকা বোতল, কৌটা, ভাঙা বালতি, প্লাস্টিকের প্যাকেট, টায়ার সহ যেসব জিনিস জমতে পারে, যেখানে পানি জমতে পারে, তা অবশ্যই সরিয়ে ফেলতে হবে। পানির পাত্র ঢেকে রাখতে হবে এবং যেসব পাত্রে পানি রাখা প্রয়োজন সেগুলো নিয়মিত পরিষ্কার করতে হবে। মনে রাখবেন, এডিস মশা সাধারণত পরিষ্কার স্থির পানিতে বংশবিস্তার করে।
1: ডেঙ্গু প্রতিরোধে সবাইকে এগিয়ে আসতে হবে। এডিস মশা সাধারণত দিনের বেলায় বেশি কামড়ায়, বিশেষ করে সকাল ও বিকেলের দিকে। তাই দিনের বেলাতেও মশার কামড় থেকে বাঁচতে সচেতন থাকতে হবে। দিনে রাতে ঘুমানোর সময় মশারি ব্যবহার করতে হবে। শরীরের বেশিরভাগ অংশ ঢেকে রাখে এমন পোশাক পরতে হবে এবং অনুমোদিত মশা নিরোধক ব্যবহার করা যেতে পারে। বয়স্ক ও শিশুদের প্রতি বিশেষ নজর দিতে হবে আমাদের।
0: প্রিয় বন্ধুরা, ডেঙ্গুর সাধারণ লক্ষণগুলোর মধ্যে রয়েছে হঠাৎ জ্বর, মাথা ব্যথা, চোখের পেছনে ব্যথা, শরীর অস্থিসন্ধিতে ব্যথা, দুর্বলতা, বমি বমি ভাব এবং কখনো কখনো শরীরে র্যাশ। এসব লক্ষণ দেখা দিলে আতঙ্কিত না হয়ে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। বিশেষ করে জ্বরের সঙ্গে পেটে তীব্র ব্যথা, বারবার বমি, অস্বাভাবিক রক্তপাত, অতিরিক্ত দুর্বলতা, অস্থিরতা, শ্বাসকষ্ট, তন্দ্রচ্ছন্নতা বা অন্য কোনো উপসর্গ দেখা দিলে দ্রুত হাসপাতালে বা চিকিৎসকের কাছে যেতে হবে।
1: আর ডেঙ্গু আক্রান্ত ব্যক্তিকে মশার কামড় থেকেও রক্ষা করতে হবে, কারণ আক্রান্ত ব্যক্তিকে কামড়ানো এডিস মশা পরে অন্য মানুষকে কামড়ালে রোগটি ছড়িয়ে পড়তে পারে। তাই ডেঙ্গু প্রতিরোধের দায়িত্ব শুধু একজন ব্যক্তি বা একজন পরিবারের নয়, এটি আমাদের পুরো সমাজের সম্মিলিত দায়িত্ব।
0: বন্ধুরা, স্কুল, কলেজ, অফিস, বাজার, মসজিদ, মন্দির, হাসপাতাল সহ সব শিক্ষা প্রতিষ্ঠানে বা প্রতিষ্ঠানে নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চালানো প্রয়োজন। বাড়ির গৃহকর্মী, নিরাপত্তা কর্মী, নির্মাণ শ্রমিক সহ সবাইকে ডেঙ্গু সম্পর্কে সচেতন করতে হবে। নির্মাণাধীন ভবনে জমে থাকা পানি দ্রুত অপসারণ করতে হবে এবং পানির ট্যাঙ্ক ও অন্যান্য জলাধার ঢেকে রাখতে হবে।
1: প্রিয় শ্রোতা, এছাড়াও আমাদের কিছু ইতিবাচক অভ্যেস করতে হবে, যেমন ডাবের পানি খেয়ে ডাবের খোসা ফেলে না রেখে পরিষ্কার করতে হবে। ফুলের টবে নিচে জমে থাকা পানি ফেলে দিতে হবে। অব্যবহৃত পুরনো টায়ার যথাস্থানে সরিয়ে রাখতে হবে। সবসময় পানির পাত্র ঢেকে রাখতে হবে। আর এসব সাধারণ কাজই এডিস মশার বংশ বিস্তার বন্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সবার জন্য ডেঙ্গু মুক্ত পরিবেশ গড়ে তুলতে তিন দিনে অন্তত একদিন জমে থাকা পানি ফেলে দিতে হবে। আসুন সচেতন হই, সবাই ভালো থাকে।
0: হ্যাঁ বন্ধুরা, এই আহ্বানে শরৎ প্রভাতে আপনাদের প্রীতিয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ঢাকা মহানগর কেন্দ্রিক ম্যাগাজিন অনুষ্ঠান মহানগর। আজকে মহানগর উপস্থাপনায় আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি খান নাজম ই এলাহি
1: এবং আমি ইশা জাহান নীলা।
0: প্রিয়শ্রোতা, জানিয়ে দিচ্ছি আজকের মহানগরে আপনাদের জন্য যা যা রয়েছে।
1: থাকছে আজকের দিনে ঢাকায় অনুষ্ঠিত বহু বিভিন্ন অনুষ্ঠানের তথ্যের সংকলন নিয়ে পর্ব আজকের ঢাকা।
0: নগর পরিক্রমা পর্বে থাকছে ঢাকা মহানগরীর সমসাময়িক বিষয় নিয়ে স্পট রিপোর্টিং।
1: স্বপ্নের আগামী পর্বে নারীর ক্ষমতায়ন নিয়ে থাকবে একটি সাক্ষাৎকারমূলক প্রতিবেদন।
0: মহানগরের আয়োজন থেকে আরো শুনতে পাবেন একটি আধুনিক গান।
1: রয়েছে শ্রোতাদের পাঠানো চিঠি ও ইমেইলের উত্তরদানের আয়োজন, বাঁধন ও ই বাঁধন পর্ব।
0: শোভাযাত্রা পর্বে রয়েছে অভ্যন্তরীণ বিমান বাস ট্রেন ও লঞ্চের যাতায়াতের সময়সূচির তথ্য।
1: আশা করছি অনুষ্ঠানের পুরো সময় জুড়ে আমাদের সঙ্গেই থাকবেন। এবারে আমন্ত্রণ অনুষ্ঠানের মূল পরিবেশনায়।
0: আমাদের প্রথম নিবেদন আজকের দিনে ঢাকায় অনুষ্ঠিতব্য বিভিন্ন অনুষ্ঠানের তথ্যের সংকলন নিয়ে পর্ব আজকের ঢাকা।
1: গ্রন্থনায় সাইফুল ইসলাম এবং পড়ছেন লালটু হোসাইন।
2: সেগুনদাঘিচে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আজ শুরু হবে নয় দিনব্যাপী ঢাকা নাট্য উৎসব 2026। এই উৎসবে আজ সন্ধ্যা ৭টায় জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে পরিবেশিত হবে নাটক ট্রায়াল অব সূর্য সেন। মাসুম আজিজের লেখা এই নাটকটির নব নির্দেশনা দিয়েছেন নাদের চৌধুরী। নাটকটি পরিবেশন করবে নাট্য সংগঠন ঢাকা পদাতিক। রাজধানী হিসেবে ঢাকার ৪১৬ বছর পূর্তি উপলক্ষে এ নাট্য উৎসবের আয়োজন করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। আরও একটি নাটক মঞ্চস্থ হবে আজ শিল্পকলা একাডেমিতে সন্ধ্যা ৭:১৫ একাডেমির স্টুডিও থিয়েটার হলে। প্যারা ব্যালু নাটকটি পরিবেশন করবে বাতিঘর। মূল কাহিনী দাঁড়িয়ে ফোন অনুবাদ করেছেন শাহানা জয় ও খালিদ হাসান রুমি। মঞ্চরূপ ও নির্দেশনায় রয়েছেন মুক্ত নীল। এছাড়া ঢাকা সিনেমার নায়ক সালমান শাহর মৃত্যুবার্ষিকী উপলক্ষে তেজগাঁওয়ে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন বিএফডিসি আয়োজিত তিন দিনের উন্মুক্ত চলচ্চিত্র প্রদর্শনীর শেষ দিন আজ। সমাপনী দিনে বিএফডিসির ভিআইপি প্রজেকশন হলে সালমান শাহ স্মরণে আজ বিকেল ৪টায় প্রদর্শিত হবে মতিন রহমান পরিচালিত চলচ্চিত্র তোমাকে চাই। ১৯৯৬ মুক্তি পাওয়া এই সিনেমায় সালমান শাহ বিপরীত অভিনয় করেছেন শাবলুর। আর পঞ্চগীতিকবির গানের প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছেন বাংলাদেশ শিল্পকলা একাডেমি। একাডেমির প্রশিক্ষণ বিভাগের ব্যবস্থাপনায় আজ সকাল ১১টায় শুরু হবে কর্মশালা, চলবে বিকেল ৪টা পর্যন্ত। কর্মশালা চলবে আগামী ১০ অক্টোবর পর্যন্ত। অন্যদিকে কিছু না বলা গল্প ছবির মাধ্যমে তুলে ধরেছেন সাতজন উদীয়মান নবীন শিল্পী। তাদের সেই সব ছবি নিয়ে দলীয় প্রদর্শনীর আয়োজন করেছে আলিয়াস ফ্রাসেস দ্য ঢাকা। ধানমন্ডির ২৬ মিরপুর রোডে আলিয়াস ফ্রাসেস দ্য ঢাকা লা গ্যালারিতে আয়োজিত এই প্রদর্শনী প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত। আগামীকাল পর্দা নামবে এই প্রদর্শনীর। এছাড়া লালমাটিয়া ডি ব্লকে ২/৮ নম্বর বাড়িতে গ্যালারি দ্য ইলিউশনসে শিল্পী বীরেন সোমের শিল্পকর্ম নিয়ে স্টোরিজ অব মেমোরিজ শীর্ষক একক প্রদর্শনীর আয়োজন করেছে শিল্পচর্চার প্ল্যাটফর্ম শিল্পাঙ্গন। এ প্রদর্শনী দর্শকদের জন্য প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে। আর যারা প্রয়োজনীয় কেনাকাটার জন্য বাইরে যাচ্ছেন তাদের জন্য জানিয়ে দিচ্ছি, কাঁঠালবাগান, হাতিরপুল, মানিকমে অ্যাভিনিউ, রাজাবাজার, মণিপুরিপাড়া, তেজকুনিপাড়া, ফার্মগেট, কারওয়ান বাজার, নীলক্ষেত, কাঁটাবন, এলিফ্যান্ট রোড, শুক্রাবাদ, সোহানবাগ, ধানমন্ডি, হাজারিবাগ, জিগাতলা, রায়ের বাজার, পিলখানা, লালমাটি এলাকায় বিপণী বিতানগুলো পূর্ণ দিবস বন্ধ থাকবে আজ। প্রিয় বন্ধু শ্রোতা, আজকের ঢাকা এ পর্যন্তই।

0: শুনছিলেন আজকের ঢাকা।
1: এবারে আমন্ত্রণ নগর পরিক্রমা পর্বে। নগর পরিক্রমা পর্বে শুনবে নজরুল বর্ষণীয় নজরুল ইনস্টিটিউটের উপর একটি স্পট রিপোর্টিং, গবেষণা গ্রন্থনা ও সাক্ষাৎকার গ্রহণে মামুনুর রশীদ।
2: জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য গবেষণা বাংলা সাহিত্য ও সংস্কৃতির এক অনন্য সমৃদ্ধ এবং ক্ষেত্র। নজরুল সাহিত্যের গবেষণার মূল বিষয়গুলো হল প্রথমে দ্রোহ ও মানবতাবাদ, এখানে ব্রিটিশ বিরোধী আন্দোলন, উপনিবেশবাদ এবং শোষণের বিরুদ্ধে নজরুলের প্রতিবাদ, মানুষের মুক্তি, সাম্য ও বিশ্ব মানবতাবাদের জয়গান। বলা যায় সাম্য ও অসাম্প্রদায়িকতা এখানে হিন্দু ও মুসলিম সংস্কৃতির মেলবন্ধন এবং অসাম্প্রদায়িক চেতনা। বলা যেতেই পারে নজরুল মানবতা, দ্রোহ ও প্রেমের কবি। তার রয়েছে বহুমাত্রিক ও অনন্য সাধারণ সাহিত্যকর্ম, জাতি ধর্ম নির্বিশেষে বিশ্বব্যাপী সকল শ্রেণীর মানুষের কাছে ছড়িয়ে দেওয়ার এক অনন্য প্রতিভা। প্রিয় শ্রোতা, জাতীয় কবির কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক মোহাম্মদ তৌফিকুল ইসলাম ছিবলি তার কাছে শুনবো নজরুল বর্ষের তাদের নানা কার্যক্রম নিয়ে।
3: আপনারা নিশ্চয়ই জানেন যে এখন নজরুল বর্ষ চলছে, সেই নজরুল বর্ষ উপলক্ষে আমাদের অনেক কার্যক্রম চলছে। খুব রিসেন্টলি আমরা 12টা জেলায় নজরুল বর্ষ করলাম। আসলে আমাদের লক্ষ্য হচ্ছে প্রান্তিক জনগোষ্ঠীর কাছে নজরুলের চিন্তা চেতনাকে পৌঁছে দেওয়া। এইভাবে আমরা বছর ব্যাপী আমরা সারা বাংলাদেশে আরো অনেক জেলায় করব এবং আমাদের লক্ষ্য হচ্ছে 65টা জেলাতেই আমরা নজরুল বর্ষ নজরুল উৎসব করব। এবং জেলা শুধু না, আমরা উপজেলা পর্যায়েও করার আমাদের প্ল্যান আছে। তো এটা হচ্ছে আমাদের একটা সামগ্রিক নজরুল বর্ষ নিয়ে কার্যক্রম। এছাড়াও আমরা নজরুল বর্ষকে কেন্দ্র করে বেশ কিছু গবেষণাধর্মী বই আমরা প্রকাশ করতে যাচ্ছি। আমরা 5টি গবেষণাধর্মী বই প্রকাশ হচ্ছে আমাদের। এছাড়াও আমাদের একটা খুব বড় প্রজেক্ট আছে, সেটা হচ্ছে আমাদের নজরুল সমগ্র। প্রায় 17 খণ্ডের এই নজরুল সমগ্র আছে আমাদের, এটা আমরা রিপ্রিন্ট নতুন করে আমরা প্রিন্ট করছি।
2: কি আরো বললেন?
3: এছাড়াও আমাদের ইনহাউস আরো প্রোগ্রাম হয়, মানে আমরা অলমোস্ট অন্যান্য বছরের তুলনায় এই নজরুল বর্ষকে কেন্দ্র করে আমরা অন্য বছরে যা করি তার দ্বিগুণ প্রোগ্রাম করতে যাচ্ছি। আসলে আমি এসে যে দুটো বড় কাজ হয়েছে সেটা হচ্ছে যে আপনারা জানেন যে জাতীয় কবি হিসেবে কাজী নজরুল ইসলাম গ্যাজেটভুক্ত ছিল না তার নাম, আমরা মুখে মুখে তাকে জাতীয় কবি বলতাম, তো এটার কোনো অফিসিয়াল স্বীকৃতি ছিল না। তো আমি এসে এই কাজটা করতে পেরেছি খুব অল্প সময়ের মধ্যে, মানে জয়েন করার 3 মাসের মধ্যে এই গ্যাজেটভুক্ত করেছি। এখন আমরা বলতে পারি যে অফিসিয়ালি উনি আমাদের জাতীয় কবি। আরেকটা বড় কাজ হয়েছে, সেটা হচ্ছে আমরা নজরুল সাহিত্যের ইংরেজি অনুবাদের কাজটা করে ফেলেছি। তো এটা একটা বড় কাজ, কুইন্টেসেন্স অফ নজরুল 2 খণ্ডে নজরুল সাহিত্যের একটা বড় অংশকে আমরা অনুবাদ করে ফেলছি, ইংরেজি অনুবাদ, যেটা আরো 40 বছর আগে হওয়ার কথা ছিল, এটা দেরিতে হলো। তো এখন আমাদের লক্ষ্য হচ্ছে অন্যান্য ভাষাতেও নজরুলকে অনুবাদ করা। এখন যেহেতু ইংরেজিতে আছে তো সেখান থেকে এখন অন্যান্য ভাষাভাষীরা নজরুল খুব সহজে অনুবাদ করতে পারবে। সেই লক্ষ্যে আমাদের কয়েকটি ভাষাভাষী রাষ্ট্রের সাথে আমাদের কথাবার্তা অনেক দূর এগিয়েছে, স্পেশালি ফরাসি মানে ফ্রেঞ্চদের সাথে আমাদের কথা হয়েছে। এখানে আলিয়াস ফ্রান্সিস আছে, ওরা আগ্রহ প্রকাশ করেছে যে ওরা ইংরেজি থেকে অনুবাদ করবে নজরুলকে। এছাড়াও চাইনিজ, অ্যারাবিক এই ভাষাগুলোর সাথে আমাদের কথাবার্তা বেশ অনেক দূর এগিয়েছে। তো আশা করছি এই বছরের শেষে অথবা আগামী বছরের মাঝামাঝির মধ্যে আমরা আরও একটি দুটি বিদেশি ভাষায় নজরুলকে অনুবাদ করতে পারবো।
2: আপনাকে অনেক অনেক ধন্যবাদ। কবি নজরুল ইসলামের জীবন ও সাহিত্য নিয়ে গবেষণা এবং তার সৃষ্টি প্রচারের প্রধান সরকারি প্রতিষ্ঠান হল কবি নজরুল ইনস্টিটিউট। নজরুলের কবিতা, গান, প্রবন্ধ ও এই প্রজন্মের মধ্য দিয়ে আগামী প্রজন্মের কাছে পৌঁছে দিয়ে যাবে প্রজন্ম থেকে প্রজন্মে। স্পট রিপোর্টিং এখানে শেষ করছি।
1: শুনছিলেন নগর পরিক্রমা পর্বটি।
0: প্রিয় শ্রোতা, এবারে স্বপ্নের আগামী পর্বে রয়েছে নারীর ক্ষমতায়নের উপর একটি সাক্ষাৎকারমূলক প্রতিবেদন। সাক্ষাৎকার গ্রহণে নাসরিন রহমান।
4: শুভেচ্ছা নিন সুপ্রিয় শ্রোতা, আমন্ত্রণ জানাচ্ছি স্বপ্নের আগামী পর্বে। এ পর্বে ক্ষুদ্র নারী উদ্যোক্তা বোনদের উদ্যোগ এবং তাদের আগামী স্বপ্ন সম্পর্কে আপনারা শুনে থাকেন। আজ থেকে প্রায় 4 বছর আগে অনলাইন প্ল্যাটফর্মে মৌ ফুড নামে পেজটির স্বত্বাধিকারী মৌসুমী আক্তার ঝর্ণার সাক্ষাৎকার শুনেছিলেন। তার স্বপ্নের আগামীটিকে তিনি আজ বাস্তব করেছেন। এবছর জুন মাসে তিনি ঢাকা মহানগরের দক্ষিণ বনশ্রীর ই ব্লকে প্রতিষ্ঠা করেছেন মৌ ফুড নামে একটি শপ। এই যে স্বপ্নের আগামীর বাস্তবায়ন, তার পেছনের কথা এবং এর উত্তরণ তিনি কিভাবে আরো ঘটাতে চান সে সম্পর্কে আজ তার কাছে জানব। মৌসুমী, আপনি যখন অনলাইন প্ল্যাটফর্মে কাজ করছিলেন মো ফুড নামে পেজটি নিয়ে, তখন আপনি ঢাকা শহরের বিভিন্ন মেলায় অংশগ্রহণ করেছেন, এসএমই মেলায় অংশগ্রহণ করেছেন এবং গ্রাহক মহলে আপনার সজনের চা, জিরা চা যেমন জনপ্রিয় ছিল, তেমনি আপনার খুবই সুখ্যাতি ছিল চিংড়ির বালাচাও নিয়ে। আজ এই শপে আপনার কি কি পণ্য রয়েছে সে সম্পর্কে একটু শ্রোতাদের জানাবেন।
5: আমার এই শপে এখন অনেক রকমের কৃষি পণ্য রয়েছে, যেগুলো আমার নিজের উৎপাদন এবং দেখা যায় কিছু উৎপাদন বাজার থেকে কিনে এনে সেটাকে আমি ভ্যালু অ্যাড করি। যেমন ধরে নিলাম মেথি, মেথিটাকেও আমি বাজার থেকে কিনে এনে ধুয়ে তারপর আমার ছোট ড্রাই মেশিনে শুকিয়ে তারপরে প্যাকেটজাত করা হয়। অর্থাৎ প্রত্যেকটা প্রোডাক্টে আমি ভ্যালু অ্যাড করে থাকি। এখন চিংড়ি শুটকির বালাচাটা অবশ্যই আছে, সেই সাথে শুটকির ভর্তা করেছি কয়েক প্রকার, কাচকি শুটকির ভর্তা, তারপরে হচ্ছে নানা রকম শুটকি দিয়ে শুটকি মিক্স ভর্তা, চ্যাপা শুটকির ভর্তা, কালোজিরা ভর্তা তো আগেই ছিল, এটা খুব জনপ্রিয়।
4: এই যে শপটা প্রতিষ্ঠা করলেন, এটা আপনার স্বপ্ন ছিল, স্বপ্নটাকে বাস্তবে রূপ দেওয়ার পেছনের গল্পটা কি?
5: আসলে স্বপ্ন ঘুমিয়ে দেখলে হয় না, একটু জেগেও দেখতে হয়। তো আমি আসলে সবসময় একটা স্বপ্ন ছিল যে আমার মৌফুটের একটি শপ থাকবে, এইভাবে খুঁজতে খুঁজতে কখন যেন পেয়ে গেলাম। পেয়ে যে মনে হলো যে হ্যাঁ, এটা দিয়ে শুরু করি, পরবর্তীতে আরো ভালো স্থানে করব, আরো ভালো জনপ্রিয় জায়গায় করব। তখন আসলে আমার কাছে টাকা ছিল না, হুট করেই তো তখন আমার কিছু খুব কাছের ছোট বোনের মতো, আবার বান্ধবীর মতো, ওদের কাছ থেকে সহযোগিতা এবং কিছু বান্ধবীর কাছ থেকে সহযোগিতা, এরপরে আমার হাজবেন্ড, তো অবশ্যই আমি বলবো যে আমার এত দূর এগিয়ে আসার পিছনে ওনার ভূমিকা অসম্ভব। সবচেয়ে ভাগ্যবতী আমি বলবো শুধু স্বামী নয়, স্বামীর ছাড়াও আমার কিছু ফ্রেন্ড সার্কেল যারা আসলে আমার বন্ধু না, তাদের সহযোগিতাটা আমি সবসময় পাই। এইভাবে আসলে এগিয়ে চলা।
4: সবটা দিলেন, কিন্তু এই শপে যে পণ্যগুলোর কথা বললেন সেগুলো হচ্ছে যেগুলো আপনি মনোজাত করে থাকেন, এছাড়া শুকনো যে পণ্যগুলো আছে সেগুলো কি?
5: আমি আসলে সব দেওয়ার স্বপ্নই দেখেছিলাম, কিন্তু আল্লাহ মনে হয় চাইলেও আরেকটু বেশি কিছু দিতে হবে আমাকে। কৃষি বিপণন থেকে আমাকে একটি ই দেওয়া হলো ফুডকার্ট, তো সেটাও তো দোকানের সামনেই আমি ফুডকার্টটা রেখেছি। এবং হুট করেই মানে সিদ্ধান্ত হলো যে ঝালমুড়ি আমার খুব প্রিয়, খুবই প্রিয়, তো চিন্তা করলাম যে আমার মতন এরকম কিছু ব্যক্তি অবশ্যই পাওয়া যাবে, তারা হয়তো আমার দোকানের কাস্টমার হবে। এই চিন্তা থেকে আমি ঝালমুড়ি দিলাম, ঝালমুড়িটাকে আমি একটু ভিন্ন রূপে করলাম। সবাই দেয় কাগজের ঠুঙ্গায়, আমি দিচ্ছি ওয়ান টাইম গ্লাস, ওয়ান টাইম চামচ, এবং ঝালমুড়িটাকে যেটা করলাম সবাই দেয় ছোলা আর সাথে হচ্ছে ঘুগনি বা অন্য কিছু, কিন্তু আমি দিচ্ছি হচ্ছে ছোলার সাথে আলু, মানে আলুর দুমের মতো করা, এবং হচ্ছে চুই ঝালের ঝালমুড়ি, চিংড়ি শুটকির বালাচাওয়ের ঝালমুড়ি, তারপরে চিকেন ঝালমুড়ি অনেক জায়গায় পাওয়া যায়, কিন্তু আমার চিকেনটাকে একটু অন্যরকম স্টাইলে করেছে, যেমন চিকেন কিমার ঝালমুড়ি, তারপরে হচ্ছে নর্মাল ঝালমুড়ি, স্পেশাল ঝালমুড়ি।
4: মো ফুড এবং মো ফুড কর্নার দুটো পৃথক সত্তা, একই সাথে অবস্থান। মো ফুড কর্নার থেকে আপনি তৈরি করা খাবার সরাসরি গ্রাহককে দিচ্ছেন, আর মো ফুডে প্রক্রিয়াজাত খাবারগুলো থাকছে, সেখানে শুটকিও একটা বড় অংশ হয়ে আছে। এই শুটকি যে আপনি গ্রাহকদের পৌঁছে দিচ্ছেন, এই শুটকির গুণটা কি?
5: আসলে শুটকি অনেক উপকার, তাজা মাছের চেয়ে শুটকিটা কিন্তু অনেক উপকার। শুটকিটা যদি কেমিক্যাল ছাড়া এবং লবণ ছাড়া হয় সেটা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। সেই শুটকিগুলো আমি কুয়াকাটা মহিপুর থেকে নিয়ে আসি এবং সুন্দর প্যাকেজিং এর মাধ্যমে দোকানে রাখি, যার চাহিদা আলহামদুলিল্লাহ খুব ভালো পাচ্ছি, সারা অনেক ভালো। এরপরে মৌফুটের আসলে প্রতিটা প্রোডাক্ট আমি বলবো এই চার মাসে, অর্থাৎ আমার দোকান তিন মাস শেষ হয়ে চার মাসে রানিং, আমি নতুন কাস্টমার খুব কম পাই, খুবই কম, কিন্তু পুরনো কাস্টমার ওরা এসেই বলে আমরা কিন্তু প্রতি মাসের কাস্টমার, আল্লাহর কাছে লাখো শুকরিয়া। কারণ হচ্ছে নতুন কাস্টমারের চেয়ে পুরাতন কাস্টমার আপনার সবচেয়ে ব্যবসার জন্য এগিয়ে থাকার একটা প্রথম ধাপ, আর এটা কিন্তু এমনি হয় না, আপনার কোয়ালিটি পণ্যর কারণে হয়। অর্থাৎ আপনি যাই করেন না কেন, পণ্যটাকে অবশ্যই কোয়ালিটিফুল রাখতে হবে।
4: এই প্রসঙ্গটাই আসতে চাচ্ছিলাম যে আপনি বেশ দীর্ঘ সময় ধরে কাজ করছেন অনলাইন প্ল্যাটফর্মে, সেখানেও আপনার গ্রাহকদের কাছে আপনার গ্রহণযোগ্যতা ছিল, আস্থার জায়গা ছিলেন আপনি। এখন যখন আপনি সব প্রতিষ্ঠা করে তাদের হাতে পণ্য সরাসরি পৌঁছে দিতে পারছেন, তখনও তারা আপনাকে স্মরণ করছেন। যারা আজকে ক্ষুদ্র উদ্যোক্তা বোনেরা কাজ করছেন বা কাজ করার পরিকল্পনা করছেন, একজন সফল উদ্যোক্তা হিসেবে তাদের প্রতি আপনার পরামর্শ কি থাকবে?
5: প্রথমত পরামর্শ হচ্ছে, উদ্যোগ নেওয়ার আগে আপনাকে শিখে নিতে হবে অনেক কিছু। যেমন আমাদের বাংলাদেশে কিন্তু এখন অনেক প্রতিষ্ঠান আছে যার হাত ধরে আমি ঝর্ণা তৈরি হয়েছি, যেমন এসএমই ফাউন্ডেশন, জয়িতা ফাউন্ডেশন, তারপরে বিসি, যারা কৃষি পণ্য নিয়ে কাজ করে, কৃষি বিপণন অধিদপ্তর, এইগুলো থেকে একটু শেখা গ্রহণ করা। আর আমরা নারী, আমরা অনেক কিছুই পারি, কিন্তু সেই সাথে আমরা একটা ভুল করি, সেটা হচ্ছে আমরা অনেক সময় অন্যের ডেভেলপ হচ্ছে তাকে আমরা একটু হিংসা করি, এটা বাদ দিতে হবে।
4: তাহলে আপনি বলতে চাচ্ছেন যে আপনার এই খাদ্য নিয়ে যারা কাজ করছেন তাদের, যেমন যেই আইটেমগুলো আপনি নির্বাচন করবেন যেটা আপনি ভালো পারবেন, আর যে আইটেমটা আপনি তুলে দিচ্ছেন সেটা বিশুদ্ধ হতে হবে, এবং সেক্ষেত্রেই আপনার কেবলমাত্র গ্রাহক এবং ভোক্তা মহলে আস্থা তৈরি হবে এবং আপনার যে ব্যবসা সেটা একটা স্থিতিশীলতার রূপ নেবে। আপনি অনলাইন প্ল্যাটফর্ম থেকে মো ফুডকে আজকে শপে পরিণত করলেন, আবার তার পাশাপাশি একটি ফুড কর্নারও তৈরি করে নিয়েছেন, মো ফুড কর্নার। নতুন ভাবে আবার যখন কোনো উদ্যোগ আপনার আবার আসবে তখন নিশ্চয়ই আপনার সাথে আবারও কথা হবে, শ্রোতারা আবারও আপনার আগামী স্বপ্নটা বাস্তবে রূপ নেওয়া সম্পর্কে জানতে পারবেন। সেই পর্যন্ত আপনার সাফল্য এবং সুস্থতা কামনা করছি, ভালো থাকবেন।
5: সবাইকে অসংখ্য ধন্যবাদ, মো ফুড এন্ড ফুড কর্নারে আসার আমন্ত্রণ থাকলো, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।
4: প্রিয় শ্রোতা, মৌসুমী আক্তার ঝর্ণা একজন ক্ষুদ্র সফল উদ্যোক্তা, তার মতো আরো উদ্যোক্তা বন্ধুদের আপনাদের সামনে উপস্থাপন করার অঙ্গীকার রেখে আজকের মতো এখানেই শেষ করছি, ভালো থাকবেন, অনেক ভালো থাকবেন, ধন্যবাদ সবাই।

0: শ্রোতা শুনছিলেন স্বপ্নের আগামী পর্বে নারীর ক্ষমতায়ন নিয়ে একটি সাক্ষাৎকারমূলক প্রতিবেদন। আপনারা শুনছেন ঢাকা মহানগর কেন্দ্রিক ম্যাগাজিন অনুষ্ঠান মহানগর। এবারে রয়েছে শ্রোতা বন্ধুরা আপনাদের পাঠানো চিঠিপত্র এবং ইমেইলের উত্তরদানের আয়োজন। বাঁধন ও ইবাঁধন পর্ব গ্রন্থনায় রয়েছেন জান্নাতুল ফিরদৌস তমা।
1: আমন্ত্রণ আজকের বাঁধন ও ই বাঁধন পর্বে। সরাসরি চলে যাচ্ছে আপনাদের পাঠানো লেখায়। প্রথমে পড়ব চিঠি। মোহাম্মদ ওয়াসিউর রহমান মিন্টু, বেলকুচি, হ্যালো ফ্রেন্ডস বেতার শ্রোতা সংঘ, গাবগাছি, চন্দনগাতি, বেলকুচি, সিরাজগঞ্জ থেকে লিখেছেন, শুভ সকাল মহানগর অনুষ্ঠান। তুমি আমার ভালোবাসার একমাত্র বন্ধুত্বের বন্ধন। এবার মহানগর অনুষ্ঠানের জন্মদিন সুন্দর করে উদযাপনের অনুরোধ করছে। সরাসরি ফোনের মাধ্যমে ভালোবাসার অনুভূতিগুলো রেকর্ড করে প্রচার করার অনুরোধ রইল। গত 30 আগস্ট মহানগর অনুষ্ঠানে ঋতুরানী শরতের সৌন্দর্য, ভালো লাগা, ভালোবাসা আর সমসাময়িক বিষয় নিয়ে সুন্দর সুন্দর কথাগুলো ভালো লেগেছে। তারপর ঘুম প্রতিরোধমূলক পরামর্শ, মূল্যবান কথাগুলো খুবই সুন্দর ছিল। নগর প্রচলিত পর্বে চকবাজার নিয়ে তথ্যগুলো এবং নগর প্রকৃতি নিয়ে কথাগুলো অনেক ভালো লেগেছে। জীবন ও জীবিকা পর্বে একজন মাছ বিক্রেতার সাক্ষাৎকার ও তার জীবনের স্বাবলম্বী হওয়া ছোট্ট ছোট কথাগুলো খুবই ভালো ছিল। যার যার দক্ষতা মানুষ এগিয়ে যায়, এটা বাস্তব রূপ। একটি আধুনিক গান মনকে ছুঁয়ে গেল। মহানগর অনুষ্ঠান, তুমি ভালো থেকো, তোমার জন্য শুভকামনা সাথে আছে।
0: বন্ধুর জন্য শুভকামনা, ভালোবাসা রাখছি ওয়াসিউর রহমান মিন্টু। অনুষ্ঠান ভালো লেগেছে আপনি জানিয়েছেন, আসলে এটাই আমাদের সার্থকতা। আর সেই সঙ্গে মহানগরের প্রতিষ্ঠা বার্ষিকী নিয়ে আপনি প্রস্তাব রেখেছেন, তা সত্যি আন্তরিকতার সাথে ভেবে দেখা হবে। অনেক ধন্যবাদ, আবারও লিখবেন।
1: শিকদার ইসাক আলী প্রগতি বেতার শ্রোতা সংঘ আড়াইসিধা আশুগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া থেকে লিখেছেন, গত 28 জুলাই প্রচারিত মহানগর অনুষ্ঠানের সকল আয়োজন খুব ভালো লেগেছে। প্রিয়মুখ পর্বে শিল্পী সৈয়দ আব্দুল হাদির সাক্ষাৎকার শুনতে চাই।
0: অনুষ্ঠান সম্পর্কে আপনি মতামত জানিয়েছেন, অনেক ধন্যবাদ জানাচ্ছি। আর আপনার অনুরোধে আগামীতে আপনার প্রিয় শিল্পীর সাক্ষাৎকার প্রচারের চেষ্টা থাকবে, আবারও লিখবেন।
1: মোহাম্মদ রাসেল শেখ শিবালয় মানিকগঞ্জ থেকে লিখেছেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রিয় মহানগর অনুষ্ঠানে প্রচারিত হল দুটি বিশেষ পরিবেশনা। পরিবেশনাগুলোর মধ্যে ছিল গান, কবিতা ও নাটক নিয়ে বিশেষ আলেখ্য আমারই দেবনা ফুলিতে এবং জাতীয় কবির সমাধিস্থল নিয়ে নির্মিত বিশেষ প্রামাণ্যচিত্র। বিশেষ এই দুটি পরিবেশনা থেকে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্যিক জীবন, কর্ম ও সৃষ্টিকর্ম সহ তার জীবনের নানা জানা অজানা বিষয় সম্পর্কে অনেক কিছু জানতে ও শিখতে পেরেছে। এমন তথ্য বহুল ও ব্যতিক্রমী আয়োজনের জন্য মহানগর অনুষ্ঠানের সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
0: অনেক ধন্যবাদ জানাচ্ছি বন্ধু মোহাম্মদ রাসেল শেখকে, আপনি আমাদের আয়োজনের সঙ্গে ছিলেন আর এভাবেই থাকবেন সেই প্রত্যাশা রাখছি, আবারও লিখবেন।
1: আরিফ মোহাম্মদ পরশ দীপশিখা বেতার শ্রোতা ক্লাব ডুমুরিয়া কাপাসিয়া গাজীপুর থেকে লিখেছেন, শুভ সকাল, গত 30 তারিখের মহানগর শুনলাম। দীর্ঘদিন পর প্রিয় অনুষ্ঠানে যুক্ত হয়ে ভীষণ ভালো লাগলো। অনুষ্ঠানের মাধ্যমে নগরের নানা বিষয় জানতে পারি। মুঘল আমলের পুরাতন ঢাকার ঐতিহাসিক চকবাজার নিয়ে অজানা কিছু কথা জেনে অনেক ভালো লেগেছে। পরবর্তীতে আমি কাপ্তান বাজার নিয়ে প্রতিবেদন প্রচারের অনুরোধ করছি।
0: ধন্যবাদ জানাচ্ছি আরিফ মোহাম্মদ পরশকে, আগামীতে আপনার অনুরোধে কাপ্তান বাজার নিয়ে প্রতিবেদন প্রচারের চেষ্টা থাকবে, আবারও লিখবেন।
1: ফয়সাল আহমেদ ছিপন মধুমতি বেতার শ্রোতা সংঘ ঘোড়াদাস সুলতানশাহী গোপালগঞ্জ থেকে লিখেছেন, 3 সেপ্টেম্বর প্রচারিত এই ঢাকা পর্বে বাংলাদেশের অন্যতম প্রাচীন ও গুরুত্বপূর্ণ সরকারি হাসপাতাল মিটফোর্ড হাসপাতাল সম্পর্কে তথ্যমূলক প্রতিবেদনটির জন্য ধন্যবাদ। এবং প্রিয় মুখ পর্বে সুপরিচিত টেলিভিশন ও নাট্য অভিনেতা সুমন পাটোয়ারির ব্যক্তিগত ও অভিনয় জীবনের অনেক অজানা তথ্য জানা হল। আগামীতে এই পর্বে বাংলাদেশের অভিনেত্রী ও মডেল তানজিম সাইয়ারা তটিনীর সাক্ষাৎকার শুনতে চাই।
0: অনেক ধন্যবাদ জানাচ্ছি বন্ধু ফয়সাল আহমেদ শিপনকে, আর আমাদের চেষ্টা থাকবে আপনার প্রিয় অভিনেত্রী এবং মডেল তানজিম সাইয়ারা তুটিনির সাক্ষাৎকার প্রচারের আশা করছি, আবারও লিখবেন।
1: জাকির হোসেন জীবন রাজগঞ্জ মনিরামপুর যশোর থেকে এবং মেহেদি হাসান মামুন আপন বেতার শ্রোতা সংঘ জীবনপুর চড়িডাঙ্গা দৌলতপুর মানিকগঞ্জ থেকে দুজনই একই বিষয় নিয়ে লিখেছেন, মহানগর পূর্বের মতো কুইজ ফিরিয়ে আনার জোরালো প্রস্তাব রাখছে।
0: দুজনকে ধন্যবাদ জানাচ্ছি বন্ধু, আসলে এই বিষয়ে এখনো কোন সিদ্ধান্ত গৃহীত হয়নি, আপাতত কুইজ প্রচারের সুযোগ নেই, তবে আপনাদের অনুরোধে ভেবে দেখা হবে, আবারও লিখবেন, ধন্যবাদ জানাচ্ছি।
1: এই ছিল আজকের বাঁধন ও ই বাঁধনের আয়োজন।
0: প্রিয় শ্রোতা, শুনছিলেন বাঁধন ওই বাঁধন পর্ব। আমন্ত্রণ জানাচ্ছি শুভযাত্রা পর্বে। আর বন্ধুরা, জানিয়ে দিচ্ছি ঢাকা মহানগরীর কয়েকটি রুটের চলাচলকারী কিছু যানবাহনের তথ্য।
1: ঢাকা মহানগরের বিস্তৃত গণপরিবহন ব্যবস্থা বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন বা বিআরটিসির একটি গুরুত্বপূর্ণ সরকারি পরিবহন সংস্থা। রাজধানীর বিভিন্ন প্রান্তের যাত্রীদের জন্য বিআরটিসির একাধিক নগর ও সিটি সার্ভিস রুট রয়েছে।
0: ঢাকার বিআরটিসি বাস সার্ভিস রাজধানীর উত্তর অঞ্চলের মিরপুর, উত্তরা, টঙ্গী থেকে শুরু করে মোহাম্মদপুর, শ্যামলী, ফার্মগেট, শাহবাগ, মতিঝিল, কমলাপুর, গুলিস্তান, রায়েরবাগ ও কদমতলী পর্যন্ত চলাচল করে। আপনাদের যাত্রা শুভ হোক।
1: এবারে বিদায় নিতে হবে, কারণ আমরা একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। বিদায়ের আগে বলবো শেষের কথাগুলো। আজকের মহানগর অনুষ্ঠানের গ্রন্থনায় ছিলেন খান নাজম ইলাহি, উপস্থাপনায় ছিলাম আমরা দুজন, আমি ইশরাত জাহান নীলা
0: এবং আমি খান নাজম ইলাহি,
1: প্রযোজনা সহকারী মোহাম্মদ আমিরুল ইসলাম,
0: তত্ত্বাবধানে ইয়াসমিন আক্তার,
1: এবং আজকের মহানগর অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন ইশরাত শারমিন।

ঢাকা মহানগর কেন্দ্রিক ম্যাগাজিন অনুষ্ঠান মহানগর এখানে শেষ হল। বাংলাদেশ বেতার ঢাকা, কিছুক্ষণের মধ্যেই শুনতে পাবেন খবর।

আসসালামু আলাইকুম। সকাল নয়টা বাংলাদেশ বেতার, খবর পড়ছি রীতা চৌধুরী। মন্ত্রিসভা দেশজুড়ে বিদ্যুৎ ঘাটতি হ্রাস ও নবায়নযোগ্য জ্বালানি উৎস হিসেবে সৌরবিদ্যুৎ প্ল্যান্ট স্থাপনের যন্ত্রপাতি ও যন্ত্রাংশ আমদানিতে ছয় মাসের জন্য শুল্ক কর ছাড়ের প্রস্তাব অনুমোদন দিয়েছে। গতকাল জাতীয় সংসদ ভবনে ক্যাবিনেট কক্ষে অনুষ্ঠিত মন্ত্রিসভার এক বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। এছাড়া মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন 2012 এর আওতায় নিম্নস্তরের সিগারেটের মূল্য পুনর্নির্ধারণের প্রস্তাব এবং বাংলাদেশ ও হংকং এর মধ্যে প্রমোশন অ্যান্ড প্রোটেকশন অব ইনভেস্টমেন্ট এগ্রিমেন্ট চুক্তির খসড়া অনুমোদন করে মন্ত্রিসভা। বৈঠকে প্রজ্ঞাপন জারির তারিখ থেকে 180 দিন পর্যন্ত সৌরবিদ্যুতের জন্য আমদানিকৃত যন্ত্রাংশের 1% অতিরিক্ত কাস্টমস ডিউটি, রেগুলেটরি ডিউটি, সম্পূরক শুল্ক, মূসক, আগাম কর এবং অগ্রিম আয়কর থেকে পূর্ণ অব্যাহতি দেওয়ার প্রস্তাব করা হয়েছে। এর ফলে দ্রুততম সময়ে সৌরবিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে, বিদ্যুৎ ঘাটতি কমে শিল্প উৎপাদন বজায় থাকবে এবং উৎপাদন ব্যয় ও যন্ত্রপাতির ক্ষতি হ্রাস পেয়ে বিনিয়োগে ইতিবাচক প্রভাব ফেলবে। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনে বাংলাদেশ সব ধরনের সহযোগিতা দেবে। গতকাল মিয়ানমারে ন্যাশনাল রিকনসিলিয়েশন বা জাতীয় সমঝোতা বিষয়ক জাপান সরকারের বিশেষ দূত ও নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যান ইয়োহেই সাসাকাওয়া সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি একথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, প্রত্যাবাসনের পর মিয়ানমারের রোহিঙ্গাদের পুনর্বাসনের ক্ষেত্রে প্রয়োজনীয় সহযোগিতা দিতে বাংলাদেশ প্রস্তুত। রোহিঙ্গাদের নিজ দেশে নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে নিজের অবস্থান থেকে ভূমিকা রাখার জন্য জাপানের বিশেষ দূতের প্রতি আহ্বান জানান তারেক রহমান। রোহিঙ্গা সংকট বাংলাদেশের উপর বড় ধরনের চাপ সৃষ্টি করেছে উল্লেখ করে জাপানের বিশেষ দূত তাঁর অবস্থান থেকে রোহিঙ্গা সংকট সমাধানের সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাওয়ার আশ্বাস দেন। প্রধানমন্ত্রী বিশেষ দূতকে বাংলাদেশে একটি টিকা উৎপাদন কেন্দ্র তৈরিতে সহযোগিতা করার আহ্বান জানান। বিশেষ দূত বিষয়টি নিয়ে আন্তরিকতার সঙ্গে কাজ করার কথা বলেন। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল ঠাকুরগাঁও সদর উপজেলার জামালপুর এলাকার ফলক উন্মোচন ও ভিত্তিপ্রস্তর স্থাপনের মাধ্যমে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের নির্মাণ কাজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। বঙ্গভবনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ সময় দেওয়া বক্তৃতায় তিনি বলেন, ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপনের মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমানের একটি প্রতিশ্রুতির বাস্তবায়ন হল। রাষ্ট্রপতি আশা প্রকাশ করে বলেন, প্রায় 86 একর জমির উপর এ সরকারি বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হলে উত্তরাঞ্চলের শিক্ষার্থীদের জন্য আধুনিক ও মানসম্মত উচ্চশিক্ষার নতুন দ্বার উন্মোচিত হবে। এদিকে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁও প্রেস ক্লাবের নির্বাহী পরিষদের সদস্যগণের সঙ্গে গতকাল এক মতবিনিময় সভায় বলেন, স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যম, গণতন্ত্র, সুশাসন ও ন্যায়ভিত্তিক সমাজ ও রাষ্ট্রের জন্য অপরিহার্য। তিনি স্থানীয় সাংবাদিকদের তৃণমূল ও প্রান্তিক মানুষের কথা নিষ্ঠার সঙ্গে যথাযথভাবে তুলে ধরার আহ্বান জানান। স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোহাম্মদ শেখাওয়াত হোসেন বলেছেন, দেশের সরকারি হাসপাতালগুলোতে অনুমোদিত 41,806 পদের বিপরীতে বর্তমানে 30,311 জন চিকিৎসক কর্মরত রয়েছেন। তিনি গতকাল জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে এক লিখিত প্রশ্নের জবাবে এ তথ্য উপস্থাপন করেন। এর আগে স্পিকার মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ বি বিক্রমের সভাপতিত্বে জাতীয় সংসদের বৈঠক পুনরায় শুরু হয়। স্বাস্থ্যমন্ত্রী জানান, আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী চিকিৎসক ও জনসংখ্যার আদর্শ অনুপাত নিশ্চিত করতে দেশে বর্তমানে আরও প্রায় 88,909 জন চিকিৎসকের ঘাটতি রয়েছে।

0: ও ট্র্যাকিং ব্যবস্থার আওতায় এনে শৃঙ্খলায় ফেরানোর উদ্যোগ নিয়েছে সরকার। সংসদে বৈঠক আজ বিকেল সাড়ে তিনটায় আবার বসবে। অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ক্ষুদ্র ব্যবসা, পোলট্রি বা কৃষিভিত্তিক উদ্যোগের পাশাপাশি সঙ্গীত ও চলচ্চিত্র সহ সৃজনশীল খাতের প্রতিভাবানদেরও ঋণের আওতায় এনে উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। তিনি গতকাল রাজধানী ওসমানী স্মৃতি মিলনায়তনে কর্মসংস্থান ব্যাংক আয়োজিত ক্ষুদ্র ব্যবসা ও ক্ষুদ্র উদ্যোগ অর্থায়ন তহবিল এর উদ্বোধনী অনুষ্ঠানে এ আহ্বান জানান। অর্থমন্ত্রী বলেন, দেশের অর্থনীতিতে সৃজনশীল কর্মকাণ্ডে অবদান অন্তত 3% উন্নীত করা সরকারের লক্ষ্য। খেলার খবর ক্রিকেট। সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে আজ রাতে নারী এশিয়া কাপ টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে বাংলাদেশ দল স্বাগতিক আমিরাতের বিরুদ্ধে খেলবে। খেলাটি বাংলাদেশ সময় রাত 8:30 শুরু হবে। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দর সমূহকে কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল 10টায়।
1: বাংলাদেশ বেতার, এখন শুনবেন লালন গীতি, শিল্পী মকবুল হোসাইন ফারুক।

শুনছেন লালন গীতি। এবার আরো একটি লালন গীতি, কে তোমার এবে শুভুবন, মকবুল হোসেন ফারুক।

0: লালন গীতি শুনলেন। শিল্পী ছিলেন মুকবুল হোসাইন ফারুক। বাংলাদেশ বেতার, ঢাকা।
1: নারীর জন্য গাড়ি, উন্নত, সমৃদ্ধ ও নতুন বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে নারীদের চলাচলে স্বকীয়তা, স্বাচ্ছন্দ্যবোধ ও নিরাপত্তা প্রদানের লক্ষ্যে বিআরটিসির মাধ্যমে মহিলা বাস সার্ভিস চালু করার কর্মসূচি গ্রহণ করেছে বর্তমান সরকার। এ কর্মসূচির আওতায় ঢাকায় পরিবেশ বান্ধব ইলেকট্রিক বাস এবং নারীদের জন্য নিরাপদ বিশেষায়িত বাস সার্ভিস চালু করা হবে, যা রাজধানীর গণপরিবহন ব্যবস্থায় দৃশ্যমান বৈপ্লবিক পরিবর্তন আনবে, যেখানে চালক সহ সকল কিছু নিয়ন্ত্রণের দায়িত্ব পালন করবে নারীরাই। সরকারের এই মহৎ উদ্যোগকে আমরা স্বাগত জানাই।
2: এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। আয়োজনের সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, এখন শুনবেন নজরুল সঙ্গীত, শিল্পী ফারাবি ইসলাম।

0: অল্প দুখানি নজরুল সঙ্গীত শুনলেন, শিল্পী ছিলেন ফারাবি ইসলাম। বাংলাদেশ বেতার ঢাকা।
1: আপনি কি আপনার পরিবারকে ভালোবাসেন? আপনি কি আপনার সন্তানকে একটি সুন্দর পৃথিবী উপহার দিতে চান? প্রাকৃতিক দুর্যোগ হতে নিরাপদে থাকতে চান? প্রাণ ভরে অক্সিজেন নিতে চান? সকল প্রশ্নের উত্তর একটাই, বৃক্ষরোপণ। সবুজ হোক দেশ, নির্মল হোক পরিবেশ।
2: বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতাবন্ধুর আয়োজন ডালিতে এখন রয়েছে আধুনিক গান শিল্পী কে এম আবদুল্লাহ আল মুর্তজা মহিন, প্রথম গানের গীতিকার হাসান হাফিজ, সুরকার শেখ সাদী খান।

0: মুক্তজা মোহনের কণ্ঠে পরপর দুখানি আধুনিক গান শুনলেন।
1: অনুষ্ঠান প্রচার হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। প্রিয় শ্রোতা, এখন রবীন্দ্রসঙ্গীত শুনবেন। গেয়েছেন নিগার সুলতানা রানী। প্রথম গান, অনেক কথা চাও যে বলি, কোনো কথা না বলি।

0: দুখানি রবীন্দ্রসঙ্গীত শুনলেন শিল্পী ছিলেন নিগার সুলতানা রানী। এডিস মশা ডেঙ্গু জ্বরের একমাত্র বাহক। কেবলমাত্র এডিস মশা দমনের মাধ্যমে ডেঙ্গু জ্বর প্রতিরোধ ও নিয়ন্ত্রণ করা যায়। আসুন এ বিষয়ে আমরা সচেতন হই, অন্যকেও সচেতন করে তুলি। বাসগৃহে ফুলের টব, অব্যবহৃত কৌটা, ড্রাম, নারিকেলের মালা, গাড়ির টায়ার, গাছের কোটর, বাঁশের গিটের গর্ত, এসবে জমে থাকা পানিতে এডিস মশা ডিম পাড়ে। তাই এডিস মশা দমনে এসব পানি জমার স্থান ধ্বংস করুন এবং বাড়িঘর ও তার আশেপাশে সবসময় পরিষ্কার রাখুন। নির্মাণ কাজে ব্যবহৃত চৌবাচ্চার পানি 5 দিনের মধ্যে পরিবর্তন করুন। বাড়ির আশেপাশে যদি এ ধরনের অব্যবহৃত চৌবাচ্চা থেকে থাকে, সেগুলো সম্ভব হলে মাটি দিয়ে ভরাট করে ফেলুন অথবা ভেঙে দিন।
1: শ্রোতবন্ধুর আয়োজন ডালিতে এখন রয়েছে পল্লীগীতি শিল্পী এফ এম আলমগীর কবির, প্রথম দিনের গীতিকার ও সুরকার শিল্পী নিজেই।

শ্রোতা বন্ধুরা শুনছেন পল্লীগীতি, শিল্পী এফ এম আলমগীর কবির। এবারের গানের গীতিকার আব্দুল গণি, সুরকার শিল্পী নিজেই।

0: পরপর দুখানি পল্লি গীতি শুনলেন এফ এম আলমগীর কবিরের কণ্ঠে।
1: এখন কৃষক কাদের গান শুনবেন শিল্পী মোহাম্মদ নাসিরুদ্দিন তালুকদার, গীতিকার ও সুরকার শিল্পী নিজেই।

কেশব কাদের গান শুনলেন। শিল্পী ছিলেন মোহাম্মদ নাসিরউদ্দিন তালুকদার। বাংলাদেশ বেতার ঢাকা, কিছুক্ষণের মধ্যেই শুনবেন খবর।

আসসালামু আলাইকুম। সকাল ১০টা বাংলাদেশ বেতার, খবর পড়ছি ফারজানা রফিক বাবলি। মন্ত্রিসভা বিদ্যুৎ ঘাটতি হ্রাস ও নবায়নযোগ্য জ্বালানির উৎস হিসেবে সৌর বিদ্যুৎ প্ল্যান্ট স্থাপনের যন্ত্রপাতি ও যন্ত্রাংশ আমদানিতে ৬ মাসের জন্য শুল্ক কর ছাড়ের প্রস্তাব অনুমোদন দিয়েছে। গতকাল জাতীয় সংসদ ভবনের ক্যাবিনেট কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার এক বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। এছাড়া মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন ২০১২ এর আওতায় নিম্নস্তরে সিগারেটের মূল্য পুনর্নির্ধারণের প্রস্তাব এবং বাংলাদেশ ও হংকংয়ের মধ্যে প্রমোশন অ্যান্ড প্রোটেকশন অব ইনভেস্টমেন্ট এগ্রিমেন্ট চুক্তির খসড়া অনুমোদন করে মন্ত্রিসভা। বৈঠকে প্রজ্ঞাপন জারির তারিখ থেকে ১৮০ দিন পর্যন্ত সৌর বিদ্যুতের জন্য আমদানিকৃত যন্ত্রাংশে ১% অতিরিক্ত কাস্টমস ডিউটি, রেগুলেটরি ডিউটি, সম্পূরক শুল্ক, মূসক, আগাম কর এবং অগ্রিম আয়কর থেকে পূর্ণ অব্যাহতি দেওয়ার প্রস্তাব করা হয়েছে। এর ফলে দ্রুততম সময়ে সৌর বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে, বিদ্যুৎ ঘাটতি কমে শিল্প উৎপাদন বজায় থাকবে এবং উৎপাদন ব্যয় ও যন্ত্রপাতির ক্ষতি হ্রাস পেয়ে বিনিয়োগে ইতিবাচক প্রভাব ফেলবে। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনে বাংলাদেশ সব ধরনের সহযোগিতা দেবে। গতকাল মিয়ানমার ন্যাশনাল রিকনসিলিয়েশন বা জাতীয় সমঝোতা বিষয়ক জাপান সরকারের বিশেষ দূত ও নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যান ইয়োহেই সাসাকাওয়া সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি একথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, প্রত্যাবাসনের পর মিয়ানমারে রোহিঙ্গাদের পুনর্বাসনের ক্ষেত্রে প্রয়োজনীয় সহযোগিতা দিতেও বাংলাদেশ প্রস্তুত। রোহিঙ্গাদের নিজ দেশে নিরাপদ স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে নিজের অবস্থান থেকে ভূমিকা রাখার জন্য জাপানের বিশেষ দূতের প্রতি আহ্বান জানান তারেক রহমান। রোহিঙ্গা সংকট বাংলাদেশের উপর বড় ধরনের চাপ সৃষ্টি করেছে উল্লেখ করে জাপানের বিশেষ দূত তার অবস্থান থেকে রোহিঙ্গা সংকট সমাধানে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাওয়ার আশ্বাস দেন। প্রধানমন্ত্রী বিশেষ দূতকে বাংলাদেশে একটি টিকা উৎপাদন কেন্দ্র তৈরিতে সহযোগিতা করার আহ্বান জানান। বিশেষ দূত বিষয়টি নিয়ে আন্তরিকতার সঙ্গে কাজ করার কথা বলেন। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল ঠাকুরগাঁও সদর উপজেলার জামালপুর এলাকায় ফলক উন্মোচন ও ভিত্তিপ্রস্তর স্থাপনের মাধ্যমে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের নির্মাণ কাজের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। বঙ্গভবনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ সময় দেওয়া বক্তৃতায় তিনি বলেন, ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপনের মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমানের একটি প্রতিশ্রুতির বাস্তবায়ন হল। রাষ্ট্রপতি আশা প্রকাশ করে বলেন, প্রায় ৮৬ একর জমির উপর এ সরকারি বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হলে উত্তরাঞ্চলের শিক্ষার্থীদের জন্য আধুনিক ও মানসম্মত উচ্চশিক্ষার নতুন দ্বার উন্মোচিত হবে। এদিকে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁও প্রেস ক্লাবের নির্বাহী পরিষদের সদস্যগণের সঙ্গে গতকাল এক মত বিনিময় সভায় বলেন, স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যম গণতন্ত্র, সুশাসন ও ন্যায়ভিত্তিক সমাজ ও রাষ্ট্রের জন্য অপরিহার্য। তিনি স্থানীয় সাংবাদিকদের তৃণমূল ও প্রান্তিক মানুষের কথা নিষ্ঠার সঙ্গে যথাযথ ভাবে তুলে ধরার আহ্বান জানান। জাতীয় সংসদের বৈঠক আজ বিকেল ৩:৩০টায় আবার বসবে। গতকাল স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন সংসদে প্রশ্নোত্তর পর্বে এক লিখিত প্রশ্নের জবাবে বলেন, দেশের সরকারি হাসপাতালগুলোতে অনুমোদিত ৪১,৮০৬টি পদের বিপরীতে বর্তমানে ৩০,৩১১ জন চিকিৎসক কর্মরত রয়েছেন। স্বাস্থ্যমন্ত্রী জানান, আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী চিকিৎসক ও জনসংখ্যার আদর্শ অনুপাত নিশ্চিত করতে দেশে বর্তমানে আরও প্রায় ৮৮,৯০৯ জন চিকিৎসকের ঘাটতি রয়েছে। তিনি আরও বলেন, সরকারি স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোর শূন্য পদ পূরণ এবং চিকিৎসকের সংকট কাটাতে সরকার ইতিমধ্যে জোরদার নিয়োগ কার্যক্রম গ্রহণ করেছে। অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ক্ষুদ্র ব্যবসা, পোল্ট্রি বা কৃষিভিত্তিক উদ্যোগের পাশাপাশি সঙ্গীত ও চলচ্চিত্রসহ সৃজনশীল খাতের প্রতিভাবানদেরও ঋণের আওতায় এনে উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। তিনি গতকাল রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে কর্মসংস্থান

0: নারী এশিয়া কাপ টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট গ্রুপ পর্বের শেষ খেলায় বাংলাদেশ স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতের বিরুদ্ধে খেলবে। খেলাটি বাংলাদেশ সময় রাত 8:30 শুরু হবে। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1:00 পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদী বন্দরসমূহের জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা 11:00।
1: বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, এখন আমাদের স্টুডিও থেকে সরাসরি আধুনিক গান শোনাবেন চম্পা বণিক। প্রথম গানটির গীতিকার নুরুজ্জামান নুরীর, সুর করেছেন আলাউদ্দিন আলী। এই অনুষ্ঠান আপনারা বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল থেকেও দেখতে ও শুনতে পাবেন। চলুন চলে যাই চম্পা বণিকের কণ্ঠে আধুনিক গান শোনবার জন্য।

এবারের গানটি অবুজ মন চলচ্চিত্রের গিয়েছিলেন শ্রোতু সাবিনি ইয়াসমিন। গানটির কথা শ্রোতু গাজী মার্শাল আনোয়ার এবং সুর শ্রোতু আলতাফ মাহমুদ।

বাংলাদেশ বেতার ঢাকা। এতক্ষণ আমাদের স্টুডিও থেকে সরাসরি দুখানি আধুনিক গান শোনালেন চম্পা বণিক। বাংলাদেশ বেতার ঢাকা। এখন গিটারের লঘু সুর শুনবেন, বাজিয়েছেন মোহাম্মদ কায়েস মাহমুদ।

0: কায়েস মাহমুদের বাজানো অডিটারের লঘু সুর শুনলেন।
1: এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, এখন স্টুডিও থেকে সরাসরি নজরুল সঙ্গীতকে শোনাবেন শফিকুর রহমান সবুজ। শ্রোতা বন্ধুরা, শিল্পীরা গান বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল থেকেও সরাসরি আপনারা শুনতেও দেখতে পাবেন। তাহলে চলুন শফিকুর রহমান সবুজের সরাসরি গাওয়া নজরুল সঙ্গীতে।

0: শিফের শ্রোতা বন্ধুরা এতক্ষণ স্টুডিও থেকে সরাসরি নজরুল সঙ্গীত গেয়ে শোনালেন শফিকুর রহমান সবুজ।
1: অনুষ্ঠান প্রচার হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। এখন রবীন্দ্রসঙ্গীত শুনবেন, গেয়েছেন সুমনা বর্ধন।

0: স্টুডিও রেকর্ডে তখন রবীন্দ্রসঙ্গীত শুনেন, শিল্পী ছিলেন সুমনি বর্ধন, বাংলাদেশ বেতার ঢাকা।
1: আপনি কি আপনার পরিবারকে ভালোবাসেন? আপনি কি আপনার সন্তানকে একটি সুন্দর পৃথিবী উপহার দিতে চান? প্রাকৃতিক দুর্যোগ হতে নিরাপদে থাকতে চান? প্রাণ ভরে অক্সিজেন নিতে চান? সকল প্রশ্নের উত্তর একটাই, বৃক্ষরোপণ। সবুজ হোক দেশ, নির্মল হোক পরিবেশ। সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্যোগ নিয়েছে বর্তমান সরকার। আমরা এই মহৎ উদ্যোগকে স্বাগত জানাই।
2: অনুষ্ঠান শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। প্রিয় শ্রোতা বন্ধুরা, স্টুডিও থেকে এখন সরাসরি আধুনিক গান গেয়ে শোনাবেন সুমন মোহাম্মদ হাফিজ। প্রথম গানের গীতিকার আব্দুল হাই আলহাদি, সুরকার আলাউদ্দিন আলী।

এবারের আধুনিক গান কথা লিখেছেন শ্রদ্ধেয় আব্দুল হায়া আল হাদি এবং সুর করেছেন শ্রদ্ধেয় আলাউদ্দিন আলী।

0: স্টুডিও থেকে সরাসরি পরপর দুখানে আধুনিক গান গিয়ে শোনালেন সুমন মোহাম্মদ হাফিজ।
1: বাংলাদেশ বেতার ঢাকা। এখন বৃক্ষরোপণের গান শুনবেন শিল্পী শামশা, প্রিয়াঙ্কা গোপ ও সুকন্যা মজুমদার। গানের কথা লিখেছেন সিরাজুল হক সিরাজ, সুর করেছেন শামশা।

0: এতক্ষণ শুনলেন বৃক্ষরোপণের গান।
1: অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। কিছুক্ষণের মধ্যেই শুনতে পাবেন খবর।

0: বেতার, খবর পড়ছি শাহানা পারভীন লিটা। মন্ত্রিসভা নবায়নযোগ্য জ্বালানির উৎস হিসেবে সৌর বিদ্যুৎ প্ল্যান্ট স্থাপনের যন্ত্রপাতি ও যন্ত্রাংশ আমদানিতে ছয় মাসের জন্য শুল্ক কর ছাড়ের প্রস্তাব অনুমোদন দিয়েছে। গতকাল জাতীয় সংসদ ভবনের ক্যাবিনেট কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার এক বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। এছাড়া মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন 2012-র আওতায় নিম্নস্তরের সিগারেটের মূল্য পুনর্নির্ধারণের প্রস্তাব এবং বাংলাদেশ ও হংকংয়ের মধ্যে প্রমোশন অ্যান্ড প্রোটেকশন অব ইনভেস্টমেন্ট এগ্রিমেন্ট চুক্তির খসড়া অনুমোদন করে মন্ত্রিসভা। বৈঠকে প্রজ্ঞাপন জারির তারিখ থেকে 180 দিন পর্যন্ত সৌর বিদ্যুতের জন্য আমদানিকৃত যন্ত্রাংশে 1% অতিরিক্ত কাস্টমস ডিউটি, রেগুলেটরি ডিউটি, সম্পূরক শুল্ক, মূসক, আগাম কর এবং অগ্রিম আয়কর থেকে পূর্ণ অব্যাহতি দেওয়ার প্রস্তাব করা হয়েছে। এর ফলে দ্রুততম সময়ে সৌর বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে, বিদ্যুৎ ঘাটতি কমে শিল্প উৎপাদন বজায় থাকবে এবং উৎপাদন ব্যয় ও যন্ত্রপাতির ক্ষতি হ্রাস পেয়ে বিনিয়োগে ইতিবাচক প্রভাব ফেলবে। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল ঠাকুরগাঁও সদর উপজেলার জামালপুর এলাকায় ফলক উন্মোচন ও ভিত্তিপ্রস্তর স্থাপনের মাধ্যমে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের নির্মাণ কাজের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। বঙ্গভবনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ সময় দেওয়া বক্তৃতায় তিনি বলেন, ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় ভিত্তিপ্রস্তর স্থাপনের মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমানের একটি প্রতিশ্রুতির বাস্তবায়ন হল। রাষ্ট্রপতি আশা প্রকাশ করে বলেন, 86 একর জমির ওপর এ সরকারি বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হলে উত্তরাঞ্চলের শিক্ষার্থীদের জন্য আধুনিক ও মানসম্মত উচ্চশিক্ষার নতুন দ্বার উন্মোচিত হবে। এদিকে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁও প্রেস ক্লাবের নির্বাহী পরিষদের সদস্যগণের সঙ্গে গতকাল এক মত বিনিময় সভায় বলেন, স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যম গণতন্ত্র, সুশাসন ও ন্যায় ভিত্তিক সমাজ ও রাষ্ট্রের জন্য অপরিহার্য। তিনি স্থানীয় সাংবাদিকদের তৃণমূল ও প্রান্তিক মানুষের কথা নিষ্ঠার সঙ্গে যথাযথভাবে তুলে ধরার আহ্বান জানান। জাতীয় সংসদের বৈঠক আজ বিকেল 3:30 আবার বসবে। গতকাল স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন সংসদে এক লিখিত প্রশ্নের জবাবে বলেন, দেশের সরকারি হাসপাতালগুলোতে অনুমোদিত 41,806 পদের বিপরীতে বর্তমানে 30,311 জন চিকিৎসক কর্মরত রয়েছেন। স্বাস্থ্যমন্ত্রী জানান, আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী চিকিৎসক ও জনসংখ্যার আদর্শ অনুপাত নিশ্চিত করতে দেশে বর্তমানে আরও প্রায় 88,909 জন চিকিৎসকের ঘাটতি রয়েছে। তিনি আরও বলেন, সরকারি স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোর শূন্য পদ পূরণ এবং চিকিৎসকের সংকট কাটাতে সরকার ইতোমধ্যে জোরদার নিয়োগ কার্যক্রম গ্রহণ করেছে। জাতিসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশনে আনুষ্ঠানিক সূচনা হতে যাচ্ছে আজ। গুরুত্বপূর্ণ অধিবেশন শুরুর প্রাক্কালে গতকাল যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেসের সঙ্গে সাধারণ পরিষদের নির্বাচিত প্রেসিডেন্ট বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড খলিলুর রহমানের বৈঠক অনুষ্ঠিত হয়। জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত এ বৈঠকে মহাসচিব অ্যান্টনিও গুতেরেস নতুন দায়িত্ব নিতে যাওয়া ড খলিলুর রহমানকে উষ্ণ অভ্যর্থনা জানান। বৈঠকে আসন্ন অধিবেশন মূল প্রতিপাদ্য বৈশ্বিক শান্তি ও টেকসই উন্নয়ন সহ বহুপাক্ষিক কূটনীতির নানা চ্যালেঞ্জ এবং অগ্রাধিকার নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। বিশ্বের অন্যান্য স্থানের মতো দেশে আজ আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হচ্ছে। সাক্ষরতার গুরুত্ব সম্পর্কে বিশ্বব্যাপী সচেতনতা সৃষ্টি দিবসটি পালনের মূল লক্ষ্য। এবছর দিবসের প্রতিপাদ্য হল মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও প্রধানমন্ত্রী তারেক রহমান দিবসটি উপলক্ষে পৃথক বাণী দিয়েছেন। দিবসটি উপলক্ষে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে কেন্দ্রীয় ও মাঠ পর্যায়ের বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে। কর্মসূচির মধ্যে রয়েছে আলোচনা সভা, র্যালি ও উপনানুষ্ঠানিক শিক্ষা সম্মাননা প্রদান। খেলার খবর ক্রিকেট। দুবাইয়ে আজ রাতে নারী এশিয়া কাপ টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে গ্রুপ পর্বের শেষ খেলায় বাংলাদেশ স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতের বিরুদ্ধে খেলবে। খেলাটি বাংলাদেশ সময় রাত 8:30 শুরু হবে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে 6:00 পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হল, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে দুপুর 12:00।
1: বাংলাদেশ বেতার ঢাকা। সুপ্রিয় শ্রোতা, এখন নজরুল সঙ্গীত শুনবেন শিল্পী আরফান ইরশাদ।

0: পরপর দুখানি নজরুল সঙ্গীত শুনলেন, শিল্পী ছিলেন আরিফ আনিশাদ।
1: বাংলাদেশ ভেতর ঢাকা আয়োজন ডেলিতে এখন রয়েছে আধুনিক গান শিল্পী মনোরঞ্জন কুমার, প্রথম গানের গীতিকার কাউসার আহমেদ চৌধুরী, সুরকার লাকী আখন্দ।

শ্রোতা বন্ধুরা আধুনিক গান শুনছেন মনোরঞ্জন কুমারের কণ্ঠে। এবারে গানের গীতিকার মোহাম্মদ রফিকুজ্জামান, সুরকার খন্দকার নুরুল আলম।

0: রবীন্দ্রনাথ কোমলের কণ্ঠে দুখানি আধুনিক গান শুনলেন বাংলাদেশ পিতা ঢাকা।
1: সব মুসল্লি সাহেবরা তো এক জায়গায় আছে, তাইলে একটা জরুরি কথা বলি। শোনেন সম্মানিত মুসল্লি ভাইগণ, দেশের বিভিন্ন এলাকায় হামের প্রকোপ দেখা দিয়েছে। আমাদের শিশুরা হইল আগামী দিনের ভবিষ্যৎ। হাম থেকে শিশুদের সুরক্ষায় সবাইকে এগিয়ে আসতে হইব।
2: ইমাম সাহেব, আপনি বলেন আমাদের কি করতে হবে?
1: শোনেন, সরকার 6 মাস থেকে 10 বছর বয়সী শিশুদের জন্য হামের টিকা কার্যক্রম শুরু করছেন। একটি শিশুও যেন টিকা দেওয়া থেকে বাদ না যায় সেই দিকে আমাদের সবাইকে খেয়াল রাখতে হইব।
3: আমার ছেলেটার তো হামের টিকা দেওয়া হয়েছে ইমাম সাহেব।
1: ওকেও টিকা দিন ভাই সাহেব, এতে ও বুস্টার টিকা পাবে, হাম থেকে আরো বেশি সুরক্ষা পাবে ইনশাল্লাহ।
2: কিন্তু ইমাম সাহেব, অনেকেই যে বলেন টিকার দরকার নাই।
1: শোনেন, আল্লাহর উপর ভরসা রাইখা চেষ্টা করা মানুষের কাজ। টিকা দেওয়া হইতাছে সেই চেষ্টা, শিশুকে সুস্থ রাখার চেষ্টা, অবশ্যই টিকার দরকার আছে।
2: আপনি ঠিকই বলছেন ইমাম সাহেব। এই কয়দিন আগে তীব্র জ্বরে আমার ভাগ্নিটা খুব কষ্ট পাইতেছিল, গায়ে লাল লাল ফুসকুড়ি উঠছিল, সর্দি কাশিতে তো বেহাল দশা।
1: এই রকম হইলে তো দ্রুত ডাক্তারের কাছে বা নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্রে নিতে হবে।
2: হ্যাঁ ইমাম সাহেব, দ্রুত নিয়েছিলাম বলেই তো রক্ষা, ওর টিকা দেওয়া ছিল বইলা অবস্থা বেশি খারাপ হইতে পারে নাই।
1: আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, হাম সংক্রমণে শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা কইমা যায়, ফলে শিশুর নিউমোনিয়া, ডায়রিয়া, অপুষ্টি, মস্তিষ্কে প্রদাহের মতো জটিলতা তৈরি হইতে পারে। এজন্যই শিশুকে টিকা দিতে হবে। ভাগ্নিকেও আবার টিকা দিতে নিবেন, কেমন?
2: জি অবশ্যই।
3: আমার নাতিটা টিকা দেওয়া ছিল না, খুব জ্বর আইলো, 5 দিনেও জ্বর নামে না, শেষে হাসপাতালে নিতে হইল।
1: হাসপাতালে নিতে হইল, তারপর কি হইল?
3: ওই ডাক্তার সাহেব কইলেন সাবধান, বাচ্চাটারে অন্যদের থেকে আলাদা রাখেন। রাখলাম।
2: আচ্ছা,
3: ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ওষুধ খাওয়ানো যাইব না, মাইনা চলছে সেই কথা।
2: তারপর?
3: তারপর বাচ্চারে স্পর্শ করার আগে ও পরে সাবান পানি দিয়া ভালো কইরা হাত ধুইতে হইছে।
1: তারপর কি হইল?
3: আল্লাহর রহমতে নাতিটা আমার আবার হাসতেছে, কিন্তু
1: কিন্তু আবার কি,
3: হাসপাতালে দেখছি ছোট্ট ছোট্ট শিশুরা কি যে কষ্ট পাইতাছে, ভেন্টিলেটর, আইসিইউ লাগতাছে, কেউ কেউ মায়ের কোলে আর ফিরতে পারে নাই। আহারে,
1: আল্লাহ সবাইরে হেফাজত করুন,
4: আমিন।
1: শোনেন উপস্থিত ভাই সাহেবরা যারা আছেন মুসল্লিগণ, আপনারা 6 মাস থেকে 10 বছর বয়সী সন্তানদের টিকা কেন্দ্রে নিয়ে যাবেন, সবই তো শুনলেন, একই সাথে অন্যদেরকেও বলবেন সন্তানকে এমআর টিকা দিতে, একটি শিশুও যেন বাদ না যায়। মনে রাখবেন, হামের সংক্রমণ রুখতেই হবে, শিশুর সুরক্ষা নিশ্চিত করতেই হবে।
0: বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, এবারে জানিয়ে দিচ্ছি আমাদের দ্বিতীয় পালের অনুষ্ঠান উপস্থাপনায় আপনাদের সাথে আমরা যারা আছি, শামীম আহমেদ, ওয়াহিদা রহমান, উম্মে ফারজানা ইয়াসমিন। প্রকৌশল দায়িত্বে রয়েছেন উত্তম চন্দ্রগুপ্ত, মোহাম্মদ আমিনুল ইসলাম, মোহাম্মদ সিরাজুল আলম, এলিজা আক্তার, হাফিজ আক্তার, মোহাম্মদ আরিফুল্লাহ, এবং এপালার অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন হেলাল উদ্দিন আহমেদ।
5: এডিস মশা ডেঙ্গু জ্বরের একমাত্র বাহক, কেবলমাত্র এডিস মশা দমনের মাধ্যমে ডেঙ্গু জ্বর প্রতিরোধ ও নিয়ন্ত্রণ করা যায়। আসুন এ বিষয়ে আমরা সচেতন হই, অন্যকেও সচেতন করি। বাসগৃহে ফুলের টপ, অব্যবহৃত কোটা, ড্রাম, নারিকেলের মালা, গাড়ির টায়ার, গাছের কোটর, বাঁশের গিটের গর্ত ইত্যাদিতে জমে থাকা পানিতে এডিস মশা ডিম পাড়ে। তাই এডিস মশা দমনে এসব পানি জমার স্থান ধ্বংস করুন এবং বাড়িঘর ও তার আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। নির্মাণ কাজে ব্যবহৃত চৌবাচ্চার পানি 5 দিনের মধ্যে পরিবর্তন করুন। বাড়ির আশেপাশে যদি এই ধরনের অব্যবহৃত চৌবাচ্চা থাকে সেগুলো সম্ভব হলে মাটি দিয়ে ভরাট করে ফেলুন অথবা ভেঙে দিন। ফ্রিজের নিচে ট্রেতে জমে থাকা পানি প্রতিদিন পরিষ্কার করুন। মনে রাখবেন, জমে থাকা পরিষ্কার পানিতে এডিস মশা জন্ম নেয়, তাই কোথাও জমে থাকা পানি থাকলে তা পরিষ্কার করুন এবং কোথাও পানি জমতে দেবেন না। ডেঙ্গু জ্বর প্রতিরোধ ও নিয়ন্ত্রণে নিজে সচেতন হন এবং অন্যকেও সচেতন করুন।
0: কিছুক্ষণের মধ্যেই শুনতে পাবেন পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা।

বাংলা ঋতুচক্রের তৃতীয় ঋতু হল শরৎ। প্রভাতের শিউলি ঝরা সকাল, ফসল বিলাসী হাওয়া, মেঘমুক্ত আকাশের মতন প্রকৃতির নানা মন ভোলানো দানে সমৃদ্ধ এই ঋতু। নীল আকাশ জুড়ে পেঁজা তুলোর মতো মেঘেরা শরতের আবির্ভাবের ঘোষণা করে যায়। এই ঋতু এমন এক অপরূপ সৌন্দর্যে পরিপূর্ণ যার অন্য কোন ঋতুর মধ্যে নেই। শরতের সোনালি রৌদ্র, কাশফুল, শিউলি ফুলের সুগন্ধ সমগ্র পরিবেশকে মাতোয়ারা করে তোলে। সব মিলিয়ে এই ঋতুতে প্রকৃতির অপরূপ সৌন্দর্যের আরাধনায় সকল মানুষ মেতে ওঠে। হয়তো সেজন্যই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলে গেছেন, শরৎ তোমার অরুণ আলোর অঞ্জলি ছড়িয়ে গেল ছাপিয়ে মোহন অঙ্গুলি। প্রিয় বন্ধুরা, শরতের এমনই এক মিষ্টি বেলাতে সবাইকে আমন্ত্রণ আজকের কথায় কানে সঙ্গীতমালার আয়োজনে। কেমন আছেন সবাই? আশা করছি সবাই সুস্থ সুন্দর আছেন, আর এমন প্রত্যাশা কিন্তু আমাদের সব সময়ে। তার কথা নয়, এবারে চলুন যাওয়া যাক আপনাদের চিঠির কাছে। শুরুতেই মাহফুজ মুরাদের চিঠি আমি দেখতে পাচ্ছি, সিংহবাজার কাপাসিয়া গাজীপুরের বন্ধু। আপনি লিখেছেন, হে প্রিয় কথায় কানে সঙ্গীতমালা, তুমি দূরে থাকলে আমার বাড়ি মনের জ্বালা। প্রতি সপ্তাহে তাই তো আমি ছুটে ছুটে আসি চিৎকার করে বলতে তোমায় আমি ভালোবাসি। আমার চিঠির জবাব দিও, হইও না এত পাষাণ। দোয়া করি তুমি ভালো থেকো, প্রিয় কথায় গানে সঙ্গীতমালা। বাহ, চমৎকার করে লিখেছেন, বলেছেন আপু ভাইয়া তোমাদের পছন্দের গান শোনাও। আচ্ছা তাই? বন্ধু, বুঝতে পারছি আপনার চিঠি থেকে যে আপনি কথায় গানে সঙ্গীতমালাকে কতটা ভালোবাসেন। চলুন এবারে গান শোনা যাক। শিল্পী মমতাজ রহমান লাবণী, কথা লিখেছেন মোহাম্মদ ফখরুল করিম, সুর করেছেন উজ্জ্বল সিনহা।

যাচ্ছি পরের চিঠিতে। সিরাজুল ইসলাম সৈকতের চিঠি, জিগাতলা গোবিন্দা সি ভুয়াপুর, টাঙ্গাইলের বন্ধু। শুরুতে আপনি 70 ফোঁটা কদম ফুলের শুভেচ্ছা জানিয়েছেন, বলেছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন। জনসংখ্যা বাংলাদেশের প্রধান সমস্যা, আসুন আমরা সবাই এই সমস্যা সমাধানে গর্বিত সহযোগী হই। বা চমৎকার করে বলেছেন, আসলে জনসংখ্যা বাংলাদেশের একটি বড় সমস্যা, তাই একে নিয়ন্ত্রণ করা দরকার। এ ব্যাপারে সবাইকে সচেতন হতে হবে, যেন আমরা কেউই পরিবারকে বড় না করি, অর্থাৎ পরিকল্পিত পরিবার গড়ে তুলতে হবে। সবশেষে একটি গানের কথাও বলেছেন। ঠিক আছে, চলুন শুনে আসি গান। শিল্পী সেলিমুদ্দৌলা খান ও জুলি শারমিলি, কথা লিখেছেন মোহাম্মদ জাকির হোসেন, সুর করেছেন দীপক কুমার দে।

নকুল কুমার বিশ্বাস বাগাজান বনকোয়া ভালুকা ময়মনসিংহ থেকে লিখেছেন, আপনি শুরুতে হৃদয়ের সবটুকু ভালোবাসা জানিয়েছেন, বলেছেন এসএডির অনুষ্ঠান আপনার ভীষণ ভালো লাগে, জনসংখ্যা সমস্যার কথা তুলে ধরেছেন, সেই সাথে জনসংখ্যা বিষয়ক একটি গানও আপনি শুনতে এবং শোনাতে চেয়েছেন। মিলন কুমার মণ্ডল, রানুবালা, লাভমল্লিক বেতার, সিদ্ধার্থ কুমার বিশ্বাস ও রুবেল ইসলাম হৃদয়কে। ঠিক আছে, চলুন শুনে আসি। শিল্পী আবিদা সুলতানা, কথা লিখেছেন গাজী ফারুক বাবুল, সুর করেছেন সজল দাস।

সব শিশুরা থাকলে খুশি লাগে অনেক ভালো, মনের মতো আদর দিলে ছড়িয়ে দেবে আলো। ঠিক তার ইসাক আলী আড়শি ধাসুগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া থেকে বলেছেন, শিশুরা আদর ও ভালোবাসা পেলে নতুন উদ্যমে কাজ করতে পারে। আসুন আমরা শিশু বান্ধব পরিবেশ গড়ে তুলি। একটি গান শুনতে ও শোনাতে চাই নুরুদ্দিন খান ও রমজান আলী রিপনকে। ঠিক আছে বন্ধু, চলুন শোনা যাক গান। শিল্পী বশিরুজ্জামান সাব্বির ও রন্টি দাস, গীতিকার মোহাম্মদ ফখরুল করিম, সুরকার উজ্জ্বল সিনহা।

মোহাম্মদ ওয়াসিউর রহমান মিন্টু গাবগাছি চন্দনগাতি বেলকুচি সিরাজগঞ্জের বন্ধু। দিন আসে দিন যায়, সময়ের সাথে সময় চলে যায়, কেউ কারোর জন্য একটু অপেক্ষা করে না। কিন্তু আমি যে অপেক্ষার প্রহর গুনতে থাকি, কখন আমার প্রিয় অনুষ্ঠানটি আসবে। আমার পছন্দ জনসংখ্যার প্রায় সব গান, তবু পুষ্টি বিষয়ক একটি গান শুনিয়ে দিও। আপনার চিঠি সত্যি মন ছুঁয়ে গেল, ভীষণ ভালো লাগায় ভরে উঠল এমন। এমনি করে সবসময় সাথে থাকুন। চলুন এবারে গান শোনা যাক। শিল্পী শাহিনা হক, কথা লিখেছেন মোহাম্মদ জুবায়েদ হোসেন পলাশ, সুর করেছেন কাজী তেলোয়ার হোসেন।

এবার চিঠি জুবাইর আল ফাহাদের, ধামাইল গফরগাঁ ময়মনসিংহ থেকে। লিখেছেন, প্রিয় ভাই আপু কেমন আছেন? বেশ অনেকদিন পর লিখলাম, ব্যস্ততার জন্য লেখা থেকে একটু দূরে ছিলাম, কিন্তু শোনা থেকে নয়। প্রিয় অনুষ্ঠান না শুনলে আমার ভালোই লাগে না। আপনাদের ভালোবাসার টানে আবার লেখা শুরু করলাম, নিয়মিত থাকবো। নবীন, লাবিব, আজহারুল, রাহিম ও রাহাতকে আপনাদের পছন্দের গান শোনাবেন। তাই ভীষণ ভালো লাগলো আপনার কথা শুনে। আর এই যে আবার আপনাকে আমরা পেলাম, তাতেও কিন্তু একদম মনটা ভরে গেল। এমনি করে সবসময় সাথে থাকবেন আশা করছি। চলুন এবারে গান শুনে আসি। শিল্পী জুলি শর্মিলি, কথা লিখেছেন আব্দুল বারী হাওলাদার, সুর করেছেন বাবু সরকার।

0: শুনছিলাম গান, নিশ্চয়ই অনেক ভালো লেগেছে, সেই সাথে জানাও হলো অনেক কিছু। আসলে আমাদেরকে সচেতন থাকতে হবে, পুষ্টিকর খাবার বেশি করে খেতে হবে, স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, আর ডেঙ্গু বিষয়েও একটু বেশি সচেতন থাকতে হবে। সুতরাং বাড়ির আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, কোথাও যেন এক নাগাড়ে তিন দিনের বেশি পানি জমে থাকতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে, আর ঘুমানোর সময় অবশ্যই মশারি ব্যবহার করতে হবে। থাকুন সচেতন এবং নিরাপদ। প্রিয় বন্ধুরা, সময় হচ্ছে বিদায়ের কথা। আমাদের পরবর্তী অনুষ্ঠান এসগুলি ছোট পরিবার প্রচারিত হবে আজ বিকেল 4:05। সোনার সাদর আমন্ত্রণ জানিয়ে বলছি শেষের কথাগুলো। আজকের অনুষ্ঠান গ্রন্থনা ও উপস্থাপনায় ছিলাম আমি সুরাইয়া সুলতানা মনিরা, সম্পাদনায় মোহাম্মদ নুরুল আমিন এবং অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন শাহিদা মঞ্জুরি।
1: স্বাস্থ্যই সুখের মূল অনুষ্ঠানটি শেষ হলো।

0: আসসালামু আলাইকুম। দুপুর ১২টা বাংলাদেশ বেতার, খবর পড়ছি সাজিয়া ওয়াসিম। মন্ত্রিসভা নবায়নযোগ্য জ্বালানির উৎস হিসেবে সৌর বিদ্যুৎ প্ল্যান্ট স্থাপনের যন্ত্রপাতি ও যন্ত্রাংশ আমদানিতে ৬ মাসের জন্য শুল্ক কর ছাড়ের প্রস্তাব অনুমোদন দিয়েছে। গতকাল জাতীয় সংসদ ভবনের ক্যাবিনেট কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার এক বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। এছাড়া মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন ২০১২ এর আওতায় নিম্নস্তরের সিগারেটের মূল্য পুনর্নির্ধারণের প্রস্তাব এবং বাংলাদেশ ও হংকং এর মধ্যে প্রমোশন অ্যান্ড প্রোটেকশন অব ইনভেস্টমেন্ট এগ্রিমেন্ট চুক্তির খসড়া অনুমোদন করে মন্ত্রিসভা। বৈঠকে প্রজ্ঞাপন জারির তারিখ থেকে ১৮০ দিন পর্যন্ত সৌর বিদ্যুতের জন্য আমদানিকৃত যন্ত্রাংশে ১% অতিরিক্ত কাস্টমস ডিউটি, রেগুলেটরি ডিউটি, সম্পূরক শুল্ক, মূসক, আগাম কর এবং অগ্রিম আয়কর থেকে পূর্ণ অব্যাহতি দেওয়ার প্রস্তাব করা হয়েছে। এর ফলে দ্রুততম সময়ে সৌর বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে, বিদ্যুৎ ঘাটতি কমে শিল্প উৎপাদন বজায় থাকবে এবং উৎপাদন ব্যয় ও যন্ত্রপাতির ক্ষতি হ্রাস পেয়ে বিনিয়োগে ইতিবাচক প্রভাব ফেলবে। ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় নামে দেশের নতুন একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু হয়েছে। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল ঠাকুরগাঁও সদর উপজেলার জামালপুর এলাকায় আনুষ্ঠানিকভাবে এই বিশ্ববিদ্যালয়ের ফলক উন্মোচন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। বঙ্গভবনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ সময় দেওয়া বক্তৃতায় তিনি বলেন, ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপনের মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমানের একটি প্রতিশ্রুতির বাস্তবায়ন হল। রাষ্ট্রপতি আশা প্রকাশ করে বলেন, প্রায় ৮৬ একর জমির ওপর এই বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হলে উত্তরাঞ্চলের শিক্ষার্থীদের জন্য আধুনিক ও মানসম্মত উচ্চ শিক্ষার নতুন দ্বার উন্মোচিত হবে। এদিকে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁও প্রেস ক্লাবের নির্বাহী পরিষদের সদস্যগণের সঙ্গে গতকাল এক মত বিনিময় সভায় বলেন, স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যম গণতন্ত্র, সুশাসন ও ন্যায়ভিত্তিক সমাজ ও রাষ্ট্রের জন্য অপরিহার্য। তিনি স্থানীয় সাংবাদিকদের তৃণমূল ও প্রান্তিক মানুষের কথা নিষ্ঠার সঙ্গে যথাযথভাবে তুলে ধরার আহ্বান জানান। জাতীয় সংসদের বৈঠক আজ বিকেল ৩:৩০ আবার বসবে। গতকাল স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন সংসদে এক লিখিত প্রশ্নের জবাবে বলেন, দেশের সরকারি হাসপাতালগুলোতে অনুমোদিত ৪১,৮০৬টি পদের বিপরীতে বর্তমান ৩০,৩১১ জন চিকিৎসক কর্মরত রয়েছেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী চিকিৎসক ও জনসংখ্যার আদর্শ অনুপাত নিশ্চিত করতে দেশে বর্তমানে আরও প্রায় ৮৮,৯০৯ জন চিকিৎসকের ঘাটতি রয়েছে। তিনি আরও বলেন, সরকারি স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোর শূন্য পদ পূরণ এবং চিকিৎসকের সংকট কাটাতে সরকার ইতিমধ্যে জোরদার নিয়োগ কার্যক্রম গ্রহণ করেছে। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের আনুষ্ঠানিক সূচনা হতে যাচ্ছে আজ। গুরুত্বপূর্ণ অধিবেশন শুরুর প্রাক্কালে গতকাল যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘ মহাসচিব অ্যান্থনিও গুতেরেসের সঙ্গে সাধারণ পরিষদের নির্বাচিত প্রেসিডেন্ট বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের বৈঠক অনুষ্ঠিত হয়। জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত এই বৈঠকে মহাসচিব অ্যান্থনিও গুতেরেস নতুন দায়িত্ব নিতে যাওয়া ডক্টর খলিলুর রহমানকে উষ্ণ অভ্যর্থনা জানান। বৈঠকে আসন্ন অধিবেশনের মূল প্রতিপাদ্য বৈশ্বিক শান্তি ও টেকসই উন্নয়ন সহ বহুপাক্ষিক কূটনীতির নানা চ্যালেঞ্জ এবং অগ্রাধিকার নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। বিশ্বের অন্যান্য স্থানের মতো দেশে আজ আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হচ্ছে। সাক্ষরতার গুরুত্ব সম্পর্কে বিশ্বব্যাপী সচেতনতা সৃষ্টি দিবসটি পালনের মূল লক্ষ্য। এবছর দিবসের প্রতিপাদ্য হল মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও প্রধানমন্ত্রী তারেক রহমান দিবসটি উপলক্ষে পৃথক বাণী দিয়েছেন। দিবসটি উপলক্ষে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে কেন্দ্রীয় ও মাঠ পর্যায়ে বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে। কর্মসূচির মধ্যে রয়েছে আলোচনা সভা, র্যালি ও উপানুষ্ঠানিক শিক্ষা সম্মাননা প্রদান। ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা এবার পুরো উপসাগরে যুক্তরাষ্ট্রকে অবরোধের হুমকি দিয়েছে। দেশটির নিরাপত্তা প্রধান মোহসেন রেজাই যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, তেহরান উপসাগরে সংরক্ষিত এলাকা ঘোষণা করার প্রস্তুতি নিচ্ছে। তিনি ইরানের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞার পাল্টা পদক্ষেপ হিসেবে হরমুজ প্রণালীর চারপাশ পুরোপুরি অবরোধের হুমকি দেন। ইরানের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলা ওয়াশিংটনের বিরুদ্ধে সুস্পষ্ট সতর্কতা হিসেবে দেখা হচ্ছে। খেলার খবর ক্রিকেট। দুবাইয়ে আজ রাতে নারী এশিয়া কাপ টি-20 ক্রিকেট টুর্নামেন্টের গ্রুপ পর্বের শেষ খেলায় বাংলাদেশ স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতের বিরুদ্ধে খেলবে। খেলাটি বাংলাদেশ সময় রাত ৮:৩০ শুরু হবে। সবশেষ আবহাওয়া। আজ সন্ধ্যা ছটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা একটায় ইংরেজিতে।
1: বাংলাদেশ বেতার আজ সন্ধ্যা ছটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। ঢাকা ও আশপাশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আকাশ অংশিক মেঘলা থাকবে, বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে, দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন। অনুষ্ঠান বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হলো।

0: জাতির গুণ হলো মানুষের চরিত্রের সেই ইতিবাচক বৈশিষ্ট্য বা আচরণ, যা ভালো মন্দের পার্থক্য বোঝায় এবং সৎ ও ন্যায়পরায়ণ হতে উদ্বুদ্ধ করে। সততা, সাহস, দয়া, ধৈর্য, ন্যায়পরায়ণতা নৈতিকতার মূল ভিত্তি, যা ব্যক্তিগত ও সামাজিক জীবনকে সুন্দর করে। আসুন আমরা সবাই নৈতিকতা অর্জনে সচেষ্ট হই, সমাজকে সুন্দর ও সুশৃঙ্খল করতে ভূমিকা রাখি। নৈতিকতার মাধ্যমে আমরা কারো ক্ষতি করা থেকে এবং কাউকে আনন্দ থেকে বঞ্চিত করা থেকে বিরত থাকতে পারি। নৈতিকতা মানুষকে সব খারাপ বিষয় থেকে দূর রাখতে সহায়তা করে। আসুন আমরা সবাই নৈতিকতা অর্জনে সচেষ্ট হই।
1: ডেঙ্গু জ্বরের একমাত্র বাহক এডিস মশা। কেবলমাত্র এডিস মশা দমনের মাধ্যমে ডেঙ্গু জ্বর প্রতিরোধ ও নিয়ন্ত্রণ করা যায়। মনে রাখবেন, ডেঙ্গু জ্বর প্রতিরোধের মূল মন্ত্রই হল এডিস মশার বিস্তার রোধ এবং এই মশা যেন কামড়াতে না পারে তার ব্যবস্থা করা। এবং প্রতিরোধ করার জন্য যেখানে পানি জমে থাকে সেগুলো সবসময় পরিষ্কার রাখা এবং একই সঙ্গে মশা নিধনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া।

বাংলাদেশ বেতার ঢাকা। এখন থেকে বেলা দুটো বেজে পনেরো মিনিট পর্যন্ত ঢাকা কর্মধ্যম তরঙ্গ ছশো তিরানব্বই কিলোহার্স, এফএম নব্বই মেগাহার্স, এফএম একশো ছয় মেগাহার্স এবং এফএম একশো দুই মেগাহার্সে অনুষ্ঠান প্রচার বিরতি। এরপর বেলা দুটো বেজে পনেরো মিনিট থেকে বাংলাদেশ বেতারের ঢাকা কেন্দ্রের অনুষ্ঠান শোনার আমন্ত্রণ রইলো।

0: بسم اللہ الرحمن الرحیم السلام علیکم بنگلادیش پیپر ঢাকা অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা গণমাধ্যম তরঙ্গ 693 কিলোহার্টজ এফএম 106 মেগাহার্টজ এফএম 190 মেগাহার্টজ দুঃখিত এফএম 90 মেগাহার্টজ ও এফএম 102 মেগাহার্টজে বাংলাদেশ বেতার ঢাকা আজ সন্ধে 6টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না আজ ঢাকা ও আশপাশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে আবহাওয়ার পূর্বাভাস শুনলেন
1: বাংলাদেশ বেতার ঢাকা জানিয়ে দিচ্ছি আমাদের পরবর্তী সময়ের ঢাকা কয়ের অনুষ্ঠান পরিচিতি ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের কার্যক্রম সংসদ ভবন থেকে সরাসরি সম্প্রচার করা হবে বেলা 3:30 সংসদ অধিবেশনের কার্যক্রম শুনতে পাবেন মধ্যম তরঙ্গ 693 কিলোহার্টজ ও এফএম 106 মেগাহার্টজে বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd ও মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে সংসদ অধিবেশন সম্প্রচারকালীন ঢাকা কয়ের পূর্ব নির্ধারিত অনুষ্ঠান শুনতে পাবে এফএম 90 মেগাহার্টজ এবং এফএম 102 মেগাহার্টজে
2: ফোনিং অনুষ্ঠান ইসলাম ও জীবন শুনবেন বেলা 2:20 জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান ফোনিং অনুষ্ঠান সবরে ছোট পরিবার রয়েছে বিকেল 4:05 শিক্ষার্থীদের আসর শুনবেন বিকেল 5:10 বিকেল 5:30 লেটস স্পিক ইংলিশ কৃষি বিষয়ক কার্যক্রমের অনুষ্ঠান সোনালী ফসল রয়েছে সন্ধ্যে 6:05 সন্ধ্যে 7:05 কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুবার রয়েছে সন্ধ্যে 7:30 রাত 8:10 জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার রাত 9:05 বেতার ম্যাগাজিন উত্তরণ উচ্চাঙ্গ সঙ্গীতের অনুষ্ঠান রাগ লোহরী শুনবেন রাত 10:15 জাতীয় ভাবধারাপন্থী ও গণতান্ত্রিক আর্থসামাজিক ও সংস্কৃতির বিকাশে ম্যাগাজিন অনুষ্ঠান প্রত্যাশার বাংলাদেশ রয়েছে রাত 10:30
0: এবারই এফএম এর অনুষ্ঠান এফএম 92 মেগাহার্টজে সন্ধ্যে 7:00 থেকে রাত 11:00 পর্যন্ত শুনতে পাবেন বিনোদনমূলক অনুষ্ঠান শুনুন পরবর্তী সময়ের অনুষ্ঠান পরিচিতি

বাংলাদেশ বেতার ঢাকা শুরু হচ্ছে পবিত্র কোরআন ও হাদিসের আলোকে ফোন ইন অনুষ্ঠান ইসলাম ও জীবন। আজকের বিষয় গীবত, অপবাদ ও গুজব, সামাজিক যোগাযোগ মাধ্যমের যুগে জবান ও তথ্য ব্যবহারে ইসলামী নীতি, সঞ্চালনে ফারহান

0: হুজুর হয়তো 12 নম্বর আয়াতে ইরশাদ করছেন, ওয়ালা ইয়াক্তাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আই ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু, অর্থাৎ তোমরা একে অপরের গীবত বা পরনিন্দা করো না, তোমাদের কেউ কি তার মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করতে পছন্দ করবে, নিশ্চয়ই তোমরা তা অপছন্দ করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ক্ষেত্রে হাদিস শরীফের মধ্যে বর্ণনা করেছেন, কোন ব্যক্তির মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে সে যা শোনে তাই যাচাই না করে বলে বেড়ায়। সুপ্রিয় শ্রোতাবৃন্দ, এই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আমাদের আজকের আলোচ্য আমাদের আজকের পর্বে নির্ধারণ করা হয়েছে। আমাদের আজকের বিষয়টি হচ্ছে গীবত, অপবাদ ও গুজব সামাজিক যোগাযোগ মাধ্যমের যুগে জবান ও তথ্য ব্যবহারের ইসলামিক নীতি। এই বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে বিশেষজ্ঞ অতিথি হিসেবে উপস্থিত আছেন মাওলানা মোহাম্মদ নাজির মাহমুদ সাহেব, সিনিয়র পেশ ইমাম ও খতিব, ঢাকা বিশ্ববিদ্যালয় জামে মসজিদ। মোতারামকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি।
1: আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
0: জি ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারামকে আমরা আমাদের মাঝে পেয়ে অত্যন্ত আনন্দিত। সুপ্রিয় শ্রোতাবৃন্দ, আপনারা জানেন যে আমাদের একটি নম্বর রয়েছে, এই নম্বরে আপনারা ফোন করে আমাদের আজকে যে আলোচ্য বিষয়ে যে কোনো প্রশ্ন করতে পারবেন। আমি নম্বরটি বলছি 0155384150। আমি নম্বরটি আবারও বলছি 0155384150। তাছাড়া বাংলাদেশ বেতারের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে আমাদের আজকের অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে, সেখানেও আপনারা কমেন্ট করে আমাদের সঙ্গে যুক্ত থাকতে পারবেন এবং সেখানে আমাদেরকে বিভিন্ন প্রশ্ন করতে পারবেন। তাছাড়া সুপ্রিয় শ্রোতাবৃন্দ, আপনাদের কাছে আমার একটি বিনীত অনুরোধ যে আপনারা দেখা যাচ্ছে একাধিকবার ফোনের মাধ্যমে সংযুক্ত হওয়ার চেষ্টা করেন, এতে করে অপর যে সমস্ত শ্রোতা আছে তারা অনেকে হয়তো আমাদের সাথে যুক্ত থাকতে পারে না। এই কারণে আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, আপনাদের একটি হোক অথবা দুটি অথবা একাধিক প্রশ্ন থাকুক, সেই প্রশ্নটি আপনারা যখন একবার সংযোগ পাবেন তখনই আমাদেরকে প্রশ্নগুলো করে নেবেন। আমরা নিজেরাও সহানুভূতিশীল হই অপরের প্রতি, আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক। সুপ্রিয় শ্রোতাবৃন্দ, আমরা আপনাদের ফোনের আপনাদের ফোন করার অপেক্ষায় রয়েছি, তার আগে আমি চলে যেতে চাই সরাসরি প্রারম্ভিক আলোচনায়। মোহতারাম, আমাদের আজকের যে বিষয় যে গীবত, পরনিন্দা এবং সামাজিক যোগাযোগের মাধ্যম এই যুগে আমরা ইসলামিক নীতি কিভাবে বাস্তবায়ন করতে পারি।
1: আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه والسلام على اشرف الانبياء والمرسلين وعلى اله وصحبه اجمعين وبعد আমি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়ের অবতারণা করার জন্য। এই বিষয়টি অতীব জরুরি, কারণ যেভাবে এটা ডালপালা ছড়িয়ে যাচ্ছে চতুর্দিকে, এটা যারা করছে তারা নিজের বড় ক্ষতি করে ফেলতেছে। এরা বুঝতেই পারছে না, যারা এই রকম গীবত এবং পরনিন্দা এবং গুজব ছড়াচ্ছে তারা বুঝতেই পারছে না যে কত বড় ক্ষতি তারা করতেছে। কারণ আল্লাহ পাক কোরআনুল করিমের মধ্যে বলছেন, মায়েল ফিজু মিন কওলিন ইল্লা লাদাইহি রকীবুন আতীদ, প্রত্যেক মানুষকে তার প্রতিটি কথার জবাব আল্লাহর কাছে দিতে হবে। প্রত্যেকটা মানুষকে কিয়ামতের ময়দানে প্রতিটি কথার জবাব দিতে হবে আল্লাহর কাছে। সুতরাং এই যে যে গীবত অথবা পরনিন্দা অথবা গুজব ছড়াচ্ছে এর প্রত্যেকটা কথার জবাব কিন্তু দিতে হবে। এবং এই কাজটা আমাদের দেশে যেভাবে হয় অন্য কোথাও এরকম হয় কিনা আমি জানি না। এত গুজব ছড়ানো হয়, এত বেশি, মানে একটা কিছু পাইলেই এমনি ফেসবুকে দিয়ে দিচ্ছে, ইউটিউবে দিয়ে দিচ্ছে, অমুক নেতার স্ক্যান্ডাল, অমুক নেতার এই সেই, তো অমুক নেতার স্ক্যান্ডাল অমুকের এই ছড়ানো হচ্ছে। আরে বাবা, তোমারটাই তো কয়েকদিন পরে বের হবে। তুমি এই যে করতেছো, তুমি কি জানো যে তোমারটা কেয়ামতের ময়দানে তোমার সমস্ত আমলনামা মানুষের সামনে পেশ করা হবে? সুতরাং এই বিষয়গুলো সম্পর্কে আমাদের সচেতন থাকা দরকার যে আমি নিজে কি করতেছি, আমি নিজে কি করতেছি, সে বিষয়গুলো আমাকে আমাকে নিজেকেই সতর্ক থাকা দরকার যে আমার আমল কি আছে। আমি পরের আমলনামা নিয়ে যে এই যে এভাবে প্রকাশ করতেছি, আমার নিজের আমলনামায় কি আছে, আমি নিজে কি করতেছি, সেটা যদি প্রকাশ হয় তাহলে তো মানুষের সামনে আমার মুখ দেখানোর মতো থাকবে না। সুতরাং এই বিষয়গুলো নিয়ে আমাদের সচেতন হওয়া দরকার। গীবতের ব্যাপারে আপনি সূরাতুল হুজুরাত যে আয়াতটি তেলাওয়াত করেছেন, এখানে আল্লাহ পাক স্পষ্ট করে বলছেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তোমরা একে অপরের গীবত করবে না। আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু, তোমরা কি এটা পছন্দ করবে যে তোমরা তোমাদের মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করবে? এখানে গীবতকে মৃত ভাইয়ের গোশত খাওয়ার সাথে তুলনা করা হয়েছে। কেন এটা তুলনা করা হলো? দেখুন, একজন মানুষ মরে গেলে সে যেমন তার গোস্ত খাইলে সে যেমন প্রতিবাদ করতে পারে না, এটা অত্যন্ত নিচু কাজ।
0: জি,
1: অত্যন্ত নিচু কাজ। একজন মৃত্যু মানুষের গোস্ত খাওয়া অত্যন্ত নিচু কাজ। ঠিক তদ্রূপ গীবত করা অত্যন্ত নিচু কাজ। এটা নিচু কাজ এই জন্য যে দেখুন, অত্যন্ত নিচু একজন ব্যক্তি, গীবত এমনই একটা বিষয়, অত্যন্ত নিচু ব্যক্তি অনেক বড় বড় ব্যক্তির গীবত করতে পারে, কারণ সে উপস্থিত নাই।
0: জি,
1: এই জন্য অত্যন্ত নিচু মানের ব্যক্তিও অনেক বড় বড় ব্যক্তির গীবত করে যাচ্ছে, কিন্তু কেউ ঠেকানোর কেউ নাই। আচ্ছা, দ্বিতীয় যে বিষয়টা সেটা হলো যে মৃত্যু ব্যক্তির গোস্ত যদি খায় তাহলে মৃত্যু ব্যক্তি এটা প্রতিবাদ করতে পারে না। ঠিক তদ্রূপ ওইখানে যে ব্যক্তি নাই তার গীবত করা হচ্ছে, সে কিন্তু প্রতিরোধ করতে পারতেছে না, কারণ সে সামনাসামনি নাই, এই জন্য সে প্রতিরোধ করতে পারছে না। তৃতীয় যে বিষয়টা সেটা হলো যে গীবত কি আসলে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা কি জানো যে গীবত কি? তখন সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এবং তার রসুলই ভালো জানেন। তখন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার ভাইয়ের এমন কোন বিষয় প্রকাশ করা, এমন কোন দোষ ত্রুটি আলোচনা করা যেটা শুনলে সে কষ্ট পাবে। তোমার ভাইয়ের অগোচরে, তোমার ভাইয়ের অগোচরে তার এমন কোন দোষ ত্রুটি নিয়ে আলোচনা করা যেটা শুনলে সে কষ্ট পাবে। তখন সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ, যদি সেই দোষটা তার মধ্যে থাকে, বলে যদি তার মধ্যে থাকে তাহলেই তো গীবত হবে, আর যদি তার মধ্যে না থাকে তাহলে তো তার উপরে মিথ্যা অপবাদ দেওয়া হলো, এটাকে বোহতান বলা হয়, বোহতান। তাহলে এমন কোন বিষয় তার আলোচনা করা যেটা সে হয়তো একটা ভুল করে বসেছে, একজন মুসলমান একটা ভুল করে বসেছে, তাহলে উচিত হলো তাকে সংশোধন করা, যে ভাই আপনি এই ভুলটা করে বসেছেন, আপনি এটা আর না করেন। এটা হলো মুসলমান, এক মুসলমানের মুসলমান আর এক মুসলমানের আয়না, হাদিসে বলা হয়েছে। তাহলে তাকে সংশোধন করা যদি দরকার হয় তাহলে তার কাছে যাওয়া, যে ভাই আপনি ভুলটা করতেছেন, এটা না করা, এটা হলো নিয়ম। কিন্তু তা না করে তার অগোচরে এটা নিয়ে অন্য মানুষের সাথে আলোচনা করা, তাকে ছোট করার জন্য, এই আলোচনা করার মানে কি, তাকে ছোট করা, তার মান ইজ্জতকে নষ্ট করা, এই আলোচনাটাই হলো গীবত। এই তার অগোচরে তখন সে যদি শুনে তাহলে সে কষ্ট পাবে, এই কষ্ট পাওয়াটা এটা হলো গীবত। এটাকে মৃত্যু ভাইয়ের গোস্ত খাওয়ার সাথে, এবং এই গীবতটা আবারও বলছি যে অনেক বড় বড় ব্যক্তির সমালোচনা ছোট্ট ছোট্ট একদম সমাজের নিচু স্তরের মানুষও এটা করতে পারে, এই জন্য এটাকে এটা বলা হয়েছে আল গীবাতু আশাদ্দু মিনাজ জেনা, এটা জেনার চেয়েও নিকৃষ্ট। কেন নিকৃষ্ট বলা হয়েছে? এটা জেনা করার চেয়েও এই গীবত করা নিকৃষ্ট। কেন? কারণ জেনা হলো এমন একটা অপরাধ, এটা আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করে দেবেন, কিন্তু গীবত হচ্ছে এমন একটা অপরাধ যেটা আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করবেন না, কারণ যে ব্যক্তির গীবত করা হয়েছে, হ্যাঁ বান্দার হক, যে ব্যক্তির আল্লাহর কাছেও ক্ষমা চাইতে হবে এবং যে ব্যক্তির গীবত করা হয়েছে ওই ব্যক্তির কাছে ক্ষমা চাইতে হবে। ওই ব্যক্তি যতক্ষণ, কারণ তার হক নষ্ট করা হচ্ছে, ওই ব্যক্তি যতক্ষণ ক্ষমা না করবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাকও এইটা ক্ষমা করবেন না। সুতরাং আমরা অপরের এই বিষয়গুলো নিয়ে আমরা যেন এই গীবত না করি। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে এরকম আলোচনা করা জায়েজ আছে, যেমন এক ব্যক্তির চুরির অভ্যাস আছে, এক ব্যক্তি চুরির অভ্যাস আছে, তখন আপনাকে আমি সতর্ক করলাম যে এই লোকটার কিন্তু এরকম একটা অভ্যাস আছে, আপনি তার থেকে সাবধান থাকেন, এটা হলো তাকে সতর্ক করা। এক ব্যক্তি ঋণ নেয়, ঋণ নিয়ে আর ফেরত দেয় না, আসে না এরকম কিছু মানুষ, তো আপনাকে আমি যখন ইয়া করলো আপনাকে আমি সতর্ক করলাম যে ওনার কিন্তু এরকম একটা অভ্যাস আছে, সে কিন্তু মানুষের কাছ থেকে ঋণ নিয়ে আর ফেরত দেয় না, উপকার করার উদ্দেশ্যে, কিন্তু কাউকে হেয় করার জন্য সে হঠাৎ করে একটা গুনাহের কাজ করে বসছে, হঠাৎ একটা অন্যায় কাজ করে বসছে, এখন তাকে হেয় করার জন্য মানুষের সামনে, তার অগোচরে মানুষের সামনে এ ধরনের কথা বলা বা বিভিন্ন ধরনের কথা বলা, এটা হলো গীবত। আর যদি তার মধ্যে এই ধরনের অন্যায় কাজ না থাকে, বানিয়ে কিছু বলা, সেটা তো মিথ্যা অপবাদ, এটা আরো বেশি গুনাহের কাজ। এরকম মিথ্যা অপবাদ যদি দেওয়া হয় তাহলে সেটা কি হবে? সেটা কিয়ামতের ময়দানে হাদিস শরীফে যেটা আসছে যে তাকে যে মিথ্যা অপবাদ দিল, এই মিথ্যা অপবাদ দেওয়ার কারণে তাকে কি করা হবে? তাকে জাহান্নামীদের পুঁজ এবং রক্ত, গলিত রক্ত পুঁজ যে নদীতে প্রবাহিত হবে সেখানে ফেলে দেওয়া হবে, এবং সেখান থেকে বলা হবে তুমি যে অপবাদ তাকে দিয়েছিলে এটার ডকুমেন্ট আনো, এটার তুমি প্রমাণ আনো, প্রমাণ যতক্ষণ না আনতে পারবে ততক্ষণ এখানে তুমি থাকবে, এই আজাব তাকে দেওয়া হবে। সুতরাং এরকম আমরা মিথ্যা অপবাদ অথবা গীবত এর থেকে যেন আমরা দূরে থাকি, কারণ এটা জঘন্যতম একটি পাপ। সেকেন্ডলি যে বিষয়টা এখানে আপনি বলেছেন যে এটা গুজব, গুজব তৈরি আরেকটা বিষয়, এখন আমাদের ফেসবুকে ইউটিউবে বা সব জায়গায় আমরা গুজব ছড়াই দিচ্ছি, একটা জিনিস হলো কি হলো সত্যতা যাচাই না করে। একটা হাদিস আপনি বলেছেন, হাদিস কাফা বিল মারই কাযিবান আন ইউহাদিসা বিকুল্লি মা সামিআ, এটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওই ব্যক্তি মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট যে ব্যক্তি একটা কথা শুনেই যাচাই বাছাই না করেই সেটা প্রচার করে দিচ্ছে। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুন বিনাবাইন ফাতাবায়ানু ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। আল্লাহ বলেন, হে ইমানদারগণ, যখন তোমরা কোন সংবাদ শুনবে সে সংবাদটা মিথ্যা, যারা মিথ্যা কথা বলে এরকম কোন ব্যক্তি যদি কোনো কথা বলে, এটা তোমরা আগে যাচাই বাছাই করো যে কথাটা কতটুকু সত্য, কথাটা কতটুকু সত্য। আজকে প্রধানমন্ত্রী এরকম একটা কথা বলছে, আসলে প্রধানমন্ত্রী বলছে কিনা, কারণ প্রধানমন্ত্রী এরকম কথা বলতে পারেন কিনা, প্রধানমন্ত্রী এরকম কাজ করতে পারেন কিনা, বিরোধী দলীয় নেতা এই কথা বলেছে বা এই কাজটা করেছে, আসলে বিরোধী দলীয় নেতা এরকম একটা কাজ করতে পারেন কিনা, তার দ্বারা এটা সম্ভব কিনা, এটা না জেনেই আমি প্রচার করে দিলাম। এই যে গুজব, অথবা প্রধানমন্ত্রী এই কাজটা করতে পারেন কিনা, এটা তার দ্বারা সম্ভব কিনা, এটা না জেনেই আমি প্রচার করে দিলাম। সুতরাং এই কথাগুলো না জেনে, যাচাই বাছাই না করে এটা প্রচার করা, এটা মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট। সুতরাং আল্লাহ বলছেন যে আগে তুমি একটা কথা, মিথ্যা কথা যারা বলে তাদের কাছ থেকে শুনেই যাচাই বাছাই না করেই প্রচার করা, এটা মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট। আল্লাহ বলছেন যে তুমি একটা কথা যখন শুনবে, এটা শুনে আগে যাচাই বাছাই না করেই তুমি এটার ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিও না, কারণ পরে তোমাকে ওই সিদ্ধান্তের কারণে তোমাকে যেন আবার অপমানিত হতে না হয়। এই জন্য আমরা কোনো কথা শুনেই যেন আমরা কি না করি, আমরা যেন ওইটার ব্যাপারে কোনো সিদ্ধান্ত না নেই, আগে যাচাই বাছাই করে দেন আমরা যেন সিদ্ধান্ত নিই যে ঘটনাটা আসলে কি, তাহলেই সঠিক সিদ্ধান্তে আমরা উপনীত হতে পারব।
0: জাযাকুমুল্লাহ খায়রুল মুহতারামকে অত্যন্ত চমৎকার করে প্রারম্ভিক আলোচনা করার জন্য আমরা মুহতারামের কাছে আবারও ফেরত আসবো। আমরা দেখতে পাচ্ছি অসংখ্য শ্রোতা আমাদের জন্য প্রশ্নে অপেক্ষা করছেন, আমরা কথা না বাড়িয়ে চলে যাব সরাসরি ফোন ইনে। তার আগে আমরা দেখতে চাই কারা কারা আমাদের সাথে যুক্ত আছেন। আমরা দেখতে পাচ্ছি মানিকগঞ্জ থেকে আমাদের সাথে যুক্ত আছেন ইমন আহমেদ দুলাল, আমাদের সাথে নোয়াখালী থেকে আছেন নিশিতা জাহান, সিলেট থেকে আছেন আসলামউদ্দিন, লোহাগড়া নড়াইল থেকে আমাদের সাথে আছেন সাদ আহমদ উসামা, বরিশাল থেকে আমাদের সাথে আছেন মোহাম্মদ বাইজিদ, শেরপুর থেকে আমাদের সাথে আছেন এবং মোহাম্মদ মোহাইমিনুর রহমান আমাদের সাথে আছেন। আপনাদের সকলকে ধন্যবাদ বাংলাদেশ বেতারের অনুষ্ঠান শোনার জন্য। আমরা কথা না বলে চলে যেতে চাই সরাসরি ফোন অনুষ্ঠানে। তো দেখি প্রথমে কোন শ্রোতা আমাদের জন্য অপেক্ষা করছেন।
2: আমার জানার বিষয় হলো, আসলে আপনাদের আলোচনা করতে ছিলেন যে আমরা অনেক সময় অনেক বড় বড় ব্যক্তিকে বিভক্ত করি, যেমন অনেক বড় বড় ব্যক্তিরা মারা গেছে, সাহাবাই কেরাম, অলি বুজুর, বকির, মাথায়
0: আপনার প্রশ্নটি করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি
1: প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্ন। সেটা হলো, একটা হলো গীবত, গীবত করা, আর একটা হলো ইতিহাস পর্যালোচনা করা। ইতিহাস পর্যালোচনা করা সেটা আর একটা ব্যাপার, আর একটা হলো গীবত করা। গীবতের উদ্দেশ্যে অথবা কাউকে ছোট করা, আমরা যেটা বললাম যে ছোট করার জন্য যদি তার সমালোচনা করা হয় সেটা গীবত হবে, কিন্তু ইতিহাস পর্যালোচনা করার জন্য যদি কেউ আলোচনা করে সেটা কিন্তু আপনার গীবতের মধ্যে পড়বে না, সেটা আবার আরেকটা ভিন্ন বিষয়। তবে এই যে আপনি যেটা বলেছেন যে সাহাবাদের কোনো বিষয় নিয়ে এই ধরনের আলোচনা করাটা, এটা উম্মাহের জন্য কোনোভাবেই জায়েজ নাই। সাহাবাদেরকে ছোট করা বা সাহাবাদের কোনো বিষয় নিয়ে এইভাবে আলোচনা করা, এটা উম্মাহের জন্য কোনোভাবেই সমীচীন নয়। এর থেকে দূরে থাকা প্রত্যেকটা মুসলমানের জন্য অত্যন্ত জরুরি। আবার যারা আলোচনা করছে তাদের ব্যাপারে আবার সমালোচনা করা, সেটাও আবার। এই জন্য আমাদের প্রত্যেকটা আলোচনা থেকে, আমাদের এই গীবত থেকে দূরে থাকাটা, আমরা যদি বলি সাহাবা, আল্লাহর ওলিগণ বা এই ধরনের যারা বড় বড় ছিলেন তাদের সমালোচনা থেকে আমাদেরকে আসলে দূরে থাকাটাই আমাদের জন্য বাঞ্ছনীয় বা এটা আমাদের জন্য জরুরি, আমরা এর থেকে জন্য দূরে থাকতে পারি।
0: জি, জাযাকুমুল্লাহ খায়রুল মুহতারামকে অত্যন্ত চমৎকার করে প্রশ্নের উত্তর দিয়েছেন। আশা করি সম্মানিত শ্রোতা আপনি আপনার প্রশ্নের যথাযথ উত্তরটি পেয়েছেন। সম্মানিত শ্রোতাবৃন্দ, আমরা আজকে আমাদের আলোচনার বিষয়বস্তুটি একটু ভিন্ন রকমের। আমাদের গীবত নিয়ে, পরনিন্দা নিয়ে আমরা প্রায় আলোচনা শুনি, কিন্তু আজকে আমরা আলোচনা করছি আমাদের এই ভার্চুয়াল যুগে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিভাবে আমরা এই গীবত থেকে বেঁচে থাকতে পারি, সেখানে ইসলামিক নীতি কিভাবে আমরা প্রয়োগ করতে পারি এবং আমরা কিভাবে পরনিন্দা গুজব এই সমস্ত জিনিসগুলো থেকে রক্ষা পেতে পারি। তাই সুপ্রিয় শ্রোতাবৃন্দ, আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে, আপনাদের যদি এই সম্বন্ধে কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমাদেরকে ফোন করে সরাসরি প্রশ্নটি করতে পারবেন। আমরা ফেসবুক থেকে একটি প্রশ্ন নিতে যাচ্ছি। মোহাম্মদ বাইজিদ হোসেন বরিশাল থেকে আমাদেরকে জানিয়েছেন, প্রশ্ন করেছেন, আমরা জানি গীবত করা হারাম, তাহলে সরকারের কিংবা জনপ্রতিনিধিদের গীবত করা জায়েজ আছে কিনা?
3: চমৎকার একটা কথা বলেছেন। সরকার যদি কোনো জনগণের উপরে কোনো ধরনের অন্যায় করে বা অন্যায় কোনো ডিসিশন নেয়, সেটা সমালোচনা করা জায়েজ আছে, এটা গীবত না, এটা হলো সরকার অন্যায় করতেছে। সরকার যদি কোনো অন্যায় করে সেইটা সমালোচনা করা, অর্থাৎ সরকারকে সঠিক পথে পথ দেখানো, এটা জায়েজ আছে, এটাকে গীবত বলা হয় না। এটা হলো গীবত হলো ব্যক্তিগতভাবে কেউ যদি কোনো অন্যায় করে সে ব্যক্তির সমালোচনা করা, এটাকে গীবত বলা হয়। কিন্তু সরকার যদি কোনো অন্যায় ডিসিশন নেয় বা জনগণের উপর কোনো অন্যায় করে সেইটা সমালোচনা করে সরকারকে সঠিক পথ দেখানো, এটা জায়েজ আছে, এটাকে গীবত বলা হবে না।
0: জি, জাযাকুমুল্লাহ খায়রান। আশা করি সম্মানিত শ্রোতা আপনি আপনার প্রশ্নের উত্তরটি পেয়েছেন। আমরা ফেসবুক কমেন্ট থেকে আরেকটি প্রশ্ন নিতে চাচ্ছি। শাহ আলম শেরপুর থেকে আমাদেরকে প্রশ্ন করেছেন, মানুষের খারাপ কিছু বলা বা তার দোষ ত্রুটি অন্যকে বলা গীবত, তাহলে মেয়ের বাবা আমার কাছে জানতে চায় যে ওই ছেলেটা কেমন, ছেলেটাকে আমি জানি যে সে মদখোর জুয়া খেলে এবং ছেলেটি বাজে নেশা আছে, তাহলে তার এই দোষ ত্রুটি মেয়ের বাবাকে বলবো নাকি গোপন রাখবো?
3: ও, বিবাহের ক্ষেত্রে এই বিষয়গুলো জানানো, কারণ বিবাহে এটা একটা বিবাহ বন্ধনের বিষয় রয়েছে, তো এটা সত্যটা বলে দেওয়াটা এটা জরুরি একটা বিষয়, যে এমন একটা ত্রুটি যদি থাকে যেখান যেটা গোপন করাটা, একটা গোপন করে দিলেন, আপনি যদি একটা জিনিস ক্রয় করতে যান সেই জিনিসের যদি দোষ ত্রুটি থাকে সেইটা যেমন প্রকাশ করাটা জরুরি যে এই জিনিসের কিন্তু এই দোষ ত্রুটি আছে, ঠিক এখানে বিবাহের ক্ষেত্রেও যদি এরকম সেলের দোষ ত্রুটি থেকে থাকে তাহলে ইশারা ইঙ্গিতে হলেও একটু কিছুটা বলে দেওয়া যে না সেলের কিন্তু এরকম কিছু ত্রুটি আছে, এটা এই ক্ষেত্রে বলা জায়েজ হবে। এটা সেলেকে মানে ছোট করা নাই, বরং সেলের প্রকৃত চারিত্রিক বৈশিষ্ট্যটা মেয়ের পক্ষকে জানানো, এটা এটা জায়েজ আছে, কারণ ওই যে বললাম এটা এখানে তাকে ছোট করা নাই, বরং প্রকৃত অবস্থাটা মেয়ের বাবাকে জানিয়ে দেওয়া যে ছেলের কিন্তু এরকম একটা অবস্থা আছে, কারণ এটা যদি না জানানো হয় তাহলে মেয়েটা চিরদিন একটা ক্ষতির মধ্যে পড়ে যেতে পারে, সেই অবস্থায় এটা প্রকৃত অবস্থা জানিয়ে দেওয়া। ঠিক একইভাবে মেয়ের যদি ওরকম কোনো ত্রুটি থেকে থাকে, ও মানে চরিত্র যদি খুব বেশি খারাপ অবস্থা থেকে থাকে, তাহলে মেয়ের ব্যাপারটাও ছেলেদেরকে এভাবে জানিয়ে দেওয়া, এটা জায়েজ আছে।
0: জি, জাযাকুমুল্লাহ খায়রান মোহতারামকে। আমরা এখন আমাদের দ্বিতীয় আজকের টেলিফোনের ও ফোন ইনের দ্বিতীয় প্রশ্নটি নিয়ে নিতে চাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।
2: ওয়া আলাইকুম।
0: জি, ওয়া আলাইকুম আসসালাম। জি, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ রহমতে আমরা সকলে ভালো আছি। মোহতারাম, আপনার নাম বলে প্রশ্নটি করুন।
2: জি, ভালো থাকেন। দোয়া করে কথা বলছি মোহাম্মদ জাফর পালোয়ান।
0: জি,
2: সভাপতি কাকিয়া বাজার জেলা দরকার।
0: জি জি,
2: আমি জানতে চাচ্ছি গীবত করে আর আমরা জানি, কিন্তু আমি জানতে চাচ্ছি যে অন্যায় কালে যে অন্যায় করে মদ গাঁজা গুলা বা মার্ডার করে তার বিরুদ্ধে কি বলা হয়, এটা কি গীবত হবে কিনা এরকম জানতে চাচ্ছি।
0: জি, জাযাকুমুল্লাহ। জি জি, জাযাকুমুল্লাহ খান, আপনার প্রশ্নটি করার জন্য। আমরা ইতিমধ্যে আমাদের মোহতারাম হুজুর এই বিষয়ে অনেকবার উত্তর দিয়েছেন, মোহতারামের কাছে আবারও জানতে চাচ্ছি যে সংক্ষিপ্ত আকারে আজ এই প্রশ্নটা ছিল, এর উত্তরটা আমি দিই। ওনার প্রশ্নটা ছিল যে কেউ যদি মদ খায়, গাঁজা খায় অথবা এরকম অন্যায় কাজে লিপ্ত থাকে, তাহলে আমি মানুষের কাছে যদি তার সত্যতা জানাই তাহলে সেক্ষেত্রে কি গীবত হবে না?
3: এটা ওই যেটা আমি বললাম যে সে তাকে যদি আপনি সংশোধন করতে চান তাহলে তাকে বলে ডেকে বলা যে ভাই তোমার এই কাজগুলি তুমি পরিহার করো, কারণ এটা ইসলামে হারাম, মদ খাওয়া বা এই এই ধরনের কাজগুলি করা হারাম। এটা নিয়ে তাকে ছোট করার জন্য আপনি মানুষের সামনে এগুলি বলা, তাকে না বলে অন্যকে অন্যের সামনে এগুলি বলা, এটা না করা, এটা গীবত হবে। কিন্তু ওই যে বিবাহের ক্ষেত্রে, বিবাহের ক্ষেত্রে যদি এরকম তার ব্যাপারে প্রস্তাব আসে আর আপনার কাছে যদি মেয়ের বাবা জানতে চায় যে এই ছেলেটার চরিত্র কেমন, তখন মেয়ের বাবাকে এটা বলা জায়েজ আছে যে এই ছেলেটার চরিত্রের মধ্যে এরকম কিছু ত্রুটি আছে, এটা বলা জায়েজ আছে। তবে এই ক্ষেত্রে আমি একটু আগেও বলছি, এই ক্ষেত্রে আবার অনেক সময় মিথ্যা অপবাদ দেওয়া হয়, এটা কিন্তু জায়েজ নাই, এটা হারাম। মিথ্যা অপবাদ দেওয়া যে ছেলের চরিত্র এরকম এরকম এরকম, এটাকে বলা হয় যে বিবাহ ভেঙে দেওয়ার জন্য কিছু কিছু দোষ ত্রুটি বলা, এটা কিন্তু হারাম, সম্পূর্ণ হারাম। আবার মেয়ের ক্ষেত্রেও এরকম দোষ ত্রুটি বলা হয় যে মেয়ের মধ্যে এরকম ত্রুটি আছে ইত্যাদি ইত্যাদি, বিবাহ ভেঙে দেওয়ার জন্য এরকম কিছু বানিয়ে বানিয়ে দোষ ত্রুটি বলা, এটা কিন্তু সম্পূর্ণ হারাম। বাস্তবতা যদি এরকম থেকে থাকে তাহলে ছেলে মেয়ের এই বিষয়গুলো পাত্র পাত্রীর পক্ষে বলে দেওয়াটা এটা জায়েজ আছে, এক্ষেত্রে গীবত হবে না, কিন্তু অতিরিক্ত কিছু বলা অথবা বানিয়ে বানিয়ে কিছু বলা এটা হারাম হবে। আর যদি বিবাহের বিষয়টা না হয় তাহলে সেক্ষেত্রে আপনি ওই ব্যক্তিকে সংশোধনের জন্য আপনি তাকে ডেকে তাকে বলে দিবেন যে ভাই এটা তোমার জন্য হারাম হচ্ছে, এই কাজগুলি তুমি ছেড়ে দাও। সুতরাং তার সামনে এটা না বলে শুধুমাত্র তাকে হেয় করার জন্য আপনি অন্যের সামনে এই সমালোচনা করাটা, এটা আপনার জন্য সমীচীন হবে না, এটা আপনার জন্য তখন গীবত হয়ে যাবে।
0: জি, জাযাকুমুল্লাহ খায়রুল মুতালামকে। সুপ্রিয় শ্রোতাবৃন্দ, আপনারা শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতারের অত্যন্ত জনপ্রিয় নিয়মিত ফোন ইন অনুষ্ঠান ইসলাম ও জীবন। আজকের পর্বে আমাদের সঙ্গে বিশেষজ্ঞ অতিথি হিসেবে যুক্ত আছেন মাওলানা মোহাম্মদ নাজির মাহমুদ, সিনিয়র পেশ ইমাম ও খতিব, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদ। সুপ্রিয় শ্রোতাবৃন্দ, আমাদের আজকের আলোচনা থেকে আমরা একটি নতুন বিষয় আমরা নিয়ে আসতে চাচ্ছি সামনে। আমাদের সমাজে গীবত, পরনিন্দা, গুজব আমাদের সমাজে এমনভাবে ঢুকে গিয়েছে যে সেগুলো থেকে আমাদের বেঁচে থাকা অত্যন্ত কষ্টকর হয়ে গিয়েছে, এবং সেক্ষেত্রে একটা নতুন দিক হচ্ছে আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব রটানো, গীবত করা, ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার এবং অন্যান্য যে সমস্ত সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো রয়েছে সেইখানে আমরা দেখা যাচ্ছে যে না জেনেই অনেক ক্ষেত্রে মানুষের গীবত করে ফেলি, না জেনেই মানুষের সম্পর্কে গুজব রটিয়ে ফেলি। এই সমস্ত যে বিষয়গুলো এগুলো আমাদের শ্রোতাদের সামনে নিয়ে আসাই আজকের আমাদের আজকের অনুষ্ঠানের মূল উদ্দেশ্য। তাই সুপ্রিয় শ্রোতাবৃন্দ, আপনারা আমাদের যে নম্বর রয়েছে 01553 8 4 1 5 0 0, এই নম্বরে আমাদেরকে প্রশ্ন করতে পারবেন, এবং আপনারা ফেসবুক কমে ফেসবুকে বাংলাদেশ বেতারের অফিসিয়াল ফেসবুক পেজেও কমেন্ট করে আমাদের সঙ্গে যুক্ত থাকতে পারবে। আমরা কথা না বাড়িয়ে চলে যেতে চাই আমাদের পরবর্তী প্রশ্নে। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।
2: ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।
0: জি,
2: মোহতারাম, কেমন আছেন?
0: জি, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ রহমতে আমরা ভালো আছি।
2: মোহতারাম, কথা বলছিলাম রাজমিস্ত্রি।
0: জি,
2: রাজমিস্ত্রি মোহাম্মদ আব্দুল সামাদ আছে?
0: জি জি,
2: মানুষের বাড়ি ধরেন যে মসজিদ, মাদ্রাসা, তারপরে আপনার বিভিন্ন বাড়িতে বাড়ি ঘর দরজে কাজ করে আরকি।
0: জি জি,
2: দেখা যাচ্ছে যে অনেক মিস্ত্রি আজ বিপদ দিয়ে থাকে, ধরুন আমাদের কাজটা ভালো, কিন্তু আরেকটা মিস্ত্রি আছে, আরেকটা গৃহস্থকে আমাকে কাজ না দেওয়ার জন্য এই কথাগুলো বলে, তবে তার সাথে খুবই কাছে গিবত দেওয়াটা হলো যে আমার আমার কথা আমার নামে দিন নাম করে গেল, তো তার কত খুব গোলা হবে।
3: জি আব্দুল সামাদ ভাই, এটা শুধু মিথ্যা অপবাদ হবে, কারণ আপনি কাজ ভালো করেন, আপনি কাজ ভালো করেন, আসলে আপনি কাজ খারাপ করেন না। সেক্ষেত্রে আপনার বিরুদ্ধে যদি অপবাদ দেওয়া হয় যে সে কাজ ভালো করে না, এটা তো একটা মিথ্যা অপবাদ দেওয়া হলো। শুধু গীবত না, গীবতের চেয়ে আরো বড় একটা মিথ্যা অপবাদ দেওয়া, এটার গুণা আরো বেশি হবে, গীবতের চেয়েও বেশি গুণা হবে। সুতরাং এটাও হারাম, গীবত করা যেমন হারাম, মিথ্যা অপবাদ দেওয়া হারাম, এইগুলি কবিরা গুণা। সুতরাং এ ধরনের কবিরা গুণা থেকে আমাদের বেঁচে থাকাটা খুব জরুরি। একটা হলো গীবত, হলো আপনার মধ্যে যদি ত্রুটি থাকে ওইটাকে বলা, অর্থাৎ আপনি যদি কাজ ভালো না করেন সেগুলো বললে তখন গীবত হতো, কিন্তু আপনি কাজ ভালো করার পরেও যদি কেউ বলে যে সে কাজ ভালো করে না, এটা হলো মিথ্যা অপবাদ দাও, এটা আরো বেশি বড় গুণা, দুটাই হারাম হবে। সুতরাং এর থেকে দূরে থাকাটা আমাদের জন্য প্রত্যেকের জন্য জরুরি।
0: জি, ওনার প্রশ্নটা একটু ছিল যে মিথ্যা অপবাদ যে এই ক্ষেত্রে তার কি রকম শাস্তি হতে পারে।
3: এটা শাস্তি তো কবিরা গুণা, আমি শাস্তির কথা বলেছি, যারা মিথ্যা অপবাদ দিবে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তাদেরকে জাহান্নামীদের গলিত রক্ত এবং পুঁজ এর মধ্যে, মানে যে সমুদ্র বা নদী, সেখানে ছেড়ে দিবেন। ওখান থেকে সে আল্লাহ বলবেন যে তুমি তখন এখান থেকে পরিত্রাণ পাবে যখন তুমি যে মিথ্যা অপবাদ দিয়েছো এর সপক্ষে তুমি দলিল পেশ করবা, তুমি যে মিথ্যা অপবাদটা দিছো এর সপক্ষে দলিল কই? দলিল আনো। এই দলিল যতক্ষণ আনতে না পারবো ততক্ষণ তুমি এর মধ্যে থাকবে, এই শাস্তি তাকে দেওয়া হবে।
0: আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করুন। সুপ্রিয় শ্রোতা বিন্দু, আশা করি আপনি আপনার প্রশ্নের যথাযথ উত্তর পেয়েছেন। আমরা চলে যাচ্ছি এখন আমাদের পরবর্তী প্রশ্নে। জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
4: মানে সময় তো অল্প 48 মিনিট, আমাদের সেটা অনেকে ফোন করে কিন্তু উত্তরণ করেন না, মানে ফোন রিসিভ করেন না, তো ওরা মানুষের বৃদ্ধ
0: হাসিঠাট্টার
3: মাঝে যদি কোন কাউকে, আবারও বলছি, কাউকে হেয় করার জন্য, কাউকে ছোট করার জন্য যদি কোন ধরনের এই ধরনের ঠাট্টা বিদ্রুপ করা হয় তাহলে সেগুলো গীবত হয়ে যাবে। সুতরাং এই ধরনের কথা যেন না হয়। হ্যাঁ, কারোর প্রশংসা যদি করা হয় তাহলে সেটা ভিন্ন কথা, কিন্তু কাউকে ছোট করার জন্য, কাউকে হেয় করার জন্য, কাউকে তুচ্ছ তাচ্ছিল্য করার জন্য, কারোর মান সম্মান নষ্ট করার জন্য যদি কোনো কথা বলা হয় তাহলে সেটাও গীবতের পর্যায়ে পড়ে যাবে। কারণ ওই কথাটা আবারও বলি যে মা ইলফিজু মিন কওলিন ইল্লা লাদাইহি রকীবুন আতীদ, যে তোমাদের এমন কোনো কথা নাই যেটা লিখে রাখা হয় না। প্রত্যেকটা কথা লিখে রাখা হচ্ছে, প্রত্যেকটা কথা আল্লাহ পাক যে কেরামন কাতিবিন, যেটা এটা আমাদের রয়ে গেছে, দুইটা দুজন ফেরেশতা রয়েছে, তারা কিন্তু লিখতেছে, আপনার আমার প্রত্যেকটা কথা লিখতেছে, আপনি আমি যা বলতেছি সেটা হাসি ঠাট্টার ছলে বলি আর যেভাবেই বলি প্রত্যেকটা কথা কিন্তু লিপিবদ্ধ করা হচ্ছে। সুতরাং এমন কোন কথা নাই যেটা লেখা হচ্ছে না। সুতরাং আমরা হাসি ঠাট্টার ছলে বলি আর যেভাবেই বলি এটা লিপিবদ্ধ করা হচ্ছে। সুতরাং যদি সেটা কাউকে তুচ্ছ তাচ্ছিল্য করার জন্য, তাকে হেয় করার জন্য, তাকে অপমান করার জন্য যদি এই ধরনের কথা বলা হয় তাহলে এটা কিন্তু গীবত হয়ে যাবে এবং এর জন্য গুনাহ হবে। সুতরাং আমরা হাসি ঠাট্টা ছলেও যেন কাউকে ছোট না করি, কাউকে হেয় না করার জন্য এই ধরনের কথাবার্তা না বলি। আমাদের মনে রাখতে হবে, আপনি প্রথমে ভূমিকাতেই বলেছেন, আমরা যেন আমাদের কারোর মান সম্মান নষ্ট না হয়, এটা ইসলাম নিশ্চিত করেছে। আমওয়ালুকুম ওয়া আনফুসাকুম, এবং তাদের অর্থাৎ তাদের জীবন এবং তাদের মাল, তাদের ধন সম্পদ, তাদের জীবন, এটা ইসলাম সুরক্ষা দিয়েছে। অর্থাৎ তাদের মান সম্মান, তাদের জীবন, তাদের রক্ত এবং তাদের সম্পদ, এগুলিকে ইসলাম সুনিশ্চিত করেছে। সুতরাং এগুলিকে সুরক্ষা দেওয়াটা এটা আমাদের জন্য জরুরি। আমরা যেন এ ব্যাপারে সচেতন থাকি সবসময় যে আমি কারোর ক্ষতি করলাম কিনা, কারণ আল্লাহর কাছে তো আমাকে জবাবদিহি করতে হবে আমি কারোর ক্ষতি করলাম কিনা। একটা হাদিস যদি আমরা মনে রাখি তাহলে আরো সহজ হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তুমি তোমার ভাইয়ের জন্য সেইটা পছন্দ করো, তুমি নিজের জন্য যেটা পছন্দ করো, তুমি তোমার ভাইয়ের জন্য সেইটা পছন্দ করো যেটা তুমি নিজের জন্য পছন্দ করো। সুতরাং আমি নিজের জন্য কি পছন্দ করি? কেউ আমার সম্মান নষ্ট করুক, এটা তো আমি পছন্দ করি না। তাহলে আমি কিভাবে অন্যের সম্মান নষ্ট করি? আমি এটা পছন্দ করি না যে আমার সম্পদ কেউ নষ্ট করুক, তাহলে আমি অপরের সম্পদ কিভাবে নষ্ট করি? আমি এটা পছন্দ করি না যে কেউ আমার জীবনের কোন ক্ষতি করুক, তাহলে আমি অপরের জীবন কিভাবে ক্ষতি করব? সুতরাং আমি যেটা পছন্দ করি না যে আমার কেউ ক্ষতি করুক কোনোভাবে, সুতরাং আমি যেন অপরের কোনো ক্ষতি না করি। কেউ আমি এটা পছন্দ করি না যে কেউ আমার গীবত করুক, কেউ আমার শিকায়ত করুক, কেউ আমার উপর মিথ্যা অপবাদ দিক, তাহলে আমি কিভাবে অপরেরটা করব? কেউ আমি এটা পছন্দ করি না যে কেউ আমাকে নিয়ে কেউ ঠাট্টা বিদ্রুপ করুক, এটা তো আমি পছন্দ করি না, তাহলে আমি অপরকে নিয়ে কিভাবে ঠাট্টা বিদ্রুপ করবো? এটা তো আমার মুসলমানের দায়িত্ব হতে পারে না। সুতরাং এই বিষয়গুলো আমাদের মাথায় রেখে আমাদের কথা বলা দরকার।
0: আশা করি সম্মানিত শ্রোতা আপনি আপনার প্রশ্নের উত্তরটি পেয়েছেন। আরেকটি বিষয় দেখা যাচ্ছে, আমাদের যেহেতু ফোন নম্বর একটি, একত্রে আমরা অনেককে একসঙ্গে যুক্ত করতে পারি না, এই জন্য বাংলাদেশ বেতারের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে আমাদের অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে। আপনাদের কাছে আমাদের বিনীত অনুরোধ, আপনারা যদি আমাদের সাথে কোনোভাবে ফোনে সংযোগ পাওয়াটা যদি একটু মুশকিল হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আপনারা কমেন্ট করে আমাদেরকে আপনাদের প্রশ্নটি করতে পারবেন। আশা করি আপনারা আমাদের সকলকেই সহযোগিতা করবেন। সুপ্রিয় শ্রোতাবৃন্দ, আমরা এখন দেখতে পাচ্ছি আমাদের সাথে আরিফ মাহমুদ পারস যুক্ত আছেন গাজীপুর থেকে, জয়পুরহাট থেকে আমাদের সাথে যুক্ত আছেন আজমাইন হোসেন, সোনাডাঙ্গা খুলনা থেকে আমাদের সাথে যুক্ত আছেন তাবারকা তাবু। সুপ্রস্তুতা বন্ধু, আমরা এখন আমাদের আরেকটি প্রশ্ন নিয়ে নিতে চাচ্ছি। জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ওয়া আলাইকুম আসসালাম। জি জি, আমরা শুনতে পাচ্ছি আপনার প্রশ্ন। জি আরেকবার একটু প্রশ্নটি করতে পারেন, আমরা আপনার প্রশ্নটি বুঝতে পারিনি। গোপন করে বিয়ে করতে পারবে কিনা, তার আগে একটা বিয়ে হয়েছিল?
3: না, এটা গোপন করা জায়েজ হবে না, কারণ এটা একটা বড় বিষয়। তো
0: জি,
3: তো এটা গোপন করাটা, এটা একটা, যদি গোপন করা হয় তাহলে যাকে নতুন করে বিয়ে করা হচ্ছে তার সাথে একটা প্রতারণা, এটা জায়েজ নাই। আপনি এটা খোলাখুলি বলতে হবে যে আমার আগে একটা বিয়ে ছিল, সেই বিয়েটা এইভাবে তার সাথে ডিভোর্স হয়ে গেছে, নতুন করে বিয়ে হতে হবে। এটা যদি গোপন করা হয় তাহলে এটা একটা প্রতারণা করা হবে, এটা জায়েজ নাই, এটা করতে পারবেন না, এটা বলে নিতে হবে।
0: জি জাযাকুমুল্লাহ খায়রান। আশা করি সম্মানিত শ্রোতা আপনি আপনার প্রশ্নের যথাযথ উত্তরটি পেয়েছেন। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রশ্নে। জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া
5: বারাকাতুহু। ওয়া আলাইকুম।
0: ওয়া আলাইকুম আসসালাম।
5: আমি জানতে চাচ্ছি হুজুরের কাছে যে আমাদের গ্রাম অঞ্চলে, একেবারে গ্রাম অঞ্চলে এই যে কিছু কিছু মানুষ
0: দিয়ে
5: নামাজ পড়ে আর পড়ে না,
0: আমাদের মহতরম হুজুর ইতিমধ্যে অনেকবার বলেছেন যে কি সমস্ত শাস্তি হবে। আমি হুজুরের কাছে বলবো যে একটু একদম সংক্ষেপে যদি একটু বলতেন যে
3: গীবতের জন্য গীবত, উনি বলছেন কি গুনাহ হবে, গীবত করলে কবিরা গুনাহ, গীবত করা কবিরা গুনাহ। এবং গীবত আমরা বলছি গীবত কি কারণে গীবত হয়, অর্থাৎ একদম মুসলিম ভাই সে যদি কোনো অপরাধ করে থাকে, সেই অপরাধটা আপনি তার অগোচরে কারোর সামনে আলোচনা করা, তাকে হেয় করার জন্য, তাকে ছোট করার জন্য, তার মানিজ্য নষ্ট করার জন্য অপরের সামনে সেগুলো নিয়ে আলোচনা করা, এটাই হলো গীবত। আর যদি তার মধ্যে সেই অপরাধ না থাকে, আপনি মিথ্যা একটা বানোয়ার যদি কথা বলেন তাহলে সেটা হলো অপবাদ।
0: জি,
3: গীবত এবং অপবাদ, মিথ্যা অপবাদ দেওয়া, এটা আরো বড় গুনাহ। সুতরাং এগুলো আমরা যেন না করি, এটা হারাম, এটা একদম হারাম, কবিরা গুনাহ। এই সুতরাং এই কবিরা গুনাহ থেকে যেন আমরা দূরে থাকি, এটা অত্যন্ত নিচু কাজ, অত্যন্ত নিচু কাজ, এর থেকে যেন আমরা দূরে থাকি।
0: জাযাকুমুল্লাহ খায়রান। মত আমি আশা করি সম্মানিত শ্রোতা আপনি আপনার প্রশ্নের উত্তরটি পেয়েছেন। আমরা ফেসবুক থেকে একটি প্রশ্ন নিতে চাচ্ছি। আমাদেরকে মোহাম্মদ বাইজিদ হোসেন প্রশ্ন করেছেন, মানুষদেরকে অন্যায় গর্হিত কাজ থেকে ফিরিয়ে ভালো পথে আনার জন্য গীবত করা জায়েজ আছে কিনা? যেমন খতিব সাহেব যদি জুমার বয়না বলেন অমুক পীর সাহেব ভ্রান্ত, তাহলে সেটা কি গীবত হবে কিনা?
3: পীর সাহেব যদি ভ্রান্ত না হয় তাহলে তাকে ভ্রান্ত বলাটা তো এটা অপবাদ হলো, মিথ্যা অপবাদ হবে, এটা বলতে পারবে না, এটা খতিব সাহেবের জন্য কবিরা গুনাহ হয়ে যাবে।
0: কিন্তু যদি আসলে সে
3: ভ্রান্ত হয় তাহলে তো অবশ্যই সেটা প্রকাশ করতে হবে, কারণ একজন পীর বলে যিনি দাবি করতেছেন তিনি যদি ভ্রান্ত হয়ে থাকেন তাহলে তো সেটা মানুষকে বলে দেওয়া দরকার, কারণ তিনি আরো অনেক মানুষকে ভ্রান্ত পথে নিয়ে যাবে। তিনি যদি ভ্রান্ত হন তাহলে তো অনেক মানুষকে সে ভ্রান্ত পথে নিয়ে যেতে হবে, এই ক্ষেত্রে এটা গীবত হবে না, এই ক্ষেত্রে মানুষকে বলে দেওয়াটা, কারণ অনেক মানুষকে সে ভ্রান্ত পথে নিয়ে যাচ্ছে, এক্ষেত্রে বলে দেওয়াটা জরুরি, কারণ বহু মানুষকে সে বিপদগামী করে ফেলবে। সেই জন্য মানুষকে, মানুষের সামনে ক্লিয়ার করা যে অমুক ব্যক্তি কিন্তু ভ্রান্ত, তার সাথে আপনারা বা তার কাছে আপনারা যাবেন না, এটা বলে দেওয়া, এই ক্ষেত্রে কিন্তু এটা, এটাকে কে বলে না, গীবত বলে না। ব্যক্তিগত কোনো বিষয় হলে তখন হলো গীবত হয়ে যাবে, আর এটা তো ব্যক্তিগত বিষয় না, এটা হলো সামগ্রিক একটা বিষয়, অনেক মানুষকে সে বিপদগামী করে ফেলতেছে, সেই জন্য এটা বলে দেওয়াটা জরুরি। শুধু ইয়া না মানে ইয়া না এরকম কিছু বিষয় তখন মানুষের সামনে প্রকাশ করে দেওয়াটাই জরুরি। কতিব সাহেবের এইটা একান্ত জরুরি বিষয় মানুষকে সতর্ক করা, কারণ এর দ্বারা বহু মানুষ প্রতারিত হয়ে যাচ্ছে, এই জন্য মানুষকে বলে দাও। এ ঠিক একইভাবে কোনো বাচ্চা যদি জালিম হয় কোনো বাচ্চার বিরুদ্ধেও এরকম বলে দেওয়াটা জরুরি যে বাচ্চা কিন্তু এই এই ভ্রান্ত কাজগুলো করতেছে, তিনি কিন্তু এরকম, তখন এটা গিবত হবে না, তখন এটা বলে দেওয়াটা জরুরি হয়ে যাবে।
0: জি, জাযাকুমুল্লাহ খায়রুল মোতারামকে আশা করি সম্মানিত শ্রোতা আপনি আপনার প্রশ্নের উত্তরটি পেয়েছেন। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রশ্নে। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।
6: হ্যালো, আসসালামু আলাইকুম।
0: জি, ওয়া আলাইকুম আসসালাম।
6: আমি স্বাধীন বাংলাদেশের আমার প্রশ্ন হলো, আমরা দেখা যাচ্ছে আশ্বিন মাসের কাজের পাশে এই গ্রাম অঞ্চলের মানুষ দেখা যাচ্ছে যুগের দেশের উপরে থাকে, মানুষের পরে একসাথে গন্ডগোল একসাথে বিবাদ লাগে থাকে,
0: কবিরা গুনাহ এবং গীবতের জন্য কি কি শাস্তি বর্ণনা করা হয়েছে, মিথ্যা অপবাদের জন্য কি কি শাস্তি দেওয়া হয়েছে আমাদের মহতারাম ইতিমধ্যেই বর্ণনা করেছেন, আশা করি আপনি শুনেছেন। না শুনে থাকলেও মহতারাম হুজুর একদম সংক্ষেপে যদি কি শাস্তি
3: গীবত এবং আপনার মিথ্যা অপবাদ যদি দেওয়া হয়, মিথ্যা অপবাদ এগুলো সব কবিরা গুনাহ। মিথ্যা অপবাদের জন্য আল্লাহ পাক কিয়ামতের ময়দানে, আবারও বলছি যে জাহান্নামীদের রক্ত এবং পুঁজ যে নদী দিয়ে প্রবাহিত হবে তাকে সেই নদীতে ফেলে দেওয়া হবে এবং বলা হবে তুমি যে মিথ্যা অপবাদ দিয়েছিলে সেই মিথ্যা অপবাদের সপক্ষে তুমি দলিল পেশ করো, যতক্ষণ এই দলিল পেশ করতে না পারবে ততক্ষণ তুমি এই এই পচা গান্ধা এই পুঁজ এবং রক্তের মধ্যে তোমাকে থাকতে হবে এবং সেখানেই তার শাস্তি, ওখানে শাস্তিটা দেওয়া হবে। এভাবে
0: আল্লাহ তাআলা আমাদের সকলকে
3: হেফাজত করুন।
0: সুপ্রিয় শ্রোতাবৃন্দ, দেখতে দেখতে আমরা আমাদের আজকের অনুষ্ঠানে একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আজকে আলোচনা থেকে আমরা যে বিষয়টি বুঝতে পারলাম সেটা হচ্ছে যে আমাদের আঙ্গুলের টাইপ, আমাদের মুখের কথা, আমাদের অন্যের প্রতি গীবত করা, আমাদের তথ্য যা সত্যতা যাচাই না করে কোনো কিছু বলা এবং আমাদের প্রতিটি কথার জন্য আল্লাহ তাআলার কাছে আমাদের জবাবদিহি করতে হবে, সেটা আমাদের ভার্চুয়াল জগৎ হোক, সামাজিক যোগাযোগ মাধ্যম হোক, অথবা আমাদের বাস্তব জগৎ হোক। পবিত্র কোরআনে সূরা বনী ইসরাইলে 36 নম্বর আয়াতে মহান আলামিন আল্লাহ তাআলা পরিষ্কার ভাবে ঘোষণা করেছেন, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম ইন্নাস সামা ওয়াল বাসার ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। অর্থাৎ যে বিষয়ে তোমার সুস্পষ্ট জ্ঞান নেই তার পিছনে পুরো না, নিশ্চয়ই কান চোখ অন্তঃকরণ এদের প্রত্যেকটি সম্পর্কেই জবাবদিহি করতে হবে। আসুন আমরা নিজের জীবনকে গীবত থেকে রক্ষা করি, যাচাই ছাড়া কোনো অপপ্রচার না করি, আমরা মানুষের জান মাল সামাজিক শান্তি প্রতিষ্ঠায় একে অপরকে সাহায্য করি। সুপ্রিয় শ্রোতাবৃন্দ, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ অত্যন্ত মনোযোগ দিয়ে আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য এবং আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা আমাদের মোহতারাম হুজুরকে আমাদেরকে অমূল্য দিনই উপদেশ দেওয়ার জন্য। সামনের সপ্তাহে ইসলাম ও জীবন অনুষ্ঠানে নতুন কোনো পর্ব শোনা আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। ততদিন পর্যন্ত আল্লাহ তাআলা আমাদের সকলকে সুস্থ রাখুন, হেফাজত করুন এবং হেদায়েত দান করুন। আমিন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।
7: পবিত্র কোরআন ও হাদিসের আলোকে ফজিলত অনুষ্ঠান ইসলাম ও জীবন আজকের মতো এখানে শেষ হল। সঞ্চালনায় ছিলেন ফরহান আহমদ, প্রকৌশল সহযোগিতায় মোহাম্মদ রুহুল আমিন ও মোহাম্মদ রাসেল আহমেদ, অনুষ্ঠান সহযোগিতায় মোহাম্মদ জহিরুল ইসলাম, তত্ত্বাবধানে মোহাম্মদ আব্দুল হক এবং অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মোহাম্মদ ফুহাদ হোসেন সরকার। বাংলাদেশ বেতার ঢাকা। কিছুক্ষণের মধ্যে শুনতে পাবেন খবর।

আসসালামু আলাইকুম। বেলা ৩টা বাংলাদেশ বেতার, খবর পড়ছি সালমা ফারুক। ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পরিবর্তন হচ্ছে না। আগামী ১৬ ডিসেম্বর আংশিকভাবে হলেও থার্ড টার্মিনাল চালু করা হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মোল্লাদ। তিনি আজ বিমানবন্দরের থার্ড টার্মিনাল পরিদর্শনে এসে একথা বলেন। মন্ত্রী বলেন, থার্ড টার্মিনাল চালু করতে জাপানি প্রতিষ্ঠানকে এ ব্যাপারে সময়সীমা দেওয়া হয়েছে। আগামী বছরের মাঝামাঝি সময়ে সিভিল এভিয়েশন টার্মিনালের দায়িত্ব বুঝে নেবে। থার্ড টার্মিনালের পুরো কাজ সম্পন্ন হলে ২০০ থেকে ২৫০ এয়ারক্রাফট হ্যান্ডেল করা সম্ভব হবে। জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের আনুষ্ঠানিক সূচনা হতে যাচ্ছে আজ। গুরুত্বপূর্ণ অধিবেশন শুরুর প্রাককালে গতকাল যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের সঙ্গে সাধারণ পরিষদের নির্বাচিত প্রেসিডেন্ট বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের বৈঠক অনুষ্ঠিত হয়। ভারতে পলাতক শেখ হাসিনাকে দেশটির প্রতিষ্ঠিত গণমাধ্যমে রাজনৈতিক বক্তব্য ও সাক্ষাৎকার দেওয়ার সুযোগ দেওয়াকে অত্যন্ত অপ্রত্যাশিত ও অস্বস্তিকর বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান। তিনি আজ সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের কাজের অগ্রগতি ও সমসাময়িক বিষয়ে আয়োজিত সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন। তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যকার সম্পর্কের ইতিবাচক পরিবেশ বজায় রাখতে ভারত সরকারের উচিত শেখ হাসিনাকে এ ধরনের বক্তব্য দেওয়া থেকে বিরত রাখা। বাংলাদেশ সরকার ইতোমধ্যে এ বিষয়ে কড়া প্রতিবাদ জানিয়েছে। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে সরকারের দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করে ডক্টর জাহিদুর রহমান বলেন, আইসিটির চিফ প্রসিকিউটর নিশ্চিত করেছেন যে শেখ হাসিনার আর আপিল করার সুযোগ নেই। তাকে ফিরিয়ে এনে আদালতের রায় অনুযায়ী সাজা কার্যকর করাই এখন সরকারের লক্ষ্য। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আশা প্রকাশ করে বলেছেন, বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন যুগ যুগ ধরে অটুট থাকবে। তিনি আজ রাজধানী শেরেবাংলা নগরে জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, কল্যাণ ট্রাস্টের সদস্যদের নিয়ে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন শেষে একথা বলেন। রুহুল কবির রিজভী বলেন, সবার মাঝে সম্প্রীতি বজায় রাখার জন্য হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ সহ বিভিন্ন ধর্ম সম্প্রদায় এবং নৃগোষ্ঠী একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে এই সম্প্রীতি রক্ষা করে। বিশ্বের অন্যান্য স্থানের মতো দেশে আজ আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হচ্ছে। সাক্ষরতার গুরুত্ব সম্পর্কে বিশ্বব্যাপী সচেতনতা সৃষ্টি এই দিবসটি পালনের মূল লক্ষ্য। এবছর দিবসটির প্রতিপাদ্য হল মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা। দিবসটি উপলক্ষে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে কেন্দ্রীয় ও মাঠ পর্যায়ে বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে। এদিকে আগামী ২০৩১ সালের মধ্যে দেশের প্রাতিষ্ঠানিক শিক্ষা বঞ্চিত প্রায় ৪৫ লাখ নিরক্ষর মানুষকে জীবনমুখী ও কারিগরি দক্ষতায় সমৃদ্ধ করার পরিকল্পনা নিয়েছে সরকার। চতুর্থ শিল্প বিপ্লবের সফল অর্জন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা নিশ্চিতকরণ এবং ডেমোগ্রাফিক ডিভিডেন্ড কাজে লাগিয়ে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে দক্ষ মানব সম্পদে রূপান্তরের লক্ষ্যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন উপ আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরো এ উদ্যোগ নিয়েছে। অর্থনৈতিক সমীক্ষা ২০২৫ এর তথ্য অনুযায়ী দেশে সাক্ষরতার হার ৭৭.৯%। সাধারণ অক্ষর জ্ঞানের সীমা অতিক্রম করে অবশিষ্ট নিরক্ষর জনগোষ্ঠীকে প্রায়োগিক সাক্ষরতা, প্রযুক্তিগত দক্ষতা এবং প্রাক বৃত্তিমূলক শিক্ষার ছায়াতলে আনেন বর্তমান সরকারের মূল অগ্রাধিকার। খেলার খবর হকি। আজ চীনে অনুষ্ঠিত অনূর্ধ্ব ২০ জুনিয়র এশিয়া কাপ নারী হকিতে বাংলাদেশ ৪-০ গোলে কাজাখস্তান নারী দলকে পরাজিত করে টানা তৃতীয় জয় তুলে নিয়েছে। এই জয়ের ফলে টুর্নামেন্টে অংশ নেওয়া ১০ দলের মধ্যে সেরা ৬ নিজেদের জায়গা নিশ্চিত করল বাংলাদেশ। আগামীকাল নিজেদের চতুর্থ ম্যাচে ৭:৩০ হংকংয়ের মুখোমুখি হবে বাংলাদেশ। ক্রিকেট। দুবাইয়ে আজ রাতে নারী এশিয়া কাপ টি-20 ক্রিকেট টুর্নামেন্টে গ্রুপ পর্বের শেষ খেলায় বাংলাদেশ স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতের বিরুদ্ধে খেলবে। খেলাটি বাংলাদেশ সময় রাত ৭:৩০ শুরু হবে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল ৪টায়।
This is Bangladesh Betar, Dhaka. You are tuned to World Music.

0: বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতা বন্ধু, এখন থেকে ঢাকা কয়ের পূর্ব নির্ধারিত অনুষ্ঠান শুনতে পাবেন FM 90 মেগাহার্স ও FM 102 মেগাহার্সে। অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক 693 কিলোহার্স, FM 106 মেগাহার্স, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের আজকের কার্যক্রম শুরু হওয়া মাত্রই সংসদ ভবনে স্থাপিত অস্থায়ী স্টুডিও থেকে শ্রোতাদের সরাসরি সম্প্রচার করে শোনানো হবে। এখন চলুন জাতীয় সংসদ ভবনে স্থাপিত বাংলাদেশ বেতারের অস্থায়ী স্টুডিওতে।
1: আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা, জাতীয় সংসদ ভবনে স্থাপিত বাংলাদেশ বেতারের স্টুডিও থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি শামীম আহমেদ। আজ এখানে প্রকৌশল দায়িত্বে আছেন মোহাম্মদ শহীদুল্লাহ ও মোহাম্মদ রাসেল আহমেদ। প্রকৌশল নির্দেশনায় আবু মাসুদ। সংসদ অধিবেশন কার্যক্রম সরাসরি সম্প্রচারের সার্বিক নির্দেশনায় মোহাম্মদ বশির উদ্দিন। অনুষ্ঠান নির্দেশনায় ABM মাহবুবুর রহমান। অনুষ্ঠান তত্ত্বাবধানে রয়েছেন মোহাম্মদ হাবিবুর রহমান। এবং আজকের সংসদ অধিবেশন কার্যক্রম সরাসরি সম্প্রচার প্রযোজনা করছেন মোহাম্মদ হাসনাতুল আজম। প্রিয় শ্রোতা, ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের আজকের কার্যক্রম শুরু হওয়া মাত্রই তা শ্রোতাদের সরাসরি সম্প্রচার করে শোনানো হবে। সংসদ কার্যক্রম শুরু না হওয়া পর্যন্ত চলুন শোনা যাক গান। প্রথমে শোনাব স্বাধীনতার গান, শিল্পী সুমন রাহাত, গীতিকার নুরুল ইসলাম মালিক, সুরকার শেখ জালালউদ্দিন।

0: বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের আজকের কার্যক্রম এখন জাতীয় সংসদ ভবন থেকে সরাসরি সম্প্রচার করা হচ্ছে।
1: أعوذ بالله من الشيطان الرجيم

0: Sadaqallahu al-Azim. Suratul Nisa এর 29 ও 30 নং আয়াতে কারিমা তেলাওয়াত করা হলো। মহান রব্বুল আলামিন বলছেন, হে মুমিনগণ, তোমরা একে অপরের সম্পত্তি অন্যায়ভাবে গ্রাস করিও না, কিন্তু তোমাদের পরস্পর রাজি হইয়া ব্যবসায় করা বৈধ এবং নিজ দিগকে হত্যা করিও না। আল্লাহ তোমাদের প্রতি পরম দয়ালু, এবং যে কেহ সীমালঙ্ঘন করিয়া অন্যায়ভাবে উহা করিবে তাহাকে অগ্নিতে দগ্ধ করিব, ইহা আল্লাহর পক্ষে সহজ। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
1: বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জহরত আদিব চৌধুরী, আপনি শুরুর আগে দাঁড়াচ্ছেন, কি ব্যাপার, একটু মাইকটা দিবেন প্লিজ। জহরত আদিব চৌধুরী, নাম্বারটা বলেন কত।
2: ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি একটি বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনার সংসদের দৃষ্টি আকর্ষণ করতে যাচ্ছিলাম। হয়তো এটা পয়েন্ট অফ অর্ডারের মধ্যে পড়ে না, কিন্তু বিষয়টি আসলে আমাদের জন্য খুবই ইম্প্যাক্টফুল, তাই আমি চাচ্ছিলাম যে এটা নিয়ে সারা বাংলাদেশের জনগণই, আমার ধারণা, এটা নিয়ে উনার কালকে রাত্রের পর থেকে জিনিসটা দেখছেন, জানছেন এবং তাদের একটা রিয়াকশন আছে। সো আমি এই বিষয়টা নিয়ে আপনার বিশেষ ক্ষমতার অধিকারে আমি আপনার কাছে সুযোগ চাচ্ছি বিষয়টা তুলে ধরার জন্য।
1: প্লিজ ডু সো, থ্যাংক ইউ।
2: জি, আমাদের বাংলাদেশে একজন গুণী অভিনেত্রী আজমিরি হক বাঁধন, উনি একটি ফিল্মের আপনার যে কারণে উনি গিয়েছিলেন ইতালির ভেনিস শহরে, এটা যে এটা ইনগ্রেশনের একটা আপনার যে ভিউ ছিল ওই ইভেন্টের পরে, উনাকে গতকালকে যেটা আমরা জানতে পেরেছি, উনি নিজে সোশ্যাল মিডিয়াতে লাইভ করেছেন এবং বিভিন্ন মাধ্যমের মাধ্যমে আমরা জানতে পেরেছি যে উনার উপরে উনি যখন পার্সোনালি একটা পার্কের মধ্যে হাঁটছিলেন, সাথে উনার ফ্যামিলি মেম্বার্স, ছোটো বাচ্চা ছিল, উনাকে ফিজিক্যালি অ্যাসল্ট করা হয়েছে, ভার্বালি অ্যাবিউজ করা হয়েছে, খুবই খারাপ কথাবার্তা বলে উনাকে আক্রমণ করা হয়েছে। এবং আক্রমণ করার পিছনে একমাত্র কারণ হচ্ছে উনি একজন জুলাই যোদ্ধা, উনি 24শে জুলাইয়ের সময় উনি এই বাংলাদেশের জনগণের পাশে দাঁড়িয়েছিলেন। এই একজন গুণী অভিনেত্রী, একজন নারী হিসেবে উনার উপর যেরকম চরমভাবে ফ্যাসিস্ট সরকারের একদম আইডেন্টিফাইড লোকজন সোশ্যাল মিডিয়াতে, এরা এত তাদের মানে আস্পর্ধা যে বাংলাদেশে নাই মনে করে উনারা মনে করেছে পৃথিবী যে কোনো জায়গাতে দাঁড়িয়ে উনারা আইন শৃঙ্খলা ভঙ্গ করতে পারবেন এবং একজন মহিলার উপরে এভাবে আক্রমণ করতে পারেন শুধুমাত্র সে বাংলাদেশের পক্ষে দাঁড়িয়েছিল বলে। তো আমি জানতে চাই, যেহেতু সোশ্যাল মিডিয়ার কারণে 24 ঘন্টাও হয় না কিন্তু এদেরকে অলরেডি আইডেন্টিফাই করা গিয়েছে, তো আমি জানতে চাই আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়, ইতালি আইন শৃঙ্খলা বাহিনী এবং ইতালি সরকারের কাছ থেকে কিভাবে ওনার স্ট্রং অ্যাকশন নেওয়ার জন্য কাজ করছেন। আমি দেখতে পাচ্ছি আমাদের মন্ত্রী মহোদয় কেউ উপস্থিত নাই, কিন্তু ওনারা আসলে পরে আমি অনুরোধ করবো ওনাদের কাছে, আমরা জানতে চাই, আমার সংসদ মনে হয় জানতে চাইবে এবং এই জাতিও জানতে চাইবে যে কি করা হচ্ছে। ধন্যবাদ।
1: টেক ইউর সিট প্লিজ। ধন্যবাদ মাননীয় সদস্য। আপনি যেহেতু পররাষ্ট্র মন্ত্রণালয় সংশ্লিষ্ট, কাউকে আমরা দেখছি না, সো লেট আস ওয়েট, ওনারা কেউ আসুক। পররাষ্ট্র প্রতিমন্ত্রী 1 এবং 2 আছেন, 1 আসলে আমরা পরে দেখব। বাট এটা অত্যন্ত অমার্জনীয়, নিন্দনীয় অপরাধ, মানবতার বিরুদ্ধে অপরাধ, নির্মমতার চরম বহিঃপ্রকাশ ঘটেছে। আমরা অপেক্ষা করছি পররাষ্ট্র প্রতিমন্ত্রী 1 বা 2 যখনই আসেন ওনাদের বক্তব্য আমরা শুনব। এই সংসদ জানতে চায়, এই জাতি জানতে চায়। ধন্যবাদ আপনাকে। মাননীয় সদস্যবৃন্দ, দিনের কার্যসূচি অনুযায়ী এখন প্রশ্ন জিজ্ঞাসা ও উত্তর। তারকা চিহ্নিত প্রশ্ন 732, মাননীয় সদস্য জনাব রফিকুল ইসলাম হিলালি, নেত্রকোনা 3, দয়া করে আপনি উত্থাপন করুন। ধন্যবাদ।
3: স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় সমাজ কল্যাণ মন্ত্রী মহোদয়, অনুগ্রহ করিয়া বলিবেন কি দেশের অসহায় দরিদ্র নিম্ন আয়ের মানুষের জীবন মান উন্নয়নে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতা আরও বৃদ্ধি এবং প্রকৃত উপকার ভোগীদের স্বচ্ছতার সঙ্গে নির্বাচন করিয়া তাহাদের কাছে সরকারি সহায়তা পৌঁছাইয়া দিতে সরকার কি কি কার্যকর পদক্ষেপ গ্রহণ করিয়াছে? ধন্যবাদ মাননীয় স্পিকার।
1: আপনাকেও ধন্যবাদ মাননীয় সদস্য। তারকা চিহ্নিত প্রশ্ন 3732 মহান সংসদে উত্থাপিত হল। মাননীয় সমাজ কল্যাণ মন্ত্রী জনাব আবু জাফর মোহাম্মদ জাহিদ হোসেন, ধন্যবাদ আপনাকে।
4: মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ এবং আপনার মাধ্যমে মাননীয় সংসদ সদস্যকেও ধন্যবাদ। বর্তমান সরকার গত 17 ফেব্রুয়ারি দায়িত্ব নেওয়ার পর প্রথমেই যে সামাজিক নিরাপত্তার যে কর্মসূচিগুলো ছিল তার সাথে সবার আগে যে প্রোগ্রাম আমাদের দলের এবং সরকারের, সেটি হচ্ছে ফ্যামিলি কার্ড কর্মসূচি নতুনভাবে ইন্ট্রোডিউস করেছে। এটি হচ্ছে চলমান কর্মসূচিগুলির সাথে এটি একটি নতুন কর্মসূচি। আর উনি যে প্রশ্নটি করেছেন সেটার উত্তরে আমি যেটা বলতে চাই, দেশের অসহায় দরিদ্র এবং নিম্ন আয়ের মানুষের জীবনমান উন্নয়ন এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে স্বচ্ছতা নিশ্চিত করতে সরকার বেশ কিছু যুগান্তকারী সিদ্ধান্ত গ্রহণ করেছে। আগে টার্গেটিং করা হতো কোনো একটা ক্রাইটেরিয়ার উপর বেস করে, আর এখন টার্গেটিং মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশে এটি ইউনিভার্সাল, অর্থাৎ সবাই পাবে, একটি ভৌগোলিক এলাকার সকল মানুষ এই উপকারভোগী হবে। এটি হচ্ছে সবচেয়ে যুগান্তকারী সিদ্ধান্ত, যেটি টার্গেটিং নিয়ে কোনো ধরনের প্রশ্ন করার কোনো সুযোগ নাই, কোনো রাজনীতি, কোনো ধর্মীয় অনুভূতি, কোনোটাই এটার মধ্যে কাজ করবে না, শুধুমাত্র বাংলাদেশের নাগরিক। সেই লক্ষ্যেই এইটি করা হয়েছে এবং মাননীয় প্রধানমন্ত্রীর এবং এই বর্তমান সরকারের এটা একটি যুগান্তকারী দিক নির্দেশনা। অন্যদিকে ডিজিটাল ডাটাবেস এবং জাতীয় পরিচয়পত্র অর্থাৎ এনআইডিকে বেস করেই এই যাচাই বাছাইটা করা হয়, এখানে অন্য কোনো পদ্ধতি অনুসরণ করা হয় না। অনলাইনে আবেদন করা যায় এবং অফলাইনেও আবেদন করা যায়, এবং অনলাইনে অভিযোগ করা যায়, অফলাইনে অভিযোগ করা যায়, এবং প্রত্যেকটি ইউনিয়নে একটি করে এই সামাজিক সুরক্ষার জন্য সমাজ কল্যাণের একটি কক্ষ আছে, সেখানে এটা সেবা তথ্য কেন্দ্র হিসাবে প্রতিটি ইউনিয়নে সেটি প্রতিষ্ঠিত করা হয়েছে, সেটি এই জুলাই থেকে কাজ করছে। যদিও প্রত্যেকটি ইউনিয়নে ইউনিয়ন সমাজকর্মী না থাকার কারণে আমাদের 1400 ইউনিয়নে এখন পর্যন্ত আমরা সমাজকর্মী দিতে পারি নাই, সেটা নিয়োগ বিজ্ঞপ্তি হয়েছে, নিয়োগের পরে আপনার সেই তথ্য কেন্দ্রগুলি সার্বক্ষণিকভাবে কাজ করবে, বাট অন্য অন্য ইউনিয়নে হচ্ছে, অর্থাৎ আর উপজেলায়ও যেতে হবে না, যার যার ইউনিয়নে করতে পারবে। আর পেমেন্ট সিস্টেমটা এখন আর কোনো ব্যক্তিকেন্দ্রিক নাই, বাংলাদেশ ব্যাংক থেকে G2P মানে গভর্নমেন্ট থেকে সরাসরি পার্সনের কাছে আপনার MFS অর্থাৎ মোবাইল ফাইন্যান্সিং সিস্টেম অ্যাজ ওয়েল এস ব্যাংকিং, এই দুটোর মাধ্যমেই টাকাটা সরাসরি চলে যাচ্ছে, কোনো ধরনের মধ্যস্বত্ব ভোগীর এখানে কোনো সুযোগ নেই। কাজে এই স্বচ্ছতার দিক দিয়ে বর্তমান সরকার সামাজিক নিরাপত্তা কর্মসূচি যাতে সঠিকভাবে জনগণের কাছে পৌঁছে উপকারভোগীরা পায় এবং কোনো ধরনের মধ্যস্বত্ব ভোগীর এখানে কোনো সুযোগ নেওয়ার সুযোগ না থাকে, সেই লক্ষ্যে কাজ করছে। ধন্যবাদ মাননীয় স্পিকার।
1: আপনাকেও ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় সদস্য জনাব রফিকুল ইসলাম হিলালি, আপনার যদি কোনো সম্পূরক প্রশ্ন থাকে তাহলে একটা করতে পারেন, প্লিজ, ধন্যবাদ।
3: মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে মন্ত্রী মহোদয়কে ধন্যবাদ জানাচ্ছি। তিনি তার মূল উত্তরে সামাজিক নিরাপত্তা কর্মসূচির পরিধি বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেছেন, কিন্তু আমরা প্রায়ই মাঠ পর্যায়ে দেখতে পাই প্রকৃত দুস্থ ও নিম্ন আয়ের অনেক মানুষ বিভিন্ন জটিলতায় এই ভাতার তালিকা থেকে বাদ পড়ে যান, আবার কোথাও কোথাও স্বচ্ছতার ঘাটতির অভিযোগও পরিলক্ষিত হয়। এই উপকারভোগী নির্বাচনে স্বচ্ছতা শতভাগ নিশ্চিত করতে এবং আমার নির্বাচনী এলাকা নেত্রকোনা 3-8 পাড়া কেন্দ্র সহ প্রতিটি প্রান্তিক এলাকার প্রকৃত অসহায় মানুষের দোরগোড়ায় সহায়তা পৌঁছে দিতে একটি শক্তিশালী ও ত্রুটিমুক্ত ডিজিটাল ডাটাবেজ এবং কঠোর মনিটরিং ব্যবস্থা চালুর কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে কিনা মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে এটা আমার জিজ্ঞাসা। ধন্যবাদ মাননীয় স্পিকার।
1: আপনাকেও ধন্যবাদ মাননীয় মন্ত্রী।
4: মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ এবং এই প্রশ্নের জন্য আমি মাননীয় সংসদ সদস্যকে ধন্যবাদ জানাচ্ছি। আমি আমার প্রথম উত্তরেই বলেছি যে ডিজিটাল ডাটাবেজ আমরা কাজ করছি এবং সেই লক্ষ্যেই আমরা এই ডিজিটাল ডাটাবেজকে 100% ত্রুটি মুক্ত করার জন্য আমাদের এই ডাটা সংগ্রহ কার্যক্রম ডোর টু ডোর অ্যাপ্রোচের মাধ্যমে চলমান রয়েছে এবং সেই লক্ষ্যেই বর্তমান সরকার কাজ করছে এবং আমরা খুবই আশাবাদী যে আগামীতে যখন ফ্যামিলি কার্ড বিতরণ পুরো দস্তুর মতো সারা বাংলাদেশে একযোগে শুরু হয়ে যাবে তখন এই যে ত্রুটির যে প্রশ্নগুলো আসছে সেগুলো হয়তো দেখা যাবে অনেক পরিমাণে প্রশ্ন কমে যাবে এবং সন্দেহ অনেক ক্ষেত্রে দূর হবে। তবে একটি জিনিস মনে রাখতে হবে, বিগত স্বৈরাচারের সময় যেমন বয়স্ক ভাতা, বিধবা ভাতা অথবা আপনার প্রতি অন্যান্য যে ভাতা এগুলো তখন চুজ করা হতো পিক এন্ড চুজ এই সিস্টেমে, অর্থাৎ প্রত্যেক ইউনিয়নে সবাই পাবে না, সবার বয়স 62 বা 65 হলে সে বয়স্ক ভাতা পাবে না, একটা নির্ধারিত সংখ্যক ছিল। কিন্তু বর্তমানে এটি যেহেতু ইউনিভার্সাল করা হচ্ছে কাজে এখানে এই ত্রুটির সংখ্যা আপনি দেখবেন পর্যায়ক্রমে ইনশাআল্লাহ শূন্যের কোঠায় নেমে আসবে বলে আমরা খুবই আশাবাদী। ধন্যবাদ।
1: ধন্যবাদ মাননীয় মন্ত্রী। সম্পূরক প্রশ্ন একটা নিচ্ছি, গাজীপুর 4 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব সালাউদ্দিন। ধন্যবাদ আপনাকে।
5: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় সমাজ কল্যাণ মন্ত্রীর কাছে আমার জানতে চাওয়া, বাংলাদেশে মাদকের কারণে লাখো তরুণ আজ অসুস্থ, একই সাথে পরিবার এবং সমাজ ক্ষতিগ্রস্ত। সেই পরিবারকে দুর্ভোগ থেকে বাঁচানোর জন্যে, তরুণদেরকে পুনর্বাসন করে সমাজে আবার ফিরিয়ে নিয়ে আসার জন্যে উপজেলা ভিত্তিক সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে মাদকাসক্ত পুনর্বাসন কেন্দ্র প্রতিষ্ঠা করা হবে কিনা। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ।
1: আপনাকে ধন্যবাদ মাননীয় মন্ত্রী।
4: মাননীয় স্পিকার, উনি যে প্রশ্নটি করেছেন সেজন্য আপনার মাধ্যমে উনাকে আমি ধন্যবাদ জানাই। কিন্তু এটি সমাজ কল্যাণ মন্ত্রণালয় মাদকাসক্ত নিরাময় কেন্দ্র, এটি হচ্ছে আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় আর স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব। এটি আমার দায়িত্বের মধ্যে, আমাদের মন্ত্রণালয়ের দায়িত্বের পরিধির মধ্যে পড়ে না। তবে পুনর্বাসন সংক্রান্ত বিষয়ে আপনি যে কথাটি বলেছেন সেই লক্ষ্যে আপনাকে আশ্বস্ত করতে চাই, সমাজ কল্যাণ মন্ত্রণালয় প্রত্যেকটি জেলা শহরে এবং এখন জেলা শহরে হলেও আমরা এটাকে পর্যায়ক্রমে উপজেলা পর্যায়ে নিয়ে বিভিন্ন ট্রেডে 14টি ট্রেডকে আমরা আইডেন্টিফাই করেছি, যেখানে বেকার যুবকদেরকে এবং আমাদের যে বেকার মহিলাদেরকেও বা মেয়েদেরকেও সেখানে প্রশিক্ষণের মাধ্যমে সমাজে পুনর্বাসন বা পুনর্বাসিত করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে, সেটি চলমান আছে। বর্তমানে প্রত্যেকটি জেলায়, 64টি জেলায় এই কার্যক্রম চলছে। সেখানে হয়তো যদি মাদকাসক্ত নিরাময় হয়ে যায় তখন তাকে পুনর্বাসনের সুযোগ রয়েছে। ধন্যবাদ মাননীয় স্পিকার।
1: আপনাকেও ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী, মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী আমাদের একজন মাননীয় সংসদ সদস্য, আপনি একটু যদি রাইজ করতেন। মাননীয় সংসদ সদস্য একটা বিষয় মহান সংসদে উত্থাপিত করেছেন, জুলাই ছাত্রগণ অভ্যুত্থানের প্রথম সারির একজন যোদ্ধা, প্রখ্যাত অভিনেত্রী, তিনি ইটালির একটা শহরে ফেসিস্টদের দোসর কর্তৃক শারীরিকভাবে লাঞ্ছিত হয়েছেন। এই প্রসঙ্গে মাননীয় সংসদ সদস্য পয়েন্ট অফ অর্ডারে কথা বলেছেন, তো তিনি আপনার কাছ থেকে এ ব্যাপারে বিস্তারিত জানতে চাচ্ছেন। আপনি যেহেতু এইমাত্র এসছেন, দয়া করে বসেন, আপনি একটু প্রস্তুতি নেন, আমরা প্রশ্নোত্তর পর্ব শেষ করেই আপনাকে আমরা শুনবো। আপনাকে ধন্যবাদ। আপনাকে তারকা চিহ্নিত প্রশ্ন 734, মাননীয় সদস্য জনাব মোহাম্মদ মুক্তার আলী, যশোর 6, আপনি দয়া করে উত্থাপন করুন। মুক্তার আলী, ধন্যবাদ।
6: আসসালামু আলাইকুম। মাননীয় স্পিকার, আপনাকে অশেষ ধন্যবাদ। আমার প্রশ্ন হল, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী মহোদয় অনুগ্রহ করিয়া বলিবেন কি বিজ্ঞান মনস্কের সমাজ গঠন এবং শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান চর্চা আগ্রহ বৃদ্ধি করিতে মন্ত্রণালয় গৃহীত কর্মসূচিগুলি কি কি? খ, দেশের প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীদের বিজ্ঞান শিক্ষা ও প্রযুক্তিগত সুবিধার আওতায় আনিবার জন্য কি উদ্যোগ নেওয়া হয়ে আছে? আপনাকে ধন্যবাদ।
1: আপনাকে ধন্যবাদ মাননীয় সদস্য। তারকা চিহ্নিত প্রশ্ন 734 মহান সংসদে উত্থাপিত হল মাননীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম, ধন্যবাদ আপনাকে।
7: ধন্যবাদ মাননীয় স্পিকার। শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান চর্চা আগ্রহ বৃদ্ধি করার লক্ষ্যে বিভিন্ন সেমিনার, কর্মশালা, বিজ্ঞান মেলা, বিজ্ঞান বিষয়ে কুইজ প্রতিযোগিতা, বিজ্ঞান অলিম্পিয়াড ও প্রদর্শনী আয়োজন করা হয়ে থাকে এবং দেশের প্রত্যন্ত বেসরকারি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানসমূহে অনুদান প্রদান করা হয়। বিজ্ঞান এবং প্রযুক্তি সংশ্লিষ্ট বিষয়ে এমএস, এমফিল, পিএইচডি এবং পোস্ট ডক্টরাল পর্যায়ে ছাত্রছাত্রী অবলিক গবেষকে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি এনএসটি ফেলোশিপ প্রদান করা হয়ে থাকে। বিগত 2025-26 অর্থবছরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি এনএসটি ফেলোশিপ কর্মসূচির খাতে 4,282 জনকে 25,45,27,200 টাকা অনুদান প্রদান করা হয়েছে। চলতি 2026-27 অর্থবছরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি এনএসটি ফেলোশিপ কর্মসূচির খাতে 25,14,00,000 টাকা বরাদ্দ রয়েছে। তাছাড়া বিজ্ঞান মনস্ক জাতি গঠনের লক্ষ্যে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় কর্তৃক উপজেলা সময়ে স্থানীয়ভাবে উদ্ভাবিত লাক্ষ্যই প্রযুক্তি প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার অবলিক কর্মশালার প্রদর্শনী আয়োজন করা হয়। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর কর্তৃক ভ্রাম্যমান বিজ্ঞান প্রদর্শনী সম্বলিত মিউজিয়াম বাস, মুভি বাস, অবজারভেটরি বাসের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীদের বিজ্ঞান শিক্ষা ও প্রযুক্তিগত সুবিধা প্রদান করা হয়। এছাড়া টেলিস্কোপের মাধ্যমে মহাকাশ পর্যবেক্ষণ কার্যক্রম পরিচালনা করা হয় এবং তাছাড়া বিজ্ঞানভিত্তিক উচ্চশিক্ষা গবেষণাকে অব্যাহতভাবে উৎসাহ প্রদানের লক্ষ্যে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় কর্তৃক নতুন প্রযুক্তি উদ্ভাবন এবং বিজ্ঞান সংক্রান্ত গবেষণার মান বৃদ্ধির লক্ষ্যে বিজ্ঞানী অবলিক গবেষকগণের গবেষণা উন্নয়ন R&D প্রকল্পে 358 জন বিজ্ঞানী অবলিক গবেষকগণকে 3,97,00,000 টাকা অনুদান প্রদান করা হয়েছে। এছাড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক কার্যাবলী পরিচালনা, উন্নয়নমূলক কাজ, জার্নাল প্রকাশনা এবং সেমিনার অবলিক সিম্পোজিয়াম কর্মশালা অবলিক প্রদর্শনী আয়োজনের লক্ষ্যে বিজ্ঞানসেবী সংস্থা বিজ্ঞানভিত্তিক প্রতিষ্ঠানসমূহের 2025-26 অর্থবছরে 30টি প্রতিষ্ঠান অনুকূলে 30,00,000 টাকার অনুদান প্রদান করা হয়েছে। মাননীয় স্পিকার মহোদয়, ধন্যবাদ আপনাকে।
1: আপনাকেও ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় সদস্য জনাব মুক্তার আলী যদি থাকে একটি সম্পূরক প্রশ্ন করতে পারেন, প্লিজ। ধন্যবাদ
6: স্পিকার, আপনাকে ধন্যবাদ। প্রশ্ন একটি কিন্তু সম্পূরক প্রশ্ন, তিনটি বিষয় আছে একটা প্রশ্নের মধ্যে। একটু দু একটি কথা না বলে নয়, আমার প্রশ্নের সাথে জড়িত ছিল শিক্ষার্থী, আর শিক্ষার্থী এখানে মাধ্যমিক এবং উচ্চশিক্ষায় শিক্ষিত তাদের দিকে দৃষ্টি দেওয়া হয়েছে। এছাড়া কিছু কথা বাদ পড়ে গেছে বলে বিধায় আমি জানতে চাচ্ছি। আসলে আজকে শিশু আগামী দিনের জাতির কর্ণধার, আর যুগটা হচ্ছে এজ অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। এই জন্য শিশুদের মধ্যে ল্যাটেন্ট অ্যান্ড ডরম্যান্ট কোয়ালিটিস আছে, এ সুপ্ত প্রতিভা বিকাশ সাধন করার জন্য আগে ভাগেই বিজ্ঞান মেলার মাধ্যমে যে প্রতিযোগিতা হয়ে থাকে সেখান থেকে চয়েস করে বা সিলেক্ট করে পরবর্তী পর্যায়ে।
1: মাননীয় সদস্য স্টেটমেন্ট না দিয়ে দয়া করে কোশ্চেন করেন প্লিজ।
6: সরাসরি প্রশ্ন আসছে, তো সিলেক্ট করে মানে ইনসেন্টিভ দেওয়ার জন্য প্যাট্রোনাইজ এবং ফিনান্সিয়াল সাপোর্ট করা যায় কিনা, এক নিশ্চিত থেকে শিশু বা নিম্ন মাধ্যমিক বিদ্যালয় থেকে একটি অংশ প্রশ্ন। দ্বিতীয় অংশ হচ্ছে সুনির্দিষ্ট কোনো প্ল্যান আছে কিনা দেশে বিজ্ঞানী তৈরি করার জন্য। তৃতীয় অংশ হচ্ছে সিলেবাসে বিজ্ঞানের চর্চার জন্য উদ্বুদ্ধ করা হয়েছে অনেক, কিন্তু তারপরও রেভলিউশনারি চেঞ্জ আনার জন্য ইনি প্রিপ্ল্যান কোনো সিলেবাস নির্ধারণ করা হচ্ছে কিনা সেটা জানতে চাচ্ছি।
1: জি অসংখ্য ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় মন্ত্রী।
7: ধন্যবাদ মাননীয় স্পিকার। আমরা কিন্তু ডিস্ট্রিক্ট লেভেলে উপজেলা লেভেলে কিন্তু আপনার আমরা বিজ্ঞান মেলা বিজ্ঞান বিষয়ে কুইজ প্রতিযোগিতা করছি ছোটো ছোটো ছেলেমেয়েদেরকে, এমনকি আমরা ইউনিভার্সিটিগুলিতে যাচ্ছি। এর মধ্যে আমি বেশ কয়েকটি ইউনিভার্সিটি গিয়েছি, ওখানে ছেলেমেয়েরা কিন্তু ইনোভেটিভ আইডিয়া নিয়ে এসছে, তারা অনেক রকম ইনোভেশন দেখাচ্ছে আমাদেরকে, এদেরকে আমরা কিন্তু আমরা উৎসাহ দিচ্ছি এবং অনেকগুলি ইনোভেশন আমরা দেখেছি যেসব ইনোভেশনকে আমরা ওইসব স্কুল এবং ইউনিভার্সিটি গিয়ে টিচারদেরকে বলেছে যে বেস্ট অফ ইনোভেটিভ আইডিয়াগুলি নিয়ে আমাদের কাছে আসতে, এবং আমরা মাননীয় প্রধানমন্ত্রী আমাদের 500 কোটি স্টার্ট আপ কোম্পানিতে আমাদের 500 কোটি টাকা দিয়েছেন, ওখান থেকে আমরা এইসব ইয়াং ছেলেদেরকে যারা এইসব ইনোভেশন নিয়ে এসছে তাদেরকে ফাইন্যান্স করার একটা আমাদের উই হ্যাভ প্ল্যানস লাইক দ্যাট। সুতরাং আজকে উনি মাননীয় এমপি মহোদয় যা বললেন, আমরা এই ছোটো ছোটো বাচ্চাদেরকে যেটা একটু আগেই বললাম আমরা কুইজ প্রতিযোগিতার মধ্য দিয়ে আমরা ট্যালেন্ট বের করে আনার চেষ্টা করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার।
1: ধন্যবাদ মাননীয় মন্ত্রী। সম্পূরক প্রশ্ন শেরপুর এক, মোহাম্মদ রাশেদুল ইসলাম রাশেদ, প্রশ্ন করবেন দয়া করে, স্টেটমেন্ট না প্লিজ।
8: মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ। আমার একটা করুণ অভিজ্ঞতা হয়েছে, দেশের বিভিন্ন স্কুল মাদ্রাসায় বিজ্ঞানাগার আছে এবং সেখানে বেশ কিছু যন্ত্রপাতি আছে, উপকরণ আছে আলহামদুলিল্লাহ, কিন্তু এগুলোর যে কীভাবে ব্যবহার করতে হবে এবং সংরক্ষণ করতে হবে সেই নীতিমালা মনে হয় আমার কাছে মনে হচ্ছে যে স্পষ্ট না। আমি একটা স্কুলে গিয়ে দেখেছি যে লিটমাস পেপার যেটা দিয়ে বিজ্ঞানের পরীক্ষা নিরীক্ষা করা হয়, দ্রবণে দ্রবীভূত করা হয়, সেই লিটমাস পেপার বুকমার্ক হিসেবে ব্যবহার করেছে সেখানে। অর্থাৎ এই যে বিষয়গুলো এগুলো রক্ষণাবেক্ষণ করবে কে, বা বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় থেকে এটা দেখবে নাকি শিক্ষা মন্ত্রণালয় দেখবে, এটার নিয়ন্ত্রক সংস্থাকে এটা একটু আমি জানতে চাচ্ছি মাননীয় মন্ত্রীর কাছে। আপনাকে ধন্যবাদ।
1: আপনাকে ধন্যবাদ মাননীয় মন্ত্রী।
7: মাননীয় স্পিকার, ওয়েল মাননীয় এমপি মহোদয়ের যে কথাটা বললেন, লিটমাস পেপারগুলি যে পড়ে আছে স্কুলগুলি যে নজর দেওয়া হচ্ছে না, আমি আজকে ওনার সাথে শুনলাম, আমরা আমার মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমি এইসব স্কুল কলেজে এইসব অবহেলা অবস্থায় পড়ে আছে, আমি ইনশাল্লাহ এটা খোঁজ নেব। ধন্যবাদ মাননীয় স্পিকার।
1: আপনাকে অসংখ্য ধন্যবাদ মাননীয় মন্ত্রী। তারকা চিহ্নিত প্রশ্ন 735, মাননীয় সদস্য জনাব জয়নাল আবিদিন, ফেনী 2, আপনি দয়া করে উত্থাপন করুন। ধন্যবাদ।
9: মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি আপনার মাধ্যমে আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয় পাশে আমার প্রশ্ন, উনি শিক্ষামন্ত্রী মহোদয় অনুগ্রহ করিয়া বলিবেন কি দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করা নিম্নবিত্ত ও মধ্যবিত্ত শ্রেণীর পরিবারের ছাত্রছাত্রীদের লেখাপড়ার খরচের ক্ষেত্রে সহজলভ্যতা করিবার লক্ষ্য সরকার কোনো পদক্ষেপ গ্রহণ করিবেন কিনা, এবং যদি করে থাকেন তাহলে তাহা কি?
1: ধন্যবাদ মাননীয় সদস্য। তারকা চিহ্নিত প্রশ্ন 735 মহান সংসদে উত্থাপিত হল মাননীয় শিক্ষামন্ত্রীর পক্ষে মাননীয় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জনাব ববি হাজ্জাজ। ধন্যবাদ।
10: বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, মাননীয় সংসদ সদস্য জনাব জয়নুল আবেদিনকে তার গুরুত্বপূর্ণ প্রশ্নের জন্য অশেষ ধন্যবাদ। জি হ্যাঁ, দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়ে নিম্নবিত্ত ও মধ্যবিত্ত পরিবারের মেধাবী শিক্ষার্থীদের উচ্চশিক্ষার প্রায় সহজলভ্য করার লক্ষ্যে আইনগত ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থা রয়েছে। বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন 2010 ধারা 9-4 অনুযায়ী প্রত্যেক বেসরকারি বিশ্ববিদ্যালয়ে মোট আসনের 3% প্রত্যন্ত ও অনুন্নত অঞ্চলের মেধাবী অথচ দরিদ্র শিক্ষার্থীদের জন্য সংরক্ষণ করতে হয়। এই আসনে ভর্তি হওয়া শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে টিউশন ফি ও অন্যান্য ফি মওকুফের বিধান রয়েছে। এছাড়া বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীর একাডেমিক ফলাফল পরিবারের আর্থিক অবস্থা এবং বিশেষ প্রয়োজন বিবেচনায় বিভিন্ন হারে বৃত্তি, শিক্ষাবৃত্তি ও টিউশন ফি মওকুফ বা রাশের ব্যবস্থা চালু রয়েছে। ফলে নিম্নবিত্ত শিক্ষার্থীদের পাশাপাশি মধ্যবিত্ত পরিবারের মেধাবী শিক্ষার্থীরাও বিশ্ববিদ্যালয়ের নিজস্ব নীতিমালা অনুযায়ী আর্থিক সুবিধা পাওয়ার সুযোগ পায়। আইনের এ বিধান যথাযথভাবে বাস্তবায়নের লক্ষ্যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের মাধ্যমে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো সংরক্ষিত আসনে ভর্তি, ফি মওকুফ ও বৃত্তি প্রদানের তথ্য পরিবীক্ষণ ও প্রয়োজনীয় নির্দেশনা প্রদানের ব্যবস্থা আরও জোরদার করা হবে। একই সঙ্গে সুবিধাভোগী নির্বাচনে স্বচ্ছতা, যোগ্য শিক্ষার্থীদের কাছে তথ্য পৌঁছানো এবং বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে বৃত্তি ও ফি মওকুফের তথ্য প্রকাশ নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার।
1: আপনাকে ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় সদস্য একটি সম্পূরক প্রশ্ন করতে পারেন যদি থাকে।
9: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, বেসরকারি বিশ্ববিদ্যালয় আইনে যে গঠনতন্ত্র রয়েছে, বেশিরভাগ বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন না মেনে শুধুমাত্র একটি ভবনের শিক্ষা কার্যক্রম পরিচালনার মাধ্যমে আপনার সার্টিফিকেট বাণিজ্য করছে, নেই কোনো গবেষণার সুযোগ, নেই বিশ্ববিদ্যালয় নামে বিশ্ববিদ্যালয়। আওয়ামী লীগের বিগত 16 বছর দলীয় বিবেচনায় অনেকগুলো বিশ্ববিদ্যালয় স্থাপন করা হয়েছে, অনুমোদন প্রদান করা হয়েছে, ফলে ব্যাঙ্গের ছাতার মতো বৃদ্ধি পেয়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয়। এমত অবস্থায় মাননীয় শিক্ষামন্ত্রীর নিকট আমি জানতে চাই, বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী মানসম্মত শিক্ষা গবেষণা ক্যাম্পাসবিহীন বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলির বিষয়ে সরকারি কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করিবেন কিনা, এবং করিলে তাহা কি?
1: ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় প্রতিমন্ত্রী।
10: ধন্যবাদ মাননীয় স্পিকার। এটা সম্বন্ধে ডিটেলস মাননীয় সংসদ সদস্য যদি জানতে চান তাহলে নোটিশ দিলে সেটা প্রদান করা সম্ভব হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ মাননীয় স্পিকার।
1: ধন্যবাদ মাননীয় প্রতিমন্ত্রী। পিরোজপুর 1 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য মাসুদ সাইদি, দয়া করে প্রশ্ন করবেন।
11: জি ধন্যবাদ মাননীয় স্পিকার। একটু কথা বলতে চাচ্ছি, আমাদের পিরোজপুরে একটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যেটি 2024 সাল থেকে একাডেমিক পাঠদান কার্যক্রম শুরু হয়েছিল মাননীয় স্পিকার, কিন্তু 2 বছর পার হয়ে গেলেও বিশ্ববিদ্যালয়ে এখনও অনেকগুলি সমস্যা বিদ্যমান। তার মধ্যে অন্যতম হল স্থায়ী ক্যাম্পাসের অভাব এবং কাজের অগ্রগতি ধীরগতি। বিশ্ববিদ্যালয়টি নিজস্ব কোনো স্থায়ী ক্যাম্পাস এখনও তৈরি হয়নি। আমাদের পিরোজপুরের সদরের কদমতলা এবং ব্রাহ্মণকাঠি মৌজায় 75 একর জমি অধিগ্রহণের প্রশাসনিক অনুমোদন হলেও কাজের কোনো অগ্রগতি নেই মাননীয় স্পিকার। একই সাথে আছে আবাসিক সমস্যা, ছাত্রছাত্রীদের আবাসিক কোনো ব্যবস্থা না থাকার কারণে একটি ভাড়া বাসায় ছাত্রছাত্রীদের থেকে কষ্ট করে পড়াশোনা করতে হচ্ছে। এখন আবার মাননীয় মন্ত্রীর কাছে আমার জিজ্ঞাসা যে পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস, ছাত্রছাত্রীদের আবাসিক ব্যবস্থা ও ল্যাবরেটরি ও গবেষণার সুবিধা কবে থেকে পরিপূর্ণভাবে চালু হবে, এটি আমার জানার প্রশ্ন মাননীয় স্পিকার। আপনাকে ধন্যবাদ।
1: ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় প্রতিমন্ত্রী।
10: ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সংসদ সদস্যকেও এত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করবার জন্য অসংখ্য ধন্যবাদ। এই গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরটা আসলে খুবই স্পেসিফিক হওয়া প্রয়োজন, তাই আমি আপনার মাধ্যমে রিকোয়েস্ট করব উনি একটা নোটিশ প্রদান করলে এটার সঠিক তথ্য উপযুক্ত উত্তর তৈরি করা থাকবে। অসংখ্য ধন্যবাদ।
1: আপনাকে ধন্যবাদ মাননীয় প্রতিমন্ত্রী। তারকা চিহ্নিত প্রশ্ন 736, মাননীয় সদস্য জনাব মোহাম্মদ শওকতুল ইসলাম, মৌলভীবাজার 2, দয়া করে আপনি উত্থাপন করুন। ধন্যবাদ।
12: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি মোহাম্মদ শওকতুল ইসলাম, 236 মৌলভীবাজার 2, 700 তারকা চিহ্নিত প্রশ্ন 736 এই মহান সংসদে উত্থাপন করছি। মাননীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী মহোদয় অনুগ্রহ করিয়া বলিবেন কি আমার নির্বাচনী এলাকা 236 মৌলভীবাজার 2 কুলাউড়ার পাহাড়ি এলাকায় অনিয়ন্ত্রিত টিলা কাটা ও ভূমিদস ঝুঁকির আশে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে কোনো বিশেষ মাস্টার প্ল্যান গ্রহণ করিয়াছেন কি না, এবং দুর্গম অঞ্চলের মানুষের জন্য টেকসই আবাসন নিশ্চিত করিতে নতুন কোনো প্রকল্প আছে কি না, ধন্যবাদ মাননীয় স্পিকার।
1: আপনাকে ধন্যবাদ মাননীয় সদস্য। তারকা চিহ্নিত প্রশ্ন 736 মহান সংসদে উত্থাপিত হল। মাননীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জনাব জাকারিয়া তাহের, ধন্যবাদ।
13: মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ, মাননীয় সংসদ আপনাকে ধন্যবাদ প্রশ্নের জন্য। মৌলিবাজার দুই কুলাউড়ার পাহাড়ি এলাকায় অনিয়ন্ত্রিত টিলা কাটা ও ভূমিধস ঝুঁকির আশে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের কোনো কার্যক্রম চলমান নেই। তবে এই এলাকার ভূমিধস ঝুঁকির আশে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়কে দায়িত্ব প্রদান করা হলে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করা যেতে পারে। এছাড়া দুর্গম অঞ্চলের মানুষের জন্য টেকসই আবাসন নিশ্চিত করতে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের হাতে নতুন কোনো প্রকল্প গ্রহণ করা হয় নাই। তবে সরকারের নির্দেশনা অনুযায়ী জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় পরিকল্পিত আবাসন প্রকল্প গ্রহণ করে থাকে। স্থানীয় জনগণের চাহিদা, মাননীয় সংসদ সদস্যের অভিপ্রায়ের প্রেক্ষিতে নিষ্কণ্টক জমি প্রাপ্তির সাপেক্ষে ও সম্ভাব্যতায় সমীক্ষায় উপযোগী প্রতীয়মান হলে উপজেলা পর্যায়ে আবাসন সমস্যা সমাধানের লক্ষ্যে সরকারি অর্থায়নে আবাসিক প্লট উন্নয়ন প্রকল্প গ্রহণ করা যেতে পারে।
1: অসংখ্য ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় সদস্য জনাব শওকতুল ইসলাম, আপনার যদি কোনো সম্পূরক প্রশ্ন থাকে তাহলে একটা করতে পারেন, প্লিজ। থ্যাংক ইউ।
12: মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ। আমার মনে হয় ইট ইজ রিলেটেড, এই যে উপজাতীয়রা দীর্ঘদিন থেকে বিভিন্ন বাগান মালিকদের সাথে বিভিন্ন মামলা মোকদ্দমায় জড়িত, বন বিভাগের সাথে মামলা মোকদ্দমায় জড়িত, এটা আমার মনে হয় সুদীর্ঘ 40-45-50 বছর থেকে চলতেছে। এই ব্যাপারে সরকারের কোনো পদক্ষেপ আছে কি না? মাননীয় মন্ত্রী মহোদয় দয়া করে এ ব্যাপারে কোনো সদুত্তর আপনার কাছে আছে কি না আমি সে সম্পর্কে জানতে চাই। মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ।
1: আপনাকে ধন্যবাদ মাননীয় মন্ত্রী।
13: মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ। মাননীয় সংসদ সদস্যের প্রশ্নের সুনির্দিষ্ট ডাটা এই মুহূর্তে আমার কাছে নেই, তবে উনি যদি লিখিত প্রশ্ন করেন আমরা সেটা নিয়ে হয়তো ওনাকে আমি সময় মতো উত্তর প্রদান করার চেষ্টা করব। হ্যাঁ, আমি মাননীয় সদস্যের কাছে অনুরোধ করবো যে উনি একটা নোটিশ দেন। ধন্যবাদ মাননীয় স্পিকার।
1: আপনাকেও ধন্যবাদ মাননীয় মন্ত্রী। চট্টগ্রাম 15 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব শাহজাহান চৌধুরী।

0: মন্ত্রণালয়ের সুনির্দিষ্ট একটা নীতিমালা আছে চাষের ব্যাপারে, কিন্তু উপজেলা পর্যায়ে গ্রাম পর্যায়ে বিশেষ করে যারা উচ্চবিত্ত যারা ব্যবসায়ী তারা বাড়ি করার জন্য শাসা বাতের উপযোগী জমির উপরে বিশাল বিশাল জায়গা দখল করে বাড়ি করে, যার কারণে পানি নিষ্কাশন বন্যা নিয়ন্ত্রণ এই সব কিছুই এটার সাথে জড়িত হয়। এই জন্য মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে আমার জিজ্ঞাসা, উপজেলা পর্যায়ে অর্থাৎ গ্রাম পর্যায়ে বাড়ি করার ক্ষেত্রে আমার মনে হয় একটি নীতিমালা ঠিক করা দরকার, এবং আমি নিজেও একটা বেসরকারি বিল জমা দিয়েছি, অর্থাৎ গ্রামে গঞ্জে বাড়ি করার ব্যাপারে সুনির্দিষ্ট একটা উপজেলার পক্ষ থেকে নিয়ন্ত্রণ করা এবং একটা সেখানে নিয়ম নীতি করা, এই ব্যাপারে কোনো ধরনের উদ্যোগ মাননীয় মন্ত্রী মহোদয় নেবেন কিনা সেটাই জানতে চাচ্ছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ।
1: ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় মন্ত্রী, মাননীয় স্পিকার, ধন্যবাদ। এই প্রসঙ্গটা আসলে স্থানীয় সরকার বোধহয় এটা দেখেন, এটা আমাদের গৃহায়ণ মন্ত্রণালয়ের আন্ডারে না, এবং স্থানীয় সরকারের বোধহয় নীতিমালাও আছে এটা নিয়ে। জি মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ।
2: জি আপনাকে অসংখ্য ধন্যবাদ মাননীয় মন্ত্রী। তারকা চিহ্নিত প্রশ্ন 737, মাননীয় সদস্য জনাব মোহাম্মদ আব্দুল খালেক, সাতক্ষীরা 2, আপনি উত্থাপন করুন। ধন্যবাদ
3: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি মোহাম্মদ আব্দুল খালেক, 106 সাতক্ষীরা 2। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মহোদয় অনুগ্রহ করিয়া বলিবেন কি আমার নির্বাচনী এলাকা 106 সাতক্ষীরা 2 সহ সাতক্ষীরা জেলার দরিদ্র এবং নিম্ন আয়ের পরিবারের অনেক শিশু অর্থনৈতিক অসচ্ছলতা এবং পারিবারিক সমস্যার কারণে বিদ্যালয় হইতে ঝরিয়া পড়ার ঝুঁকিতে রহিয়াছে। এসব শিশুর শিক্ষা অব্যাহত রাখিতে শিক্ষা উপকরণ, উপবৃত্তি, পোশাক ও প্রয়োজনীয় সহায়তা প্রদান করা জরুরি। অতএব সাতক্ষীরা জেলার দরিদ্র এবং ঝরিয়া পড়ার ঝুঁকিতে থাকা শিশুদের বিদ্যালয়ে ধরিয়া রাখিতে বিশেষ উপবৃত্তি, শিক্ষা উপকরণ এবং স্কুল ভিত্তিক সহায়তা কর্মসূচি সম্প্রসারণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সরকারের কোনো বিশেষ পরিকল্পনা আছে কি? ধন্যবাদ মাননীয় স্পিকার।
2: আপনাকে ধন্যবাদ মাননীয় সদস্য। তারকা চিহ্নিত প্রশ্ন 737 মহান সংসদে উত্থাপিত হল। মাননীয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রীর পক্ষে মাননীয় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জনাব ববি হাজ্জাজ। ধন্যবাদ।
4: ধন্যবাদ মাননীয় স্পিকার। ঝরে পড়া রোধকল্পে বর্তমানে সরকারের পরিকল্পনা রয়েছে, সেগুলো হল 1, প্রতিটি শিশুকে বিদ্যালয়ের প্রতি আকৃষ্ট করতে প্রাথমিক স্তরে উপবৃত্তি বিতরণ কার্যক্রম চলমান রয়েছে। 2, সারা দেশে 150টি উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফিডিং প্রকল্প চলমান রয়েছে। দ্বিতীয় পর্যায়ে দেশের 349টি উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল কর্মসূচি গ্রহণ করা হচ্ছে। 3, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিনামূল্যে স্কুল ইউনিফর্ম বিতরণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। একই সাথে ব্যাগ, জুতো, শিক্ষা উপকরণ প্রদানের উদ্যোগও গ্রহণ করা হয়েছে। 4, বছরের প্রথম দিন প্রাথমিক বিদ্যালয়ে সকল শিক্ষার্থীর হাতে বিনামূল্যে 4 রঙা পাঠ্য বই বিতরণ করা হয়। 5, প্রাথমিক শিক্ষায় কন্যা শিশু, প্রতিবন্ধী শিশু, ক্ষুদ্র নৃগোষ্ঠী, সমাজে বসবাসরত বিভিন্ন অসহায় শিশুসহ ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে সমাজের সকল শিশুর মূলধারায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে লেখাপড়া নিশ্চিতকল্পে একীভূত শিক্ষা কার্যক্রম চালু করা হয়েছে। মাঠ পর্যায়ে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের সহায়ক উপকরণ ক্রয় ও বিতরণের জন্য উপজেলা থানায় চাহিদার ভিত্তিতে অর্থ বরাদ্দ দেওয়া হয়। 6, ঝরে পড়া রোধে উৎসাহ প্রদানের জন্য সরকার প্রাথমিক বিদ্যালয় শিক্ষার্থীদের বিদ্যালয় পর্যায় থেকে জাতীয় পর্যায় পর্যন্ত প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট বালক এবং বালিকাদের জন্য অংশগ্রহণ করেছে। 7, দেশের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাক প্রাথমিক 5+ কার্যক্রম চলমান রয়েছে। আর্লি চাইল্ডহুড শিক্ষাকে প্রমোট করার জন্য পাইলটিং ভিত্তিতে 8,214টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে 4+ প্রাক প্রাথমিক শ্রেণী কার্যক্রম চলমান রয়েছে। 8, প্রতি বছর জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উদযাপন এবং প্রাথমিক শিক্ষায় কৃতিত্বপূর্ণ অবদানের জন্য শিক্ষার্থীদের প্রাথমিক শিক্ষা পদক বিতরণ করা হয়। আপনাকে অসংখ্য ধন্যবাদ।
2: আপনাকে ধন্যবাদ মাননীয় প্রতিমন্ত্রী। মাননীয় সদস্য জনাব মোহাম্মদ আব্দুল খালেক, যদি কোনো সম্পূরক প্রশ্ন থাকে দয়া করে করতে পারেন, সরাসরি প্রশ্ন প্লিজ।
3: যে মাননীয় স্পিকার,

0: আমি মাননীয় মন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি। আমার প্রশ্ন হল, এই প্রজেক্টের সাথে যে পরিকল্পনা মাননীয় মন্ত্রী উপস্থাপন করেছেন, এফতেদায়ী মাদ্রাসায় অধ্যয়নরত ছাত্রছাত্রী এবং মসজিদ ভিত্তিক গণশিক্ষা কেন্দ্রের ছাত্রছাত্রীরা এর আওতায় আসবে কি না, আসলে তা কত নাগাদ, কতদিন নাগাদ পরে আসতে পারে?
1: ধন্যবাদ মাননীয় সদস্য, মাননীয় প্রতিমন্ত্রী।
2: ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সংসদ সদস্যকে আপনার মাধ্যমে জানাতে চাই যে এই এই সময় এই জায়গায় ইবতেদায়ী মাদ্রাসা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে নেই। আগামীতে যদি সেই ব্যবস্থা করার চিন্তা চেতনা ক্যাবিনেট বা পার্লামেন্ট থেকে আসে, সেটা নিয়ে তখন আমরা আলোচনা করতে পারি। অসংখ্য ধন্যবাদ।
1: ধন্যবাদ মাননীয় প্রতিমন্ত্রী। সম্পূরক প্রশ্ন একটা আমরা নিব। কুড়িগ্রাম তিন আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য মোহাম্মদ মাহবুবুল আলম সরাসরি প্রশ্ন করবেন।
3: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমার জানবার হলো, সারা দেশে অনেকগুলো বেসরকারি প্রাথমিক বিদ্যালয় আছে, যে বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা দীর্ঘদিন ধরে খুব সামান্য বেতনে সব ধরনের সুযোগ সুবিধা বঞ্চিত হয়ে, ইভেন স্কুলের অবকাঠামোগুলো খুব খারাপ অবস্থা থেকে পাঠদান দিয়ে আসছে। মাননীয় মন্ত্রীর কাছে আমার জানবার হলো, এই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রাইমারি বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষকগণ আছেন, তাদেরকে জাতীয়করণের কোনো উদ্যোগ সরকারের আছে কি না? ধন্যবাদ মাননীয় স্পিকার।
1: মাননীয় প্রতিমন্ত্রী।
2: ধন্যবাদ মাননীয় স্পিকার। এই মুহূর্তে আমরা আলোচনায় রাখিনি জাতীয়করণের কোনো কিছু, কিন্তু আমরা ইতিমধ্যে ইনস্ট্রাকশনস দিয়েছি আমাদের সকল মনিটরিং অফিসার্সদের যে কোন জায়গায় কতখানি ডিম্যান্ড আছে এবং কোন জায়গায় আমাদের শিক্ষার্থীরা বা আমাদের শিশুরা আন্ডার সার্ভড আছে। সেই জায়গাগুলো একবার সঠিকভাবে আখ্যায়িত হলে তখন আমরা পরিকল্পনা নেব, সেই জায়গায় নতুন সরকারি প্রাথমিক হবে না জাতীয়করণ হবে, কী কী হতে পারে সেটা নিয়ে তখন আলোচনা হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ।
1: আপনাকেও ধন্যবাদ মাননীয় প্রতিমন্ত্রী। তারকা চিহ্নিত প্রশ্ন 738, মাননীয় সদস্য আরিফা সুলতানা, মহিলা আসন নম্বর 30, দয়া করে আপনি উত্থাপন করুন। আরিফা সুলতানা, দেখা যাচ্ছে উনি অনুপস্থিত, আমরা পরের প্রশ্ন যাই। তারকা চিহ্নিত প্রশ্ন 739, মাননীয় সদস্য জনাব কামরুজ্জামান কামরুল, সুনামগঞ্জ 1, দয়া করে আপনি উত্থাপন করুন।
4: ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি কামরুজ্জামান কামরুল, 224 সুনামগঞ্জ 1। সমাজ কল্যাণ মন্ত্রী মহোদয়, অনুগ্রহ করিয়া বলিবেন কি দেশে মোট কতগুলি প্রতিবন্ধী বিদ্যালয় আছে এবং এর মধ্যে কতগুলি এমপিওভুক্ত? বর্তমানে উপজেলা জেলা প্রতিবন্ধী বিদ্যালয় প্রতিষ্ঠা করিবার কোনো উদ্যোগ সরকারের পক্ষে হইতে রয়েছে কি না, থাকিলে তাহা কি? ধন্যবাদ মাননীয় স্পিকার।
1: ধন্যবাদ মাননীয় সদস্য আপনাকে। তারকা চিহ্নিত প্রশ্ন 739, মহান সংসদে উত্থাপিত হলো, মাননীয় সমাজ কল্যাণ মন্ত্রী জনাব আবু জাফর মোহাম্মদ জাহিদ হোসেন, ধন্যবাদ।
5: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ এবং আপনার মাধ্যমে মাননীয় সংসদ সদস্যকেও ধন্যবাদ। এই মুহূর্তে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অধীন জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের মাধ্যমে সরকারি অর্থায়নে বর্তমানে 75টি প্রতিবন্ধী বিদ্যালয় এবং 12টি স্পেশাল স্কুল ফর চিলড্রেন উইথ অটিজম বিদ্যালয় চালু আছে। এর মধ্যে এমপিওভুক্ত প্রতিবন্ধী বিদ্যালয়ের সংখ্যা 73টি। প্রতিবন্ধিতা সম্পর্কিত সমন্বিত বিশেষ শিক্ষানীতিমালা 2019 অনুযায়ী সকল জেলায় প্রতিবন্ধী বিদ্যালয় স্থাপন করার পরিকল্পনা বর্তমান সরকারে রয়েছে। ধন্যবাদ মাননীয় স্পিকার।
1: ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় সদস্য জনাব কামরুল ইসলাম কামরুল, যদি সম্পর্ক প্রশ্ন থাকে তাহলে করতে পারেন, প্লিজ।
4: ধন্যবাদ মাননীয় স্পিকার। আমাদের সরকার মানবিক সরকার, মাননীয় প্রধানমন্ত্রী তৃণমূলকে বেশি প্রাধান্য দেন এবং অসহায় মানুষকে বেশি প্রাধান্য দেন। সেই কারণে আমি স্পেশালি অনুরোধ করব, আমরা যেন প্রত্যেকটা উপজেলায় একটা প্রতিবন্ধী স্কুল করতে পারি, অসহায় মানুষদের পাশে আমরা দাঁড়াতে পারি। ধন্যবাদ। এটা করা হবে কি না এটা জানতে চাচ্ছি মাননীয় স্পিকার। ধন্যবাদ।
1: ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় মন্ত্রী।
5: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ এবং সম্পূরক প্রশ্নের জন্য সংসদ সদস্যকেও ধন্যবাদ। এই মুহূর্তে বাংলাদেশের 40টি জেলায় এই 75টি স্কুল রয়েছে। বর্তমান সরকারের সিদ্ধান্ত রয়েছে যে বাংলাদেশে প্রত্যেকটি জেলায় একটি করে মডেল প্রতিবন্ধী স্কুল করা হবে এবং প্রতিটি উপজেলায় প্রতিবন্ধীর সংখ্যার উপর ভিত্তি করে সেখানে প্রতিবন্ধীদের জন্য আপনার বিশেষ ধরনের স্কুল অর্থাৎ প্রতিবন্ধী স্কুল করা উদ্যোগ গ্রহণ করা হয়েছে যেটি পর্যায়ক্রমে বাস্তবায়িত হবে। ধন্যবাদ।
1: ধন্যবাদ মাননীয় মন্ত্রী। একটা সম্পূরক প্রশ্ন নিচ্ছি আমরা, নেত্রকোনা 5 মাসুম মুস্তফা দয়া করে প্রশ্ন করবেন।
6: মাননীয় স্পিকার, আমাকে সুযোগ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে জানতে চাই যে আমার নির্বাচনী এলাকা 161 নেত্রকোনা 5 পূর্বধলা, এই উপজেলায় বয়স্ক ভাতা এবং বিধবা ভাতা শতভাগ প্রদানের কোনো পরিকল্পনা এই অর্থ বছরে আপনার আছে কিনা? ধন্যবাদ আপনাকে।
1: ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় মন্ত্রী।
5: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ এবং সংসদ সদস্যকেও ধন্যবাদ। ছিলাম প্রতিবন্ধীতে, চলে গিয়েছি বয়স্ক ভাতায়। যাই হোক, তবু আপনার জানার জন্য বলি, হ্যাঁ, এই সরকার আমাদের আঠারোই ফেব্রুয়ারি দায়িত্ব নেওয়ার পর সর্বপ্রথম আমাদের অর্থমন্ত্রী মহোদয়ের সভাপতিত্বে একটি মন্ত্রী পরিষদ কমিটি গঠন করে দেয় যাতে আমাদের সামাজিক নিরাপত্তা বেষ্টনী কিভাবে বাড়ানো যায়। সেই লক্ষ্যেই আমাদের অর্থমন্ত্রী মহোদয়ের সভাপতিত্বে সেই সভা পরবর্তীতে মাননীয় প্রধানমন্ত্রীর অনুমতিক্রমে বর্তমান বাজেটে বাজেটারি প্রভিশন রাখা হয়েছে যে বয়স্ক ভাতা, শুধু বয়স্ক ভাতা 650 টাকা যেটি ছিল সেটি 700 টাকা করা হয়েছে প্রতিজন প্রতি মাসে। সংখ্যার দিক দিয়েও আগে যা 61 লক্ষ ছিল সেটি 1 লক্ষ বাড়িয়ে 62 লক্ষ করা হয়েছে। সেই অনুপাতে আপনার উপজেলাতেও কিছু পরিমাণ যাবে। আর বিধবা এবং স্বামী নিগৃহীতা ভাতা আগে ছিল 650 টাকা প্রতিজন প্রতি মাসে, সেটিও 700 টাকা প্রতিজন প্রতি মাসে করা হয়েছে। সেটির সংখ্যাও 29 লক্ষ থেকে বাড়িয়ে 30 লক্ষ করা হয়েছে। আর প্রতিবন্ধীদের জন্য আগে ছিল 900 টাকা প্রতি মাসে প্রতিজন ভাতা, সেটা 1000 টাকা প্রতিজন প্রতি মাসে করা হয়েছে। এবং বর্তমানে গত 25-26 অর্থ বছরে 34,50,000 প্রতিবন্ধী ভাতা পেয়েছে, কিন্তু 26-27 অর্থ বছরে ইনশাল্লাহ 38 লক্ষ প্রতিবন্ধী এই ভাতা পাবে। আপনাকে ধন্যবাদ।
1: ধন্যবাদ মাননীয় মন্ত্রী। প্রশ্ন উত্তর পর্ব আজকের মতো এখানেই শেষ হলো। দয়া করে বসেন। মাননীয় প্রতিমন্ত্রী কি আক্তার হোসেন সাহেব কিছু বলবেন? মাইকটা দেন দয়া করে একটু।
7: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আপনারা অত্যন্ত দুঃখের সাথে একটা জিনিস খেয়াল করলাম যে বাংলাদেশের একজন অতি পরিচিত অভিনেত্রী নারী, তিনি বিদেশে গিয়েছেন, কিন্তু সেখানে পলাতক আওয়ামী লীগ এবং ছাত্রলীগের সন্ত্রাসীরা তার উপরে বর্বরতম হামলা করছে, এবং সে হামলা করার সময়টাতে তিনি যে জুলাইতে অংশগ্রহণ করেছিলেন সেটাকেই তার দোষ হিসেবে তারা উপস্থাপন করছে। এবং এরকম ধরনের হামলা বিভিন্ন সময় এটা ঘটে থাকে। আমি ইন্টারিমের সময়টাতে আমেরিকায় গিয়েছিলাম জাতিসংঘের প্রোগ্রামে, সেখানে আমার উপরেও এই ধরনের হামলা তারা করেছিল। এবং বিভিন্ন সময়ে যারা জুলাইতে অংশগ্রহণ করেছিল, বিএনপির হোক, জামাতের হোক বা অন্য যে কেউ হোক, সাধারণ মানুষও যদি হয়ে থাকে, তারা যদি বিদেশের মাটিতে যায় সেই সময়টাতে আওয়ামী লীগের এইসব গুন্ডারা তাদের উপরে হেনস্থা করে, হামলা করে, নানাভাবে তাদেরকে দেখে নেওয়ার তারা হুমকি দেয়, এবং বিভিন্নভাবে এই যে হামলাগুলো তারা করছে এগুলো করার পরে তারা পার পেয়ে যাচ্ছে। এমত অবস্থায় এই সব হামলাকারী যেসব ছাত্রলীগের এবং আওয়ামী লীগের গুন্ডারা আছে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার জন্য সরকারের কোনো পরিকল্পনা আছে কিনা, এবং সে ব্যাপারে সরকার আসলে দৃঢ় পদক্ষেপ গ্রহণ করবে কিনা সেটা আমাদের জানবার ইচ্ছা। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ।
1: জি, অসংখ্য ধন্যবাদ মাননীয় সদস্য। আরেকজন সদস্য এই বিষয়ে কথা বলেছেন, আমরা আশা করছি মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী জনাব হুমায়ুন কবির আপনি দয়া করে দুই সংসদ সদস্যের ব্যাপার যে প্রশ্ন উত্থাপন করেছেন এই ব্যাপারে একটা স্টেটমেন্ট দিতে পারেন? ধন্যবাদ।
8: ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ প্রশ্নকর্তা মাননীয় সংসদ সদস্যবৃন্দ। মিস্টার স্পিকার, যেহেতু দিস ইজ মাই ফার্স্ট ইন্টারভেনশন ইন পার্লামেন্ট, আপনি আমাকে এক দুই মিনিট একটু অনুমতি নিতে পারি
1: বলার
8: জন্য? বিফোর আই গো অন টু আনসারিং দি কোয়েশ্চন,
1: ইটস কল্ড অ্যাজ মেড ইন অ্যাপিয়ারেন্স প্লিজ।
8: আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি সহল জুলাই যোদ্ধাদেরকে যারা তাদের জীবন দিয়েছেন, সহল জুলাই যোদ্ধাদেরকে যারা আহত হয়েছেন গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে, এবং আমি অভিনন্দন জানাই সরকারি দলের ট্রেজারি বেঞ্চের সরকারি দলের সকল সদস্যদেরকে, বিরোধী দলের সকল সদস্যদেরকে যারা অগ্রণী ভূমিকা পালন করেছেন এই স্বৈরাচার টেররিস্ট হাসিন বিতাড়িত হাসিনার এগেনস্টে গণতন্ত্র পুনরুদ্ধার করে বাংলাদেশের মানুষের বুটে নির্বাচিত হয়ে এই মহান জাতীয় সংসদে আসার জন্য। মিস্টার স্পিকার, একজন জুলাই যোদ্ধার উপর হামলা মানেই এই দেশের গণতান্ত্রিক শাসন ব্যবস্থার উপর হামলা। মিস্টার স্পিকার, অন দি ইভিনিং অফ 7 সেপ্টেম্বর মিসেস আজমেরি হক বাদন, এই বাংলাদেশি রিনাউন্ড অ্যাক্ট্রেস, আপনার ইটালির ভেনিস শহরে উইথ হার ব্রাদার his wife and a 4-year-old child was walking in the park when she was attacked by suspended Awami League party activists, Bangladesh theke bitarito hua terrorists in the park tar upor cowardly hamla chalay. I have spoken to the foreign secretary this morning and shared the concern and instructed that we take the sternest action jate Italian police authorities ke amra obohoto kori ebong Ms. Badon ke sarbochcho consular shohojogita amra extend kori. On behalf of the prime minister, I have spoken to Ms. Badon this afternoon and assured her of our full support in this matter. The local police in Venice responded promptly on the incident. The Bangladesh Embassy in Rome and Consulate General in Milan are in contact with Ms. Badon and extending all necessary consular support and assistance. Ms. Badon will lodge a formal complaint to the police, and the embassy, our embassy, will take it up with the Italian Foreign Ministry in the strongest possible way. মাননীয় স্পিকার, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশের 2/3 বুটে বাংলাদেশের নির্বাচিত সরকার উইল নট হেজিটেট টু ইউজ দি লং হ্যান্ড অফ জাস্টিস টু ক্ল ব্যাক দিস টেররিস্ট হু হ্যাভ ফ্লেড আর কান্ট্রি লুটিং আর এক্সট্রাকার কিলিং পিপল। আমরা এদেরকে এই দেশে ফিরাইয়া আনার সর্বোচ্চ ব্যবস্থা ইনশাআল্লাহ নিব, এবং আমি আপনাকে আরও অবগত করতে চাই আজকে বাংলাদেশের জন্য একটি গর্বময় মানে গর্বর দিন, গর্বের দিন ইন দি সেন্স উই উইল বি টেকিং আপ দি ইন আ ফিউ আওয়ার্স টাইম দি প্রেসিডেন্সি অফ দি ইউএন জেনারেল অ্যাসেম্বলি অফ দি 81st সেশন। বাংলাদেশ স্ট্র্যাটেজিক ফরেন পলিসি ইজ অ্যাট দি স্ট্রংগেস্ট পসিবল পজিশন নাও। বাংলাদেশ এখন কোনো দেশের দাসত্ব, কোনো দেশের গুলামি আর করবে না, বাংলাদেশ তার নিজস্ব গতিতে চলবে। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে ইনশাআল্লাহ এই মহান সংসদের সমর্থনে আমরা এমন একটি দেশ ইনশাআল্লাহ ভেরি সুন উই উইল অ্যাপিয়ার অ্যাজ এ সফট মিডিয়াম ইনফ্লুয়েন্স ফর দ্য গুড অফ দিস ওয়ার্ল্ড অ্যান্ড উই উইল কন্ট্রিবিউট টু ইন্টারন্যাশনাল মাল্টিল্যাটারাল প্ল্যাটফর্মস ফ্রম আ পজিশন অফ স্ট্রেংথ ইনশাআল্লাহ। ইউ উইল সি দিস ইন দি কামিং ডেইজ অ্যান্ড আই অ্যাশোর থ্রু দিস পার্লামেন্ট টু দি ফ্যামিলি of Ms. Badon that we will take the sternest action possible in this regard. Thank you, Mr. Speaker.
1: Thank you, Honorable State Minister for Foreign Affairs. যারা এই বর্বরোচিত অমার্জনীয় এবং নিন্দনীয় অপরাধ করেছেন তাদের বিরুদ্ধে ইতিমধ্যে কিছু ব্যবস্থা নিয়েছেন কি না বা গৃহীত ব্যবস্থা সম্পর্কে অগ্রগতি সম্পর্কে এই মহান সংসদকে অবহিত করবেন মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী, অর্থাৎ এই পারপিট্রেটরদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে এবং অগ্রগতি সম্পর্কে মহান সংসদকে অবহিত করবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। মাননীয় সদস্যবৃন্দ, সংসদের বৈঠক আসরের নামাজের জন্য 30 মিনিটের বিরতি দেওয়া হলো। আপনাদের সহযোগিতার জন্য অসংখ্য ধন্যবাদ।

শ্রোতা বন্ধুরা, ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের আজকের কার্যক্রমে এখন আসরের নামাজের বিরতি শুরু হয়েছে। বিরতির পর সংসদ কার্যক্রম পুনরায় শুরু হওয়া মাত্রই তা আবার সরাসরি সম্প্রচার করা হবে। বাংলাদেশ বেতার ঢাকা, এখন হাম ও নাত পেশ করা হচ্ছে।

দিন দুনিয়ার মালিক তুমি, ওগো মেহেরবান।

এতক্ষণ হাঁদ ও নাঁদ পেশ করা হল। এই অনুষ্ঠান আপনারা শুনতে পাচ্ছেন জাতীয় সংসদ ভবনে স্থাপিত বাংলাদেশ বেতারের স্টুডিওতে। জাতীয় সংসদের আজকের কার্যক্রমে এখন আসরের নামাজের বিরতি চলছে। বিরতির পর সংসদ কার্যক্রম পুনরায় শুরু হওয়া মাত্রই তা আবারও সরাসরি সম্প্রচার করা হবে। ততক্ষণ পর্যন্ত গান শোনা যাক। প্রথমে শোনাব দেশাত্মবোধক গান, শিল্পী শাহনাজ রহমতুল্লাহ, গীতিকার গাজী মাজহারুল আনোয়ার, সুর দিয়েছেন আনোয়ার পারভেজ।

বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতা বন্ধুরা, আসর নামাজের বিরতির পর ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের কার্যক্রম এখন আবারও পুনরায় শুরু হচ্ছে, তা সরাসরি সম্প্রচার করা হচ্ছে।

0: মাননীয় ধর্মমন্ত্রী জনাব কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ, আপনি 300 বিধিতে বিবৃতি দিতে চেয়েছেন, এখন দিতে পারেন, আর আপনি যদি চান বসেও বলতে পারেন বিবৃতিটা, ইফ ইট নিডেড।
1: আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আপনি যে মনে রেখেছেন আমি এই জন্য অভিভূত। আল্লাহ আপনাকে এইভাবে মনে রাখার তৌফিক দান করুক। মাননীয় স্পিকার, আল্লাহর অশেষ মেহরবানিতে আল্লাহর মেহমান হাজিদের সেবা করাই বর্তমান সরকারের একমাত্র ব্রত। অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবের দূরদর্শী নেতৃত্ব, বলিষ্ঠ নির্দেশনা ও নিবিড় মনিটরিংয়ের মাধ্যমে

0: 2026 সালের হজ অত্যন্ত সফল, সুন্দর ও সাবলীলভাবে সম্পন্ন হয়েছে, যা সৌদি হজ মন্ত্রীও তার প্রশংসা করেছেন। সৌদি হজ মন্ত্রীর সাথে আমার দেখা হয়েছিল রিয়াদে, উনি অত্যন্ত প্রশংসা করেছেন 1926 সালের হজের। মাননীয় স্পিকার, 2026 সালের সরকারের বিভিন্ন হজ প্যাকেজে যে পরিমাণ অর্থ নির্ধারণ করা হয়েছিল মাননীয় প্রধানমন্ত্রীর সুনির্দিষ্ট নির্দেশনায়, স্বচ্ছতা আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করে প্রতিটি প্যাকেজে ব্যয় কমানো সম্ভব হয়েছে। মাননীয় স্পিকার, খাত ভিত্তিক হিসাব শেষে উদ্ধৃত অর্থ ইতিমধ্যে ইএফটি এর মাধ্যমে সম্মানিত হাজিদের মধ্যে ব্যাংক অ্যাকাউন্টে ফেরত প্রদান করা হয়েছে। মাননীয় স্পিকার, মোট সুবিধাভোগী হাজি সরকারের মাধ্যমে হজে যাওয়ার মোট সংখ্যা হল 4341 জন। সম্মানিত হাজি এই অব্যয়িত অর্থ ফেরত পেয়েছেন। মোট ফেরতযোগ্য অর্থের পরিমাণ সর্বমোট 4,87,23,014 টাকা। ফেরতের মাধ্যম কোনো মধ্যস্থতাকারী নয়, মধ্যস্থকারী ছাড়াই সরকারি ইএফটি এর মাধ্যমে হাজিদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা প্রেরণ করা হয়েছে। পৃথিবী থেকে অনেক দেশ থেকে হাজিরা যান, কোনো দেশের কোথাও এমনটা নাই হাজিরা হজ করার পরে হিসাব করে আবার তাদের বাড়তি টাকাটা, যে টাকাটা বেঁচে যায় সেটা ফেরত দেওয়ার ইতিহাস পৃথিবীর কোথাও নাই। মিস্টার স্পিকার, এটা সম্ভব হয়েছে আমাদের মানে প্রধানমন্ত্রীর সদিচ্ছা, ওনার সুনির্দিষ্ট দিক নির্দেশনার জন্যে এবং ওনার সরকারের সততার জন্য। মাননীয় স্পিকার, ২০০৬-২০০৭ সালের হজের প্যাকেজের তুলনামূলক বিশ্লেষণ মাননীয় স্পিকার, একই সাথে আমাদের সরকার আগামী 87 সালের হজ প্যাকেজে আরও সাশ্রয়ী ও সহজলভ্য করতে যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছেন। যেমন স্পিকার, বিমান ভাড়া 1926 সালে বিমান ভাড়া ছিল 1,54,830 টাকা থেকে এই বছর 24,830 টাকা কমিয়ে 2027 সালে 1,30,000 টাকা নির্ধারিত করা হয়েছে। মাননীয় স্পিকার, যেখানে 1,30,000 টাকা নির্ধারিত হয়েছে সেখানে 2023 সালে 1,97,797 টাকা বিমান ভাড়া নিয়েছিল। এই টাকাগুলি কি করেছে, কোথায় গিয়েছে, এগুলি বিচার হওয়া উচিত, এগুলি তদন্ত হওয়া উচিত। কারণ ইতিহাস কি বলে, ভাড়া কখনো কমে না, ভাড়া বাড়ে। কিন্তু এই সরকার প্রমাণ করেছে হাজিদের জন্য ভাড়া কমে, কারণ 2023 সালে যদি 1,97,000 টাকা ভাড়া হতে পারে বিমানের, আর এখন 1,30,000 টাকা ভাড়া, মানে প্রধানমন্ত্রীর নির্দেশে এটা করা হয়েছে। মাননীয় স্পিকার, 2027 সালে দুটি প্যাকেজ ঘোষণা করা হয়, হজ প্যাকেজ এক এবং হজ প্যাকেজ দুই। হজ প্যাকেজ এক হল 2026 সালে মূল টাকা হল 6,90,597 টাকা খাবার অন্তর্ভুক্তি ছাড়া ছিল 26 সালে। 2027 সালে 6,15,263 টাকা করা হয়েছে। এবার পূর্বের তুলনায় 75,334 টাকা কমানো হয়েছে মিস্টার স্পিকার, যা মাননীয় প্রধানমন্ত্রীর জন্যই সম্ভব হয়েছে। মাননীয় স্পিকার, এবারের খাবারের মূল্য বাবদ 49,136 টাকা প্যাকেজের ভিতরে অন্তর্ভুক্ত করা হয়েছে। খাবারের টাকা সহ যদি আমরা দেখতে পাই, তেলের আমাদের অনেক কম মূল্যে, গতবারের চেয়ে অনেক কম মূল্যে আমরা প্যাকেজ ঘোষণা করেছি, অনেক কম মূল্যে প্যাকেজ ঘোষণা পৃথিবীর কোথায়ও নাই জনাব স্পিকার। স্পিকার, 26 সালে হজ প্যাকেজ 2 5,58,000 টাকা ছিল, খাবার অন্তর্ভুক্ত ছিল না। 27 সালে 5,05,000, 26 সালে ছিল 5,58,881 টাকা, আর 27 সালে হয়েছে 5,05,648 টাকা, পূর্বের তুলনায় 53,000 টাকা কমানো হয়েছে। এবং এবার খাবারের মূল্য বাবদ 29,000 টাকা প্যাকেজের অন্তর্ভুক্ত ভিতরে অন্তর্ভুক্ত করা হয়েছে। মিস্টার স্পিকার, জনাব স্পিকার, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবের বলিষ্ঠ ও জনবান্ধব নেতৃত্বে, আল্লাহর মেহরবানিতে, আল্লাহর মেহরবানিতে, আল্লাহর মেহমানদের সেবায় বাংলাদেশ সরকার এই মানবিকতা, সততা, দায়িত্বশীলতা ও জবাবদিহিতার মহৎ ধারা আগামী তো অব্যাহত থাকবে। মিস্টার স্পিকার, আমি একটি কথা উল্লেখ করতে চাই, গত হজে যখন এই দেশের সরকারি বেসরকারি হাজিরা সবাই লাস্ট ফ্লাইটে চলে গেছে, এবং এইখানকার সরকারি কর্মকর্তারা যারা সবাই চলে গেছে, যাওয়ার পর আমাকে এক গোয়েন্দা সংস্থা ফোন করে বলল, আমি তখন সৌদি আরবে অবস্থান করতেছিলাম, আমাকে বলল দুইজন হাজি, এক হাজব্যান্ড ওয়াইফ, কান্নাকাটি করতেছে। আমি জিজ্ঞেস করলাম কেন, বলে তাদের ভিসা আছে কিন্তু তারা হজ যেতে পারছে না, টিকিট নাই। তারা যে এজেন্টের মাধ্যমে যাওয়ার কথা ছিল তারা তাকে টিকিট দেয় নাই। তখন আমি সৌদি আরব থেকে যোগাযোগ করে, শুধু একটা ফ্লাইট যাওয়ার বাকি ছিল, তাদেরকে অনুরোধ করে, তাদের রিয়াদ থেকে টিকিটের ব্যবস্থা করে দিয়ে তাদেরকে পাঠানোর ব্যবস্থা করেছিলাম, কারণ না হয়তো পরের দিন বিরাট হেডলাইন বের হবে যে এই সরকারের সময় দুজন হাজি সৌদি আরবে যেতে পারে নাই, আল্লাহর রহমতে আল্লাহ পাক আমাদেরকে কামিয়াবি করেছেন যে তারা হজে যেতে পেরেছে। এটাই আমাদের সবচেয়ে বড় মানে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করার মন মানসিকতা। মাননীয় স্পিকার, আমি আপনার মাধ্যমে মহান সংসদে সবার কাছে দোয়া চাই, আগামীতে আগামী দিনের হজ যেন আরো সুন্দর, সুষ্ঠু এবং আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা করতে পারি, এই তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
1: ধন্যবাদ মাননীয় ধর্মমন্ত্রী। মাননীয় সদস্যবৃন্দ, আজ কার্যপ্রণালী বিধির 71 বিধিতে জরুরি জনগুরুত্ব সম্পন্ন বিষয় সম্পর্কে 64টি মনোযোগ আকর্ষণের নোটিশ পাওয়া গেছে। নোটিশদাতা মাননীয় সদস্যগণ হলেন জনাব মোহাম্মদ মুস্তাফিজুর রহমান কুড়িগ্রাম 4, জনাব মোহাম্মদ আলী আসগার পাবনা 3, জনাব মোহাম্মদ রুহুল আমিন চুয়াডাঙ্গা 2, জনাব মোহাম্মদ কেরামত আলী চাপাই নবাবগঞ্জ 1, জনাব মোহাম্মদ আবু তালেব মণ্ডল পাবনা 4, জনাব মোহাম্মদ রায়হান সিরাজি রংপুর 1, মোহাম্মদ এনামুল হক নওগাঁ 2, মোহাম্মদ জহিরুল ইসলাম চট্টগ্রাম 16, এস কে আজিজুল বাড়ি খুলনা 4, শেখ ফরিদ আহমেদ চাঁদপুর 3, মোহাম্মদ মনিরুল হক চৌধুরী কুমিল্লা 6, ফখরুদ্দিন আহমেদ ময়মনসিংহ 11, নাদিয়া পাঠান পাপন মহিলা আসন নম্বর 32, মোহাম্মদ সালমান ওমর ময়মনসিংহ 1, আব্দুল ওয়াদুদ ভুইয়া 298 খাগড়াচড়ি, এস এ জিন্না কবির মানিকগঞ্জ 1, সরোয়ার আলমগীর চট্টগ্রাম 2, ওবায়দুল্লাহ সালাফি নীলফামারী 3, মোহাম্মদ মুসলেউদ্দিন ফরিদ যশোর 2, মোহাম্মদ নুরুল ইসলাম চাপাই নবাবগঞ্জ 3, ফেরদৌসী আহমেদ মহিলা আসন নম্বর 23, জনাব মোহাম্মদ অলিউল্লাহ বরগুনা 1, অ্যাডভোকেট মোহাম্মদ জালাল উদ্দিন কিশোরগঞ্জ 2, জনাব এ এম মাহবুব উদ্দিন নোয়াখালী 1, জনাব মোহাম্মদ মাসুদ পারভেজ চুয়াডাঙ্গা 1, জনাব মোহাম্মদ আব্দুস সত্তার নীলফামারী 1, জনাব মুস্তাফিজুর রহমান বাবুল জামালপুর 3, মোহাম্মদ শহীদুল ইসলাম ফরিদপুর 4, মোহাম্মদ আইনুল হক সিরাজগঞ্জ 3, মোহাম্মদ মিজানুর রহমান চাপাই নবাবগঞ্জ 2, মোহাম্মদ ফাহিম চৌধুরী শেরপুর 2, মাজহারুল ইসলাম কিশোরগঞ্জ 1, শেখ মুজিবুর রহমান ইকবাল কিশোরগঞ্জ 5, মোহাম্মদ সেলিমুজ্জামান মোল্লা গোপালগঞ্জ 1, মোহাম্মদ নুরুল ইসলাম ভোলা 4, নীলুফার চৌধুরী মনি মহিলা আসন নম্বর 10, মোহাম্মদ মোবাশ্বের আলম ভুইয়া কুমিল্লা 10, মোহাম্মদ শামসুর রহমান শিমুল বিশ্বাস পাবনা 5, মুসাম্মদ নাজমুন নাহার মহিলা আসন নম্বর 40, সাবিকুন নাহার মহিলা আসন নম্বর 39, জনাব শাহ মোহাম্মদ ওয়ারেস আলী মামুন জামালপুর 5, মোহাম্মদ আব্দুল খালেক সাতক্ষীরা 2, মোহাম্মদ আতাউর রহমান নড়াইল 2, সুলতানা জেসমিন মহিলা আসন নম্বর 49, মোহাম্মদ ফখরুল ইসলাম নোয়াখালী 5, জনাব এমরান আহমেদ চৌধুরী সিলেট 6, মোহাম্মদ শফিকুল ইসলাম পটুয়াখালী 2, জনাব সাইদ উদ্দিন আহমেদ হানজালা মাদারীপুর 1, মোহাম্মদ এনামুল হক চট্টগ্রাম 12, মোহাম্মদ আবদুল্লাহ মুন্সীগঞ্জ 1, মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম দিনাজপুর 1, রুমিন ফারহানা ব্রাহ্মণবাড়িয়া 2, শওকত আরা আক্তার মহিলা আসন নম্বর 33, জনাব মোহাম্মদ আব্দুল আজিজ নাটোর 4, মুসাম্মদ শাম্মী আক্তার মহিলা আসন নম্বর 22, মোহাম্মদ কামাল হোসেন ঢাকা 5, জনাব মোহাম্মদ খালেদ হোসেন মাহবুব ব্রাহ্মণবাড়িয়া 3, সেলিমা রহমান মহিলা আসন নম্বর 1, নেওয়াজ হালিমা আর্লি মহিলা আসন নম্বর 5, আরিফা সুলতানা মহিলা আসন নম্বর 30, আবুল কাউসার মোহাম্মদ নজরুল ইসলাম গাইবান্ধা 3, মোহাম্মদ তাজ উদ্দিন খান মেহেরপুর 1, মোহাম্মদ নাজমুল হুদা মেহেরপুর 2, সর্দার শরফুদ্দিন আহমেদ বরিশাল 2। মাননীয় সদস্যবৃন্দ, আজ আমি কোনো নোটিশ গ্রহণ করছি না, তবে বিধি ও রেওয়াজ অনুযায়ী নোটিশদাতা সদস্যগণের মধ্য হতে প্রত্যেককে নিজ নিজ নোটিশের বিষয়বস্তু সম্পর্কে 2 মিনিট করে বক্তব্য রাখার আহ্বান জানাব। তবে মোট 30 মিনিটের মধ্যে যতজন সদস্যের বক্তব্য রাখা সম্ভব ততজন সদস্য বক্তব্য রাখবেন। মাননীয় সদস্যবৃন্দ, বিধি অনুযায়ী আজকের বৈঠকের জন্য প্রযোজ্য নোটিশটি শুধু পড়বেন, অন্য বৈঠকের জন্য নোটিশ কোনো পড়া যাবে না এবং দয়া করে পড়বেন না। প্রথমেই পাবনা 3 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মোহাম্মদ আলী আসগার, সময় 2 মিনিট। মোহাম্মদ আলী আসগার।
2: বিসমিল্লাহ রহমান রহিম। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমার 71 বিধিতে মাননীয় পরিবেশ বন জলবায়ু পরিবর্তন মন্ত্রীর মনোযোগ আকর্ষণ করছি। মাননীয় স্পিকার, আমার উত্থাপনীয় বিষয় সকল বর্জ্যকে সম্পদে রূপান্তর করা প্রসঙ্গে। মাননীয় স্পিকার, প্রতিনিয়ত গৃহস্থালী বাজার শিল্প কলকারখানা নির্গত বর্জ্যের কারণে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ ক্রমবর্ধমানে পরিবেশগত ও জনস্বাস্থ্য এখন অনেকটাই নাজুক। শহরে গ্রামে উভয় অঞ্চলেই খাদ্য বর্জ্য, কলকারখানার বর্জ্য, ডেইরি পোলট্রি ফার্মের বর্জ্য ও প্লাস্টিক পলিথিনের ভ্যারাইটিস দ্রব্য সামগ্রী প্রায়শই খোলা জায়গা, রাস্তার ধারে, খেলার মাঠে, ডোবা, নদী, নালা, খাল, বিল, নিচু জমিতে এবং ড্রেনে যত্রতত্র ফেলার কারণে শুধু পরিবেশই দূষিত হচ্ছে না, বরং এ সকল বর্জ্যের কারণে মশা, মাছি ও ইঁদুরের মতো রোগবাহকদের প্রজনন ক্ষেত্র তৈরি করে ডেঙ্গু, চিকুনগুনিয়া ও ডায়রিয়া সহ অন্যান্য সংক্রামক রোগের প্রাদুর্ভাব ঘটছে এবং পরিবেশ ও বায়ু দূষণের মাধ্যমে শ্বাসকষ্টের মতো রোগের প্রকোপ বৃদ্ধি পাচ্ছে। এই সকল বর্জ্য ফেলার জন্য যে ভাগাড়গুলো রয়েছে অধিকাংশই মেইন রাস্তার ধারে এবং লোকালয় ও কৃষি জমির আশেপাশে হওয়ার কারণে পরিবেশ দূষণ, বায়ু দূষণ ও জনদুর্ভোগ চরম পর্যায়ে পৌঁছে গেছে। মাননীয় স্পিকার, এই সমস্যাটি এখন জাতীয় সমস্যায় পরিণত হয়েছে। মাননীয় স্পিকার, বিষয়টি অতীব জরুরি ও জনগুরুত্ব সম্পন্ন। বিধায় আমি এই সকল বর্জ্যকে সম্পদে রূপান্তরের মাধ্যমে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে একটি সুন্দর, পরিবেশবান্ধব ও স্বাস্থ্যকর মাতৃভূমি হিসেবে।
1: ধন্যবাদ মাননীয় সদস্য। চুয়াডাঙ্গা 2 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মোহাম্মদ রুহুল আমিন, সময় 2 মিনিট।
3: আসসালামু আলাইকুম মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি 80 চুয়াডাঙ্গা 2 নির্বাচনী এলাকার দর্শনা পৌরসভা এবং জীবননগর পৌরসভার উন্নয়নের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য 71 বিধিতে নোটিশ প্রদান করেছিলাম। মাননীয় স্পিকার, আমার নির্বাচনী এলাকার ভিতরে দুইটা পৌরসভা অত্যন্ত গুরুত্বপূর্ণ, একটি 1991 সালে যেটা দর্শনা পৌরসভা, একটি 1997 সালে যে জীবননগর পৌরসভা গঠিত হয়। গঠিত হওয়ার পর থেকে ড্রেনেজ ব্যবস্থা, রাস্তাঘাট এবং ডাম্পিং স্টেশন কোনো কিছুই, হাটচালি কোনো কিছুই নেই, মানুষের বসবাসকারী জনগণের জন্য পানি সাপ্লাইয়ের ব্যবস্থাও নেই। সাধারণ মানুষ মাঝে মাঝে বলে মানে নামে তালপুকুর ঘটি ডোবে না। মাননীয় স্পিকার, আমরা বসবাস করি পৌরসভায় কিন্তু ইউনিয়ন কাউন্সিলের মতো সুবিধাটাও আমরা পাই না। এই পরিস্থিতিতে আমার নির্বাচনী অঞ্চলের এই গুরুত্বপূর্ণ দুটি জনপদ, এই জনপদ দুটির অতি সত্বর ড্রেনের ব্যবস্থাসমূহ, সমস্ত ব্যবস্থাগুলো নিরীক্ষণ করে সরজমিনে এটা পর্যবেক্ষণ করে যত দ্রুত সম্ভব হয় তার উন্নয়নের জন্য একটি স্পেশাল বরাদ্দর জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করছি। মাননীয় স্পিকার, আমাদের কাছে পৌরবাসীর একটাই চাওয়া, পৌরবাসী যেন তাদের মিনিমাম বসবাস করার সুযোগটা পেতে পারে তার দিকে লক্ষ্য রেখে। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ।
1: আপনাকে ধন্যবাদ। মাননীয় সদস্য জনাব মোহাম্মদ এনামুল হক, নওগাঁ দুই। জনাব মোহাম্মদ এনামুল হক, নওগাঁ দুই।
4: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে আজকে আমার 71 বেজেতে 25 মার্চ 2026 খ্রিস্টাব্দ প্রকাশিত ডিজি অফিসের তথ্য মোতাবেক সমগ্র বাংলাদেশের উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের 0 পদ 315টি এবং সহকারি শিক্ষা অফিসারের 0 পদ 360টি 2018 সাল থেকে শিক্ষা অফিসে অফিসারের পদে পদোন্নতি দেওয়া হয়নি, ফলে মাধ্যমিক শিক্ষা প্রশাসন সারা দেশে স্থবির হয়ে পড়েছে। যোগ্য লোক থাকার পরেও পদোন্নতি না দেওয়ায় একজন উপজেলা শিক্ষা অফিসার 4-5টি উপজেলার দায়িত্ব পালন করছে। এর কারণে উপজেলা ভিত্তিক প্রশাসনিক শিক্ষা প্রশাসনের কাঠামো একবারে ভেঙে পড়েছে। বিশেষ করে আমার নির্বাচনী এলাকা 47, নওগাঁ দুই, পত্নীতলা এবং ধামরহাট দুইটি উপজেলা নিয়ে গঠিত। বিশেষ করে পত্নীতলা উপজেলার সুব্রাসপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয় নিয়ম বহির্ভূতভাবে সভাপতি এবং ভারপ্রাপ্ত শিক্ষক নিয়োগ দেওয়ার কারণে শিক্ষকদের মধ্যে দলাদলি, গ্রুপিং, ক্লাস বর্জন, বিভিন্নভাবে অনিয়ম চলছে। এর কারণে শিক্ষার্থী এবং স্থানীয় অভিভাবক খুব ক্ষুব্ধ প্রকাশ করছে এবং বিভিন্ন ধরনের অনিয়ম চলছে। এটি আমি ইতিপূর্বে বিভিন্ন উদ্যতন দায়িত্বশীলদের সঙ্গে যোগাযোগ করেছি, বিশেষ করে জেলা শিক্ষা অফিসার, শিক্ষা বোর্ড, বিভাগীয় শিক্ষা কমিশনার সহ সবার সঙ্গে যোগাযোগ করার পরও কোনো সুরাহা হয়নি। বিষয়টি আমি অতি সত্বর আপনার মাধ্যমে মাননীয় শিক্ষামন্ত্রীর প্রতি সুদৃষ্টি আকর্ষণ করছি বিষয়টি সুরাহা করবার জন্য। সম্মানিত, এই বলে আমার কথা শেষ করছি। স্পিকার, আপনাকে ধন্যবাদ।
1: আপনাকে ধন্যবাদ। মাননীয় সদস্য শেখ ফরিদ আহমেদ, চাঁদপুর তিন, সময় 2 মিনিট, ধন্যবাদ।
5: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, দেশে কর্মসংস্থান ও শিল্প কারখানার পরিস্থিতি নিয়ে বিভিন্ন মহল থেকে নানা ধরনের বিভ্রান্তিকর প্রচারণা চালানো হচ্ছে, অথচ বাস্তবতা হল কিছু প্রতিষ্ঠান বন্ধ হওয়ার পাশাপাশি দেশে নতুন শিল্প ও ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠেছে এবং নতুন কর্মসংস্থানও সৃষ্টি হয়েছে। বিজিএমই তথ্য অনুযায়ী জানুয়ারি 2026 থেকে আগস্ট 2026 পর্যন্ত 53টি নতুন গার্মেন্টস প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়েছে, 24,021 জনের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। বিপরীতে 31টি প্রতিষ্ঠান বন্ধ হয়েছে, 16,739 জন কর্মসংস্থান হারিয়েছে। এরা সকলেই 15-20 বছরের প্রতিষ্ঠান। অর্থাৎ বিদ্যমান চ্যালেঞ্জ পাশাপাশি নতুন কর্মসংস্থান সুযোগ ও সৃষ্টি হচ্ছে। তৈরি পোশাকের পাশাপাশি কৃষি, মৎস্য, গবাদি পশু পালন, ক্ষুদ্র ও মাঝারি শিল্পে এবং ফ্রিল্যান্সিংয়ে তরুণ উদ্যোক্তাদের অংশগ্রহণ বেড়েছে। তারা নিজেরাই কর্মসংস্থানের সুযোগ গ্রহণের পাশাপাশি অন্যদের জন্য কর্মসংস্থান সৃষ্টি করেছে। নতুন উদ্যোক্তা ও কর্মসংস্থান সৃষ্টিকারী প্রতিষ্ঠানগুলোকে সহজ অর্থায়ন, প্রয়োজনীয় প্রণোদনা, কর সুবিধা, বিদ্যুৎ ও অবকাঠামোগত সহায়তা প্রদান করা গেলে দেশের বিনিয়োগ ও কর্মসংস্থান আরও বৃদ্ধি করা সম্ভব। একই সঙ্গে এসব শিল্প ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাচ্ছে, সেগুলোকে প্রকৃত কারণ চিহ্নিত করে প্রয়োজনীয় কার্যকর ব্যবস্থা করা জরুরি, যাতে সম্ভাবনাময় প্রতিষ্ঠানগুলো বন্ধ না হয় এবং বিদ্যমান কর্মসংস্থান ধরে রাখা যায়।
1: ধন্যবাদ মাননীয় সদস্য জনাব ফকরউদ্দিন আহমেদ, ময়মনসিংহ 11। সময় 2 মিনিট। ধন্যবাদ
6: মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। বালগাঁও উপজেলার শিল্পাঞ্চলের আভ্যন্তরীণ রাস্তাগুলো পাকাকরণ, প্রশস্তকরণ সহ সার্বিক উন্নয়নের লক্ষ্যে জরুরি ব্যবস্থা গ্রহণ প্রসঙ্গে মাননীয় স্পিকার, বালগাঁও উপজেলাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শিল্পাঞ্চল হিসাবে ইতিমধ্যে পরিগণিত হয়েছে। এর কারণ, এখানে কখনো জলোচ্ছ্বাস হয় না, ঘূর্ণিঝড় হয় না, ভূমিকম্প হয় না, যে কারণে দেশি বিদেশি বড় বড় শিল্প প্রতিষ্ঠানের মালিকগণ এ অঞ্চলে শিল্প প্রতিষ্ঠান গড়ার জন্য তারা আগ্রহী হয়ে উঠেছেন এবং ইতিমধ্যে অনেক শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠেছে। কিন্তু বাস্তবতা হলো, আমাদের এই ন্যাশনাল হাইওয়ে, যেটি ঢাকা ময়মনসিংহ মহাসড়ক, এই ন্যাশনাল হাইওয়ের দুই পাশেই শিল্প প্রতিষ্ঠানগুলি গড়ে উঠেছে। এই হাইওয়ে থেকে ভিতরের দিকে যে রাস্তাগুলি আছে সেই রাস্তাগুলি অত্যন্ত খারাপ। সেই রাস্তাগুলি দিয়ে কাঁচামাল পরিবহন এবং ফ্যাক্টরি থেকে যে মালামাল সরবরাহ করা হয় সেগুলি পরিবহন করার মতো উপযুক্ত রাস্তা তৈয়ার হয় নাই। তাছাড়া যদি ভিতরের দিকে আমাদের পাকা রাস্তা করানো হয়, তাহলে শুধুমাত্র আমাদের যে হাইওয়ে সড়ক তার দুই পাশেই মিল কারখানা গড়ে উঠছে, ভিতরের অংশগুলিতে কোনো বড় শিল্প কারখানা গড়ে উঠতে পারে নাই। তাই আমার প্রস্তাব থাকবে, যেহেতু এটি একটি গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল, এই শিল্পাঞ্চলের ভিতরের রাস্তাগুলি যাতে প্রশস্ত এবং সেই রাস্তা দিয়ে যাতে পণ্য পরিবহন উপযোগী করা হয় তার একটি সুবন্দোবস্ত।
1: ধন্যবাদ মাননীয় সদস্য। নাদিয়া পাঠান, পাপন, মহিলা আসন নম্বর 32। সময় 2 মিনিট। ধন্যবাদ।
7: ধন্যবাদ মাননীয় স্পিকার। আমার নোটিশের উত্থাপনীয় বিষয় দেশের প্রতিটি জেলায় চামড়া সংরক্ষণে হিমাগার স্থাপন, দক্ষ জনবল প্রশিক্ষণ এবং আন্তর্জাতিক বাজারে সর্বোচ্চ মূল্যে চামড়া রপ্তানির উদ্যোগ গ্রহণ প্রসঙ্গে। আমাদের দেশের অত্যন্ত সম্ভাবনাময় একটি খাত হল চামড়া শিল্প, কিন্তু সঠিক সংরক্ষণ দক্ষতার অভাব এবং আন্তর্জাতিক বাজারের সনদের অভাবে প্রতি বছর আমরা বিপুল রাজস্ব হারাচ্ছি। দেশের প্রতিটি শহর ও জনপদে সারা বছর বিপুল সংখ্যক পশু জবাই হয় এবং প্রতিদিনই উল্লেখযোগ্য পরিমাণ চামড়া পাওয়া যায়। বিশেষ করে কোরবানির ঈদের সময় বিপুল পরিমাণ পশুর চামড়া সংগ্রহ করা হলেও যথাযথ সংরক্ষণ ও ব্যবস্থাপনার অভাবে প্রতি বছর একটি বড় অংশের গুণগত মান নষ্ট হয়ে যায়। পর্যাপ্ত সংরক্ষণ ব্যবস্থা না থাকায় এসব চামড়া একটি অংশ সঠিকভাবে সংরক্ষণ করা সম্ভব হয় না। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী বাংলাদেশে প্রতি বছর 1,500 কোটি টাকার চামড়াজাত পণ্য আমদানি করা হয়, অথচ সঠিক প্রক্রিয়াজাতকরণ ও সংরক্ষণের অভাবে প্রতি বছর আমাদের হাজার হাজার কোটি টাকার চামড়া নষ্ট হয়ে যাচ্ছে। কাঁচা চামড়া অত্যন্ত পচনশীল একটি উপাদান, যা পচনের কারণে প্রতি বছর শত শত কোটি টাকার চামড়া নষ্ট হয়ে যাচ্ছে। এর জন্য বিশ্ববাজারে চামড়া সর্বোচ্চ ও সঠিক মূল্য পেতে লেদার ওয়ার্কিং গ্রুপ সনদের কোনো বিকল্প নাই। এজন্য সাভার চামড়া শিল্পনগরীর কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার দ্রুত আন্তর্জাতিক মানের করে গড়ে তুলতে দেশীয় ট্যানারিগুলোর জন্য লেদার ওয়ার্কিং গ্রুপ সনদ অর্জন নিশ্চিত করার পাশাপাশি কাঁচা চামড়া রপ্তানি না করে কেবল ব্যাগ, লেদার গুডসের মতো ভ্যালু অ্যাডেড পণ্য বিশ্ববাজারে সরাসরি রপ্তানি করতে পারলে আমাদের সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা অর্জন হতে পারে। এই শিল্পকে বাঁচাতে, দেশের প্রতিটি অঞ্চলের অর্থনীতিকে আরও গতিশীল করতে এবং কাঁচা চামড়ার যথাযথ মূল্য নিশ্চিত করতে মাননীয় স্পিকার আপনার মাধ্যমে মাননীয় বাণিজ্যমন্ত্রী।
1: ধন্যবাদ মাননীয় সদস্য। জনাব মোহাম্মদ সালমান ওমর, ময়মনসিংহ 1। সময় 2 মিনিট। ধন্যবাদ।
8: ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমাকে সুযোগ করার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। কার্যপ্রণালী বিধির 71 বিধি অনুসারে জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আমার উত্থাপিত বিষয় গাজীপুর থেকে ভালুকা পর্যন্ত ঢাকা ময়মনসিংহ মহাসড়কে অবৈধ দখল, দোকানপাট ও যত্রতত্র গাড়ি পার্কিং বন্ধ করে একটি নিরাপদ, যানজট মুক্ত ও আধুনিক মহাসড়ক নিশ্চিতকরণ প্রসঙ্গে। ঢাকা ময়মনসিংহ মহাসড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মহাসড়ক। এই মহাসড়কে গাজীপুর থেকে ভালুকা পর্যন্ত মহাসড়কের দুই পাশে যত্রতত্র দোকানপাট, বাজার, ব্যবসা প্রতিষ্ঠান ও অবৈধভাবে গাড়ি পার্কিংয়ের কারণে এবং রাস্তার পাশে ময়লা আবর্জনা ফেলার কারণে প্রতিনিয়ত তীব্র যানজট সৃষ্টি হয়। বিশেষ করে চান্দনা চৌরাস্তা, মাওনা, জয়নাবাজার, রাজেন্দ্রপুর, বাগেরবাজার, ভবানীপুর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে মহাসড়কের পাশে যানবাহন দাঁড় করিয়ে রাখা, রাস্তার উপর দোকানপাটের মালামাল রাখার কারণে মহাসড়কে কার্যকর চলাচলের জায়গা সংকুচিত হয়ে যাচ্ছে। ফলে সাধারণ যাত্রীরা, রোগীবাহী অ্যাম্বুলেন্স, শিক্ষার্থী, ব্যবসায়ী ও কর্মজীবী মানুষ দীর্ঘ সময় যানজটে আটকা থাকে। ঢাকা ময়মনসিংহ সড়ক দেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ জাতীয় মহাসড়ক। এই সড়ক দিয়ে প্রতিদিন বিপুল সংখ্যক যাত্রী ও পণ্যবাহী যানবাহন চলাচল করে, অথচ মহাসড়কের পাশে অপরিকল্পিতভাবে দোকানপাট, হাট বাজার ও ভারী যানবাহন পার্কিংয়ের কারণে সড়কের স্বাভাবিক গতি ব্যাহত হচ্ছে। এতে শুধু সময়ের অপচয় হচ্ছে না, দুর্ঘটনা ও ঝুঁকি বৃদ্ধি পাচ্ছে। তাই প্রথমত মহাসড়কের দুই পাশে যত্রতত্র গড়ে ওঠা দোকানপাট, বাজার, ব্যবসা প্রতিষ্ঠান ও অন্যান্য স্থাপনা চিহ্নিত করে উচ্ছেদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য আবেদন জানাচ্ছি।
1: ধন্যবাদ মাননীয় সদস্য জনাব আব্দুল ওয়াদুদ ভূঁইয়া, 298 খাগড়াছড়ি। সময় 2 মিনিট। ধন্যবাদ।
9: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি কার্যপ্রণালী বিধির 71 বিধি অনুসারে জরুরি জনগুরুত্ব সম্পন্ন বিষয় সম্পর্কে মাননীয় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী মহোদয়ের মনোযোগ আকর্ষণ করছি। আমার এলাকাটি প্রত্যন্ত প্রত্যন্ত একটি অঞ্চল। এলাকা বাংলাদেশ থেকে একটা বিচ্ছিন্ন একটি এলাকার মতোই। এখানে নানা রকম সমস্যা, বিচ্ছিন্নতাবাদী আন্দোলন এবং অশান্তি সর্বদা আছে। সেখানে এই সকল পরিস্থিতির মোকাবেলা করার জন্য অনেক সামরিক কর্মকর্তা থাকেন, চাকরি করেন, বেসামরিক কর্মকর্তা চাকরি করেন, কিন্তু আমাদের ওই অঞ্চলের যাতায়াত ব্যবস্থা খুবই নাজুক। 8 থেকে 10 ঘন্টা চলে যায় সড়ক পথে আমাদের যেতে আসতে। রাঙামাটিও একই অবস্থা। এই অবস্থা আমরা আমাদের ওখানে পর্যটনের একটা সম্ভাবনা এলাকা, প্রচুর দেশি বিদেশি পর্যটক সেখানে যাচ্ছে। সাজেক ভ্যালি আমাদের পাশে, সাজেক ভ্যালিতে প্রচুর পর্যটক যায়, অন্তত মৌসুমে প্রতিদিন 4-5 হাজার পর্যটক সেখানে যায়। এর মধ্যে শ্রেণীভেদে অনেকেই আছে। তো আমি এই সকল অবস্থার প্রেক্ষিতে মাননীয় স্পিকার আপনার মাধ্যমে আমি মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করছি, পার্বত্য অঞ্চলে একটি বিমান, আভ্যন্তরীণ বিমান বন্দর স্থাপন করা জরুরি। কারণ এখানে স্ট্র্যাটেজিক্যালি আমাদের ভৌগোলিক যে অবস্থান, সে অবস্থানে আমাদের সীমান্ত আছে, সেই সীমান্ত অনেকটাই অরক্ষিত থাকে, চাপের মধ্যে থাকে, এবং এই সীমান্ত দিয়ে বহু অস্ত্রধারী সশস্ত্র গ্রুপের লোকজন অবৈধ অস্ত্রসহ ইত্যাদি আনানাও করে। এই অবস্থায় যে কোনো সময় পরিস্থিতি মোকাবেলার জন্য জরুরি যাতায়াত কর্মকর্তাদের আগমন নির্গমন প্রয়োজন, এবং ওই এলাকার মানুষের, পর্যটকদের, সরকারি বেসরকারি, সামরিক বেসরকারি কর্মকর্তাদের যাতায়াতের জন্য, যেহেতু এখানে রেললাইন নেই, সড়কপথ ভালো নেই, একটি আভ্যন্তরীণ বিমানবন্দর স্থাপন করলে খাগড়াছড়ি এবং রাঙামাটি উভয়।
1: ধন্যবাদ মাননীয় সদস্য। আমার মনে হচ্ছে বিমানমন্ত্রীর দৃষ্টি আকৃষ্ট হয়েছে, উনি কাগজ কলম হাতে দেখলাম। ধন্যবাদ। চট্টগ্রাম 2 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব সরোয়ার আলমগীর। সময় 2 মিনিট। ধন্যবাদ।
10: বিসমিল্লাহ রহমান রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, চট্টগ্রাম নাজিরহাট রেলপথ পুনরায় রেল সার্ভিস চালু এবং রামগড় পর্যন্ত ট্রেন সার্ভিস চালু প্রবর্তন প্রসঙ্গে, মাননীয় স্পিকার আপনার মাধ্যমে আমি মাননীয় রেলমন্ত্রীর সদয় দৃষ্টি আকর্ষণ করতে চাই। আমার সংসদীয় আসন চট্টগ্রাম 2, তথা ফটিকছড়ি এবং ফটিকছড়ি উত্তর উপজেলা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জনদাবি ও দীর্ঘদিনের প্রত্যাশার বিষয়ে মাননীয় স্পিকার, চট্টগ্রাম থেকে নাজিরহাট পর্যন্ত রেলপথ আমাদের অঞ্চলের মানুষের জন্য শুধু একটি যোগাযোগ ব্যবস্থা নয়, এটি ফটিকছড়ির অর্থনীতি, শিক্ষা, চিকিৎসা ব্যবস্থা, বাণিজ্য, সাধারণ মানুষের জীবনযাত্রার সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত একটি ঐতিহাসিক যোগাযোগ মাধ্যম। কিন্তু নাজিরহাট ঘাট পর্যন্ত রেল লাইন বিদ্যমান থাকা সত্ত্বেও বর্তমানে সেখানে কার্যকরভাবে ট্রেন চলাচল করছে না। ট্রেন চলাচল সীমিত রয়েছে হাটহাজারি সরকারহাট পর্যন্ত, ফলে নাজিরহাট ফটিকছড়ি সদর এবং বিস্তীর্ণ অঞ্চলের মানুষকে সড়ক পথের উপর সম্পূর্ণ নির্ভর করতে হচ্ছে। এতে সাধারণ মানুষের সময় ব্যয় দুটোই বাড়ছে, বিশেষ করে শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ী, রোগী, নিম্নের মানুষের জন্য এই পরিস্থিতি অত্যন্ত দুর্ভোগের। মাননীয় স্পিকার, চট্টগ্রাম দুই ফটিকছড়ি নির্বাচনী এলাকা ফলজ ও বনজ খনিজ সম্পদে ভরা একটি চট্টগ্রাম দুই নির্বাচনী এলাকা। খনিজ সম্পদের উপর ধরতে গেলে ফটিকছড়ি উপজেলা বাড়ছে। ফটিকছড়ি কৃষি, চা, রাবার, পর্যটন এবং গ্যাস সহ বিভিন্ন সম্ভাবনাময় অর্থনৈতিক কর্মকাণ্ডে সমৃদ্ধ একটি উপজেলা। এই অঞ্চলের উৎপাদিত কৃষি পণ্য, অন্য অন্য পণ্য চট্টগ্রাম নগরে এবং দেশের বিভিন্ন স্থানে।
1: ধন্যবাদ মাননীয় সদস্য জনাব ওবায়দুল্লাহ সালাফি, নীলফামারি তিন। ধন্যবাদ, সময় দুই মিনিট।
11: আসসালামু আলাইকুম মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। উত্তর জনপদের অবহেলিত উপজেলা একটি জলঢাকা উপজেলা। এই উপজেলার পৌরসভা 1998 সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে অদ্যাবধি আধুনিক উন্নয়নের কোনো সোয়াল আগেনি, যদিও পৌরসভাটি প্রথম শ্রেণীর পৌরসভা। পৌরসভা হওয়ার পরে এই পৌরসভার কোনো পৌরভবন নেই, ভাড়া বাড়িতে পৌরসভার কার্যক্রম পরিচালিত হচ্ছে। সর্বোপরি এই পৌরসভার নিজস্ব কোনো মার্কেট নেই, সবজি মার্কেট, এরপরে কসাইপট্টি, মৎস্য আড়ত সহ সকল ক্ষেত্রে ব্যাপক কাদাপানিতে জনদুর্ভোগ দিন দিন বেড়েই চলছে। বিশেষ করে বাজারের ভিতরে যে চলার গলিগুলো আছে সেই গলিগুলোতে সবসময় কাদাপানি লেগেই থাকে। পাশাপাশি পৌরসভাটি অনেক বিস্তৃত হওয়ায় বিশেষ করে এলাকার পৌরসভার আয়তনগত দিক থেকে উত্তরে ডোমার ডিমলা, পূর্ব পাশে লালমনিরহাট জেলার পাটগ্রাম, আদিতমারি, হাতিবান্ধা এবং কালীগঞ্জ, এই সমস্ত এলাকার লোকজনের যাতায়াতের সুবিধার্থে তারা এদিকেই সবসময় যাতায়াত করে, যার কারণে সবসময় পৌরসভার মধ্যে তীব্র যানজট লেগে থাকে। এমতো অবস্থায় এই পৌরসভাটির আধুনিকায়ন সময়ের অপরিহার্য দাবি। এমতো অবস্থায় মাননীয় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রীর নিকট আমি আকুল আবেদন জানাচ্ছি যে উত্তর জনপদের এই অবহেলিত পৌরসভাটির আধুনিকায়নের ক্ষেত্রে, জলাবদ্ধতা নিরসনের ক্ষেত্রে বাস্তব পদক্ষেপ গ্রহণ করবেন, এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার।
1: আপনাকে ধন্যবাদ মাননীয় সদস্য। জনাব মোহাম্মদ মুসলেউদ্দিন ফরিদ, যশোর দুই, সময় দুই মিনিট। ধন্যবাদ
12: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে অপরিহার্য ওষুধের তালিকা অনুযায়ী ওষুধের প্রাপ্যতা প্রসঙ্গে স্বাস্থ্য অর্থনীতি বিভাগের গবেষণা অনুযায়ী মাত্র 22% অপরিহার্য ওষুধ মজুদ আছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তালিকায় 523টি ওষুধ আছে। অন্তর্বর্তীকালীন সরকার স্টেক হোল্ডারদের সাথে আলোচনা করে এক বছর ধরে তারা এটাকে কমিয়ে 295 নিয়ে আসেন, যেটা অধিকাংশ দেশের তুলনায় অনেক কম, কারণ অধিকাংশ দেশই বিশ্ব স্বাস্থ্য সংস্থার এই লিস্টকে ফলো করে থাকেন। আমাদের সরকার আসার পরে মাত্র কয়েক মাসের মধ্যে এটাকে কমিয়ে 117 এনেছেন, যেটা বিশ্বে সর্বনিম্ন। গত অর্থবছরে 35,000 কোটি টাকার মধ্যে 3,000 কোটি টাকার ঔষধ কেনা হয়েছে, যার 62% সরবরাহ করেছে সরকারের মালিকানাধীন ইডিসিএল, বাজার মূল্যের থেকে প্রায় দ্বিগুণ মূল্যে। এই ওষুধ যদি বাজার মূল্যে সরবরাহ করা হতো তাহলে জনগণ আরও 1,000 কোটি টাকার ওষুধ পেতেন। এর তদুপরি প্রায় 40,000 কোটি টাকার ওষুধ কিনেছেন জনগণ নিজেদের পকেটের পয়সা দিয়ে, যেটা আনুপাতিক হারে বিশ্বে সবচেয়ে বেশি। আমাদের ভর্তুকি এবং প্রণোদনা খাতে 1,22,000 কোটি টাকা আছে, কিন্তু প্রয়োজনীয় ওষুধ দেওয়ার জন্য এখানে কোনো বরাদ্দ রাখা হয় নাই। তাই আমি জোর দাবি জানাব, এক, বিশ্ব স্বাস্থ্য সংস্থার যে লিস্ট আছে 523টা অত্যাবশ্যকীয় ওষুধ, সেই লিস্টটাকে আমরা ওই অনুযায়ী করি। দ্বিতীয়, যে বর্ধিত বাজেট হয়েছে এই বছর, সেখান থেকে ভর্তুকি বা প্রণোদনা দিয়ে অত্যাবশ্যকীয় ওষুধকে জনগণের যাতে তারা পেতে পারেন সেই ব্যবস্থা করা হোক। সবশেষে ইডিসিএল যে দ্বিগুণ মূল্যে ওষুধ দিচ্ছে তাতে জন
1: ধন্যবাদ। মাননীয় সদস্য জনাব মোহাম্মদ নুরুল ইসলাম, চাপাই নবাবগঞ্জ 3, সময় 2 মিনিট। ধন্যবাদ।
13: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমার উপস্থাপনীয় বিষয়ে চাপাই নবাবগঞ্জ পৌরসভার জলাবদ্ধতা নিরসনে জরুরি ও স্থায়ী ব্যবস্থা প্রসঙ্গে। চাপাই নবাবগঞ্জ পৌরসভার বৃষ্টি হলেই ভয়াবহ জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। সামান্য বৃষ্টিতেই শহরের গুরুত্বপূর্ণ সড়ক, বাজার, শিক্ষা প্রতিষ্ঠান ও আবাসিক এলাকা পানিতে তলিয়ে যায়, ফলে সাধারণ মানুষ, শিক্ষার্থী, ব্যবসায়ী ও কর্মজীবী মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হয়। এটি শুধু প্রাকৃতিক বৃষ্টির সমস্যা নয়, অপর্যাপ্ত ও অপরিকল্পিত পানি নিষ্কাশন ব্যবস্থা, সংকীর্ণ ও অকার্যকর ড্রেন এবং পানি নিষ্কাশনের পথ দখল ও প্রতিবন্ধকতার কারণে পরিস্থিতি আরও ভয়াবহ হচ্ছে। প্রতিবছর বর্ষা এলেই মানুষকে একই দুর্ভোগের মুখোমুখি হতে হয়। সাময়িকভাবে পানি সরিয়ে সমস্যার সমাধান সম্ভব নয়। এ অবস্থায় প্রয়োজন স্থায়ী ও সমন্বিত ড্রেনেজ ব্যবস্থা। চাপাই নবাবগঞ্জ পৌরসভার জলাবদ্ধতা প্রবণ এলাকাগুলোকে জরুরি ভিত্তিতে চিহ্নিত করে পূর্ণাঙ্গ ড্রেনেজ মাস্টার প্ল্যান বাস্তবায়ন, পুরানো ড্রেন সংস্কার ও প্রয়োজনীয় স্থানে বড় ড্রেন নির্মাণ, পানি নিষ্কাশনের প্রাকৃতিক পথ ও খাল পুনরুদ্ধার এবং প্রয়োজনীয় পাম্পিং ও নিষ্কাশন ব্যবস্থা গড়ে তুলতে দ্রুত কার্যকর প্রকল্প গ্রহণ ও অর্থ বরাদ্দ করা হোক। চাপাইনবাবগঞ্জবাসীর এই দীর্ঘদিনের দুর্ভোগের স্থায়ী সমাধানে এখনই কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য মাননীয় মন্ত্রীর সদয় দৃষ্টি আকর্ষণ করছি। এটি একটি জাতীয় সমস্যা, পুরো বাংলাদেশের চিত্র এক, রাজধানী এ ব্যাপারে আরও অনেক জলাবদ্ধতার সৃষ্টি হয়। সুতরাং পুরো বাংলাদেশের সার্বিক জলাবদ্ধতা নিরসনে একটি দীর্ঘমেয়াদী প্রকল্প গ্রহণ করা উচিত বলে আমি মনে করি। মাননীয় মন্ত্রীর বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করছি। আসসালামু আলাইকুম।
1: ধন্যবাদ মাননীয় সদস্য। ফেরদৌসী আহমেদ, মহিলা আসন নম্বর 23, সময় 2 মিনিট। ধন্যবাদ।
14: বিসমিল্লাহ রহমান রহিম। আসসালামু আলাইকুম। মাননীয় স্পিকার, আমার বিষয় তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর সামাজিক নিরাপত্তা, কর্মসংস্থা ও রাষ্ট্রের মূলধারায় অন্তর্ভুক্তি নিশ্চিতকরণ। আমি জাতীয় সংসদের একজন সদস্য হিসাবে আপনার সদয় দৃষ্টি আকর্ষণ করছি যে বাংলাদেশের তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠী দীর্ঘদিন ধরে সামাজিক বৈষম্য, পারিবারিক বিচ্ছিন্নতা, শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হওয়া, কর্মসংস্থানের সীমাবদ্ধতা, দারিদ্রতা, আবাসন ও স্বাস্থ্যসেবার প্রতিবন্ধকতা এবং সামাজিক নিরাপত্তার জন্য পর্যাপ্ত সুযোগ না পাওয়ার মতো বহুমাত্রিক সমস্যার সম্মুখীন হয়ে আসছেন। রাষ্ট্রীয়ভাবে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্বীকৃতি প্রদান একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হলেও বাস্তব জীবনে তাদের মর্যাদাপূর্ণ জীবনযাপন ও রাষ্ট্রীয় মূলধারায় কার্যকর অংশগ্রহণ এখনও কাঙ্ক্ষিত পর্যায়ে প্রতিষ্ঠিত হয়নি। বিশেষ করে দক্ষতা থাকার সত্ত্বেও চাকরি ও ব্যবসায়ের প্রবেশের ক্ষেত্রে সামাজিক কুসংস্কার, বৈষম্য ও সুযোগের অভাব তাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। মাননীয় স্পিকার, তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠী আমাদের রাষ্ট্রীয় ও সমাজের অবিচ্ছেদ্য অংশ। তাদের প্রতি সহমর্মিতা প্রদর্শনিতার পাশাপাশি সাংবিধানিক সমতা, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচারের ভিত্তিতে তাদের অধিকার সুযোগ নিশ্চিত করা রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দায়িত্ব। একটি অন্তর্ভুক্তমূলক মাননীয় মানবতার প্রধানমন্ত্রী বৈষম্যহীন বাংলাদেশ গঠনের স্বার্থে এই বিষয়ে অবিলম্বে কার্যক্রম শুরু করেছে। অতএব বিষয়টি জরুরি গুরুত্বপূর্ণ বিবেচনা করে মাননীয় সমাজকল্যাণ মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি এ বিষয়ে সরকারের গৃহীত প্রস্তাব কার্যক্রম সম্পর্কে সম্ভবত অবহিত করার জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ।
1: আপনাকেও ধন্যবাদ মাননীয় সদস্য। বরগুনা এক আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মোহাম্মদ অলিউল্লাহ নেই। জনাব মোহাম্মদ আব্দুস সাত্তার নীলফামারী এক, সময় দুই মিনিট, ধন্যবাদ।
15: আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমার উত্থাপনীয় বিষয় বাংলাদেশ ডাক বিভাগের এক্সট্রা ডিপার্টমেন্টাল কর্মচারীদের সরকারি পে স্কেলের আওতাভুক্তকরণ ও ন্যায্য সুযোগ সুবিধা প্রদান প্রসঙ্গে। মাননীয় স্পিকার, বাংলাদেশ ডাক বিভাগের প্রায় 23,000 কর্মচারী দীর্ঘদিন যাবৎ সীমিত পারিশ্রমিকের বিনিময়ে দায়িত্ব পালন করছেন। দেশের প্রত্যন্ত অঞ্চলে প্রায় 8,500 ডাকঘর আছে। এদের মধ্যে ইডি সাব পোস্টমাস্টারের বেতন ভাতা 5,841 টাকা, শাখা পোস্টমাস্টার বেতন ভাতা 4,460 টাকা, পোস্টম্যান 4,354 টাকা, রানার হিসাবে যিনি দায়িত্ব পালন করেন তার বেতন ভাতা 4,177 টাকা, ঝাড়ুদার ও নাইট গার্ড পান 4,000 টাকা, যা বর্তমান সময়ে বেমানান। তাদের নাই অবসর ভাতা, নাই অবসর সুবিধা, নেই ইনক্রিমেন্ট, নেই পদোন্নতি, নেই কোনো প্রকার উৎসব ভাতা, এক কথায় নির্ধারিত বেতনের বাইরে কিছুই নেই। তাদের যৌক্তিক বেতন ভাতা চালু করা হলে স্ত্রী সন্তানদের নিয়ে দুবেলা ভাতের অভাব পূরণ হতো, এমনকি মৃত্যুর পরে তাদের জন্য সাহায্য উঠিয়ে লাশ দাফন করতে যাতে না হয়, এই বিষয়টি আপনার মাধ্যমে সংশ্লিষ্ট মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। মাননীয় স্পিকার, ইডি কর্মচারীদের সরকারি পে স্কেলের আওতায় আনা, কর্মঘণ্টা নির্ধারণ করা, নিয়মিত বার্ষিক ইনক্রিমেন্ট ও পদোন্নতির সুযোগ প্রদানের জন্য আপনার মাধ্যমে মাননীয় মন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি। মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ।
1: আপনাকেও ধন্যবাদ মাননীয় সদস্য। সিরাজগঞ্জ তিন আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মোহাম্মদ আইনুল হক, জনাব মোহাম্মদ আইনুল হক।
16: আসসালামু আলাইকুম,
1: সময় দুই মিনিট, ধন্যবাদ।
16: আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার। আমার উপস্থিত বিষয় সিরাজগঞ্জ জেলার তারাস উপজেলা চলনমিল এলাকায় পর্যটন কেন্দ্র ঘোষণা প্রসঙ্গে। মাননীয় স্পিকার, সিরাজগঞ্জ জেলাধীন তারাস উপজেলা চলনমিল এলাকাটি দেশি বিদেশি বহু লোকের পছন্দের একটি মনোরম পরিবেশ। প্রতিদিন আশেপাশের এলাকার দূর দূরান্ত হতে পরিবারের সদস্যদের নিয়ে বিনোদনের জন্য ঘুরতে আসা অধিকাংশ মানুষ চলনবিল পরিবেশ মুগ্ধ। নিরিবিলি পরিবেশ এবং চলনবিলের পানির মাঝে বিভিন্ন এলাকার নৌকা করে আনন্দঘন মুহূর্ত উপভোগের জন্য আগত লোকজনের প্রত্যাশা এই স্থানটিকে পর্যটন কেন্দ্র ঘোষণা করা হলে এলাকাবাসী দেশবাসী উপকৃত হবে। সরকারিভাবে পর্যটন কেন্দ্র হিসাবে ঘোষণার পাশাপাশি এলাকার উন্নয়নের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার সময়ের দাবি। সিরাজগঞ্জ জেলাধীন তারাস উপজেলার চলনবিল এলাকা পর্যটন কেন্দ্র ঘোষণা করা খুবই জরুরি। অতএব মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে সংশ্লিষ্ট মাননীয় মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি এবং অগ্রাধিকার ভিত্তিতে তারাস উপজেলার চলনবিল এলাকা পর্যটন কেন্দ্র ঘোষণা প্রয়োজনীয় কার্যকর ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানাচ্ছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।
1: আপনাকেও ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় সদস্যবৃন্দ, জরুরি জনগুরুত্ব সম্পন্ন বিষয়ে 71 বিধির আলোকে মনোযোগ আকর্ষণ এর আওতায় প্রাপ্ত নোটিশ সময়ের উপর দুই মিনিটের বক্তব্য রাখার পর্ব এখানেই শেষ হল। দিনের কার্যসূচি অনুযায়ী এখন সংসদের কার্যপ্রণালী বিধির 71 বিধি অনুযায়ী জরুরি জনগুরুত্ব সম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণ এর গৃহীত নোটিশ সমূহের উপর আলোচনা। আমি প্রথমেই মাননীয় সদস্য হেলেন জেরিন খান, মহিলা আসন নম্বর 9, আপনাকে জরুরি জনগুরুত্ব সম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণের নোটিশ পড়ার জন্য আহ্বান জানাচ্ছি, ধন্যবাদ।
17: বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে আমি মাননীয় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি। আমার আজকের আলোচনার বিষয় হচ্ছে দেশে সৌর বিদ্যুতের ব্যবহার ও উৎপাদন বৃদ্ধির মাধ্যমে জ্বালানি নিরাপত্তা নিশ্চিতকরণ প্রসঙ্গে। বাংলাদেশে দিন দিন বিদ্যুতের চাহিদা বৃদ্ধি পাচ্ছে। অন্যদিকে আমদানি নির্ভর জ্বালানি, বৈদেশিক মুদ্রার উপর চাপ এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি আমাদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এই পরিস্থিতিতে সৌরবিদ্যুৎ হতে পারে বাংলাদেশের জন্য একটি সম্ভাবনাময়, পরিবেশ বান্ধব ও দীর্ঘমেয়াদী সমাধান। মাননীয় স্পিকার, যুগে যুগে পৃথিবীর সামনে এমন কিছু সমস্যা এসে দাঁড়ায় যেই সমস্যা সমাধান করবার জন্য পৃথিবীকে নতুনভাবে চিন্তা করতে হয়, নতুন কিছু আবিষ্কার করতে হয়। যেমন আমরা এখানে উদাহরণ হিসেবে ধরতে পারি COVID-19 অথবা সাম্প্রতিককালে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ এবং ইরান আমেরিকা ইসরায়েলের যুদ্ধ, এবং এই যুদ্ধকে সামনে রেখে পৃথিবী এখন নতুনভাবে ভাবতে শিখেছে। আমরা জানি যত সমস্যা ততই সমাধান। গ্রাম বাংলায় একটি কথা আছে, যেখানে মুশকিল সেখানে আহসান, অর্থাৎ মুশকিল যেখানে থাকে সেখানে আহসান চলে আসে, অথবা যেখানে সমস্যা থাকে সেখানে সমাধানও খুঁজে পাওয়া যায়। ঠিক তেমনই আজকে বাংলাদেশে আমরা সহ সারা পৃথিবীতে একটি সমস্যা সারা পৃথিবীর দেশে দেশে ফেস করছে, এবং ইতিমধ্যেই আমরা দেখতে পেয়েছি আমেরিকা, চীন, রাশিয়া, পাকিস্তান এবং আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত সহ ইউরোপিয়ান ইউনিয়ন সহ যেই নতুন একটি বিষয় আবিষ্কার করতে চাচ্ছে, সেটা হচ্ছে যে জ্বালানির বিকল্প হিসাবে পৃথিবীর বিভিন্ন রাষ্ট্র
1: মাননীয় সদস্য দয়া করে নোটিশে থাকুন, আপনি আমাদের সময় তো কম, নোটিশে থাকুন।
17: আচ্ছা, সেটি হচ্ছে সৌরবিদ্যুৎ। আমি বলতে চাই মাননীয় স্পিকার, আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীও বাংলাদেশকে একটি তার যে বিখ্যাত স্লোগান সবার আগে বাংলাদেশ, আবার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সেই বিখ্যাত অমর বাণী স্বনির্ভর বাংলাদেশ, আমরা মনে হয় আবার নতুনভাবে সেই বাস্তবতার মুখোমুখি হচ্ছি এবং বাংলাদেশকে একটি স্বনির্ভর বাংলাদেশ এবং সবার আগে বাংলাদেশ গড়ে তুলবার জন্য নতুনভাবে চিন্তা করছি। সেই কারণেই আমরা দেখতে পেয়েছি মাননীয় প্রধানমন্ত্রীর চিন্তা চেতনার মধ্যে
1: মাননীয় মন্ত্রীর নিকট জানতে চাই
17: দেশের মোট বিদ্যুৎ উৎপাদনে সৌর বিদ্যুতের অংশ উল্লেখযোগ্য ভাবে বৃদ্ধি করতে সরকার আগামী 5-10 বছরের জন্য কি লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে এবং এই লক্ষ্যমাত্রা বাস্তবায়নে কি কি কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। একই সাথে সরকারি ভবন, কৃষি, শিল্প ও প্রত্যন্ত অঞ্চলে সৌরবিদ্যুতের ব্যবহার দ্রুত সম্প্রসারণের জন্য কি কি কর্মসূচি নেওয়া হয়েছে। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ।
1: আপনাকে অসংখ্য ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রীর পক্ষে মাননীয় বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী জনাব অরিন্দ ইসলাম অমিতকে এ বিষয়ে তার সংক্ষিপ্ত বিবৃতি প্রদানের জন্য আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ।
18: ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সংসদ সদস্য। একটি সময়োপযোগী প্রশ্ন করবার জন্য মাননীয় স্পিকার, অর্থনৈতিক প্রবৃদ্ধি ও শিল্পায়নের বর্তমান ধারা অব্যাহত থাকলে 2030 সালে দেশের বিদ্যুতের চাহিদা প্রায় 24,000-25,000 মেগাওয়াটে পৌঁছাতে পারে বলে আমরা মনে করছি। এই চাহিদার কথা বিবেচনা করে আমদানিকৃত জ্বালানির উপর নির্ভরতা কমিয়ে নবায়নযোগ্য জ্বালানিকে অগ্রাধিকারপ্রাপ্ত খাত হিসেবে চিহ্নিত করা হয়েছে এবং সে প্রেক্ষিতে সরকার জাতীয় নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কৌশলপত্র 2026-2030 প্রণয়ন করেছে। কৌশলপত্র অনুযায়ী 2030 সালের মধ্যে মোট বিদ্যুৎ উৎপাদনের অন্তত 20% এবং 2040 সালের মধ্যে মোট বিদ্যুৎ উৎপাদন অন্তত 30% নবায়নযোগ্য উৎস থেকে অর্জনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। সম্ভাবনা বাস্তবতা বিবেচনায় 2030 সাল পর্যন্ত বাংলাদেশে নবায়নযোগ্য বিদ্যুৎ খাতে যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে সেটি হচ্ছে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ থেকে 5,500 মেগাওয়াট, ভূমিভিত্তিক সৌরবিদ্যুৎ 4,500 মেগাওয়াট এবং অন্যান্য প্রযুক্তি অর্থাৎ বায়ু, বর্জ্য, পানি বিদ্যুৎ, ভাসমান সোলার, অ্যাগ্রি ভোল্টেক্স ইত্যাদি থেকে 450 থেকে 550 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এই লক্ষ্যমাত্রা বাস্তবায়নের নিমিত্তে ইতোমধ্যে বর্তমান সরকার, আপনারা নিশ্চয়ই খেয়াল করে দেখেছেন যে বাজেটে আমরা শুল্ক সুবিধা নিশ্চিত করেছি, অর্থাৎ এই সমস্ত সোলার প্যানেল ইনস্টল করবার জন্য যেই সমস্ত অপরিহার্য পণ্য রয়েছে, সোলার প্যানেল, ইনভার্টার, ব্যাটারি এবং স্ট্রাকচার, এবং এখানে আমরা কর সুবিধা দিয়ে মাত্র 1% কর নিরূপণ করেছি, যেটি গতকাল বলবার চেষ্টা করেছি। এই পরিপ্রেক্ষিতে যারা ক্ষুদ্র আমদানিকারক, কমার্শিয়াল ইম্পোর্টার হিসেবে আমরা যাদেরকে বিবেচিত করছি, যেহেতু এই সোলার প্যানেলটি আমরা একেবারে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে চাই, তাই তাদের দাবির পরিপ্রেক্ষিতে গতকালের ক্যাবিনেট মিটিংয়ে আমরা সৌর বিদ্যুৎ কেন্দ্রের জন্য প্রয়োজনীয় যন্ত্রাংশ আমদানিতে যারা কমার্শিয়াল ইম্পোর্টার অর্থাৎ বাণিজ্যিক আমদানিকারক, তাদের জন্য আগামী 6 মাসের জন্য কর ছাড় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এর ফলে প্রজ্ঞাপন জারির তারিখ থেকে 180 দিন পর্যন্ত আমদানি করা যন্ত্রাংশে 1% অতিরিক্ত কাস্টমস ডিউটি, রেগুলেটরি ডিউটি, সম্পূরক শুল্ক, মূল্য সংযোজন কর, আগাম কর এবং অগ্রিম আয় কর থেকে পূর্ণ অব্যাহতি দেয়া হবে। আমরা সিদ্ধান্ত নিয়েছি আগামী 6 মাসের মধ্যে, অর্থাৎ আগামী গ্রীষ্মের আগে, যারা এই সমস্ত সৌরবিদ্যুৎ প্রকল্পে বিনিয়োগ করবেন তারা তাদের প্রয়োজনীয় বিদ্যুৎ, এর উদ্বৃত্ত বিদ্যুৎটি তারা জাতীয় গ্রিডে সরবরাহ করলে সরকার তাদের কাছ থেকে আকর্ষণীয় মূল্যে বিদ্যুৎটি কিনবে, তার হার 10.50 টাকা। এক্ষেত্রে উল্লেখ করতে চাই, আমরা পিপিপি পদ্ধতিতে অর্থাৎ পাবলিক প্রাইভেট পার্টনারশিপ পদ্ধতিতে সরকারি সংস্থার মালিকানাধীন ভূমিতে নবায়নযোগ্য জ্বালানি প্রকল্প উন্নয়ন নির্দেশিকা 2026 এবং নবায়নযোগ্য জ্বালানি ভিত্তিক বিদ্যুৎ উৎপাদনে বেসরকারি অংশগ্রহণ বিধি বৃদ্ধি নীতিমালা 2025 জারি করেছি। সেই সঙ্গে নবায়নযোগ্য জ্বালানি প্রসারে সরকার ইতোমধ্যে নবায়নযোগ্য জ্বালানি নীতিমালা 2025, নেট মিটারিং গাইডলাইন 2025, জাতীয় রুফটপ সোলার কর্মসূচি 2025, বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের ব্যবসায়িক মডেল আমরা চূড়ান্ত করেছি। উল্লেখ করতে চাই, আজকেও আমরা আমাদের বিদ্যুৎ ভবনে অংশীজনের সাথে একটা দীর্ঘ বৈঠক করেছি, যেখানে যারা বড় বিদ্যুৎ কেন্দ্রে বিনিয়োগ করবেন তাদের বেশ কিছু চাওয়া আছে, হুইলিং চার্জ, ক্রপ সাবসিডি চার্জ, এই সম্পর্কে তারা তাদের মতামত দিয়েছেন। আমরা ইনশাল্লাহ দ্রুততম সময়ের মধ্যে এইগুলো সমাধান করবার উদ্যোগ গ্রহণ করছি। এর পাশাপাশি বর্তমান সরকার ইতোমধ্যে, আমরা সকলে নিশ্চয়ই জানি যে যখন রামপাল বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হয় তখন ওয়ার্ল্ড হেরিটেজ অর্থাৎ সুন্দরবনের এই প্রাকৃতিক সৌন্দর্য নষ্ট হতে পারে সেই আশঙ্কায় ওই এলাকার মানুষ সে সময় আন্দোলন করেছিলেন। আজকে যিনি পরিবেশ প্রতিমন্ত্রীর দায়িত্ব রয়েছেন ডক্টর শেখ ফরিদুল ইসলাম, সেদিন এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন। এখানে পরিকল্পনা প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সাহেব, তিনিও এই আন্দোলনের একটি অংশ ছিলেন। আমরাও রাজনৈতিক কর্মী হিসেবে এই আন্দোলনের সাথী ছিলাম। রামপাল পাওয়ার প্ল্যান্ট তাদের সেকেন্ড ফেজে আরেকটি কয়লাভিত্তিক পাওয়ার প্ল্যান্ট স্থাপন করতে চান, কিন্তু ওই এলাকার মানুষের আবেগকে শ্রদ্ধা জানিয়ে সুন্দরবন এর প্রাকৃতিক ঐতিহ্য নিশ্চিত করবার লক্ষ্যে বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে পরামর্শ দিয়েছেন যে ওখানে কয়লাভিত্তিক কোনো প্রকল্প না করে যাতে করে আমরা সৌরবিদ্যুৎ প্রকল্প নিতে পারি কিনা, এবং সেই ক্ষেত্রে আমরা 460 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন একটি সৌরবিদ্যুৎ প্রকল্প আমরা রামপালে স্থাপনের উদ্যোগ গ্রহণ করেছি। মাতারবাড়ি কোল পাওয়ার প্রকল্পে যে অ্যাশ পন্ড অর্থাৎ ছায়ের জন্য যে জায়গাটি নির্ধারিত রয়েছে, ওইখানকার ছায়ের মান অনেক ভালো, সেই কারণে ছায় উৎপাদনের পরই বিক্রি হয়ে যায়। সেই জায়গাটি যেটি পড়ে রয়েছে ওই জায়গাটি আমরা অন্য কোনো কাজে ব্যবহার করতে পারবো না, কারণ গ্লোবাল স্ট্যান্ডার্ড অনুযায়ী আমাদেরকে ওখানে অবশ্যই অ্যাশ পন্ড রাখতে হবে। সেখানেও আমরা 70 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন আমরা একটি সৌরবিদ্যুৎ প্রকল্পের আমরা গ্রহণ করেছি। আপনারা নিশ্চয়ই জানেন আগামী 17 তারিখে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মস্থান ফেনীতে মাননীয় প্রধানমন্ত্রী সফর করবেন এবং সেখানে বিভিন্ন সামাজিক সুবিধাভোগীদের মধ্যে তিনি এই সমস্ত সুবিধার কার্ড তিনি বিতরণ করবেন। এই সুযোগে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে ফেনীতে 23টি ভবনের ছাদে সৌর বিদ্যুৎ প্রকল্প গ্রহণ করেছে এবং তাদের সাথে সহযাত্রী হয়েছি আমরা বিদ্যুৎ বিভাগ। ইনশাল্লাহ আমরা 17 তারিখে সেই প্রকল্প উদ্বোধন করতে পারবো ইনশাল্লাহ। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন আমরা আগামী দিনে এই জাতীয় সংস্থার সকল কার্যক্রমে আমরা ন্যাশনাল গ্রিড থেকে কোনো বিদ্যুৎ গ্রহণ করব না, সৌর বিদ্যুৎ প্রকল্পের মাধ্যমে আমরা এই প্রয়োজনীয় বিদ্যুৎ সরবরাহ করতে চাই। এ ব্যাপারে মাননীয় স্পিকার আপনাদের সাথে কথা হয়েছে, মাননীয় চিফ হুইপ মহোদয়ের সাথে কথা হয়েছে, আমরা সে ব্যাপারে পর্যাপ্ত উদ্যোগ গ্রহণ করেছি। এখানে আরেকটি কথা না বললেই নয়, এই উদ্যোগ গ্রহণের ফলে একদিকে যেমন আমরা সৌর বিদ্যুৎ উৎপাদন করতে পারবো, যেটি যে কথাটি মাননীয় সংসদ সদস্য বলেছেন, আমাদের জ্বালানি আমদানিতে যে অস্বাভাবিক বৈদেশিক মুদ্রা ব্যয় হয় সেটি আমরা কমিয়ে নিতে পারবো। অপরদিকে এই ছোট ছোট সৌর বিদ্যুৎ প্রকল্পের জন্য আমরা নতুন করে

0: ডোনার এজেন্সির সাথে কথা বলেছি যাতে করে তাদেরকে আমরা সহজ শর্তে ঋণ দিতে পারি এবং এক্ষেত্রে তারা উদ্যোক্তা হিসেবে পরিগণিত হতে পারে এবং সৌর বিদ্যুৎ প্রকল্পে তারা এগিয়ে আসতে পারে। মাননীয় স্পিকার, এই ছিল বর্তমান সরকারের গৃহীত আমাদের এখন পর্যন্ত যা কর্মসূচি সে সম্পর্কে একটি সম্যক ধারণা। আগামীতে যদি আমরা নতুন কোনো পরিকল্পনা নিয়ে থাকি, সুযোগ পেলে নিশ্চয়ই আপনার মাধ্যমে এই মহান জাতীয় সংসদে সেটি উপস্থাপন করবার চেষ্টা করব। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ মাননীয় সংসদ সদস্য।
1: আপনাকেও ধন্যবাদ মাননীয় প্রতিমন্ত্রী। মাননীয় সদস্য হেলেন জেরিন খান, আপনি এই বিষয়ে একটি প্রশ্ন করতে পারেন।
2: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ, আপনার মাধ্যমে মাননীয় মন্ত্রীকেও ধন্যবাদ দিচ্ছি। আমি প্রশ্ন করতে চাই, কিছু দিনের মধ্যে কি জেলা ভিত্তিক সৌর জমি ও ছাদ মানচিত্র প্রকাশ করার কোনো পরিকল্পনা আছে কিনা? এছাড়া বাংলাদেশ নদীমাতৃক দেশ, বড় বড় নদীতে বিশাল জলরাশির উপর সোলার প্যানেল স্থাপনের কোনো পরিকল্পনা আছে কিনা? মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ।
1: আপনাকে অসংখ্য ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় প্রতিমন্ত্রী।
0: ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ মাননীয় সংসদ সদস্য। আমি যে কথাটি উল্লেখ করেছি যে পাবলিক প্রাইভেট পার্টনারশিপে আমরা যে বৃহৎ সৌর প্রকল্প তৈরি করতে চাচ্ছি, এখানে সরকার জমি দেবে, অর্থাৎ এই জমি একটি বড় মূল্য। এই জমি যদি উদ্যোক্তাদের সংগ্রহ করতে হয়, ক্রয় করতে হয়, এখানে তার বিনিয়োগ বৃদ্ধি পাবে, স্বাভাবিকভাবে সৌর বিদ্যুতের মূল্য বৃদ্ধি পাবে। সরকার, মাননীয় প্রধানমন্ত্রী দায়িত্ব নেবার পরেই সরকারের বিভিন্ন মন্ত্রণালয়কে, অধিদপ্তরকে নির্দেশনা দিয়েছিলেন যে তাদের কাছে যে সমস্ত জমি পতিত রয়েছে, যেটি ব্যবহার হচ্ছে না কিংবা আগামী 20-25 বছর পর্যন্ত ব্যবহার হওয়ার সুযোগ কম, এরকম জমির একটি তালিকা দিতে। সমস্ত মন্ত্রণালয় এরকম 60,000 একর জমির একটি প্রতিবেদন জমা দিয়েছিল। তার থেকে বাজ বিচার করে আমরা 30,000 একর একটি জমি আমরা চিহ্নিত করেছি। মূলত এই জমিগুলো বরাদ্দ করবে সাবেক বিডা, বর্তমান ইনভেস্ট বাংলাদেশ, তাদের মাধ্যমে। অর্থাৎ সরকার এই জমিটি দিবে এবং যারা বিনিয়োগকারী সেই জমিতে তাদের বিনিয়োগ নিয়ে আসবেন, প্রযুক্তি নিয়ে আসবেন এবং এর মাধ্যমে এটি করা হবে। আমরা এই জমিগুলো চিহ্নিত করবার ক্ষেত্রে আমরা দেখবার চেষ্টা করেছি যে কোথায় বিতরণ লাইন এবং কোথায় সঞ্চালন লাইনের সক্ষমতা রয়েছে, সেই বিবেচনা করে আমরা এই জমিগুলো মার্ক করেছি। আর রুফটপ সোলারের ক্ষেত্রে আলাদাভাবে কোনো মানচিত্র আমরা প্রকাশ করবার এখনও কোনো উদ্যোগ নেই, তবে আমরা সরকার যেটা উদ্যোগ গ্রহণ করছে সকল সরকারি ভবনের ছাদে বিদ্যুৎ কেন্দ্র আমরা স্থাপন করতে চাই, সৌর বিদ্যুৎ প্রকল্প, এবং এক্ষেত্রে বেসরকারি বিনিয়োগকারীরা যেন এগিয়ে আসতে পারেন সে ব্যাপারে আমরা নীতিমালা প্রণয়ন করেছি এবং যারা এ ব্যাপারে আগ্রহী তাদেরকে একটি তালিকাভুক্ত করবার প্রক্রিয়া চলমান রয়েছে। ধন্যবাদ মাননীয় স্পিকার।
1: আপনাকে ধন্যবাদ মাননীয় প্রতিমন্ত্রী। মাননীয় সদস্যবৃন্দ, সংসদের বৈঠক মাগরিবের নামাজের জন্য 30 মিনিটের বিরতি দেওয়া হলো। আপনাদের সহযোগিতার জন্য অসংখ্য ধন্যবাদ।
3: প্রিয় শ্রোতা, ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের আজকের কার্যক্রমে এখন মাগরিবের নামাজের বিরতি শুরু হয়েছে। বিরতির পর সংসদ কার্যক্রম পুনরায় শুরু হওয়া মাত্রই তা আবারও সরাসরি সম্প্রচার করা হবে। বাংলাদেশ বেতার ঢাকা, এখন হামদ ও নাত পেশ করা হচ্ছে।

জমিন ও আসমান, দিন দুনিয়ার মালিক তুমি, ওগো মেহেরবান। সৃজন করেছো তুমি জমিন ও আসমান, দিন দুনিয়া।

জমিন ও আসমান, দিন দুনিয়ার মালিক তুমি।

শ্রোতা বন্ধুরা, এতক্ষণ মহান আল্লাহ পাকের শানে হামদ এবং রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে নাত পেশ করা হলো। এই অনুষ্ঠান আপনারা শুনতে পাচ্ছেন জাতীয় সংসদ ভবনে স্থাপিত বাংলাদেশ বেতারের স্টুডিও থেকে। জাতীয় সংসদের আজকের কার্যক্রমে এখন মাগরিবের নামাজের বিরতি চলছে। বিরতির পর সংসদ কার্যক্রম পুনরায় শুরু হওয়া মাত্রই তা আবারও সরাসরি সম্প্রচার করা হবে। চলুন ততক্ষণ পর্যন্ত গান শোনা যাক। প্রথমে শোনাব স্বাধীনতার গান। শিল্পী ফারাবি ইসলাম, গানের কথা লিখেছেন মোহাম্মদ ফখরুল করিম, সুর দিয়েছেন আলমগীর হায়াত রুম্মান।

বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতা বন্ধুরা, ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের আজকের কার্যক্রম এখন মাগরিবের নামাজের বিরতির পর পুনরায় শুরু হচ্ছে। এখন তা সরাসরি সম্প্রচার করা হচ্ছে।

0: بسم اللہ الرحمن الرحیم. السلام علیکم ورحمۃ اللہ. یس پوائنٹ آف آرڈر. یا شفیق الاسلام کے مائک دین بولن.
1: السلام علیکم مانن اسپیکر. آپ کے دھنیہباد مانن اسپیکر. ہمرا جاتی پکھ تھیکے بڑ پرتیاشا یہ سنسد دیرگ 17 বছর پر کوٹار پریبرتے میدھار بھتیتے تیری ہوئیچھے بولے سبار جانا. আমরা খুবই শঙ্কার সাথে লক্ষ্য করছি তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর নিয়োগ বিধিতে বড় ধরনের একটা পরিবর্তন নিয়ে পরীক্ষায় লিখিত এবং ভাইবায় 50-50 করে মার্ক নিয়ে দলীয়করণ, স্বেচ্ছাচারিতা এবং একই সাথে মেধার পরিবর্তে একটা কোটার ভিত্তি পরিচালনা করার প্রক্রিয়ার দিকে আমাদের বর্তমান ব্যবস্থাপনা ধাবিত হচ্ছে. আমরা এ ব্যাপারে খুব পরিষ্কার আমার কাছে মনে হয় যে এই সংক্রান্ত যারা দায়িত্বে আছেন বিশেষ করে 11 থেকে 20 গ্রেডে তৃতীয় এবং চতুর্থ শ্রেণী জনবল নিয়োগের ক্ষেত্রে লিখিত এবং মৌখিক পরীক্ষা সমান সমান বিশেষ করে 50-50 করা হচ্ছে. এটার ব্যাপারে যে যুক্তি দেওয়া হচ্ছে প্রক্সি পরীক্ষা বা জালিয়াতি রোধের যুক্তি দেখিয়ে প্রশাসনিকভাবে উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটির সভায় অনুমোদন দেওয়া হয়েছে. তবে এ ব্যাপারে আমরা যেটা শঙ্কা করছি শেষ কথা হচ্ছে যে নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা চরমভাবে ব্যাহত হবে, প্রশাসনে দুর্নীতি, অনিয়ম ও দলীয় লোক বসানোর রাস্তা এক্ষেত্রে সুগম করবে. মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে এ ব্যাপারে শুধু এটুকু বলে শেষ করি যে আমাদের মার্কিং প্রক্রিয়া যেটা দেখানো হয়েছে এক্সিস্টিং যেটা ছিল গ্রেড 11 থেকে 12 সেখানে 10 থেকে 90% ছিল, প্রপোস্ট করা হয়েছে 50 থেকে 100, গ্রেড 13 থেকে 16 যেটা ছিল সেখানে 10 থেকে 90 ছিল, সেটা বর্তমান সময়ে করা হয়েছে 40 থেকে 16, গ্রেড 17 থেকে 20 যেটা ছিল সেখানে 10 থেকে 40 ছিল, সেটা এখন 25-25 করা হয়েছে. আমি শুধু আপনার মাধ্যমে এটুকু বলি যে আমাদের অবশ্যই কোটার ভিত্তিতে না হয়ে মেধার ভিত্তিতে আমাদের দেশটা পরিচালনার জন্য এই সংসদ যেন কার্যকর ব্যবস্থা গ্রহণ করে. মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ.
0: মাননীয় সদস্য, আমি অতীতেও বহুবার বলেছি পয়েন্ট অফ অর্ডার কোন কোন সময় করা যায়। পয়েন্ট অফ অর্ডার হলো সংসদে এখন চলমান যে বিষয় আছে তার উপরে যদি কোনো মন্তব্য থাকে, কোনো ভুল হচ্ছে, সংসদের শৃঙ্খলা ভঙ্গ হচ্ছে, এরকম কোনো বিষয় থাকলে পয়েন্ট অফ অর্ডারে দাঁড়াতে পারেন। এছাড়া সংসদ কার্যের চলমান বিষয় ছাড়া এই নিয়ে তো কোনো আলাপ আলোচনা, নিয়োগ বিধি নিয়ে কোনো আলোচনা তো হচ্ছে না এখন সংসদে, সুতরাং এটি পয়েন্ট অফ অর্ডার হলো না। ভবিষ্যতে বিধি অনুসারে পয়েন্ট অফ অর্ডার তুলবেন। এখন আমি জরুরি জনগুরুত্ব সম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণে বিধি 71 ফিরে যাচ্ছি। মাননীয় সদস্য সানসিলা জেব্রিন মহিলা আসন 15 তার জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয় মনোযোগ আকর্ষণে নোটিশটি পড়ার জন্য আহ্বান জানাচ্ছি।
2: ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি কার্যপ্রণালী বিধি 71 বিধি অনুসারে জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে মাননীয় খাদ্যমন্ত্রী বিশেষ দৃষ্টি আকর্ষণ করছি। আজ আমার উত্থাপিত বিষয়টি হল খাদ্যে ভেজাল, অনিরাপদ খাদ্য, শিশু খাদ্য ও খাদ্যপণে মাইক্রোপ্লাস্টিকের ঝুঁকি নিয়ন্ত্রণে নিয়মিত পরীক্ষা, ডিজিটাল তথ্য প্রকাশ এবং কার্যকর নজরদারি গ্রহণ প্রসঙ্গে। মাননীয় স্পিকার, আমরা বাজার থেকে খাবার কিনি কিন্তু নিরাপত্তা কিনতে পারি না। আমরা মোড়ক দেখি, দাম দেখি, মেয়াদ দেখি কিন্তু খাবারের ভিতরে লুকিয়ে থাকা বিষ দেখি না। আর এখানে আজকের সবচেয়ে বড় উদ্বেগ, আমাদের খাবারের প্লেটে এখন দুই ধরনের বিপদ, একটি চোখে দেখা ভেজাল, আরেকটি চোখে না দেখা মাইক্রোপ্লাস্টিক। 5 মিলিমিটারের চেয়ে ছোট প্লাস্টিক কণাকে মাইক্রোপ্লাস্টিক বলা হয়। বোতলজাত পানি থেকে শুরু করে প্লাস্টিকের পাত্রে সংরক্ষিত খাদ্য ও পানীয় বিভিন্ন ক্ষেত্রে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি নিয়ে বিশ্বজুড়ে গবেষণা হচ্ছে। রিসেন্টলি এক গবেষণায় বাংলাদেশের বিভিন্ন কোম্পানির টুথপেস্ট, সয়াবিন তেল ও মিল্ক অ্যান্ড মিল্ক প্রোডাক্টে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি পাওয়া গেছে। এমনকি আমরা যে কাপকে কাগজের কাপ অথবা প্লাস্টিকের কাপ মনে করে নিশ্চিন্তে গরম চা বা কফি পান করি, সেই কাপের ভেতরে প্লাস্টিকের আবরণ থেকে গরম চা বা কফির সংস্পর্শে সেখান থেকে ক্ষুদ্র প্লাস্টিক কণা পানীয়তে মিশে যাওয়ার আশঙ্কা নিয়ে গবেষণা রয়েছে। মাইক্রোপ্লাস্টিক মানবদেহে দীর্ঘমেয়াদে ঠিক কতটা ক্ষতি করে তা গবেষণা নিয়ে এখনও চলমান, কিন্তু প্রদাহ, কোষীয় ক্ষতি, হরমোনের স্বাভাবিক কার্যক্রমে সম্ভাব্য ব্যাঘাত এবং প্রজনন স্বাস্থ্যের উপর।
0: মাননীয় সদস্য, আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়ের উপরে মনোযোগ আকর্ষণ নোটিশ দিয়েছেন খাদ্যমন্ত্রীর দৃষ্টিগোচর করার জন্য। নোটিশটি সকল সদস্যের কাছে সার্কুলেট করা হয়েছে। মাননীয় মন্ত্রী, আপনার যেহেতু নোটিশটি অনেক বড়, এটি পঠিত বলে গণ্য হলো, মাননীয় মন্ত্রীকে আমি এ বিষয়ে উত্তর দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। সানসিরা জাবরিন, অনুগ্রহ করে বসুন। মাননীয় মন্ত্রী, খাদ্য মন্ত্রণালয়।
3: ধন্যবাদ মাননীয় স্পিকার। আপনার মাধ্যমে আমি ধন্যবাদ জানাচ্ছি মাননীয় সংসদ সদস্যকে, যিনি গুরুত্বপূর্ণ একটা বিষয় আজকে উত্থাপন করেছেন। মাননীয় স্পিকার, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ খাদ্যপণ্যের গুণগত মান যেন সঠিক থাকে এ পরীক্ষা কার্যক্রম পরিচালনা করে। প্রতি মাসে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ মাঠ পর্যায়ের 72টি কার্যালয় হতে 144টি খাদ্য নমুনা সংগ্রহ করে, এবং তন্মধ্যে বোতলজাত পানি, ভোজ্য তেল, দুধ ও দুগ্ধজাত পণ্য, দই, গুঁড়া মশলা, শিশু খাদ্য, বেকারি খাদ্যপণ্য সহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রীর নিয়মিত এবং ঝুঁকি ভিত্তিক পরীক্ষা সরকারি অনুমোদিত ল্যাবরেটরিতে করা হয়। চলতি বছরের ফেব্রুয়ারি হতে আগস্ট পর্যন্ত 1210টি খাদ্য নমুনা পরীক্ষা করা হয়েছে। তার মধ্যে 149টি বোতলজাত পানিতে ক্যাডমিয়াম, আর্সেনিক, আয়রন, লেড, 54টি ভোজ্য তেলে ট্রান্সফ্যাট, আয়োডিন ভ্যালু, স্যাফোনিফিকেশন ভ্যালু, 33টি দুধের নমুনা মিল্ক ফ্যাট, মিল্ক প্রোটিন, লেড, মেলামাইন, 3টি দইয়ের নমুনা মিল্ক ফ্যাট, মিল্ক প্রোটিন, সোডিয়াম সাইক্লামেট, 5টি শিশু খাদ্যের নমুনায় লেড, 79টি গুঁড়া মশলার নমুনায় লেড ক্রোমেট, সুদান ডাই, 157টি বেকারি পণ্যে হাইড্রোজ পটাশিয়াম ব্রোমেট পরীক্ষা করা হয়। সার্ভেলেন্স বা নজরদারি কার্যক্রমের অংশ হিসেবে খাদ্য নমুনা পরীক্ষার জন্য বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের 72টি কার্যালয়ের মিনি ল্যাব এবং 8টি মোবাইল ভ্যান ল্যাবরেটরি আছে। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নিজস্ব ভবন ও খাদ্য নমুনা পরীক্ষার ল্যাবরেটরি না থাকায় বর্তমানে এই প্রতিষ্ঠানটি 47টি সরকার অনুমোদিত সরকারি ও বেসরকারি ল্যাবের সাথে সমঝোতা স্মারকে সম্পাদিত চুক্তি অনুযায়ী খাদ্য নমুনা পরীক্ষার কার্যক্রম সম্পন্ন করে থাকে। বর্তমানে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের আওতায় জায়কার আর্থিক ও কারিগরি সহায়তায় ফুড সেফটি টেস্টিং ক্যাপাসিটি ডেভেলপমেন্ট শীর্ষক প্রকল্পের মাধ্যমে রাজধানী ঢাকায় একটি রেফারেন্স ল্যাবরেটরি এবং খুলনা ও চট্টগ্রামে একটি বিভাগীয় ল্যাবরেটরি স্থাপনের লক্ষ্যে ভূমির বরাদ্দ গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে। এই 3টি ল্যাব যখন কার্যক্রম সম্পন্ন হবে তখন আমাদের পক্ষে আরও দ্রুত এবং বেশি পরিমাণ খাদ্য নমুনা পরীক্ষা করার সুবিধা হবে। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নমুনা পরীক্ষণ কার্যক্রমের মূল লক্ষ্য হল খাদ্যপণ্যের ঝুঁকি দ্রুত শনাক্ত করা, অনিরাপদ খাদ্য বাজার থেকে অপসারণ করা, সংশ্লিষ্ট খাদ্য ব্যবসায়ীকে আইন মেনে চলতে উৎসাহিত করা এবং সর্বোপরি জনগণের স্বাস্থ্য ও নিরাপদ খাদ্যের অধিকার নিশ্চিত করা। কোনো খাদ্যপণ্যের পরীক্ষায় বিরূপ বা জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ ফলাফল পাওয়া গেলে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় নিয়ন্ত্রণমূলক আইনের ব্যবস্থা গ্রহণ করে। 2024-25 অর্থ বছরে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের উদ্যোগে যেসব খাদ্যপণ্যের নমুনা পরীক্ষা করা হয়েছে সেসব নমুনার তালিকা ও পরীক্ষার ফলাফল নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। এছাড়া কোনো খাদ্যপণ্য প্রত্যাহারের ক্ষেত্রে আদালতের নির্দেশনা থাকলে তা যথাযথভাবে অনুসরণ করা হয় এবং সংশ্লিষ্ট খাদ্যপণ্যের নাম, ব্র্যান্ড, ব্যাচ নাম্বার এবং পরীক্ষার ফলাফল উল্লেখপূর্বক প্রত্যাহার কার্যক্রম সম্পর্কে গণবিজ্ঞপ্তির মাধ্যমে জনগণকে অবহিত করা হয়। জনগণের জন্য গণবিজ্ঞপ্তিতে পণ্যের নাম, ব্র্যান্ড, ব্যাচ নাম্বার এবং পরীক্ষার ফলাফল উল্লেখে সতর্ক করা হয়। আমার মাননীয় সংসদ সদস্য, কিছু আর প্রশ্ন আছে, আর একটু সময় লাগবে ওই প্রশ্নগুলির উত্তর দিতে। মাননীয় স্পিকার, মোরকাবদ্ধ খাদ্য লেবেলিং প্রবিধানমালা 2017 অনুযায়ী মোরকজাত খাদ্যের লেবেল উৎপাদক, মোরকজাতকারী, পরিবেশক এবং বাজারজাতকারীর নাম ও পূর্ণ ঠিকানা উল্লেখ করতে হয়। একই সঙ্গে খাদ্যপণ্যের উপাদানসমূহ, খাদ্য প্রস্তুত বা তৈরিতে ব্যবহৃত উপকরণের ধরন ও নাম, ব্যাচ নাম্বার কোড বা লট নাম্বার এবং পণ্যের পরিমাণ, আয়তন, সংখ্যা ও মোট ওজন যথাযথভাবে উল্লেখ থাকা আবশ্যক। এছাড়া উৎপাদনের তারিখ, মোড়কজাতকরণের তারিখ এবং মেয়াদ উত্তীর্ণের তারিখ অথবা ব্যবহারের সর্বশেষ তারিখ এবং প্রযোজ্য ক্ষেত্রে উত্তম ভোগের তারিখ বা বেস্ট বিফোর ডেট স্পষ্টভাবে উল্লেখ করতে হয়। এর পাশাপাশি খাদ্যের পুষ্টির তথ্য, ব্যবহৃত খাদ্য সংযোজন, দ্রব্যের বিবরণ এবং বিশেষ সংরক্ষণ বা ব্যবহারের নির্দেশনা প্রয়োজন হলে সেগুলিও লেবেলে সুস্পষ্টভাবে প্রদর্শন করতে হয়। বাজারে কোনো খাদ্যপণ্য অনিরাপদ হিসাবে শনাক্ত করার ক্ষেত্রে তথ্যসমূহ ট্রান্সেবিলিটির ক্ষেত্রে সহায়তা করে। বাংলাদেশে মোড়কজাত বা প্রক্রিয়াজাত খাদ্যপণ্যের সরাসরি ক্রেতার জন্য সব তথ্য সম্মিলিত কিউআর কোড, মুদ্রণ করা পণ্যের গুণগত মান ও লাইসেন্সের সত্যতা যাচাইয়ের জন্য বিএসটিআই লোগোর পাশে কিউআর কোড যুক্ত করার নিয়ম চালু করা হয়েছে। মাননীয় স্পিকার, নিরাপদ খাদ্য আইন 2013 বাস্তবায়নে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ নিম্নমানের ঝুঁকিপূর্ণ বা বিষাক্ত পদার্থযুক্ত খাদ্যদ্রব্য প্রত্যাহার প্রবিধানমালা 2021 এবং নিরাপদ খাদ্য প্রবিধানমালা 2025 প্রণয়ন করেছে। অনিবন্ধিত ও অনিরাপদ শিশু খাদ্য নিয়ন্ত্রণে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ইতিমধ্যে নিয়মিত বাজার তদারকি, নমুনা সংগ্রহণ, পরীক্ষণ এবং বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। কোনো অনিবন্ধিত বা অনিরাপদ শিশু খাদ্য শনাক্ত হলে তা বাজার থেকে প্রত্যাহার সহ প্রচলিত আইন ও বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং ভবিষ্যতে এই কার্যক্রম অব্যাহত থাকবে। বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর হতে আগস্ট 2026 সাল পর্যন্ত শিশু খাদ্য নিরাপদ করতে যশোর, ময়মনসিংহ, মানিকগঞ্জ, ঠাকুরগাঁও, ফরিদপুর, মাদারীপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম, কিশোরগঞ্জ, নারায়ণগঞ্জ, শরীয়তপুর, রাঙ্গামাটি, সিলেট, নেত্রকোনা, রংপুর, বগুড়া এবং লক্ষ্মীপুর সহ 17 জেলায় মোবাইল কোর্ট এবং অভিযান চালানো হয়েছে। চলতি 2025-26 অর্থ বছরের ফেব্রুয়ারি 2026 থেকে অগস্ট 2026 পর্যন্ত 7,566 খাদ্য ব্যবস্থাপনা মনিটরিং পূর্বক বিভিন্ন পরামর্শ প্রদান করা হয়েছে। পাশাপাশি বর্তমান বাস্তবতায় অনলাইন মার্কেট প্লেস ও সামাজিক যোগাযোগ মাধ্যমে খাদ্যপণ্য বিক্রয়ের বিষয়টি বিবেচনায় নিয়ে ডিজিটাল প্ল্যাটফর্মে নজরদারি কার্যক্রম পরিচালনা করার উদ্যোগ নেওয়া হয়েছে। সরকারের লক্ষ্য হল শিশু খাদ্যের নিরাপত্তা নিশ্চিত করতে প্রচলিত বাজারের পাশাপাশি ডিজিটাল বাজারেও কার্যকর নজরদারি বজায় রাখা এবং অনিরাপদ পণ্য যাতে ভোক্তার হাতে পৌঁছাতে না পারে সে বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকা। মাননীয় স্পিকার, মাননীয় প্রধানমন্ত্রীর দিক নির্দেশনা জনগণের কাছে, জনগণের দোরগোড়ায় নিরাপদ ও পুষ্টিকর খাদ্য পৌঁছে দেওয়ার জন্য খাদ্য মন্ত্রণালয় ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ধন্যবাদ মাননীয় স্পিকার।
0: ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় সদস্য সানসিলা জেব্রিন, মন্ত্রীর উত্তরের প্রেক্ষিতে আপনি একটি প্রশ্ন করতে পারেন।
2: ধন্যবাদ মাননীয় স্পিকার, মাননীয় খাদ্যমন্ত্রীকেও ধন্যবাদ সুন্দরভাবে বুঝিয়ে বলার জন্য। ইতিমধ্যে খাদ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয়, বাণিজ্য শিল্প মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার বিভাগ সহ সংশ্লিষ্ট প্রতিটি মন্ত্রণালয় সংস্থা নিজ নিজ এখতিয়ার থেকে ভেজাল ও অনিরাপদ শিশু খাদ্য প্রতিরোধের জন্য দায়িত্বের সাথে কাজ করছে। এক্ষেত্রে বিচ্ছিন্নভাবে অভিযান পরিচালনার পরিবর্তে একই কার্যক্রমগুলোকে আরও সমন্বিত ও কার্যকর করার লক্ষ্যে সকল সংশ্লিষ্ট মন্ত্রণালয় সংস্থাকে একটি স্থায়ী আন্তঃমন্ত্রণালয় ফুড সেফটি কোঅর্ডিনেশন এবং মনিটরিং ব্যবস্থা গড়ে তোলার কোনো পরিকল্পনা সরকারের বর্তমানে রয়েছে কি? ধন্যবাদ মাননীয় স্পিকার।
0: মাননীয় মন্ত্রী।
3: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় সংসদ সদস্য যে প্রস্তাবটা দিয়েছেন আমরা কিন্তু সেভাবে অলরেডি কাজ করছি। যে খাদ্য নিরাপত্তা একটি আন্তঃসংস্থা ভিত্তিক বিষয় হয়, সংশ্লিষ্ট মন্ত্রণালয় বিভাগ সংস্থার সমন্বয়ে নিয়মিত মনিটরিং অভিযান পরিচালিত হচ্ছে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৎস্য অধিদপ্তর, প্রাণী সম্পদ অধিদপ্তর, বিএসটিআই ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সহ সংশ্লিষ্ট সংস্থার সমন্বয়ে প্রতি মাসে সম্মিলিত মনিটরিং ও অভিযান পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতে ঝুঁকি ভিত্তিক নজরদারি ও তথ্য বিনিময়ের মাধ্যমে এই ধরনের সমন্বিত কার্যক্রম আরও জোরদার করা হবে। সরকারের মূল লক্ষ্য শুধু অপরাধ সংগঠনের পর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ নয়, বরং সমন্বিত নজরদারি, নিয়মিত মনিটরিং, দ্রুত ঝুঁকি শনাক্তকরণ এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থার মাধ্যমে ভোক্তার জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করা। ভবিষ্যতে কারিগরি সক্ষমতা ও মানব সম্পদের দক্ষতা আরও বৃদ্ধি করার পাশাপাশি খাদ্য দূষণ ও মাইক্রোপ্লাস্টিক সহ উদীয়মান খাদ্য ঝুঁকি মোকাবেলায় সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থার সমন্বয়ে একটি সমন্বিত জাতীয় কর্মপরিকল্পনা গ্রহণের উদ্যোগ নেওয়া হবে। ধন্যবাদ মাননীয় স্পিকার।
0: ধন্যবাদ মাননীয় মন্ত্রী। আমি এখন মাননীয় সদস্য মারদিয়া মমতাজ মহিলা আসন 44-কে তার জরুরি জনগুরুত্ব সম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণের নোটিশটি পড়ার জন্য আহ্বান জানাচ্ছি।
4: সালামু আলাইকুম মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। কর্মক্ষেত্রে নারীর জন্য প্রয়োজনীয় ও পরিবার বন্ধ সুযোগ সুবিধা নিশ্চিতকরণ বিষয়ে মনোযোগ আকর্ষণের নোটিশ মাননীয় স্পিকার মহোদয়ের মাধ্যমে মাননীয় সংশ্লিষ্ট মন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি যে কর্মক্ষেত্রে নারীদের অংশগ্রহণ বৃদ্ধি পেলেও প্রয়োজনীয় নারীবান্ধব ও পরিবার বান্ধব সুযোগ সুবিধার ঘাটতি এখনও বিদ্যমান। বিশেষত কর্মজীবী মায়েদের জন্য ব্রেস্ট ফিডিং এবং ল্যাকটেশন, ডে কেয়ার সুবিধা, স্বামী বা পরিবারের নিকটবর্তী কর্মস্থলে পদায়ন এবং বদলিতে অগ্রাধিকার এবং নমনীয় ছুটির ব্যবস্থা নিশ্চিতকরণ প্রয়োজন। পাশাপাশি কর্মস্থলে পর্যাপ্ত স্যানিটারি আইটেম, ভেন্ডিং মেশিন স্থাপন, পেইড মিনস্ট্রুয়াল হেলথ লিভ প্রবর্তন, ক্যাজুয়াল লিভে অধিকতর নমনীয়তা এনে প্রয়োজন অনুযায়ী অতিরিক্ত ছুটি ও বেতন সুরক্ষার বিষয়টি বিবেচনা প্রয়োজন। এমতাবস্থায় সরকারি ও বেসরকারি কর্মক্ষেত্রে নারীবান্ধব এবং পরিবার বান্ধব পরিবেশ নিশ্চিত করতে বিদ্যমান নীতিমালা পর্যালোচনা, প্রয়োজনীয় সংস্কার এবং একটি সমন্বিত উইমেন ফ্রেন্ডলি ওয়ার্কপ্লেস পলিসি প্রণয়নে সরকারের জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান জানাচ্ছি।
0: ধন্যবাদ মাননীয় সদস্য। আমি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী আবু জাফর মোহাম্মদ জাহিদ হোসেনকে এ বিষয়ে সংক্ষিপ্ত বিবৃতি প্রদানের জন্য আহ্বান জানাচ্ছি।
5: ধন্যবাদ মাননীয় স্পিকার, এবং আপনার মাধ্যমে মাননীয় সংসদ সদস্যকেও ধন্যবাদ জানাচ্ছি। উইমেন ফ্রেন্ডলি ওয়ার্কপ্লেসের ব্যাপারে উনি যে প্রস্তাবনা করেছেন সে বিষয়ে আমি সংসদে সবার কাছে উপস্থাপন করতে চাই যে মহিলা এবং শিশু বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক আমাদের রাজস্ব বাজেটে মহিলা বিষয়ক অধিদপ্তরের অধীন 44টি ডে কেয়ার সেন্টার ইতিমধ্যে কাজ করছে। ডে কেয়ার সেন্টার রয়েছে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে, এছাড়াও আমাদের আরও 20টি ডে কেয়ার অর্থাৎ 64টি ডে কেয়ার সেন্টার এই মুহূর্তে ঢাকা শহর এবং ঢাকার বাইরে আমরা পরিচালনা করছি। এবং যে সমস্ত ডে কেয়ারের 2টো সেন্টারের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডক্টর জুবাইদা রহমানও সেখানে 2টি ভিজিট করেছেন এবং ওনার যে স্ট্যান্ডার্ড ওটা দেখে সন্তোষ প্রকাশ করেছেন। এছাড়া আমাদের আরও 60টি ডে কেয়ার সেন্টার সারা বাংলাদেশে আমরা স্থাপন করার জন্য আমাদের কার্যক্রম অব্যাহত রয়েছে।

0: তাদেরকে সেখানে প্রাক স্কুল শিক্ষা দেওয়া হয়। তাদের খাদ্য অর্থাৎ সকালবেলার নাস্তা, দুপুরের খাবার এবং বিকালের নাস্তা, সেই সাথে চিত্ত বিনোদন, বাচ্চাদের কিছু ইনডোর গেমস এবং পরিবেশ স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে তাদের কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করা হয়। এবং এই কার্যক্রমগুলো আমাদের বর্তমানে 53টি শিশু দিবাযত্ন কেন্দ্রে কর্মজীবী মায়েদের জন্য আবার আমরা ব্রেস্ট ফিডিং সেন্টারও আমাদের আছে এবং সেখানে ল্যাকটেশনের যেমন সুবিধা আছে, আবার ওনাদের আরও 11টি ব্রেস্ট ফিডিং কেন্দ্র আমরা স্থাপন করার জন্য ইতিমধ্যেই আমরা কার্যক্রম প্রায় কমপ্লিশনের শেষ পর্যায়ে চলে এসেছে, আর 12টিতে আমরা আগামী কিছু দিনের মধ্যে ইনশাল্লাহ করতে পারব, অর্থাৎ 64টিতেই ব্রেস্ট ফিডিংয়ের ব্যবস্থা সুনিশ্চিত করা হবে। সেই সাথে ওখানে যাতে কিছুটা টয়লেট্রিজ পাওয়া যায় সে সমস্ত বিষয়ে আমরা চিন্তা আমাদের ব্যবস্থা রাখা হয়েছে। অন্যদিকে স্বামী স্ত্রী উভয়ে যাতে কর্মক্ষেত্রে কাছাকাছি অথবা একই জায়গায় বা একই শহরে বা একই উপজেলায় কাজ করতে পারে, সরকারের বর্তমান যে প্রচলিত বিধান রয়েছে সে অনুযায়ী সংস্থাপন মন্ত্রণালয়ের নির্দেশ অর্থাৎ ক্যাবিনেট ডিভিশনের সিদ্ধান্তের আলোকে সকল মন্ত্রণালয় এটি যতদূর সম্ভব বাস্তবায়ন করার চেষ্টা করে। কোনো কোনো ক্ষেত্রে হয়তো কিছুটা ব্যত্যয় ঘটে, বাট স্বাভাবিকভাবে নিয়মে স্বামী স্ত্রীকে পাশাপাশি অথবা খুব কাছাকাছি তাদের যাদের চাকরিস্থল থাকে সেটার ব্যাপারে নিশ্চিত করা হচ্ছে। অন্যদিকে যে আমাদের স্যানিটারি আইটেম যেগুলোর কথা বলা হচ্ছে সেগুলোর জন্য আমরা ভেন্ডিং মেশিন, আমরা আমাদের 3টি কর্মজীবী মহিলা হোস্টেল আছে ঢাকা শহরে সেগুলোর মধ্যে করা হয়েছে। এর বাইরে আমাদের এখন সমস্ত জেলা শহরে 1টি করে মহিলাদের কর্মজীবী মায়েদের কর্মজীবী মহিলাদের হোস্টেল স্থাপন করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। অন্যদিকে প্রতিটি জেলা শহরে বিশেষ করে কসমোপলিটন সিটিগুলোর বাইরে প্রত্যেকটা জেলা শহরে ডে কেয়ার সেন্টার এবং কসমোপলিটন সিটির মধ্যেও চাহিদা মোতাবেক, যেমন ঢাকা শহর এমন একটি মেগা সিটি যেখানে এই মুহূর্তে আমাদের 26টি ডে কেয়ার সেন্টার ঢাকা শহরে আছে, কিন্তু 26টি ঢাকা শহরের জন্য অপ্রতুল, কাজেই সেই সংখ্যা আমরা সরকারি বিভিন্ন ভবনে আমরা তাদের সাথে যোগাযোগ করেছি এবং ইতিমধ্যেই আমরা বিভিন্ন হাসপাতাল, বিভিন্ন কর্পোরেশন তাদের অফিসে ওনারা আমাদেরকে জায়গা বরাদ্দ করছেন, সে অনুযায়ী আমরা ডে কেয়ার সেন্টারগুলো ঢাকা শহরে মিনিমাম আমাদের টার্গেট হচ্ছে উত্তর দক্ষিণ সিটি কর্পোরেশন, সাভার, টঙ্গী এবং গাজীপুর, নারায়ণগঞ্জ মিলে 150টি নতুন ডে কেয়ার সেন্টার এখানে স্থাপন করা, এবং এগুলো সাধারণত করা হয় কোনো বিল্ডিং ভাড়া নেওয়া হয় না, যে কর্পোরেশনের বিল্ডিং অথবা যে সংস্থার বিল্ডিং তারা এটা আমাদেরকে বিনা ভাড়ায় দেয়। আমরা ওখানে শুধুমাত্র আসবাবপত্র এবং ডে কেয়ারার এই সরবরাহ করে আমরা এটা বলা যায় যে ঠিক পাবলিক প্রাইভেট পার্টনারশিপ না হলেও আন্তঃসংস্থা পার্টনারশিপ এটা হচ্ছে। আর কিছু সংখ্যক আমাদের যে কমপ্লায়েন্সের যে ফ্যাক্টরি আছে বিশেষ করে গার্মেন্টস এবং অন্যান্য বড় বড় কর্পোরেশন বিজনেস এন্টারপ্রাইজ ওনাদের এখানে আমরা ডে কেয়ার সেন্টার স্থাপনের জন্য উৎসাহিত করছি, যে তারা যদি ডে কেয়ার সেন্টার স্থাপন করে তাদেরকে আমরা টেকনিক্যাল সাপোর্ট দেওয়া, এবং এই ডে কেয়ার সেন্টারের জন্য সরকার একটি নীতিমালা প্রণয়ন করেছে এবং সেই নীতিমালার আলোকে আমরা একটি বিধিমালাও তৈরি করছি যেটার মাধ্যমে মোটামুটি একটা নিয়ন্ত্রিত এবং মানসম্পন্ন ডে কেয়ার সেন্টার অথবা উইমেন ফ্রেন্ডলি ওয়ার্ক প্লেসের যে প্রস্তাবনা মাননীয় সংসদ সদস্য দিয়েছেন সেই অনুযায়ী সব কিছুর ব্যবস্থা করা যায় এবং মায়েরা যাতে নিশ্চিন্তে তাদের ওয়ার্কিং টাইমে নিশ্চিত থাকতে পারে এবং বাচ্চাদেরও যাতে টেক কেয়ার ভালো করা হয় সেই লক্ষ্যে মহিলা এবং শিশু বিষয়ক মন্ত্রণালয় কাজ করছে। আপনাকে ধন্যবাদ।
1: ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় সদস্য মারদিয়া একটি সম্পূরক প্রশ্ন করতে পারেন।
2: মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ। আমি আপনার মাধ্যমে মাননীয় মন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি তার সুন্দর প্রশ্নোত্তরের জন্য। আমি কিছু প্রশ্ন আমার আলোচনার অংশেই রয়ে গেছে, আমি সেগুলোকে আরেকবার একটু বলতে চাই। প্রথমত হচ্ছে যে এই যে আমরা নারীর পরিবেশের কথা বলছি কর্মক্ষেত্রের, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়।

0: বরং বাংলাদেশে যে 2,36,90,000 নারী কর্মরত আছে,
1: মাননীয় সদস্য
0: তাদের জন্য
1: একবার যেটি বলেছেন,
0: ওকে
1: আর ইয়ে করা,
0: আমি রিপিট করব না,
1: প্রশ্ন করতে পারেন কোনো প্রশ্ন যদি থাকে।
0: প্রথম প্রশ্নটি হচ্ছে যে আপনি যে উদ্যোগগুলো বলেছেন, মন্ত্রী যে উদ্যোগগুলো বলেছেন সেগুলো সরকারি ক্ষেত্রে আছে, কিন্তু বেসরকারি ক্ষেত্রে এগুলোর প্রতি স্থাপনের জন্য কোনো নির্দেশনা আছে কিনা। এক্ষেত্রে আমরা দেখি যে অন সাইট ডে কেয়ার থাকতে পারে, কিংবা কয়েকটি অফিস মিলে একসাথে একটি শেয়ার ডে কেয়ার ব্যবহার করতে পারে কিনা, এ ব্যাপারে কোনো নির্দেশনা আছে কিনা, এবং যে পরিমাণ মাতৃসদন কিংবা মাতৃসদন নয় যে পরিমাণ শিশু দিবাযত্ন কেন্দ্র আছে সেগুলোকে মাননীয় মন্ত্রী যথেষ্ট মনে করছেন কিনা, এবং এর পেছনে যে অ্যাসেসমেন্ট আছে যে প্রতি উপজেলায় কতজন কর্মরত নারী আছেন এবং তাদের কি পরিমাণ ডে কেয়ার সেন্টার দরকার, সেই অ্যাসেসমেন্টটি অথবা ডিমান্ড কি আমরা অ্যাসেস করেছি কিনা সরকারি মাধ্যমে। এবং এখানে একটি বিষয় একটু বলতে চাই, সরকারি হাসপাতালগুলোতে ডাক্তারদের জন্য আলাদা টয়লেট থাকে, রোগীদের জন্য থাকে, কিন্তু নার্স এবং চতুর্থ শ্রেণীর কর্মচারীদের জন্য মহিলাদের কোনো আলাদা টয়লেট থাকে না, এই বিধায় আমি জানতে পেরেছি। এবং এই সবগুলো ছাড়া আমাদের এই কাজগুলো শুধু অ্যাসপিরেশনের জায়গায় থেকে যায়, আমরা প্ল্যান পর্যায়ে যেতে পারি না। আরেকটি বিষয় একটু যদি জানতে চাই, সেটা হচ্ছে যে আমাদের যে ম্যাটারনিটি প্রোটেকশন, একজন মা যখন মাতৃত্বকালীন ছুটিতে যাচ্ছেন তিনি প্রজেক্ট মিস করছেন, ট্রেনিং মিস করছেন, এবং এগুলোর মাধ্যমে তিনি যে পিছিয়ে যাচ্ছেন, তিনি ফিরে আসার পরে এগুলোর প্রোটেকশনের কোনো ব্যবস্থা করা হয় কিনা, এ ব্যাপারে আমি মাননীয় মন্ত্রীর কাছে জানতে চাই।
1: মাননীয় মন্ত্রী।
2: মাননীয় স্পিকার, আবারও ধন্যবাদ আমার আপনাকে এবং মাননীয় সংসদ সদস্যকে। উনি অনেকগুলো প্রশ্ন করেছেন এবং প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমি প্রথমে বলতে চাই, আমি কিন্তু
1: একটু সংক্ষেপে, মাননীয় মন্ত্রী একটু সংক্ষেপে,
2: মাননীয় স্পিকার আমি সব সংক্ষেপেই বলে দিব, ওনার চেয়ে সংক্ষেপে করবো ইনশাল্লাহ। আমি কোন প্রথমেই বলেছি যে ডে কেয়ার সেন্টারে আমি কেন, আমরা এখানে যারা আছি কেউই হ্যাপি না, কারণ যে সংখ্যা এই সংখ্যা আমাদের প্রয়োজনের তুলনায় অনেক কম, এটা আমার প্রথম বক্তব্যে আমি বলেছি। উই আর ট্রাইং, কারণ কত যে একটা লম্বা সময় ছিল, ওই সময়ে সত্যিকার অর্থে যে পরিমাণ প্রয়োজনীয়তা ছিল তাকে অ্যাড্রেস করা হয় নাই। আর অ্যাসেসমেন্টের ব্যাপারে ইয়েস ডেফিনেটলি, আমরা আমাদের প্রত্যেকটা জেলায় যে আমাদের মহিলা বিষয়ক কর্মকর্তা আছেন তাদের মাধ্যমে আমরা অ্যাসেস করছি। যেমন আমি বলেছি সাভার উপজেলা, আমি কিন্তু বলি নাই নবাবগঞ্জ উপজেলা, কারণ নবাবগঞ্জ উপজেলায় ডে কেয়ার সেন্টার দরকার নাই, দরকার আছে সাভারে টঙ্গিতে। কাজেই যেখানে প্রয়োজন সেটা আমরা খুঁজে বের করছি যে কতটুকু আমরা পারব। প্রাইভেট সেক্টরকে আমরা উৎসাহ দিচ্ছি, বাট আমরা এটা যে করার, এটা কমপ্লায়েন্সের একটা পার্ট, যে ওইখানে যে কর্মজীবী মায়েরা থাকবে বা মহিলারা থাকবে তাদের ছেলে মেয়েদের, যেমন আমাদের সচিবালয়ে কর্মজীবী মায়েরা আছে সেখানে কিন্তু ডে কেয়ার সেন্টার আছে। আর মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে ক্যাবিনেট মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছে যে হ্যান্ডসফোর্ড যে সমস্ত বিল্ডিং, এটা প্রাইভেট অথবা গভর্নমেন্ট যে করেই হোক না কেন, সবার সেখানে মায়েদের অথবা ওয়ার্কিং যে উইমেন থাকবে, মেল থাকবে, তাদের যেমন সুবিধা থাকবে, অন দি আদার হ্যান্ড ওখানে যারা আসবে বিশেষ করে প্রতিবন্ধী সহ তাদের যাতে পর্যাপ্ত টয়লেটের ফেসিলিটিস, ইভেন যারা মার্কেট করবে, বিল্ডিং করবে, কমন প্লেস করবে, অর্থাৎ ব্যবসা এবং প্রাইভেট সেক্টর সহ সবাই যাতে এটা করে, সেজন্য অলরেডি মাননীয় প্রধানমন্ত্রী দিক নির্দেশনা দিয়েছেন। আমাদের যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আছে, বিশেষ করে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ বলেন, গ্রায়ণ কর্তৃপক্ষ বলেন, অর্থাৎ এবং যে সমস্ত সিটি কর্পোরেশন এবং পৌরসভা এই সমস্ত বিল্ডিংয়ের অনুমোদন দিয়ে থাকে, তাদেরকে সেই জন্য ওনার নির্দেশনা দেওয়া হয়েছে। কাজে এইটার জন্য আমাদের একটু অপেক্ষা করতে হবে, আর যে সমস্ত বিল্ডিং হয়েছে সেটা যতটুকু সম্ভব সংস্কার করে সেই ব্যবস্থা করা। আর আপনি যে ম্যাটারনিটির জন্য থাকার কারণে যে সমস্ত বোনেরা বা মায়েরা বিভিন্ন ট্রেনিং ফেসিলিটিস মিস করেন, সেটা অ্যাকচুয়ালি একটা মাল্টিমিনি সেক্টরাল অথবা আন্তঃমন্ত্রণালয়ের ইস্যু। তবে আমি আমাদের মানে মহিলা এবং শিশু বিষয়ক মন্ত্রণালয়ে আমরা বলতে পারি ইয়েস, ট্রেনিং তো একটা চলমান প্রক্রিয়া, একটা মিস করতেছে পরেরটাতে তাকে প্রায়োরিটি দেওয়া হচ্ছে, এবং এটা যদি সকল মন্ত্রণালয় সেই দায়িত্ব নেয় এবং আমরা সকল মন্ত্রণালয়কে উৎসাহিত করব যাতে ট্রেনিংটা পরবর্তী ট্রেনিং স্লটে সেই মাকে বা সেই কর্মজীবী মাকে সেই ট্রেনিংটা দেওয়া হয়। আমার মনে হয় আপনার প্রশ্নগুলোর আর একটা মাত্র উত্তর আমি বাকি ছিল, সেটা হচ্ছে পেইড মিনিস্ট্রাল হেলথ লিভ আর হচ্ছে ক্যাজুয়াল লিভ। ইয়েস, এটা বলার অপেক্ষা রাখে না, এটা আমরা প্র্যাকটিস করি এবং এটা আমরা সবাই মোটামুটি অত্যন্ত সফটভাবেই এটা দেখা হয়। ধন্যবাদ।
1: ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় সদস্যবৃন্দ, দিনের কার্যসূচি অনুযায়ী এখন সংসদের কার্যপ্রণালী বিধির বৈধতার প্রশ্ন নয়, এমন বিষয়ে বিধি 302 অনুযায়ী আমি মাননীয় সদস্য মোহাম্মদ মনিরুল চৌধুরী কুমিল্লা 6-কে তার সংক্রান্ত এ সংক্রান্ত নোটিশটি উত্থাপনের জন্য আহ্বান জানাচ্ছি।
3: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। উত্থাপনীয় বিষয় মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল আতাউল গনি ওসমানীর জন্ম মৃত্যুবার্ষিকী রাষ্ট্রীয়ভাবে উদযাপন, জাতীয় পার্টি তার জীবনী, সংগ্রাম, সততা ও দেশপ্রেম অন্তর্ভুক্ত প্রসঙ্গে গভীর দুঃখ পরিচয় জানাতে চাই যে দেশ তো বটেই, আন্তর্জাতিকভাবে স্বীকৃত আমাদের মুক্তিযুদ্ধ সেনানায়ক মরহুম এমএজি ওসমানীর 108তম জন্মবার্ষিকীতে বঙ্গবীর ওসমানী স্মৃতি পরিষদে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে আমি চরম হতাশ হয়েছি, লজ্জাবোধ করেছি, ব্যস্ততার মাঝে অনুষ্ঠানে হাজির হয়ে আয়োজনের দৈন্যদশা দেখে। প্রবীণ কিছু লোক যাদের বয়স 70-80 এর ঊর্ধ্বে তারাই বক্তা শ্রোতা। শুনেছি জাতীয় সংসদের সাবেক স্পিকার হুমায়ুন রশিদ চৌধুরী বিনামূল্যে বঙ্গবীরের জন্ম এবং মৃত্যুবার্ষিকী আয়োজনের স্থল এবং স্থান বরাদ্দের সুযোগ সৃষ্টি করে গেছেন, তা নাহলে হয়তো তার অনুষ্ঠানের স্থানই পাওয়া যেত না। ওসমানী স্মৃতি পরিষদ সাধ্যমতো চেষ্টা করেছে অনুষ্ঠান সমৃদ্ধ করতে, কিন্তু তারা ব্যর্থ হয়েছেন, সফল হতে পারেননি। আমার মতে এর কারণ, জেনারেল ওসমানীর জন্মদিনটি পালন সরকারিভাবে স্বীকৃত নয়। এর আগে আমি লক্ষ্য করিনি যে জেনারেল ওসমানীর মৃত্যুবার্ষিকীতে সরকারিভাবে কোনো অনুষ্ঠান পালিত হয় না। তার অন্যতম কারণ হল স্কুল কলেজের পাঠ্যপুস্তক থেকে জেনারেল ওসমানী সম্পর্কে একটি লাইনও আছে বলে মনে হয় না। জেনারেল ওসমানী আজ অবহেলার শিকার বলে আমি মনে করি, এ কারণে লজ্জিত। সম্প্রতি জাতীয় সংসদের মূল প্রবেশদ্বারে এমএজি ওসমানী গেটস নামকরণ করে তার প্রতি এই জাতীয় ঋণ পরিশোধের চেষ্টা করেছে, সেই জন্য মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তার সরকার ইতিহাসে অন্যতম উচ্চতা স্থান করে নিয়েছে বলে আমি বিশ্বাস করি। বাঙালি জাতীয় উষা লগ্নে জেনারেল আতাউল গনি ওসমানীর ভূমিকা অত্যাধিক গৌরবোজ্জ্বল। মুক্তিযুদ্ধের তার অংশ আরেক ইতিহাস, অবসর জন্য দূরে ঠেলে সেই বয়সে তিনি এই মুক্তিযুদ্ধ সেনানায়কের দায়িত্ব গ্রহণ করে ইতিহাসের নজির এবং বিরল ঘটনা। স্বাধীনতার পর সরকার মন্ত্রী থাকা সত্ত্বেও একদলীয় শাসন ব্যবস্থা থেকে পদত্যাগ করেছিলেন, সেটিও জাতির জন্য আরেক নজির। সরকারের কাছে আবেদন জানাই, যেমনি করে সংসদের মূল প্রবেশদ্বার ওসমানী গেট নাম করে, তেমনি করে জাতীয় তার জীবন, সংগ্রাম, ইতিহাস, গৌরবগাথা, কীর্তি, সততা ও দেশপ্রেম অন্তর্ভুক্তির ব্যবস্থা করার আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার, আপনার কাছে জেনারেল ওসমানী সম্পর্কে গল্প বলা কিছু বলা আর মার কাছে মাসির গল্প বলার সমান, তবু বলতে চাই জেনারেল ওসমানী কে। জেনারেল ওসমানী 1918 সালে 1 সেপ্টেম্বর সিলেটে জন্মগ্রহণ করেছিলেন। সিলেটের পড়াশোনা আলিগড় বিশ্ববিদ্যালয়তে উচ্চশিক্ষা নিয়েছিলেন। বিশ্ববিদ্যালয় জীবনে রাজনীতি করেছিলেন এবং ছাত্র নেতা হয়েছিলেন। ওই সময় সরকারি অফিসার হিসেবে আইএস পরীক্ষা উত্তীর্ণ হয়ে সৈনিকের জন্য জয়েন করেননি, ব্রিটিশ সরকারের জেন্টলম্যান ক্যাডেট করে জয়েন এবং 1939-40 সালে সর্বকনিষ্ঠ মেজর হন। দ্বিতীয় বর্ষে বিরোচিত ভূমিকায় সারা বিশ্বে বাঙালি অফিসারের নাম তার কারণে অনেক সুনাম, বিশ্বযুদ্ধ জয় করেছেন। 1965 পাকবাড়ের যুদ্ধে অংশ নিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার নেতৃত্বে অংশ নিয়ে 7 দল উপাধি অর্জন করেন। পাকিস্তান আর্মির বৈষম্যের শিকার হয়ে 20 বছর একই কর্নেল পদে দায়িত্ব পালন করেন। টিক্কা খান, আইয়ুব খান সর্বপদে থাকলেও তারা জেনারেল পর্যন্ত হয়েছেন, তিনি হন নাই, কারণ তিনি বাঙালি। 70-এর নির্বাচনে শুধুমাত্র তার ইমেজ কাজে লাগিয়ে বিজয়ের জন্য আওয়ামী লীগ তাকে রাজি করিয়ে নির্বাচন প্রার্থী করে জয়লাভ করে। তিনি রিটায়ার করার ক্যান্টনমেন্ট নিয়ন্ত্রণকে যুদ্ধের জন্য ইস্ট বেঙ্গল রেজিমেন্ট এর প্রথম বিদ্রোহ রেজিমেন্ট।
1: ধন্যবাদ মাননীয় সদস্য।
3: থ্যাংক ইউ।
1: মাননীয় সদস্য, আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়ে জাতির এক বীর সন্তানের কাহিনী যাতে জনগণ জানতে পারে সেজন্য একটি নোটিশ উত্থাপন করেছেন। নোটিশটি সংসদে উত্থাপিত হল এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে এ বিষয়ে সরাসরি মাননীয় সদস্যকে একটি জবাব দেওয়ার জন্যে এবং জাতীয় সংসদ সচিবালয়কে অবহিত করার জন্যে অনুরোধ করা হল। ধন্যবাদ।

0: মাননীয় সদস্য, আমি আগেই শফিক ইসলামের সময় বলছি, এই চলমান কোনো বিষয় উপরে হলে বলেন, এখন সংসদে বিবেচিত হচ্ছে এমন কোনো বিষয় শৃঙ্খলা ভঙ্গ হয়েছে এরকম কিছু হলে আপনি বলেন। নজিবুর রহমান সাহেবকে মাইক দেন, বলুন।
1: ধন্যবাদ মাননীয় স্পিকার। আজকে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে বাংলাদেশের সর্বোচ্চ বিচারালয়ে, এই বিষয়ে একটু দৃষ্টি আকর্ষণের জন্য আমি দাঁড়িয়েছি।
0: এটা তো পয়েন্ট অফ অর্ডার হলো না, এই যে মনিরক চৌধুরী সাহেব যে নোটিশ দিয়েছেন 302, আপনি 302 তে অন্য যে কোনো বিষয়ে নোটিশ দিতে পারেন,
1: বিষয়টি যেহেতু সমসাময়িক, এটা তো নোটিশ
0: না, সমসাময়িক হবে না, এই মুহূর্তে চলমান কোনো কিছু থাকলে
1: কোনো বিষয়
0: না। ধন্যবাদ, নোটিশ দিবেন পরে। মাননীয় সদস্যবৃন্দ, এখন মন্ত্রণালয় সম্পর্কিত

0: এখন সংসদীয় স্থায়ী কমিটি গঠন সম্পর্কে মাননীয় চিফ হুইপ আপনার কোনো প্রস্তাব থাকলে উত্থাপন করতে পারেন।
1: জি মাননীয় স্পিকার, আমার কয়েকটি কমিটি গঠন আছে আর দুটি আছে পুনর্গঠন। তো আপনি কি সিরিয়াল ধরে বলবেন নাকি না আমি আমার মতো করে বলব?
0: আপনি আপনার সিরিয়াল বলেন।
1: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি এখন সমাজ কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করছি। মাননীয় সংসদ নেতার অনুমতিক্রমে তার পক্ষে আমি নুরুল ইসলাম মনি 110/2 বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ প্রস্তাব করছি যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের 76 অনুচ্ছেদ অনুযায়ী জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধির 246, 247 ও 248 বিধি অনুসারে উক্ত বিধিসমূহে বর্ণিত কমিটির নিয়োগ, কমিটির গঠন, কমিটির কাজ ও কমিটির দায়িত্ব পালনের জন্য নিম্নলিখিত মাননীয় সংসদ সদস্যগণের সমন্বয় ত্রয়োদশ জাতীয় সংসদের সমাজ কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন করা হোক। জনাব মোহাম্মদ শাহজাহান, 271 নোয়াখালী 4 সভাপতি, ভারপ্রাপ্ত মন্ত্রী সমাজ কল্যাণ মন্ত্রণালয় যদি সংসদ সদস্য ফারজানা শারমিন, 58 নাটোর 1 সদস্য, জনাব সরওয়ার জামাল নিজাম, 290 চট্টগ্রাম 13 সদস্য, জনাব মোহাম্মদ সালমান ওমর, 146 ময়মনসিং 1 সদস্য, আরিফা সুলতানা, 330 মহিলা আসন 30 সদস্য, নিপুণ রায়চৌধুরী 311 মহিলা আসন 11 সদস্য, জনাব মোহাম্মদ মজিবুর রহমান 52 রাজশাহী 1 সদস্য, জনাব মোহাম্মদ মাজিদুর রহমান 29 গাইবান্ধা 1 সদস্য, জনাব মোহাম্মদ মুস্তাফিজুর রহমান 28 কুড়িগ্রাম 4 সদস্য। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ।
0: মাননীয় সদস্যবৃন্দ, সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় সংসদ নেতার অনুমতিক্রমে তার পক্ষে মাননীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনির প্রস্তাব মতো এবং তার প্রস্তাবিত সদস্যদের সমন্বয়ে সমাজ কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে গৃহীত হলো এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠিত হল। মাননীয় চিফ হুইপ।
1: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি এখন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করছি। মাননীয় সংসদ নেতার অনুমতিক্রমে তার পক্ষে আমি নুরুল ইসলাম মনি 110/2 বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ প্রস্তাব করছি যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের 76 অনুচ্ছেদ অনুযায়ী জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধি 246, 247 ও 248 বিধি অনুযায়ী উক্ত বিধিসমূহে বর্ণিত কমিটির নিয়োগ, কমিটির গঠন, কমিটির কাজ ও কমিটির দায়িত্ব পালনের জন্য নিম্নলিখিত মাননীয় সংসদ সদস্যগণের সমন্বয় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন করা হোক। জনাব এ কে এম ফজলুল মিলন, 198 গাজীপুর 5 সভাপতি, ভারপ্রাপ্ত মন্ত্রী প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় যদি সংসদ সদস্য, জনাব মোহাম্মদ নুরুল হক, 113 পটুয়াখালী 3 সদস্য, জনাব মোহাম্মদ গোলাম মোহাম্মদ সিরাজ, 44 বগুড়া 5 সদস্য, জনাব মোহাম্মদ আব্দুল মালিক, 231 সিলেট 3 সদস্য, জনাব মোহাম্মদ জসিমউদ্দিন, 253 কুমিল্লা 5 সদস্য, জনাব রফিকুল ইসলাম হিলালি, 159 নেত্রকোনা 3 সদস্য, জনাব নাসিরুদ্দিন আহমেদ, 235 মৌলভীবাজার 1 সদস্য, জনাব মোহাম্মদ আনোয়ার ইসলাম, 25 কুড়িগ্রাম 1 সদস্য, জনাব আবুল কাউসার মোহাম্মদ নজরুল ইসলাম, 31 গাইবান্ধা 3 সদস্য। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ।
0: সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় সংসদ নেতার অনুমতিক্রমে তার পক্ষে মাননীয় চিফ হুইপ জনাব নুরুল ইসলাম মনির প্রস্তাব মতো এবং তার প্রস্তাবিত সদস্যদের সমন্বয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব প্রস্তাবটি সংসদের সর্বসম্মতিক্রমে গৃহীত হল এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠিত হল। মাননীয় চিফ হুইপ।
1: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি এখন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করছি। মাননীয় সংসদ নেতার অনুমতিক্রমে তার পক্ষে আমি নুরুল ইসলাম মনি 110/2 বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ প্রস্তাব করছি যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের 76 অনুচ্ছেদ অনুযায়ী জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধির 246, 247 ও 248 বিধি অনুসারে উক্ত বিধিসমূহে বর্ণিত কমিটির নিয়োগ, কমিটির গঠন, কমিটির কাজ ও কমিটির দায়িত্ব পালনের জন্য নিম্নলিখিত মাননীয় সংসদ সদস্যগণের সমন্বয় ত্রয়োদশ জাতীয় সংসদের রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন করা হোক। জনাব মোহাম্মদ আলী আসগর, 103 খুলনা 5 সভাপতি, ভারপ্রাপ্ত মন্ত্রী রেলপথ মন্ত্রণালয় যদি সংসদ সদস্য, জনাব হাবিবুর রশিদ, 182 ঢাকা 9 সদস্য, জনাব আব্দুল মুহিত, তালুকদার 38, বগুড়া 3 সদস্য, ইশরাত সুলতান আইলেন ভুট্ট 126, জালুকাঠি 2 সদস্য, জনাব মোহাম্মদ আবু সাইদ চাঁদ 57, রাজশাহী 6 সদস্য, জনাব মোহাম্মদ রবিউল আউয়াল 135, টাঙ্গাইল 6 সদস্য, জনাব মোহাম্মদ মিজানুর রহমান 44, চাঁপাইনবাবগঞ্জ 2 সদস্য, জনাব মোহাম্মদ আজিজুর রহমান 85, যশোর 1 সদস্য, জনাব মোহাম্মদ গোলাম রব্বানী 23, রংপুর 5 সদস্য। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ।
0: সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় সংসদ নেতা অনুমতিক্রমে এবং তার পক্ষে মাননীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনির প্রস্তাব মত এবং তার প্রস্তাবিত সদস্যদের সমন্বয়ে রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব প্রস্তাবটি সংসদের সর্বসম্মতিক্রমে গৃহীত হল এবং রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠিত হল। চিফ হুইপ।
1: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি এখন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করছি। মাননীয় সংসদ নেতার অনুমতিক্রমে তার পক্ষে আমি নুরুল ইসলাম মনি 110, বরগুনা 2, বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ প্রস্তাব করছি যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের 76 অনুচ্ছেদ অনুযায়ী জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধি 246, 247 ও 248 বিধি অনুসারে উক্ত বিধিসমূহে বর্ণিত কমিটির নিয়োগ, কমিটির গঠন, কমিটির কাজ ও কমিটির দায়িত্ব পালনের জন্য নিম্নলিখিত মাননীয় সংসদ সদস্যগণের সমন্বয়ে ত্রয়োদশ জাতীয় সংসদের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন করা হোক। জনাব এম রুহুল কুদ্দুস তালুকদার 2, 59, নাটোর 2 সভাপতি, ভারপ্রাপ্ত মন্ত্রী বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় যদি সংসদ সদস্য, জনাব এজেড এম রেজওয়ানুল হক 10, দিনাজপুর 5 সদস্য, জনাব মোহাম্মদ আনোয়ারুল ইসলাম 60, নাটোর 3 সদস্য, জনাব মোহাম্মদ ফাহিম চৌধুরী 144, শেরপুর 2 সদস্য, তারপরে জনাব মোহাম্মদ কে এম বাবর 216, গোপালগঞ্জ 2 সদস্য, সানসিলা জেবরিন 315, মহিলা আসন 15 সদস্য, জনাব সালাউদ্দিন 197, গাজীপুর 4 সদস্য, মার্দিয়া মমতাজ 344, মহিলা আসন 44 সদস্য, জনাব মোহাম্মদ আব্দুল গফুর 76, কুষ্টিয়া 2 সদস্য। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ।
0: সংসদের সামনে প্রশ্ন হল, মাননীয় সংসদ নেতার অনুমতিক্রমে তার পক্ষে মাননীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনির প্রস্তাব মত এবং তার প্রস্তাবিত সদস্যদের সমন্বয়ে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব প্রস্তাবটি সংসদের সর্বসম্মতিক্রমে গৃহীত হল এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠিত হল। চিফ হুইপ।
1: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি এখন স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করছি। মাননীয় সংসদ নেতার অনুমতিক্রমে তার পক্ষে আমি নুরুল ইসলাম মনি 110, বরগুনা 2, বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ প্রস্তাব করছি যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের 76 অনুচ্ছেদ অনুযায়ী জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধি 246, 247 ও 248 বিধি অনুসারে উক্ত বিধিসমূহে বর্ণিত কমিটির নিয়োগ, কমিটির গঠন, কমিটির কাজ ও কমিটির দায়িত্ব পালনের জন্য নিম্নলিখিত মাননীয় সংসদ সদস্যগণের সমন্বয়ে ত্রয়োদশ জাতীয় সংসদের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন করা হোক। জনাব এস এম রফিকুল ইসলাম 196, গাজীপুর 3 সভাপতি, ভারপ্রাপ্ত মন্ত্রী স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় যদি সংসদ সদস্য, জনাব এম এ মুহিত 67, সিরাজগঞ্জ 6 সদস্য, জনাব মোহাম্মদ আব্দুল সালাম 4, ঠাকুরগড় 2 সদস্য, জনাব আবু মনসুর শাখাওয়াত হাসান 240, হবিগঞ্জ 2 সদস্য, জনাব ইকরামুল বাড়ি টিপু 49, নওগাঁ 4 সদস্য, জনাব মোহাম্মদ আনোয়ারুল হক 158, নেত্রকোনা 2 সদস্য, শামিমারা বেগম স্বপ্না 321, মহিলা আসন 21 সদস্য, জনাব মোহাম্মদ আব্দুল বাড়ি সর্দার 55, রাজশাহী 4 সদস্য, মাহমুদা আলম মিতু 346, মহিলা আসন 46 সদস্য। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ।
0: সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় সংসদ নেতা অনুমতিক্রমে তার পক্ষে মাননীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনির প্রস্তাব মত এবং তার প্রস্তাবিত সদস্যদের সমন্বয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব প্রস্তাবটি সংসদে গৃহীত হল এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠিত হল। মাননীয় চিফ হুইপ।
1: মাননীয় স্পিকার, আমি এখন দুইটি কমিটি পুনর্গঠনের জন্য প্রস্তাব করছি। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি এখন পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি পুনর্গঠনের প্রস্তাব উত্থাপন করছি। মাননীয় সংসদের অনুমতি ক্রমে তার পক্ষে আমি নুরুল ইসলামী 110/2 বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হয়ে প্রস্তাব করছি যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের 76 অনুচ্ছেদ অনুযায়ী জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধি 246, 247 ও 248 বিধি অনুসারে উক্ত বিধি সময়ে বর্ণিত কমিটির নিয়োগ, কমিটির গঠন, কমিটির কাজ ও কমিটির দায়িত্ব পালনের জন্য নিম্নলিখিত মাননীয় সংসদ সদস্যগণের সমন্বয়ে ত্রয়োদশ জাতীয় সংসদের পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন করা হোক। জনাব মোহাম্মদ শফিকুল হক মিলন, 54 রাজশাহী 3 সভাপতি, ভারপ্রাপ্ত মন্ত্রী, পানি সম্পদ মন্ত্রণালয় সদস্য। জনাব মোহাম্মদ ফরহাদ হোসেন আজাদ, জনাব ফরহাদ হোসেন আজাদ 2 পঞ্চগড় 2 সদস্য। জনাব এ ই সুলতান মাহমুদ বাবু, 139 জামালপুর 3-2 সদস্য। জনাব আলমগীর মাহমুদ মোহাম্মদ মাহফুজুল্লাহ ফরিদ, 295 কক্সবাজার 2 সদস্য। জনাব মাজহারুল ইসলাম, 162 কিশোরগঞ্জ 1 সদস্য। জনাব মোহাম্মদ ফজলুল কবির তালুকদার, 141 জামালপুর 4 সদস্য। জনাব মোহাম্মদ ইজ্জাতুল্লাহ, 105 সাতক্ষীরা 1 সদস্য। জনাব মোহাম্মদ অলিউল্লাহ, 109 বরগুনা 1 সদস্য। জনাব মোহাম্মদ মশিউর রহমান খান, 95 বাগেরহাটে 1 সদস্য। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ।
0: সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় সংসদ নেতার অনুমতিক্রমে তার পক্ষে মাননীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনির প্রস্তাব মতো এবং তার প্রস্তাবিত সদস্যদের সমন্বয়ে পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি পুনর্গঠন করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব প্রস্তাবটি সংসদে গৃহীত হল, পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি পুনর্গঠিত হল। মাননীয় চিফ হুইপ
1: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি এখন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করছি। মাননীয় স্পিকার, এই দুটা পুনর্গঠনে দুজন সদস্য পরিবর্তন হয়েছে মাত্র, এবং এটা মানে ডাবল হয়েছে, সেই কারণে পরিবর্তন করছি। জেনারেল আবুল কালাম আজাদ সিদ্দিকী, 136 টাঙ্গাইল 7 সভাপতি, ভারপ্রাপ্ত মন্ত্রী, বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সদস্য। জেনারেল আলতাফ হোসেন চৌধুরী, 111 পটুয়াখালী 1 সদস্য। জেনারেল লুৎফুল্লাহ মাজেদ, 153 ময়মনসিংহ 8 সদস্য। সৈয়দ জাহাঙ্গীর আলম, 8 দিনাজপুর 3 সদস্য। আল্লাহ জসিমউদ্দিন আহমেদ, 291 চট্টগ্রাম 14 সদস্য। জেনারেল মোসাম্মদ সুরাইয়া জেরিন, 325 মহিলা আসন 25 সদস্য। শওকতার আক্তার, 333 মহিলা আসন 33 সদস্য। জনাব মোহাম্মদ কামরুল হাসান, 151 ময়মনসিংহ সদস্য। জনাব মোহাম্মদ আবু তালিব, 84 ঝিনাইদহ 4 সদস্য। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ।
0: সংসদের সামনে প্রশ্ন হল, মাননীয় সংসদ নেতা অনুমতিক্রমে তার পক্ষে মাননীয় চিফ হুইপ এবং চিফ হুইপ নুরুল ইসলাম মনির প্রস্তাব মতো এবং তার প্রস্তাবিত সদস্যদের সমন্বয়ে বেসামরিক বিমান পরিবহন পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি পুনর্গঠন করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব প্রস্তাবটি গৃহীত হল এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি পুনর্গঠিত হল। মাননীয় চিফ হুইপ, একটি বিষয়ে আমি লক্ষ্য করেছি যে এই কমিটিগুলো যখন গঠন করা হয় স্পিরিট হল যে কমিটির চেয়ারম্যান একজন বেসরকারি সদস্য হবেন এবং মন্ত্রী এবং মন্ত্রী পদে যারা আছেন তারা সদস্য পদে থাকবেন। কিন্তু আমি লক্ষ্য করেছি যে কয়েকটি মন্ত্রণালয়ে সদস্য পদে প্রতিমন্ত্রী, হুইপ, এ ধরনের উচ্চ পদস্থ এবং সরকারি সুবিধাভোগী ব্যক্তিদেরকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এতে কোনো বাধা নেই, কিন্তু স্পিরিট হলো এবং সংসদের ট্র্যাডিশন হলো বেসরকারি সদস্যরাই সদস্য পদে থাকবেন, মন্ত্রীও একজন সদস্য থাকবেন। এই বিষয়টি ভবিষ্যতে কমিটি গঠনকালে বিবেচনা করার জন্যে আপনাকে অনুরোধ জানাচ্ছি। মাননীয় সদস্যবৃন্দ, দিনের কার্যসূচি অনুযায়ী এখন প্রস্তাব সাধারণ বিধি 147। আমি এখন মাননীয় সদস্য মীর আহমদ বিন কাসেম ঢাকা 14-কে তার বিধি 147 অনুযায়ী আনীত প্রস্তাবটি উত্থাপনের জন্য আহ্বান জানাচ্ছি।
2: মাননীয় স্পিকার, গুমের ভুক্তভোগী পরিবার, শহীদ পরিবার, 17 বছরের নির্যাতনের ভুক্তভোগী সকল সদস্যদের পক্ষ থেকে এই নোটিশটি এই মহান সংসদে আলোচনা করার সুযোগ দেওয়ার জন্য আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। মাননীয় স্পিকার বেনজির আহমেদকে, তিনি র‍্যাবের মহাপরিচালক, পুলিশের সাবেক মহাপরিদর্শক, এবং আমি যখন গুম হই, যেই সংস্থার দ্বারা গুম হই, তখন তিনি সেই সংস্থার মহাপরিচালক ছিলেন। এই ফ্যাসিবাদকে ফ্যাসিবাদ হিসেবে যারা গড়ে তোলার জন্য মাস্টার মাইন্ড হিসেবে কাজ করেছে, যারা একজন আর একজনের সাথে প্রতিযোগিতা করেছে ফ্যাসিবাদকে কীভাবে আরও বেশি শক্তিশালী করে তোলা যায়, এই বেনজির তাদের অন্যতম। মানবতা বিরোধী অপরাধ, গুম, অর্থ পাচার ও দুর্নীতি সহ বহু মামলার আসামি। যে আয়নাঘরের কথা আজ দেশের শিশুরাও জানে, সেই আয়নাঘরের বাস্তবায়ন।
0: মাননীয় সদস্য, মাননীয় সদস্য, আপনি শুধু নোটিশটা পড়েন, পরে বক্তব্য রাখার সুযোগ আপনি পাবেন, এখন শুধু নোটিশটা পড়েন।
2: সংসদের অভিমত এই যে মানবতা বিরোধী অপরাধ, গুম, অর্থ পাচার ও দুর্নীতির বহু মামলায় অভিযুক্ত সাবেক আইজিবি বেনজির আহমেদ ইন্টারপোলের রেড নোটিশে দুবাই গ্রেফতার হওয়ার পর গত 14 জুন 2026 তারিখে কার্যবিধি 300 বিধিতে প্রদত্ত বিবৃতিতে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী কর্তৃক এই সংসদে শীঘ্রই তাকে দেশে ফিরিয়ে আনার সুস্পষ্ট প্রতিশ্রুতি প্রদান করা হয়। এই প্রতিশ্রুতি প্রদান সত্ত্বেও জামিনে মুক্ত লাভ অতঃপর সেন্ট লুইজিয়া গমনের ঘটনা প্রত্যাবর্তন প্রত্যাবর্তন প্রক্রিয়া পরিচালনার গুরুতর ব্যর্থতার পরিচয়। মাননীয় স্পিকার, এই সংসদ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিকট দাবি করছে যে, এক, নির্ধারিত 30 দিনের মধ্যে আনুষ্ঠানিক প্রত্যাবর্তন অনুরোধ প্রেরণ সহ গৃহীত সকল পদক্ষেপ পূর্ণাঙ্গ বিবরণ সহ এই সংসদে দাখিল করতে হবে। প্রেরিত নথিপত্রে কোনো আইনি বা পদ্ধতিগত কোনো ত্রুটি ছিল কিনা এবং এই ত্রুটির ব্যর্থতা কার, তাকে চিহ্নিত করে এই সংসদে অবহিত করতে হবে। 3, সরকারি চাকরিতে থাকাকালে জালিয়াতির মাধ্যমে 6-6টি দেশের পাসপোর্ট তিনি কীভাবে অর্জন করলেন, এই ব্যাপারে কোনো তদন্ত হচ্ছে কিনা এবং সে তদন্ত হলে তার অগ্রগতি কী, এই সংসদকে অবহিত করতে হবে। সর্বশেষ, তাকে সেন্ট লুইজিয়া থেকে দেশে ফিরিয়ে আনা এবং দেশে বিদেশে তার অবৈধ সম্পদ জব্দের গৃহীত পরিকল্পনা আছে কিনা এবং থাকলে তা বাস্তবের জন্য কি পদক্ষেপ নেওয়া হচ্ছে তা অবিলম্বে বিস্তারিত হবে এই সংসদকে অবহিত করতে হবে। জাতীয় গণমাধ্যমে প্রকাশিত দৈনিক আমার দেশ 30 আগস্ট অনুযায়ী গত 27 জুলাই দুবাইয়ের আদালতে বেনজিরকে জামিন প্রদান করা হয়। 30 জুলাই তিনি কারামুক্ত হন। 17 আগস্ট দুবাই ত্যাগ করে সেন্ট লুইজিয়া গমন করেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার বিরুদ্ধে 10টি তদন্ত মামলা তদন্তাধীন রয়েছে, 3টি গ্রেফতারি পরোয়ানা বিদ্যমান। জুলাই বিপ্লবের শহীদ পরিবার, গুমের শিকার পরিবারসমূহ এবং ন্যায় বিচার প্রত্যাশী জনগণের স্বার্থে এই বিষয়টি জনগুরুত্বপূর্ণ বিধায় সংসদে আলোচনার আবেদন করছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ।
0: ধন্যবাদ মাননীয় সদস্য। এ বিষয়ে বক্তব্য রাখার জন্য আমি আহ্বান জানাচ্ছি রোকেয়া বেগম, সময় 5 মিনিট, যথাসময়ে অনুগ্রহ করে শেষ করবেন, অনেক বক্তা আছেন।
3: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আজ আমি শুধুমাত্র ভরাক্রান্ত হৃদয়ে নয়, অসংখ্য শহীদ মায়ের সোচ্চার দাবি মহান সংসদের সামনে তুলে ধরছি। মাননীয় স্পিকার, একজন শহীদের মায়ের সবচেয়ে বড় প্রত্যাশা প্রতিশোধ নয়, ন্যায় বিচার। তার সন্তান যে কারণে জীবন দিয়েছে সেই ত্যাগ যেন রাষ্ট্রের বিবেককে নাড়া দেয় এবং আমাদের বিচার ব্যবস্থার প্রতি মানুষের আস্থা আরও সুদৃঢ় করে। বিগত ফ্যাসিস্ট সরকারকে টিকিয়ে রাখার জন্য যারা যারা গুরুত্বপূর্ণ স্তম্ভের কাজ করেছেন তাদের মধ্যে সাবেক আইজিবি বেনজির আহমেদ অন্যতম। মাননীয় স্পিকার, আমরা জানি সাবেক আইজিবি বেনজির আহমেদের বিরুদ্ধে প্রধান অভিযোগ ছিল মানবতা বিরোধী অপরাধ ও গুম, জ্ঞাত আয়ের বাইরে সম্পদ অর্জন, সম্পদের তথ্য গোপন, অর্থ পাচার, অবৈধভাবে অর্থ উত্তোলন, আর্থিক অনিয়ম, পাসপোর্ট জালিয়াতি বা ভুল পরিচয়ে পাসপোর্ট গ্রহণ, ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির অভিযোগ। এবং এই অভিযোগগুলোর জন্য তার বিরুদ্ধে মামলা রয়েছে এবং তার বিরুদ্ধে ইন্টারপোল রেড নোটিশ জারি হয়েছিল। 12 জুন 2026 দুবাই পুলিশ তাকে গ্রেফতার করে বলে সরকারি ঘোষণা ও সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছিল। পরবর্তীতে স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে জানিয়েছেন, সংযুক্ত আরব আমিরাতের অনুরোধে বাংলাদেশ প্রয়োজনীয় প্রত্যাবর্তন সংক্রান্ত নথি পাঠিয়েছে। কিন্তু মাননীয় স্পিকার, গ্রেফতার হওয়া আর বিচার নিশ্চিত হওয়া এক জিনিস নয়। একজন অভিযুক্তকে আইনের আওতায় আনা, তার বিরুদ্ধে মামলা পরিচালনা করা এবং আদালতের মাধ্যমে বিচার নিশ্চিত করা, এগুলো রাষ্ট্রের দায়িত্ব। বেনজির আহমেদকে বাংলাদেশে ফিরিয়ে এনে সংশ্লিষ্ট আদালতে বিচার প্রক্রিয়া সম্মুখীন করার জন্য সরকারের বর্তমান অবস্থান আসলে কি পর্যায়ে আছে, এক্ষেত্রে আইনগত বা কূটনৈতিক বাধা কতটা নিরসন করা গেছে, তা আসলে জাতি জানতে চায়। সেন্ট লুসিয়ায় তার বর্তমান অবস্থা কি, হেফাজতে আছেন নাকি আদালতের নির্দেশে উনি মুক্ত আছেন? ভবিষ্যতে কোনো অভিযুক্ত ব্যক্তি দেশের অবস্থান বিদেশে অবস্থান করলে তার বিরুদ্ধে মামলা, সম্পদ শনাক্তকরণ, প্রত্যাবর্তন, প্রত্যর্পণ এবং বিচার, এই চারটি ধাপের অগ্রগতি সংসদে নিয়মিত জানানোর কোনো ব্যবস্থা সরকার পরিকল্পনা আছে কি না আমরা জানতে চাই। মাননীয় স্পিকার, আমি সরকারের কাছে প্রতিশোধ চাই না, আমি চাই বিচার। আমি চাই না কোনো অভিযুক্ত ব্যক্তি রাজনৈতিক পরিচয়, অর্থ বা বিদেশে অবস্থানের কারণে আইনের ঊর্ধ্বে থাকুক। এই সংসদে দাঁড়িয়ে আমি সংসদের কাছে সেই নিশ্চয়তা চাই। ধন্যবাদ মাননীয় স্পিকার।
0: ধন্যবাদ মাননীয় সদস্য। পরবর্তী বক্তা মোহাম্মদ শহীদুল ইসলাম, ফরিদপুর 4, সময় 5 মিনিট।
4: বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। বেনজির আহমেদ একজন কুখ্যাত সন্ত্রাসী এবং ফ্যাসিস্টের সহযোগী। হাসিনার অপরাধ যদি হিমালয় সমান হয়, অবশ্যই বেনজিরের অপরাধ পর্বতসম হবে, সেটা নিয়ে আমাদের কোনো প্রশ্ন নাই। আমি বিরোধী দলের সদস্য যিনি এই প্রস্তাব উত্থাপন করেছেন তাকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই। যে এই কুখ্যাত বেনজিরের প্রসঙ্গ, তারা তো সারাদিন শুধু সরকারের বিরুদ্ধেই সমালোচনা করতে থাকেন, সরকারের পদত্যাগ দাবি করা শুরু করেছেন, টেনে হিস্টে নামাবেন, সরকারের বিরুদ্ধে কি বিপ্লব করে ফেলবেন। আমরা অন্তত আজকে দেখলাম যে একজন ফ্যাসিস্টের বিরুদ্ধে তারা সংসদে প্রস্তাব উত্থাপন করেছেন। তারা এর আগে লং মার্চ করেছেন, তার আগে পদযাত্রা করেছেন। এই পদযাত্রায় ফ্যাসিস্টের বিরুদ্ধে তারা যত কথা না বলেছেন, আমি দেখেছি যে সরকারের বিরুদ্ধে, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে, মন্ত্রীদের বিরুদ্ধে তারা নানান রকম বিষোদ্গার করেছেন।
0: মাননীয় সদস্য
4: জি,
0: আপনি বিষয়টির উপরে বক্তব্য রাখেন
4: না। আমি অবশ্যই জানি যে বেনজির আহমেদকে গ্রেপ্তার করা হয়েছিল। মাননীয় স্পিকার, তাকে বাংলাদেশ সরকারের উদ্যোগে ইন্টারপোলের মাধ্যমে তাকে গ্রেপ্তার করা হয়েছিল, এবং গ্রেপ্তারের পরে যেহেতু আরব আমিরাত বা সংযুক্ত আরব আমিরাতের যে তাদের প্রচলিত আইন, সেখানেই সেই কোর্টেই তাদের বিচার হয়েছিল। এখানে তো আসলে বাংলাদেশ সরকারের শুধুমাত্র প্রচেষ্টা এবং তৎপরতাই থাকতে পারে। সেখানে তাদের নিজস্ব আইন আছে, তাদের সেখানে তাদের সরকারি কর্মপন্থা আছে। কিভাবে সে মুক্তি পেল, অবশ্যই এই বিষয়ে আমরা উদ্বেগ প্রকাশ করি, এবং আমরা সরকারের পক্ষ থেকে, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সহ আমাদের পক্ষ থেকে, নিশ্চয়ই মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এখানে আছেন, তিনি এই বিষয়ে আমাদের বিশদ ব্যাখ্যা দিবেন। এবং তার তো দেশ করবারও, ত্যাগ করবারও কোনো কথা না। কিভাবে তিনি ওইখান থেকে, দুবাই থেকে, ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে সেন্ট লুসিয়ায় গেলেন, সেই বিষয়ে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী ব্যাখ্যা দিবেন। তবে আমরা চাই অবশ্যই, ইতিমধ্যে আমরা দেখেছি যে আমাদের সরকারের সাফল্যের কারণে দিল্লিতে আওয়ামী লীগ কোনো কর্মসূচি করতে পারে নাই। তাদের যে কর্মসূচি ছিল, সরকারের অনেক কূটনৈতিক সাফল্য আছে, কিন্তু বেনজিরের বিষয়ে সরকারের উদ্যোগ এবং তৎপরতার কারণে তিনি গ্রেপ্তার হয়েছিলেন। আমরা বলবো, আমরা সকলে মিলে, সরকারি দল, বিরোধী দল, নিজেদের মধ্যে আমরা হানাহানি না করে, শুধুমাত্র গালিগালাজ বা চরিত্র হনন না করে, অবশ্যই আমরা এই ফ্যাসিবাদ বিরোধীদের শক্তি, তাদের যে রাজনীতি, গতকালে আমরা দেখেছি ইতালিতে ভেনিজিয়া শহরে একজন নারীর উপরে যে মানে কাপুরুষিত হামলা হয়েছে এই ফ্যাসিস্টের নেতৃত্বে, আমরা এরও নিন্দা জানাই। এই সমস্ত হামলা বা বিদেশে যারা পলাতক রয়েছে, পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সমস্ত আইনগত তৎপরতা চালাচ্ছে। আমরা আশা করি এই তৎপরতা আরও বৃদ্ধি পাবে, এবং আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, এখানে যে এই সংসদ আছে, এই সংসদ সবচাইতে কার্যকরী সংসদ, এখানে আমরা সমস্ত আলোচনা করতে পারি। যদি আমরা সংসদের সমস্ত বিষয় নিয়ে আলোচনা করতে পারি, আমরা কথা বলতে পারি, তাহলে কী কারণে অহেতুক আমরা রাজপথ উত্তপ্ত করব, এবং অহেতুক আমরা শুধুমাত্র হুমকি ধমকি দিব, বিপ্লবের হুমকি দিব সকাল। এখন তো বিপ্লব, মাননীয় স্পিকার, ছেলে বিকালের হাতে মোয়া, সকালে বিপ্লব হয়ে যায়, বিকালে গণবিপ্লব হয়ে যায়। 18 বছর 17 বছর আমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছি, সংগ্রাম করেছি, আমরা তো এত ভয় পাই না। এখন আমরা বিরোধী দল একদিকে হুঙ্কার দেয়, সরকার আবার পতিত ফ্যাসিস্ট শক্তি বিদেশে বসে আমাদেরকে একরকম হুঙ্কার দেয়, নানান রকম গালিগালাজ করে। সেই জন্য আমরা বলি এইগুলো বাদ দিয়ে এই ফ্যাসিস্টরা যে যেখানে আছে আমরা ঐক্যবদ্ধভাবে সম্মিলিতভাবে এই ফ্যাসিস্টের বিরুদ্ধে দেশে এবং বিদেশে সম্মিলিত প্রতিরোধ ইস্পাত কঠিন ঐক্য আমরা তৈরি করব। এবং সেই জন্য আজকে যিনি এই প্রস্তাব উত্থাপন করেছে তাকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই। ধন্যবাদ মাননীয় স্পিকার।
0: পরবর্তী বক্তা মার্জিয়া বেগম, সময় 5 মিনিট। মার্জিয়া বেগমকে মাইক দিন।
5: মাননীয় স্পিকার, আপনাকে আন্তরিক ধন্যবাদ আমাকে ফ্লোর দেওয়ার জন্য। ঢাকা 14 আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মীর আহমদ বিন কাসিমের কার্যপ্রণালী বিধির 147 বিধিতে যে অত্যন্ত সময়োপযোগী ও গুরুত্বপূর্ণ সাধারণ প্রস্তাবটি উত্থাপন করেছেন, আমি তার প্রতি পূর্ণ সমর্থন জ্ঞাপন করে আমার বক্তব্য রাখছি। মানবতা বিরোধী অপরাধ, গুম, অর্থপ্রচার ও দুর্নীতির মতো ভয়ঙ্কর মামলায় অভিযুক্ত সাবেক আইজিপি বেনজির আহমেদ মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সুস্পষ্ট প্রতিশ্রুতি সত্ত্বেও জামিন নিয়ে সেন্ট লুসিয়ায় পাড়ি জমিয়েছেন, যা আমাদের প্রত্যাপন প্রক্রিয়ার এক চরম ব্যর্থতা। মাননীয় স্পিকার, যখন রাষ্ট্রের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ কর্মকর্তারা নিজেরাই গুম ও হত্যার মতো অপরাধের রূপকার হয়ে ওঠে, তখন রাষ্ট্রের ভীত নড়ে যায়। আমি নিজেই রাষ্ট্রীয় বাহিনীর ক্ষমতার অপব্যবহার ও বিচারহীনতার চরম ভুক্তভোগী। আমার স্বামী ডাক্তার ফয়েজ আহমদকে কোনো সাধারণ সন্ত্রাসী হত্যা করেনি। রাষ্ট্রীয় পুলিশ ও নিরাপত্তা বাহিনীকে বেআইনি হাতিয়ার হিসাবে ব্যবহার করে অত্যন্ত সুপরিকল্পিতভাবে ঠান্ডা মাথায় তাকে হত্যা করা হয়েছে। আমার স্বামীকে জোরপূর্বক বাড়ির ছাদে নিয়ে যাওয়া হয়েছিল, সেখানে তার হাত পা বেঁধে তার উপর অমানসিক নির্যাতন চালানো হয়। এরপর তাকে নির্মমভাবে গুলি করে ছাদ থেকে, 3-তলা ছাদ থেকে নিচে ফেলে দিয়ে মৃত্যু নিশ্চিত করা হয়। ক্ষমতার অপব্যবহার করে রাষ্ট্রযন্ত্রকে ঢাল হিসেবে ব্যবহার করা হয়েছিল এই জঘন্য হত্যাকাণ্ডে। একজন নিরপরাধ মানুষকে কেবল এভাবেই পৈশাচিকভাবে হত্যাই করা হয়নি, বরং রাষ্ট্রবাহিনীর পরিচয়ে ও প্রভাব কাটিয়ে সাক্ষ্য প্রমাণ নষ্ট করা হয়েছে এবং বছরের পর বছর এই হত্যার বিচার প্রক্রিয়াকে সুকৌশলে আটকে রাখা হয়েছে। মাননীয় স্পিকার, যারা দায়িত্বে ছিল মানুষের, যাদের দায়িত্ব ছিল মানুষের জীবনের নিরাপত্তা দেওয়া, তারাই যখন ঘাতকের ভূমিকা অবতীর্ণ হয় তখন সাধারণ মানুষ কোথায় গিয়ে বিচার চাইবে? আজ যখন দেখি স্পষ্ট প্রমাণ থাকা সত্ত্বেও বেনজিরের মতো শীর্ষ অপরাধীরা অবলীলায় জামিন নিয়ে দেশ থেকে পালিয়ে যায়, তখন আমার মতো স্বজন হারাদের ক্ষত আরও রক্তাক্ত হয়। বেনজির আহমদের মতো ব্যক্তিদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গুম ও হত্যার অভিযোগে তদন্তাধীন হয়েছে, অথচ এই ধরনের ভয়াবহ অপরাধীরা কিভাবে আইনের ফাঁক গলে বেরিয়ে যায় তা এক বিরাট প্রশ্নের তৈরি করেছে। মাননীয় স্পিকার, আমি অবিলম্বে জানতে চাই বেনজির আহমদের সরকারি চাকরিতে থেকে কিভাবে জালিয়াতির মাধ্যমে 6টি দেশের পাসপোর্ট পেলেন এবং প্রত্যর্পণের কাদের আইনি বা পদ্ধতিগত ত্রুটি বা গাফলতি ছিল তা দ্রুত চিহ্নিত করা হোক। আমি জোর দাবি জানাচ্ছি বেনজির আহমদকে অবিলম্বে দেশে ফিরিয়ে এনে তার দেশ বিদেশের সকল অবৈধ সম্পদ জব্দ করা হোক। একই সাথে রাষ্ট্রীয় বাহিনী ব্যবহার করে সংগঠিত আমার স্বামী ডাক্তার ফয়েজ আহমদকে হাত পা বেঁধে নির্যাতনের পর গুলি করে ছাদ থেকে ফেলে দেওয়ার মতো নিষ্ঠুর হত্যাসহ সকল গুম ও হত্যা দ্রুত বিচার নিশ্চিত করে দেশে আইনের শাসন পূর্ণ প্রতিষ্ঠিত করা হোক। ধন্যবাদ মাননীয় স্পিকার।
0: ধন্যবাদ মাননীয় সদস্য। পরবর্তী বক্তা এ বি এম মোশাররফ হোসেন, পটুয়াখালী চার। আপনার সময় 5 মিনিট।
6: ধন্যবাদ মাননীয় স্পিকার। আজকে এই মহান জাতীয় সংসদে আমরা একটা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করছি যেই লোকটি এখনো বাইরে আছে, যাকে আমরা এখনো আইনের আওতায় আনতে পাচ্ছি না, সেই কুখ্যাত বেনজির আহমেদ। উনি শুধু পুলিশের কর্মকর্তা ছিলেন না, উনি ছিলেন 15 বছর শেখ হাসিনার যে ফেসিস্ট শাসন, সেই শাসনকে দীর্ঘায়িত করার জন্য একজন সহযোগী হিসাবে উনি ছিলেন। আমার মনে আছে আমাদের এখানে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আছেন, উনি যখন গুম হয়েছিলেন তখন এই র্যাবের দায়িত্ব ছিল বেনজির আহমেদ। এখানে মীর কাসেম, যিনি এই প্রস্তাবটা এনেছে, উনি যখন গুম হয়েছিলেন তখন দায়িত্বে ছিলেন এই বেনজির আহমেদ। অর্থাৎ বাংলাদেশের গণতান্ত্রিক শক্তিগুলিকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য যেই প্রক্রিয়াগুলি শেখ হাসিনা অনুসরণ করেছিলেন তার মূল বাস্তবায়নকারী ছিলেন এই বেনজির আহমেদ। শুধু উনি বিরোধী দলকে নিশ্চিহ্ন করার পদক্ষেপ গ্রহণ করে নাই, আমরা দেখেছিলাম এই বেনজির আহমেদ দুর্নীতির মাধ্যমে সম্পদের পাহাড় গড়েছেন। উনি যে চাকরি করেছিলেন, সরকারি চাকরি, ওনার এই সরকারি চাকরির 34 বছর 7 মাসে ওনার টোটাল সরকারের কাছ থেকে উনি বেতন গ্রহণ করেছিলেন 1,84,89,200 টাকা। কিন্তু দুর্নীতি দমন কমিশন যে মামলা করেছে, এক মামলায় ওনাকে অভিযুক্ত করা হয়েছে 15,68,00,000 টাকার। আর ওনার পরিবারের যদি সম্পত্তির হিসাব আমরা ধরি তাইলে আমরা দেখতে পারবো যে একটা কি বিপুল পরিমাণ চুরি করেছে। সাবেক ফেসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাড়ি গোপালগঞ্জ, মাননীয় স্পিকার আপনি জানেন ওখানে উনি একটি রিসোর্ট করেছিলেন। আওয়ামী লীগ বলে যে হিন্দুরা নাকি তাদের সম্পত্তি, অথচ এই হিন্দু সম্প্রদায়ের জমি দখল করে উনি একটি রিসোর্ট করেছিলেন যার পিছনে খরচ হয়েছে প্রায় 15 কোটি টাকা, অথচ সেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোনো পদক্ষেপ গ্রহণ করে নাই। আমরা দেখেছিলাম বেনজির আহমেদ এই বিরোধী দলকে দমন করার জন্য সেদিন বলেছিলেন 14 হাত মাটির নিচ থেকে এই যারা আন্দোলন করে সরকারকে গদিচ্যুত করতে চায় তাদেরকে আমি তুলে নিয়ে আসব। আমি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানাই যে যখন দুবাইতে এই বেনজির আহমেদ গ্রেপ্তার হয়েছিলেন উনি আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য রেড অ্যালার্ট জারি করেছিলেন, দুদুকের মাধ্যমে উনি ব্যবস্থা গ্রহণ করেছিলেন। কিন্তু আমার সহ আলোচক সদির ইসলাম বাবুল বলেছে যে বাংলাদেশের আইন এবং দুবাইয়ের আইন এক নয়, তাদের আইনের মারপ্যাসের কারণে বেনজির আহমেদ আমরা যতটুকু শুনেছিলাম ওখানে উনি অনেক বিনিয়োগ আছে, অনেক ইন্টারেস্টেড গ্রুপ ওখানে সে তৈরি করেছে, তাদের এক মামলার কারণে ওনাকে কিন্তু বাংলাদেশে নিয়ে আসতে পারে নাই। আমি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আহ্বান জানাবো যেই বেনজির আহমেদ আমাদের ইলিয়াস আলীর মতো নেতাদেরকে গুম করেছে, প্রায় 3,000 লোকের মতো লোকদেরকে গুম করেছে, মিথ্যা মামলা দিয়েছে, আর আমরা যে গণতান্ত্রিক আন্দোলন করতে রাজপথে নেমেছিলাম আমাদের উপর নির্যাতন নিপীড়ন করেছে, আমরা যারা ওই সময় জেলে গিয়েছিলাম আমরা জানি কি পরিমাণ নির্যাতন এই বেনজিররা সেদিন আমাদের উপর করেছিল। আমরা রুম থেকে বেরোতে পারে নাই, বলেছি উপরের নির্দেশ, বিল্ডিংয়ের বাইরে যাওয়া যাবে না, এমনি একটি মানবতার জীবন আমরা সেই দিন অতিবাহিত করেছিলাম। মাননীয় স্পিকার, আমি মাননীয় হোম মিনিস্টার মহোদয়ের কাছে আমি আবেদন জানাতে চাই এই বেনজিদের মতো যারা লোক এখনো বাংলাদেশে ঘুরে বেড়ায় তাদের বিরুদ্ধে আইনের ব্যবস্থা নিয়ে তাদের বিচারকে নিশ্চিত করতে হবে। আজকে এখানে বলা হচ্ছে, আমার মনে হয় এটা হোম মিনিস্টারের আওতায়, যে একজন বেনজির কিভাবে 6টি পাসপোর্ট পায় সেটা তদন্ত করে যারা এর সাথে জড়িত, যারা এই বেনজিদেরকে সহায়তা করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। আমি বেশি কথা বলতে চাই না, আমি মীর কাসেমকে ধন্যবাদ জানিয়ে বলতে চাই, এমনিভাবে এই বেনজির দেখে যে কোনো প্রক্রিয়ায় আমার মানে সরকারের পক্ষ থেকে আরো উদ্যোগ গ্রহণ করে বাংলাদেশে তাদেরকে ফিরিয়ে আনতে হবে, তাদেরকে এমন শাস্তি নিশ্চিত করতে হবে যাতে ভবিষ্যতে কোনো সরকারি কর্মকর্তা এমনিভাবে দুর্নীতি এবং বিরোধী দলের উপর দমন পীড়ন চালাতে না পারে। মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ।
0: পরবর্তী বক্তা মাননীয় সদস্য তাসমিয়া প্রধান। আপনার সময় 5 মিনিট।
7: ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি প্রথমেই ধন্যবাদ জানাতে চাই মাননীয় সংসদ সদস্য মীর আহমেদ বিন কাসেমকে এরকম একটা সময় উপযোগী একটা প্রস্তাব উত্থাপনের জন্য। কুখ্যাত অপরাধী বেনজির আহমেদকে নিয়ে বলার নতুন করে কিছু নাই। মানবতা বিরোধী অপরাধ, গুম, খুন, সনাতন ধর্মীদের সম্পদ লুটপাট, অনেক অপরাধ তিনি করেছেন। তাকে বিচারের আওতায় নিয়ে আসার প্রথম উদ্যোগটা গ্রহণ করেন অন্তর্বর্তীকালীন সরকার। 2025 সালে ঢাকার পুলিশ বাহিনীর এনসিডির মাধ্যমে রেড অ্যালার্ট জারি করা হয় ইন্টারপোলে। তারই ধারাবাহিকতায় UAE স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নোটিফাই করা হয় এবং 12ই জুন, ইফ আই এম নট রং, 12ই জুন এই কুখ্যাত অপরাধী বেনজির আহমেদ ওয়াজ অ্যারেস্টেড এবং আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়েও এই তথ্য দেওয়া হয়েছিল। অ্যাজ ফার আই নো, অ্যাকর্ডিং টু দ্য ল, UAE ফেডারেল ল নম্বর 39/2006 পরিষ্কার বলা আছে 30 দিনের মধ্যে এক্সট্রাডিশন প্রপোজাল পাঠাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ইয়েস, উই ডোন্ট হ্যাভ এক্সট্রাডিশন ট্রিটি, বাট দেয়ার ইজ আ ল। এই ল অনুযায়ী 30 ডেজের মধ্যে আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রপোজাল পাঠানোর কথা। 12ই জুন, 12ই জুলাই, 12ই অগস্ট, 12ই সেপ্টেম্বর ইজ অ্যাপ্রোচিং। আমরা জানি না কেন উনি এখনো দেশে বিচারের আওতায় আসেন নাই। অ্যাজ পার দ্য ল ওনার এখন বিচারের আওতায় আসার কথা, কিন্তু আমরা পেপার পত্রিকায় জেনেছি উনি জামিন নিয়ে সেন্ট লুইসে ভেকেশনে চলে গেছেন। আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের 300 বিধিতে জানিয়েছিলেন অতি দ্রুত তাকে দেশে আনা হবে। তখন উনি বলেছিলেন বিচারহীনতার সংস্কৃতি থেকে আমরা বেরিয়ে আসব। যেহেতু আমরা বেনজির আহমেদকে আনতে পারিনি, তাহলে কি আমরা ধরে নিব আমরা এখন বিচারহীনতার সংস্কৃতিতে বাস করছি? মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন এটা হবে আমাদের বাংলাদেশ পুলিশ বাহিনীর জন্য বিশাল অর্জন, মাইল ফলক। জাতি জানতে চায় আমাদের পুলিশ বাহিনীর অর্জন কি আমরা ধূলিসাৎ করে দিব? জাতি জানতে চায় বেনজির আহমেদ, যাকে আনার সুযোগ আমাদের ছিল, দেয়ার ইজ আ ল, তারপরেও কেন তাকে আনা হলো না? মাননীয় স্পিকার, আমরা অনেক শুনেছি আমাদের প্ল্যানের কথা, প্রতিশ্রুতির কথা। এখন জাতি শুনতে চায় উই হ্যাভ এক্সিকিউটেড দ্য প্ল্যান। আমরা বেনজির আহমেদকে বিচারের আওতায় এনেছি, আমরা প্ল্যান বাস্তবায়ন করেছি। অসংখ্য মানুষ যারা নির্যাতিত হয়েছে, গুম খুনের শিকার হয়েছে, তারা বিচার পেয়েছে। আমি বলতে চাই মাননীয় স্পিকার, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দল, যিনি ম্যান অফ ওয়ার্ডস ছিলেন, তার দলের মানুষরা যেই প্রতিশ্রুতি দিবে সেটা পূরণ হবে, এই আশা ব্যক্ত করে আমি দাবি করছি যে বেনজির আহমেদকে কেন আনা হলো না, যেহেতু দেয়ার ইজ আ স্পেসিফিক ল। এই ব্যাখ্যা আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী দিবেন। ধন্যবাদ মাননীয় স্পিকার।
0: পরবর্তী বক্তা মোহাম্মদ রাজীব হাসান, মাননীয় প্রতিমন্ত্রী, সময় 5 মিনিট।
8: মাননীয় স্পিকার, যে ইস্যুটির উপরে আলোচনা হচ্ছে, আমি মাননীয় সংসদ সদস্য মীর আহমেদ বিন কাসেমকে ধন্যবাদ জানাই। এরকম একটি গুরুত্বপূর্ণ বিষয়ে সংসদে উত্থাপনের জন্য আমাদের মাননীয় সদস্যবৃন্দ সবাই খুব সুন্দর আলোচনা করেছেন। আমাদের এক ভাই যিনি প্রস্তাবটি উত্থাপন করেছেন তার আলোচনা শুনেছি, আমাদের এক বোন তার ব্যক্তিগত জীবনের কথা শুনেছেন। আমার আগে যিনি সংসদ সদস্য যিনি বক্তব্য দিলেন, তিনি তো আবার অন্য লাইনে চলে গেলেন। যাই হোক, বেনজির আহমেদ সম্পর্কে বলতে গেলে মাননীয় স্পিকার, আমরা এখানে যারা আছি এই সংসদকে বলা হয় মজলুমের সংসদ। এই বিষয়ের উপরে আলোচনা করতে যখন আমরা যাই তখন কিন্তু সরকারি দল আর বিরোধী দল থাকে না। যারা অনেকগুলো কথা বলেছেন আমি একটুখানি ভিন্ন ভাষায় বলতে পারি। এই গুম শব্দটির সাথে আমরা পরিচিত ছিলাম না আমাদের প্রজন্ম অন্তত পক্ষে। রাজনীতিতে গুম যে একটি বিষয় আছে এবং এটি যে করা যায়, রাজনৈতিক নেতৃবৃন্দকে ভিন্ন মত প্রকাশের জন্য যে পৃথিবী থেকে সরিয়ে দেওয়া যায়, আমি বলবো যে এই জিনিসটির নতুন প্রজন্মের কাছে উদ্ভাবন করেছিলেন এই কুখ্যাত বেনজির। রাজনৈতিক নেতাকর্মীদেরকে কিভাবে হত্যা করা যায়, রাজনৈতিক সিনিয়র নেতৃবৃন্দকে কিভাবে অপমানিত করা যায়, লাঞ্ছিত করা যায়, রাজপথে ফেলে পেটানো যায়, এই জিনিসগুলোর উদ্ভাবন এই কুখ্যাত বেনজির আহমেদ করেছিলেন। অবৈধ সম্পদ কিভাবে অর্জন করা যায় এবং এটিকে একটি শিল্পের পর্যায়ে নিয়ে যাওয়া যায় সরকারি কর্মকর্তা হিসাবে, সেটিও তিনি বাংলাদেশের কাছে উপস্থাপন করেছিলেন। হিন্দুদের জমি কিভাবে দখল করা যায় সেটিও তিনি নতুন করে দেখিয়েছেন আমাদেরকে। একজন সরকারি কর্মকর্তা ছটি পাসপোর্ট কিভাবে পায় এটি আমাদের বোধগম্য নয়, সেই জিনিসগুলো তিনি আমাদেরকে দেখিয়েছেন। সর্বশেষ আরেকটি মজার জিনিস আছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো প্রতিষ্ঠান থেকে কিভাবে ভুয়া ডক্টরেট ডিগ্রি নেওয়া যায় এটিও তিনি আমাদেরকে দেখিয়েছেন। এই প্রত্যেকটি ঘটনার আমরা বিচার দেখতে চাই মাননীয় স্পিকার, কারণ আমরা যারা দীর্ঘদিন যাবত এই ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছি, কেউ হয়তো বা এই পাশে বসে আছি, কেউ ওই পাশে বসে আছেন, জেলখানার দিনগুলো আমাদের একসাথেই কেটেছে। অনেক সিনিয়র নেতৃবৃন্দ এখানে আছেন, আমি ব্যক্তিগতভাবে অনেককে দেখেছি যাদেরকে নির্যাতন করা হয়েছে বাইরে এসে বয়সের কারণে, রাজনৈতিক পদমর্যাদার কারণে কিংবা তার ব্যক্তিত্বের কারণে, কখনোই তিনি প্রকাশ করেন না। আমরা নিজের চোখে দেখেছি, আমাদের সহকর্মীদেরকে দেখেছি পরনের কাপড়টি নিজ হাতে পরার মতো সক্ষমতা তার ছিল না যখন রিমান্ড থেকে জেলখানা গিয়েছে। মাননীয় স্পিকার, আমরা এও দেখেছি রিমান্ড থেকে জেলখানায় গিয়েছি আপনার যে সঙ্গীটি আমার সাথে গিয়েছে, আমি তখন ছাত্রদলের সভাপতি ছিলাম, এরকমও দেখেছি যে ছেলেগুলো আমাদের সাথে গিয়েছে সকালবেলা যে কেস টেবিলে ফাইল করতে হয় সেই ফাইলে আমরা, ওরা যখন গিয়েছে, আমরা যখন রিমান্ড থেকে গিয়েছি আমাদের কাছে খবর এসেছে আপনাদের একজন সহকর্মী অসুস্থ, কেস টেবিলে গিয়েছি ছেলেটিকে মৃত অবস্থায় আমরা দেখতে পেয়েছি, এরকম অসংখ্য উদাহরণ আমাদের কাছে আছে। যাই হোক মাননীয় স্পিকার, আমি বলতে চাই যে বিষয়গুলো যে যারা এই প্রস্তাবগুলো উত্থাপন করেছেন এগুলো দৃষ্টান্তমূলক শাস্তি হতে হবে, এবং শুধু বেনজির আহমেদের বিষয়টি নয়, আর সংযুক্ত আরব আমিরের সাথে, আরব আমিরাতের সাথে আমার যতটুকু জানা আছে একটি বন্দি প্রত্যর্পণ চুক্তি আমাদের আছে, কিন্তু সেই বিষয়টি শুধুমাত্র সাজাপ্রাপ্ত আসামিদের ক্ষেত্রে। আমি মাননীয় সরকারের প্রতি আহ্বান জানাবো, বিশেষ করে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে, যে এই ফাঁকফোকর গলিয়ে এই মানুষগুলো যেন বের হতে না পারে, এবং একই সাথে
0: মাননীয় প্রতিমন্ত্রী এক মিনিটে সমাপ্ত করুন।
8: থ্যাংক ইউ মাননীয় স্পিকার, ভারতের সাথেও আমাদের বন্দী প্রত্যর্পণ চুক্তি আছে। এই বেনজিরের মতো মানুষ কিন্তু একজন নয়, এই শেখ হাসিনাকে কিভাবে নির্যাতন করতে হয় এই বেনজিরের মতো পুলিশ অফিসাররা শিখিয়েছেন। আমি অনুরোধ করব সরকারকে,

0: ধন্যবাদ জানিয়ে আপনাকে আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার।
1: পরবর্তী বক্তা আক্তার হোসেন, সময় 5 মিনিট।
2: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। এই সংসদ গঠন হওয়ার পর থেকে আমরা যারা সরকারি দল বা বিরোধী দল যারাই আছি না কেন, সবাই অন্তত একটা বিষয়ে আমরা মুখে বলতাম যে জুলাই গণহত্যার বিচার করা বা ফেসিবাদীরা যারা ছিল তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসা আমাদের সকলের একটা অন্যতম বড় দায়িত্ব। এই বাংলাদেশে এত বড় অপরাধ সংঘটিত হলো এবং যারা সেই অপরাধগুলো সংঘটিত করেছে, ফেসিবাদকে টিকিয়ে রেখেছে, গণহত্যা করেছে, তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে দেখতে পারাটা এই বাংলাদেশের জন্য একটা বড় অর্জন। এবং সেরকম একটা প্রেক্ষাপটে আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী যখন গত 14 জুন এই সংসদে দাঁড়িয়ে তিনি বলেছিলেন যে বেনজিরকে গ্রেফতার করা হয়েছে এবং তাকে দেশে ফিরিয়ে নিয়ে আসা হবে, সে সময়টাতে যারা সরকারি দলের সদস্যরা আছেন তারা তো আছেন, আমরা যারা বিরোধী দলের সদস্য আছি আমরা সবাই টেবিল চাপড়ে সেদিন আমরা স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছিলাম
3: একসাথে।
2: কিন্তু দুর্ভাগ্যের বিষয়ে আমরা যে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে টেবিল চাপড়ে ধন্যবাদ দিলাম, আমাদের সেই ধন্যবাদেরও মূল্য থাকলো না, টেবিল চাপড়ানোটাও মূল্যহীন হয়ে গেল, কোথায় উবিয়ে গেল, সেই একটা প্রশ্নের বিষয় হয়ে দাঁড়িয়ে গেছে মাননীয় স্পিকার। ঠিক সেই সময়টাতে মনে হয় যে আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি মাঝে মাঝেই আমাদের এই সংসদকে কিছু ফ্রিতে পরামর্শ দেন। তো মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বেনজিরকে দেশে ফিরিয়ে নিয়ে আসার বক্তব্যটাও কি এরকম ফ্রি কোনো বক্তৃতা ছিল যার কোনো কার্যকারিতা থাকবে না? এই ধরনের একটা পরিবেশ তৈরি হয়েছে মাননীয় স্পিকার। কারণ একজন বন্দী তাকে দেশে ফিরিয়ে নিয়ে আসার জন্য যে ধরনের আইনি পদক্ষেপগুলো গ্রহণ করতে হয় সে ধরনের পদক্ষেপগুলো কতটা সুচারুরূপে সম্পূর্ণ করা হয়েছে সেই বিষয়টাই আজকে প্রস্তাবের মধ্যে জানতে চাওয়া হয়েছে। আমরা সেটা মাননীয় মন্ত্রীর বক্তব্যে আমরা জানতে পারবো এবং সেখানে কোন ত্রুটি বিচ্ছিন্নগুলো আছে সেগুলো আমরা জানতে পারবো মাননীয় স্পিকার। কিন্তু বিষয়টা শুধুমাত্র বেনজিরের ইস্যুতে সীমাবদ্ধ না, শেখ হাসিনা সহ আওয়ামী লীগের আরও যারা শীর্ষ অপরাধীরা যারা আছে তাদের ব্যাপারটা কি ঘটছে? আমরা শুধু মাঝে মাঝেই কিছু কথা শুনি শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয় নিয়ে সরকার চেষ্টা করছে, কিন্তু আওয়ামী লীগের তো এরকম হায়নাস ক্রিমিনাল অসংখ্য অপরাধী আছে যারা আলোচনার বাইরে থেকে যাচ্ছে, সেই সব অপরাধীদেরকে দেশে ফিরিয়ে নিয়ে আসার ব্যাপারে সরকারের পদক্ষেপ কি সেটা আমরা জানতে চাই মাননীয় স্পিকার। একই সাথে মাননীয় স্পিকার, বেনজিরের ইস্যুতে আমরা দেখলাম যে বিভিন্ন পত্রপত্রিকায় অনেকগুলো খবর আসছে যে সে জামিনের জন্য আবেদন করছে, জামিন পাচ্ছে, ওই দেশ ছেড়ে অন্য দেশে চলে যাচ্ছে, অনেক খবর আসছে পত্রিকায়। কিন্তু বাংলাদেশের যে গোয়েন্দা বাহিনীগুলো আছে তারা কি তাদের দায়িত্বটা সঠিকভাবে পালন করছে কিনা? গোয়েন্দার তথ্য যদি সঠিকভাবে থাকতো তাহলে তো সরকার সঠিক পদক্ষেপ গ্রহণ করতে পারতো। সেই বিষয়ে সরকার গোয়েন্দা বাহিনীগুলোর মাধ্যমে সঠিক তৎপরতা গ্রহণ করছে কিনা সেই প্রশ্নটাও আমরা রেখে দিতে চাই মাননীয় স্পিকার। একই সাথে পাসপোর্টের বিষয়টা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতাভুক্ত, যারা আন্তর্জাতিক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যেসব আওয়ামী লীগের শীর্ষ সন্ত্রাসীরা যারা সেখানে অভিযুক্ত হয়েছেন, যারা দেশের বাইরে গিয়ে বাংলাদেশকে ধ্বংস করার, বাংলাদেশকে অস্তিত্বশীল করার বক্তব্য দিচ্ছেন, এবং সেই আওয়ামী লীগ যারা এখনও পর্যন্ত কোনো ধরনের অনুশোচনা করে নাই, সেই আওয়ামী লীগের এইসব নেতা এবং কর্মী তাদেরকে এখনও পর্যন্ত বাংলাদেশের পাসপোর্ট দিয়ে রাখা হয়েছে। অর্থাৎ আমি বলতে চাই মাননীয় স্পিকার, যারা এরকম মানবতাবিরোধী অপরাধের সাথে যুক্ত আছে সেই সব অপরাধীরা তারা যেখানেই থাকুক না কেন তাদের পাসপোর্ট কেন এখনো বাতিল করে তাদেরকে ফিরিয়ে নিয়ে আসা হচ্ছে না সেই প্রশ্নটা আমরা মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে রাখতে চাই মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, সময় শেষ দিকে চলে এসেছে, একটু সময় বাড়িয়ে দিবেন। এ কারণে যে মাননীয় স্পিকার
1: আপনাকে 1 মিনিট দেওয়া হলো, 1 মিনিটে সমাপ্ত।
2: এ কারণে যে মাননীয় স্পিকার এই যে বেনজিরকে ফিরে নিয়ে এসে বিচারের আওতায় নিয়ে আসা সেটা শুধু এক বেনজিরের বিষয় না মাননীয় স্পিকার, কারণ বেনজির শুধু ব্যক্তি হিসেবে কিন্তু অপরাধ করে নাই, বেনজির একটা বাহিনীতে থেকে সেই বাহিনীর মাধ্যমে বাংলাদেশে গুম খুন মানবতাবিরোধী অপরাধগুলো সংঘটিত করেছে। বেনজিরকে বিচারের আওতায় নিয়ে আসা গ্রেফতার করাটাই শুধু সে কারণে যথেষ্ট না, যাতে করে ভবিষ্যতে বাংলাদেশের কোনো বাহিনী আর গুম মানবতাবিরোধী অপরাধ খুন করতে না পারে সেজন্য প্রয়োজনীয় সংস্কার নিশ্চিত করাটাও সরকারের অন্যতম বড় দায়িত্ব মাননীয় স্পিকার। কিন্তু এই জায়গায় আমরা সরকারকে ব্যর্থ দেখতে পাই মাননীয় স্পিকার। আমরা দেখেছি যে র্যাবের এই মহাপরিচালক ছিল এই বেনজির, যে র্যাব বাংলাদেশে এত বড় অন্যায়গুলো করেছে, সেই র্যাবকে বিলুপ্ত করা হচ্ছে ঠিকই, কিন্তু সেই জায়গায় এসআরবি নামক আর একটা বাহিনী গঠন করা হচ্ছে ঠিক একই আদলে একই ধরনের পাওয়ারগুলো দিয়ে এবং অবারিত তাদেরকে শক্তি সাথে।

0: করে যে ধরনের বাহিনী গঠন করা হচ্ছে, সেই সময়টাতে এই বাহিনীগুলো আবার এসে মানবতার বিরুদ্ধে অপরাধ সংঘটিত করবে কিনা সেই প্রশ্নটা আমাদের রয়েছে মাননীয় স্পিকার। একই সাথে এই সংসদে গোম প্রতিরোধ এবং প্রতিকারের বিষয়ে একটা আইন পাশ করা হয়েছে, মানবাধিকার কমিশনের একটা আইন পাশ করা হয়েছে, কিন্তু দুর্ভাগ্যের বিষয় সেই গোম প্রতিকার ও প্রতিরোধ আইন এবং এই মানবাধিকার কমিশন যে আইন, সে আইনের মধ্যে বাহিনীগুলো যদি মানবাধিকার হরণ করে থাকে, যদি গুম করে থাকে, তাদেরকে সঠিকভাবে তদন্তের আওতায় নিয়ে আসার জন্য যে স্বাধীন তদন্ত করা প্রয়োজন, সেই স্বাধীন তদন্তের কোনো সুযোগ রাখা হয়নি মাননীয় স্পিকার। এই কারণে মাননীয় স্পিকার, সরকার একদিকে বলবে যে তারা বেনজিরকে নিয়ে এসে বিচারের আওতায় নিয়ে আসবে, অন্যদিকে একই ধরনের বাহিনীগুলো তারা আবার গুমের সাথে জড়িয়ে পড়বে বা তারা মানবাধিকার যুদ্ধে অপরাধ করবে, কিন্তু তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসার জন্য যে শক্তিশালী আইন করা দরকার, সে শক্তিশালী আইনটা তারা করবে না মাননীয় স্পিকার। সেই সময়টাতে তাদের বক্তব্যগুলো দ্বিচারিতায় পরিণত হবে মাননীয় স্পিকার। এই কারণে আমরা সরকারের কাছে আহ্বান জানাই, আপনারা যেমন করে অধ্যাদেশগুলো বাতিলের সময় বলেছিলেন যে আপনারা শক্তিশালী আইন করবেন, আপনারা সে জায়গায় প্রতারণা করেছেন। শক্তিশালী আইন আনার কথা বলে গুম এবং মানবাধিকার সহ বিভিন্ন বিষয়ে আপনারা এত দুর্বল আইন নিয়ে এসেছেন, বাহিনীগুলোকে আবার আপনারা সারা ঘোরার মতো ছেড়ে দিয়েছেন, এটার আমরা একটা বিহিত হচ্ছে মাননীয়।
1: ধন্যবাদ মাননীয় সদস্য। পরবর্তী বক্তা মোহাম্মদ হুমায়ুন কবির, মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী। সময় 5 মিনিট।
2: স্পিকার, ধন্যবাদ আপনাকে। আমি ধন্যবাদ জানাই প্রস্তাবকর্তা মাননীয় সংসদ সদস্য মীর আহমদ বিন কাসেম ঢাকা 14-কে। মাননীয় স্পিকার, আমি মীর আহমদ বিন কাসেম সাহেবের যে স্যাক্রিফাইস, তাকে আমি শ্রদ্ধা জানাই এবং দ্য সাপ্রেশন ইউ বিন থ্রু from a terror state over the in opposition, মানে I cannot acknowledge the pay, you know, in terms of how much you have gone through, এবং I am a great admirer of your courage. I also like to state sorry মাননীয় স্পিকার, এগুলো বলতে একটু বেদনাদায়ক। 15 বছর আমি মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে অপোজিশনে হিউম্যান রাইটস নিয়ে কাজ করছি। আমি ভাগ্যবান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এই অপরচুনিটি দিয়েছেন, একজন ভালো মানুষ এবং একজন দেশপ্রেমিক নেতার আন্ডারে 15 বছর কাজ করার। কোনোদিন এই 15 বছর আই হ্যাভ নট গোন অ্যারাউন্ড ব্রাসেলস, ওয়াশিংটন, ইউরোপ, এনিওয়ের, যেখানে মীর কাসেম সাহেবের যে স্টিম রোলারের নির্যাতন আমরা বিচ্ছিন্ন করে দেখছি আমাদের নেতাকর্মীদের নির্যাতন থেকে। একই সাথে কিন্তু উই প্রেজেন্টেড ইউ, উই নেভার সো ইউ অ্যাজ এ মেম্বার অফ জামাতে ইসলাম, উই সো ইউ অ্যাজ অ্যান অপোজিশন অ্যাক্টিভিস্ট হু হ্যাজ বিন ডিনাইড হিজ রাইট, হ্যাজ বিন ডিনাইড হিজ বেসিক সিটিজেনশিপ রাইট অ্যান্ড হ্যাজ বিন টেকেন ইউ নো টু ট্রেমেন্ডাস আ ভিকটিম অফ ট্রেমেন্ডাস স্টেট টেরর। দেখেন বেনজির আহমদের মতো কিলার, মাননীয় স্পিকার, এগুলা অপোজিশন মানে বেঞ্চে যারা আছেন এটা শুধু আপনাদের দুশ্মন না, আপনাদের হাজার হাজার নেতাকর্মীদের বিরুদ্ধে এরা স্টিম রোলার চালাইছে, হত্যা করছে, মামলা দিয়েছে। আমাদের নেতাকর্মী, হাজার হাজার নেতাকর্মী হত্যা করছে, মামলা চালাইছে, এরা দেশের দুশ্মন। তো দেশের দুশ্মন, জাতির দুশ্মন, তো এদের বিরুদ্ধে আমরা এক হইতে হবে। মাননীয় সংসদ সদস্য, আপনি সুশিক্ষিত, আপনার প্রতি শ্রদ্ধা রেখে আপনি ভুল করছেন আমি বলবো না, আমি শুধু একটি কথা বলবো যে একটু ইনফরমেশনের ঘাটতি আছে। এখানে আপনি আপনার অন্যায় বলছেন, সেন্ট লুইসা চলে গেছে কুখ্যাত সন্ত্রাসী বেনজির, আবার সাবসেকশন গতে বলছেন তাকে সেন্ট লুইসিয়া থেকে দেশে ফিরিয়ে আনা হোক। আমি আপনাকে আশ্বস্ত করতে চাই, এটা বোধহয় আপনি মিডিয়া রিপোর্টে একটা পাবলিশ হয়েছে, কুখ্যাত আইজিপি বেনজির আহমদ হ্যাজ লেফট দ্য ইউএই। আমরা আমাদের এম্বাসির মাধ্যমে ওখানে উই হ্যাভ চেকড উইথ দ্য ইউএই ফরেন মিনিস্ট্রি অফিসিয়ালস অ্যান্ড দে শেড দে আর নট অ্যাওয়ার অব এনি সাচ থিং, সো দ্যাট মিনস হি রিমেইনস ইন দ্য ইউএই। আওয়ার এম্বাসি হ্যাজ অলসো অ্যালার্টেড অ্যান্ড রিকোয়েস্টেড দ্য ইউএই ফরেন মিনিস্ট্রি টু আস্ক দেয়ার এজেন্সিস টু কিপ অ্যান আই অন হিম, and we will do so. The long hand of justice will claw back every terrorist that who has fled this country. Amader, we have no active operational bilateral extradition treaty with the United Arab Emirates. However, there is an exception. Ekhane case by case mani consideration ase. So we will pile diplomatic pressure. For that, we need to be one. You need to be behind our Prime Minister. Kano ei kukkhato santrashi মানে অনেক নিরীহ মানুষকে হত্যা করছে, শুধু বিএনপির নেতাকর্মীতে করেনি, জামাতে ইসলামকে করেনি, মানে অন্যান্য দলের নেতাকর্মীদের করেনি, সাধারণ মানুষকে করেছে। সো উই হ্যাভ টু বি ইউনাইটেড এগেনস্ট দি ইভল দ্যাট সাপ্রেস দ্য পিপল অফ দিস কান্ট্রি ফর দ্য লাস্ট 15 ইয়ার্স। এখানে সো এখানে এটা মানে হোয়াট উই নিড ইজ এ মাল্টি এজেন্সি অ্যাপ্রোচ উইচ উই হ্যাভ অ্যাপ্লাইড আন্ডার দ্য প্রাইম মিনিস্টার্স Prime Minister Sahab Nirdeshana Diyechen. We are working closely. The Home Minister is working hard on that matter, along with the Law Minister. Amra Foreign Ministry te, amra active diplomacy pursue kortesi, jate case by case exception e, ei kukkhato terrorist, mane eta joghonno hottakarike, jate amra firiye ante pari. Ebong inshallah, we will. Shudhu ei kukkhato terrorist na, jekhane jekhane flee kore geche, desher poisha lute, মানুষকে হত্যা করে, উই উইল ইনশাআল্লাহ ওয়ার্ক টু ক্লো ব্যাক এভরি ওয়ান অফ দেম।
1: মাননীয় প্রতিমন্ত্রী, এক মিনিটে সামাপ করুন, আর এক মিনিটে সামাপ করুন।
2: স্পিকার, আপনার এন্ড সেইং দ্যাট আরো যারা দেশে আছে কাস্টডিতে, ইনক্লুডিং কর্নেল জিয়া, হু ইজ আমরা শুনতে পারি থ্রু রিপোর্টস উই হ্যাভ গ্যাদার্ড দ্যাট হি ইজ বিন ইনভলভড ইন দি অ্যাবডাকশন of Ilyas Ali, a former prominent member of parliament from the Sylhet region. Shuni take hotta kora hoyeche take gum ekjon manuske eto bochor she nai. I think this government will speed up inshallah. Apnar dorjo dhoren support koren amaderke, ei bishoye support koren, and our government under the leadership of Prime Minister Tariq Rahman achieve in getting and trying every one of those criminals inshallah within the justice process of Bangladesh. Thank you, Honorable Speaker.
1: ধন্যবাদ মাননীয় প্রতিমন্ত্রী। এখন আমি মাননীয় সদস্য প্রস্তাব উত্থাপনকারী সদস্য মীর আহমদ বিন কাসেমকে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। আপনার সময় 10 মিনিট।
3: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমরা তাদের পক্ষে কথা বলছি যাদের এই সৌভাগ্য হয়নি সে অন্ধকার ঘর থেকে জীবিত অবস্থায় ফেরত আসার। আমরা তাদের পক্ষে কথা বলছি যাদের এই সামর্থ্য নেই এই সংসদে এসে তাদের দুঃখের কথা বলার। আমরা তাদের পক্ষে কথা বলছি যারা মিডিয়ার থেকে মিডিয়া যাচ্ছে তাদের ভোগান্তি বলার জন্য, কিন্তু এখন মিডিয়ার হেডলাইনে তাদের জায়গা হয় না। মানে স্পিকার, আমাদের ভুক্তভোগীদের সবচেয়ে কষ্টের জায়গায় এই যে আমরা অনেক প্রতিশ্রুতি শুনেছি, আমরা অনেক বিবৃতি শুনেছি, কিন্তু আমরা ভুক্তভোগীর অন্তর থেকে এই অনুভূতি আমাদের মধ্যে আসছে না যে এই গত সরকার এবং এই সরকার সত্যিকার অর্থে চেষ্টার মতো চেষ্টা করছে কিনা। মাননীয় স্পিকার, আমি আজকে ভুক্তভোগীদের পক্ষ থেকে অন্তত এই বেনজিরের ব্যাপারে যদি 9টি উদ্যোগ গ্রহণ করা হয় তাহলে অন্তত আমাদের কাছে মনে হবে যে এই সরকার সত্যিকার অর্থেই চেষ্টা করছে। প্রথমত, যদি এই সরকার খবর যখনই শুনতো সে গ্রেফতার হয়েছে, তার 24 ঘন্টার ভিতরে যদি স্বরাষ্ট্রমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী অনুমতি বিলম্বে দুবাইয়ের ফ্লাইটে উঠে যেতেন এবং একসাথে দুবাইতে যে দুবাইয়ের রাজ পরিবার, দুবাইয়ের শীর্ষ কর্মকর্তা, আইন বিষয়ক কর্মকর্তাদেরকে ব্যক্তিগত মিটিংয়ে তাদেরকে ব্রিফ করতেন যে এই বেনজির ঘাতক জনগণের সাথে কি করেছে এবং তাকে ফিরিয়ে নেওয়া বাংলাদেশের জনগণের জন্য কত গুরুত্বপূর্ণ, তাহলে বুঝতাম তারা সত্যিই চেষ্টা করছে। দ্বিতীয়ত, যদি আমরা দেখতাম যে যখনই এই খবর আসত সাথে সাথে দুবাইয়ের সবচাইতে শ্রেষ্ঠ ল ফার্মকে বাংলাদেশ রাষ্ট্র হায়ার করত যে এই প্রক্রিয়ায় কি হবে, কোনো ধরনের লুপহোল না থেকে ওয়াটার টাইট একটি কেস সেখানে পেশ করা হবে, সবচাইতে অভিজ্ঞ সবচাইতে সক্রিয় আইনজীবীকে বাংলাদেশের ভুক্তভোগীদের পক্ষ থেকে সেই কোর্টে দাঁড় করানো হবে এবং বাংলাদেশের শ্রেষ্ঠ আইনজীবীকে সেখানে নিয়ে যে তাকে সঠিক তথ্য তুলে নেওয়ার জন্য কাজে লাগানো হবে, যদি এটা সেটা দেখতাম তাহলে আমরা দ্বিতীয়ত আশ্বস্ত হতাম সত্যিকার অর্থেই সরকার চেষ্টা করছে। তৃতীয়ত, মাননীয় প্রধানমন্ত্রী শুধুমাত্র মন্ত্রীদের না পাঠিয়ে নিজে ব্যক্তিগতভাবে আকুল আবেদন করে যদি একটি চিঠি লিখতেন এবং সেই চিঠি যদি তার পরিবারের কোনো একটি সদস্যকে পাঠিয়েতেন এবং আকুল আবেদন করতেন ব্যক্তিগতভাবে যে কেন তাকে ফেরত আনা প্রয়োজন, তাহলে বুঝতাম যে প্রধানমন্ত্রীর দপ্তর এখানে চেষ্টা করছে। চতুর্থ, এটা ঠিক যে আমাদের ইউনাইটেড আরব এমিরেটসের সাথে যে প্রত্যাবর্তন চুক্তি রয়েছে তার ট্যাকটিক্যাল যে কনভিক্টেড না তাকে আনার জন্য চুক্তি নাই, কিন্তু বাংলাদেশের কূটনীতিক ইতিহাসে মাত্র কয়েকদিনের উদ্যোগে প্রত্যাবর্তন চুক্তি স্বাক্ষর করে বন্দি ফেরত আনার ইতিহাস এই বাংলাদেশে রয়েছে। এখন পর্যন্ত এই চুক্তিটি হয়েছে কিনা আমরা জানি না। যদি অবিলম্বে সুনির্দিষ্ট একটি চুক্তি ইতিমধ্যে স্বাক্ষর হয়ে সেই প্রক্রিয়া বাস্তবায়নের উদ্যোগ আমরা গ্রহণ করতে পারতাম, তাহলে মনে করতাম সত্যিকার সত্যিই সরকার চেষ্টা করছে। পঞ্চম, আনুষ্ঠানিক পন্থা ব্যাক চ্যানেলিং সকল প্রচেষ্টা যদি করার জন্য আকুল আবেদন সরকারের মধ্যে দেখতাম, সবচেয়ে বেশি প্রায়োরিটি সরকারের বিরুদ্ধে এই ঘাতককে ফিরিয়ে আনার জন্য দেখতাম, তাহলে আমরা ভুক্তভোগীতে আশ্বস্ত হতাম সত্যিকার অর্থেই সরকার চেষ্টা করছে। মাননীয় প্রধানমন্ত্রী, যিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি যিনি মধ্যপ্রাচ্যের সাথে শুধু কূটনীতির সম্পর্ক নয় ভ্রাতৃত্বের সম্পর্ক স্থাপন করে গিয়েছেন। মধ্যপ্রাচ্যের সাথে আমাদের সম্পর্ক আইনের ভাষার উপর নির্ভরশীল নয়, তারা আমাদের ভাই, সে কোনো প্রয়োজনে নিঃস্বার্থভাবে যাদেরকে আমরা পেয়েছি তারা হচ্ছে মধ্যপ্রাচ্যের ভাইয়েরা। যদি দেখতেন যে এই মন্ত্রীর যে তার চিঠিতে কাজ হচ্ছে না, যদি দেখতাম আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তাকে লাল গলিচে সম্বোধনা দেওয়া হলো কিনা, তাকে প্রোটোকল দেওয়া হলো কিনা, এগুলো উপেক্ষা করে সরাসরি ওখানে চলে যেতেন, যে বলতেন আমি শহীদ জিয়ার সন্তান, এই ঘাতককে ফিরিয়ে না দেওয়া পর্যন্ত আমি এই মাটি থেকে যাব না, যদি এটা করতেন তাহলে আমরা আশ্বাস পেতাম আমাদের ভুক্তভোগীর জন্য কিছু একটা করা হচ্ছে। মানে স্পিকার, মধ্যপ্রাচ্যের সাথে শুধু সরকারের সম্পর্ক আমাদের নয়, ইসলামিক ইনস্টিটিউশনদের সাথে আমাদের গভীর শতাব্দীর সম্পর্ক রয়েছে, অনেক বাণিজ্যিক হাউসের সম্পর্ক রয়েছে, লক্ষ লক্ষ বাংলাদেশি আরব আমিরাতে আছে যাদের রাজ পরিবারের প্রসাদে যাতায়াতের সুযোগ রয়েছে। যদি মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় অন্যান্য মন্ত্রীরা এই ঘোষণা দিতেন আমরা সকল চেষ্টা করেছি, তারপরে তাকে প্রত্যাবর্তন করতে পারছি না, আপনারা যে যেখানে আছেন আপনাদের সকল চেষ্টা দিয়ে একে ফিরিয়ে আনার জন্য চাপ সৃষ্টি করেন, তাহলে বুঝতাম সত্যিকার অর্থে চেষ্টা হচ্ছে। এই আরব আমিরাতে বিক্ষোভ করা নিষিদ্ধ, জুলাই আন্দোলনে এই নিষিদ্ধাজ্ঞা অমান্য করে আমাদের ভাইয়ের রাস্তায় নেমে হাসি মুখে দেশে ফিরে চলে এসেছেন। যদি এখন আহ্বান করা হয়, এখনো লক্ষ লক্ষ বাংলাদেশি এই আরব আমিরাতের রাস্তায় নেমে এই ঘাতকের ফেরত আসার জন্য আন্দোলন করবেন যদি সরকার থেকে আহ্বান জানানো হয়। যদি আহ্বান জানাতেন তাহলে আমরা ভুক্তভোগীর আশ্বাস পেতাম আসলেই চেষ্টা হচ্ছে। সর্বশেষ, যদি সকল চেষ্টা ফেল করার পর সংশ্লিষ্ট দায়িত্বশীল মন্ত্রী এই হাউসে এসে এই ঘোষণা দিতেন যে সকল চেষ্টা আমি করেছি, এরপরও তাকে আমরা ফিরে আনতে পারিনি, এই দায় স্বীকার করে আমি পদত্যাগ করলাম, তাহলে আমরা বুঝতাম, এই ভুক্তভোগীরা বুঝতাম সত্যিকার অর্থেই নিঃস্বার্থভাবে এবং আন্তরিকভাবে তারা চেষ্টা করছে। মানে স্পিকার, আমি কাউকে ব্যক্তিগত আক্রমণের জন্য এসব কথা বলছি না, আমাদের এই ভুক্তভোগীদের অনেক গভীর ক্ষত যে আমাদের রক্তের উপর দাঁড়িয়ে ক্ষমতা আসা এই সরকার আদৌ কি বিচারের ব্যাপারে সিনসিয়ার, আদৌ কি এই ভুক্তভোগীদের এই ঘাতকদেরকে দেশের ফিরিয়ে আনার জন্য সত্যিকার অর্থে চেষ্টা করছেন। এই যে পদক্ষেপগুলোর কথা বললাম, একটু কি হয়েছে মাননীয় স্পিকার? একজন মন্ত্রীকে গিয়েছেন এই সুনির্দিষ্ট এই দাবি বাস্তবায়নের জন্য, তাহলে আমরা ভুক্তভোগীরা কেমন করে আশ্বাস পাবো যে রক্তের উপর দাঁড়িয়ে শহীদের কবর উপরে দাঁড়িয়ে এই যে সংসদ, এই যে রাষ্ট্র, এই যে সরকার সত্যিকার অর্থেই এই বিচারের ব্যাপারে সিনসিয়ার এবং তারা সকল কিছু করছে। যখন অন্তর্বর্তী সরকার ছিল তখন দেখতাম বিচারের গতি খুব স্লথ, যেসব সরকারি কর্মকর্তারা, যেসব আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা যেসব সামরিক বাহিনীর সদস্যরা ফ্যাসিস্টকে ফ্যাসিস্ট হিসেবে গড়ে তোলার জন্য সর্বাত্মক চেষ্টা করেছিল, যখন তাদেরকে অন্তর্বর্তী সরকারে স্বপদে বহাল দেখতাম, আমাদের মনে গভীর ক্ষত সৃষ্টি হতো যে ফ্যাসিস্ট তো কোনো এক ব্যক্তি বা একটি পরিবার একটি দল ছিল না, পুরো রাষ্ট্রযন্ত্র সক্রিয়ভাবে ফ্যাসিস্টকে ফ্যাসিস্ট করেছিল। আমি নিজেকে এই সান্ত্বনা দিতাম, যখন জনগণের ম্যান্ডেট নিয়ে একটি রাজনৈতিক সরকার আসবে তখন সবাইকে বেছে বেছে আইনের আওতায় আনা হবে ইনশাআল্লাহ। কিন্তু ভুক্তভোগী হিসেবে তাদের প্রতিনিধি হিসেবে এখনো আমাদের সেই রক্তক্ষরণ এখন পর্যন্ত দৃশ্যমান। এই সরকারের এই রাষ্ট্রের রন্ধে রন্ধে ঘাপটি মেরে থাকা ফ্যাসিবাদের দোসরদের বিচারের আওতায় আনার কোন দৃশ্যমান পদক্ষেপ এখন পর্যন্ত আমরা দেখছি না। মাননীয় স্পিকার, প্রতিশ্রুতি আমরা অনেক পেয়েছি, ভুক্তভোগীরা আসলে কাজ দেখতে চায়, বাংলাদেশের মানুষ বোকা নয়। যদি সত্যিকার অর্থে আন্তরিকতা আমরা দেখতাম, আমাদের ভিতরে এই ক্ষোভ আমাদের এই বিস্ফোরণ হতো না। মাননীয় স্পিকার, আল্লাহ ছাড় দেন, আল্লাহ ছেড়ে দেন না। এই সংসদ জুলাই পরবর্তী রাষ্ট্রের অন্ধ্রান্তে যারা আছে সবাইকে জনগণের কাছে ভেবে জবাবদিহিতা করতে হবে, মৃত্যুর পরে কঠিন জবাবদিহিতা করতে হবে। এই শহীদ পরিবারদের বিচারের জন্য আমরা কি করেছি, এই ভুক্তভোগীদের পুনর্বাসনের জন্য আমরা কি করেছি, এই ফ্যাসিবাদের দোসররা রন্ধে রন্ধে থেকে এখনো যে ফ্যাসিবাদী কায়দায় সংস্কারকে বাধাগ্রস্ত করছে তাদেরকে সরানোর জন্য কি করছি, এই জবাবদিহিতা জনগণ একদিন আমাদের কাছ থেকে নেবে, মান সৃষ্টিকর্তা একদিন আমাদের কাছ থেকে নেবে। মাননীয় স্পিকার, আমি আরবার নিশ্চিত করতে চাই, আমি ধন্যবাদ জানাচ্ছি মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে, যিনি আমাদের বলেছেন যে এই সরকার সমর্থন দেওয়ার জন্য। মাননীয় স্পিকার, আমরা তো মৃত্যু ধরে নিয়েছিলাম আমাদের মৃত্যু হবে, যে কয়টা যে আন্দোলনকারী রাস্তায় ছিল তারা মৃত্যুর জন্য তৈরি ছিল। এখনো জুলাইয়ের চেতনার শক্তি পুঞ্জীভূত ক্ষোভ আকার এখনো বিদ্যমান। আপনারা সঠিক পদক্ষেপ গ্রহণ করুন এবং আমাদের কাছে আপনারা যা সহযোগিতা চান, পাহাড় পর্বতের মতো আমরা আপনাদের পিছনে ছিলাম, আছি, থাকবো, এগিয়ে যান। এই ঘাতকদের ফিরিয়ে আনার জন্য যা সমর্থন আমাদের প্রয়োজন তা দেওয়ার জন্য এই বাংলার 18 কোটি মানুষ তৈরি আছে ইনশাআল্লাহ।
1: ধন্যবাদ।
3: মানে স্পিকার, আমি কনক্লুশন করবো এই বলে যে আমাদের কি চিন্তা করতে হবে যে 5 বছরের রাজনৈতিক স্বার্থ নয়, 50 বছরের জাতি গঠন মাথায় রেখে আমরা যেন পদক্ষেপ গ্রহণ করি মৃত্যুর।
1: ধন্যবাদ। মাননীয় সদস্য, বিরোধী দলীয় উপনেতা, আপনি কিছু বলতে চান? বললে আপনি সংক্ষেপে বক্তব্য রাখুন।
4: বিসমিল্লাহ রহমান রহিম, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল্লাহ। মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি মূল প্রসঙ্গে যাওয়ার আগে বিরোধী দলের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে একটা ধন্যবাদ জানাতে চাই। ধন্যবাদের বিষয়টি হচ্ছে এই, বিভিন্ন এমপিদেরকে এলাকায় যে টিআর কাবিকা দেওয়া হয়, ডেভেলপমেন্ট প্রোগ্রাম দেওয়া হয়, এর আগের যে অ্যালোকেশনটা ছিল সেখানে কিছুটা ডিসক্রিপেন্সি ছিল, সরকারি দলের লোকদেরকেই বরাদ্দ দেওয়া হয়েছিল, বিরোধী দলের সদস্যদেরকে দিয়ে একটি এক্সেপশন ছাড়া কোনো বরাদ্দ দেওয়া হয়নি। আমরা এই নিয়ে পার্লামেন্টে কথা বলেছিলাম, মাননীয় প্রধানমন্ত্রী ওয়াদা করেছিলেন যে এই সমস্যার সমাধান করে দেবেন।
1: মাননীয় উপনেতা, এমন একটা সিরিয়াস বিষয়ের উপর আলোচনা হচ্ছে, এখন চাল গমের হিসাব তো ইনশাআল্লাহ করা যাবে।
4: ধন্যবাদ
1: এই বিষয়ের উপর থাকুন।
4: মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দিচ্ছি এই জন্য, আমি আধ ঘন্টা আগে একটু চিঠি পেয়েছি এলাকা থেকে, সেখানে সকল সংসদ সদস্যদের সরকারি দল বিরোধী দল সমান পরিমাণ অ্যালোকেশন দেওয়া হয়েছে, প্রধানমন্ত্রী তার ওয়াদাকে রক্ষা করেছেন। আমরা আশা করি আগামীতেও এই ধারা অব্যাহত রাখবেন, সেই জন্য ওনাকে ধন্যবাদ। মানে স্পিকার, যে বিষয়টি আজকে এখানে উত্থাপিত হয়েছে, আলোচনা মোটামুটি হয়েছে দ্বিপক্ষই তো, বেনজিরের ব্যাপারে আমরা একমত, এই জন্য খুব কাউন্টার করার মতো ক্রিটিসাইজ করার মতো ইস্যু এখানে খুব বেশি নেই। তবে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী 300 ভিত্তিতে যে বিবৃতি দিয়েছিলেন এবং উনি খুব সিরিয়াসলি সেদের আশ্বাস দিয়েছিলেন, কিন্তু পরবর্তী পর্যায়ে যে পদক্ষেপগুলো, যে
5: পড়ে
4: গেল কিনা স্পিকার না থাকলে তো এটা ফাংশনিং নাই বাথরুমে। ঠিক আছে স্পিকার আসুক।

0: প্রচার করা হবে। চলুন ততক্ষণ পর্যন্ত গান শোনা যায়। অনির্ধারিত বিরতির পর সংসদ কার্যক্রম এখন পুনরায় শুরু হচ্ছে।
1: মাননীয় স্পিকার, আমি একেবারেই সংক্ষেপে কথা বলবো, যদি বিষয়টা একরকম। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিরিশে যা বক্তব্য দিয়েছিলেন,
0: বিরতির পর সংসদ কার্যক্রম শুরু হওয়া মাত্রই তা আবারও সরাসরি সম্প্রচার করা হবে। চলুন ততক্ষণ পর্যন্ত গান শোনা যায়।
1: দুটা প্রস্তাব আবার আছে এখানে, একটা হচ্ছে এটার জন্য একটা স্পেশাল সেল যদি করা যায়, যাদের কাজেই হবে এই বেনজির সহ অন্যান্য যারা পলাতক আছে বা বিদেশে আছে তাদের ইস্যুটা কিভাবে সলভ করা যায় তারা শুধু এখানেই কনসেন্ট্রেট করবে, এটা আমার একটা প্রস্তাব। দুই নম্বর হচ্ছে ইতিমধ্যে আওয়ামী লীগ অনেক ক্রিমিনাল বাংলাদেশে ঢুকে পড়ছে, তারা চলে আসছে, এবং ইউনিয়ন লেভেলেও আওয়ামী লীগের পরিচিত লোকেরা এখন মিছিল মিটিং করতেছে এবং সংগঠিত হচ্ছে। সময় তাদেরকে চিহ্নিত করি, পুলিশকে ইনফর্ম করি, কিন্তু পুলিশ সেভাবে কোনো রিয়াক্ট করে না এবং তাদেরকে ধরে এনে আইনের হাতে নিয়ে যাওয়ার ব্যাপারে আসলে তারা মোটেই তৎপর না। এটা স্বরাষ্ট্রমন্ত্রীর নলেজে আছে কিনা আমি জানি না, কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রীর অবগতির জন্য বলছি এটাই হচ্ছে বাস্তবতা। সেই জন্য যে সমস্ত ক্রিমিনাল আওয়ামী লীগের এখন বাংলাদেশে আছে, ইনফরমেশন পাওয়া যায়, পুলিশের প্রতি একটা ওনার দৃষ্টি আকর্ষণ থাকা উচিত, নির্দেশ থাকা উচিত, যে ধরনের ইনফরমেশন পেলে পুলিশ তাৎক্ষণিকভাবে অ্যাকশনে যাবে, তাদেরকে অ্যারেস্ট করবে এবং আইনের আশায় তাদেরকে সপর্দ করবে। এই যে উইকনেসটা আমরা দেখছি, এটা কেন স্বরাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকে এ ব্যাপারে স্পষ্ট বক্তব্য আসা উচিত? কারণ দুবাইয়ে যেটা হয়েছে তারপরে সে সহজে বেড়ে গেল, আমরা কি কোনো লয়ার এঙ্গেজ করেছিলাম কিনা, এবং প্রত্যেকে দেখলাম এরপরে একটা লবিস্ট ফার্মকে সেখানে দায়িত্ব দেওয়া হয়েছে, সেটা কোন সময়, তার আগে কিনা, এটা কি এই আমাদের দেশে একটা কথা আছে মাননীয় স্পিকার, যে চোর পালালে বুদ্ধি বাড়ে, এখন বিরোধীর পালানোর পরেই কি আমরা অতটুকু করার জন্যই আমরা এখানে চিন্তা করছি? তো এটাকেও আমরা সেখানে পরিষ্কার করে জানতে চাই মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রীর পক্ষ থেকে। আমি মনে করি আওয়ামী লীগের ব্যাপারে, সন্ত্রাসীদের ব্যাপারে, ফেসিবাদদের ব্যাপারে, সুরাচারের ব্যাপারে আমাদের নরম হওয়ার এবং আপোষ করার কোনো সুযোগ আছে বলে আমি মনে করি না, কারণ তারা যদি এখানে আবার ঢুকে পড়ে তাহলে এটা বাংলাদেশের স্বাধীনতার জন্যে, গণতন্ত্রের জন্যে, আমাদের মানুষের দেশের মানুষের নিরাপত্তার জন্যে এটা হুমকি হতে পারে। আমি আর একটা প্রস্তাব করি, বক্তব্য শেষ করে দেব, সেটা হচ্ছে বেনজির বা এই ধরনের ক্রিমিনাল যারা আছে তাদের বাংলাদেশে অনেক সম্পত্তি আছে, বৈধ এবং অবৈধ। আমরা মনে করি তাদের সমস্ত সম্পত্তি সরকারি প্রক্রিয়ার মাধ্যমে এখানে বিক্রি করে দিয়ে যারা ভিকটিম হয়েছেন এই ভিকটিমদের ফ্যামিলির কাছে সেটাকে ডিস্ট্রিবিউট করা উচিত, তাদেরকে কম্পনসেট করার জন্য চেষ্টা করা উচিত। এই সুনির্দিষ্ট প্রস্তাবটি যেন স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী এবং গভর্নমেন্ট গুরুত্বের সাথে বিবেচনা করে একটা সঠিক উদ্যোগের মাধ্যমে এটাকে নিষ্পত্তি করতে পারে। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ।
2: ধন্যবাদ মাননীয় বিরোধী দলীয় উপনেতা। এখন আমি বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমদকে। আপনার সময় 20 মিনিট।
3: মাননীয় স্পিকার, রাত অনেক হয়েছে, বাতও অনেক হয়েছে, 20 মিনিট মনে হয় হবে না,
2: আরো কম হলে আরো ভালো।
3: জি, আমি বক্তব্য দেব না, তবে তথ্য দেব, আর কিছু কথা বলতে হবে রাজনৈতিক বক্তব্যের বিপরীতে। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সদস্য, যিনি এই প্রস্তাবটি এনেছেন 147-এ আলোচনার জন্য, তার মধ্যে কিছু প্রস্তাবও আছে, তিনি ভুক্তভোগী, ওয়ান অফ দি ওয়ার্স্ট সাফারার্স, অনেক বছর আয়নাগরে বন্দী ছিল, বেঁচে আছেন কিনা সন্দেহ ছিল। আমি আমার নিজের কথা নাই বা বললাম, ইটস ভেরি আনফর্চুনেট দ্যাট বেনজিরের মতো একজন কালপ্রিট কুখ্যাত লোক নিয়ে এই মহান জাতীয় সংসদে আমাদের দীর্ঘক্ষণ আলোচনা করতে হচ্ছে। ইটস ভেরি আনফর্চুনেট। হুইজ এ সিরিয়াল কিলার বাংলাদেশের ইতিহাসে। আমার কাছে অনেক ডাটা আছে আওয়ামী রেজিমের সময়, ডিউরিং দ্য পিরিয়ড 2009 to 2023 যে পার্সিকিউশনটা হয়েছে, কাস্টোডিয়াল ডেথ 1048, টর্চার বাই ল এনফোর্সার্স ল এজেন্সিস যেটা ডেথ হয়েছে 133, এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্সের ক্ষেত্রে রেকর্ডেড হল 684, কিন্তু মায়ের ডাক অধিকার এবং অন্যান্য যে রাইটস অর্গানাইজেশনগুলো আছে, হিউম্যান রাইটস অর্গানাইজেশন, তাদের তথ্য মতে এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্সের রেজিস্টার্ড সংখ্যা 709, তার মধ্যে 155 জন এখনো ফেরত আসেনি। এবং এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্সের এটা গুম কমিশন যেটা গঠিত হয়েছিল তাতে যারা রিপোর্ট পেশ করেছে তাদের সংখ্যা 1850, 350 জনের ব্যাপারে তারা বলেছে ফেরত আসেনি এবং তদন্ত পরিচালনা করা সম্ভব হয়নি। এটা হচ্ছে গুমের শিকার ব্যক্তিদের, গুম কমিশনে যারা গিয়েছে তাদের আত্মীয় স্বজন। পলিটিক্যাল ভায়োলেন্সে যে সমস্ত হত্যাকাণ্ড হয়েছে 2630, ইন টোটাল এক্সট্রা জুডিশিয়াল কিলিং ক্ষেত্র মতে বলা হয় 2693, কিন্তু যেগুলো রেকর্ড করা সম্ভব হয়নি বিভিন্ন রাইটস বোর্ডের পরিসংখ্যান অনুসারে ইট ইজ মোর দেন 3000। এইভাবে টোটাল পার্সিকিউশন, এক্সট্রা জুডিশিয়াল কিলিং, এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্সের শিকার ভিকটিম সব মিলিয়ে 7000 to 8000, একটা সংখ্যা আছে 7188, বাট উই ডোন্ট বিলিভ ইট, ইট ইজ মোর দেন দ্যাট। এবং জুলাইয়ের গণ অভ্যুত্থানে জাতিসংঘ পরিচালিত ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির যে পরিসংখ্যান তাতে 1400 লোক হত্যা করেছে, গণহত্যা করেছে, ম্যাসাকার হয়েছে, কিন্তু সেটা আমাদের হিসাব মতো 2000-এর বেশি। কিন্তু যেগুলো রেজিস্টার্ড হয়েছে কয়েকটি পত্রিকা এবং তাদের বিভিন্ন জরিপ অনুসারে, হাসপাতালের রেকর্ড অনুসারে, তারা হয়তো পেয়েছে 843, কিন্তু সেটা রেকর্ডওয়ালা, যেখানে হাসপাতালের রেজিস্টার গায়েব করা হয়েছে, কাগজপত্র গায়েব করা হয়েছে, বেওয়ারিশ লাশ হিসেবে দাফন করা হয়েছে, আত্মীয় স্বজনরা লাশ খুঁজে বেড়ায় এবং এখন কবরের সন্ধানে আছে, সেগুলো তারা রেজিস্ট্রেশনে রাখতে পারে নাই, খাতায় লিখতে পারে নাই, যেখানে হাসপাতাল থেকে লাশ নিয়ে যাওয়া হয়েছে। সেই হিসেবে এই রেকর্ডের সংখ্যাটা আমরা মানতে রাজি না। 20000-এর বেশি যারা সিভিয়ারলি ইনজুর্ড হয়েছে এবং চিরতরে পঙ্গুত্ব বরণ করেছে তাদের সংখ্যা ক্লাসিফাইড করা আছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের যে অধিদপ্তর আমরা মাননীয় প্রধানমন্ত্রী সৃজন করেছেন জুলাই গণ অভ্যুত্থানের সেই রেকর্ড সংরক্ষণ করার জন্য এবং আজীবন তাদের নার্সিং করার জন্য একটা অধিদপ্তরের ঘোষণা দিয়েছিলেন তিনি নির্বাচনের আগে, সেটা এস্টাবলিশড হয়েছে, তাদের খাতায় আছে ক শ্রেণী, খ শ্রেণী, গ শ্রেণী আহতের পর্যায়ে। সেখানে দুই চোখের অন্ধত্ব বরণ করেছে তাদের সংখ্যাটা আমার এখানে আছে, কিন্তু আমি সেটা রেকর্ডেড পাচ্ছি 38, আর এক চোখের অন্ধত্ব বরণ করেছে সেরকম 263, কিন্তু পারমানেন্টলি ডিজেবলড হয়েছে 2407। এটা হচ্ছে গভর্নমেন্ট হিসাব মতে, কিন্তু দুই চোখের অন্ধত্ব বরণ যারা এখনো হসপিটালে আছে, যারা চিকিৎসাধীন আছে, দৃষ্টিশক্তি ফেরত পাবে কিনা এখনো জানে না, সেগুলো হিসাব করলে এটা 500 এইরকম একটা নির্যাতনের মধ্য দিয়ে, নিপীড়নের মধ্য দিয়ে, হামলা মামলাবাজির মধ্য দিয়ে, গুম খুনের মধ্য দিয়ে দীর্ঘ 17 আমরা এই জাতি অতিক্রম করেছি। তার মধ্যে এই নির্যাতনের হাতিয়ার এবং যে দুষ্কৃতিকারীরা ছিল তার মধ্যে কমসে কম শেখ হাসিনার পরে নাম্বার ওয়ান বেনজিরকে বলা যায়, তারপরে ওই জেনারেল জিয়াউল আহসানকে বলা যায়, আমরা আইসিটি কোর্টে জিয়াউল্লাহ হাসানকে আনতে পেরেছি, কিন্তু বেনজিদ তার আগে পালিয়ে গিয়েছে। তখন হয়তো ফেসিবাদের শেষ সময় ছিল, তখন অবস্থা বুঝে তারা পালিয়ে গেছে, কারণ তারা জানতো তাদেরকে পালাতে হবে। মানে স্পিকার, আমি তাদের এই কথাগুলো আগে বলে ফেলছি এই জন্য যে আমার স্টেটমেন্টটা বলার পরে আমাকে আর কিছু তেমন বেশি বলতে হবে না, সমস্ত অ্যান্সারগুলো ওখানে থাকবে। মানে বিরোধী উপনেতা বলেছেন যে কবে আমরা ল ফার্ম নিয়োগ করেছি, ডেটটা আমার স্টেটমেন্টে থাকবে না, আমি এখন ডেটটা বলি। আমরা 16 জুলাই 2026 ইউএই মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স, ইউএই মিনিস্ট্রি অফ জাস্টিসের রেসপন্স আবুধাবিস্থ বাংলাদেশ দূতাবাসে প্রেরণ করে পরবর্তীতে দূতাবাস নির্ধারিত সময়সীমার মধ্যে লিগ্যাল রিকোয়ারমেন্টস পূরণের লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ সহ রেসপন্সটি বাংলাদেশ মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্সের মাধ্যমে আমরা পাঠাই। এখানে যে 30 জুলাই বেনজির আহমদের এক্সট্রাডিশন প্রসিডিং পরিচালনা এবং বাংলাদেশের পক্ষে প্রয়োজনীয় লিগ্যাল অ্যাসিস্ট্যান্স প্রদানের জন্য সংযুক্ত আরব আমিরাতের হামদান আল কাবি অ্যাডভোকেটস অ্যান্ড লিগ্যাল কনসালটেন্সিকে ল ফার্ম হিসেবে আমরা নিয়োগ দিয়েছি। লিগ্যাল ল ফার্মের ফিসের কথা, এটা একটা গোপনীয় বিষয়, সেটা ডিসক্লোজ আমরা করলাম না। ইটস ওয়ান অফ দি বেস্ট ল ফার্ম ইন ইউএই এবং সেটা আমরা করেছি 21 জুলাই। এই হচ্ছে তাদের রিপ্লাই লেটেস্ট, এটা গতকালকে এসছে। মানে স্পিকার, পাসপোর্ট জালিয়াতির বিষয়ে মামলার কথা বলা হয়েছে, আমার স্টেটমেন্টে থাকবে, আমাদের মাননীয় সদস্য মীর কাসেম আলীও বলেছেন এবং তারপরে মাননীয় সদস্য আখতার হোসেন সাহেবও বলেছেন। আমি প্রত্যেকটা নোট করেছি। এখানে মীর আহমেদ বিন কাসেম, হ্যাঁ ঠিক আছে, আমি তার পিতা আমার বন্ধু ছিল, একসাথে কারাগারে ছিলাম, বারবার তার নামটাই আসে। এগুলোর জবাব আমি দেব, কিন্তু ইন্টারিম গভর্নমেন্টের সময় 18 মাসে এই পাসপোর্ট সংক্রান্ত মামলার কোনো অগ্রগতি ছিল না। মানে এটা দুদকের মামলা হয়েছে, সেটার অগ্রগতি বলব। আর আইনের আওতায় কেন আনা হলো না সেই জবাবও দেব। আইনের আওতায় আমরা এনেছি, আইসিটি কোর্টে বিচার্য আছে এবং এমনকি আমরা সেনানিবাসও সাব জেল করেছি যেখানে তাদেরকে নেওয়া হয়েছে, এই গুম সংক্রান্ত এনফোর্সমেন্ট পেরেন্টসের সাথে যারা জড়িত ছিল, এবং আইসিটি কোর্টের ওয়ারেন্ট অনুসারে তারা তাদেরকে হেফাজতে নিয়েছে, আইসিটি কোর্টে তারা হাজিরা দিচ্ছে। এখন আমি বলবো, আমাদেরকে দায়ী না করে আপনারা সহযোগিতা করবেন এবং আমরা কী কী পদক্ষেপ গ্রহণ করেছি তারপর অন্যান্য বিষয়গুলো আমি বলব। মানে স্পিকার, সাবেক পুলিশ মহাপরিদর্শক আমাকে একটু দেখে পড়তে হবে, কারণ এগুলো তথ্য। বেনজির আহমদকে দেশে ফিরিয়ে আনার লক্ষ্যে গৃহীত প্রত্যার্পণ কার্যক্রম সম্পর্কে মাননীয় সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম যে জরুরি গুরুত্বপূর্ণ আলোচনার প্রস্তাব উত্থাপন করেছেন সেজন্য ধন্যবাদ জানাই। বিষয়টি অত্যন্ত সংবেদনশীল এবং জনস্বার্থের সঙ্গে সংশ্লিষ্ট। সরকার এই বিষয়ে আইনের শাসন, ন্যায় বিচার এবং যথাযথ আন্তর্জাতিক ও কূটনৈতিক প্রক্রিয়ার প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা রেখে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করছে। বেনজির আহমদের বিরুদ্ধে বাংলাদেশের উপযুক্ত আদালত কর্তৃক গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ার পর সংশ্লিষ্ট তদন্তকারী সংস্থার অনুরোধ এবং প্রয়োজনীয় তথ্য নথিপত্র যাচাই ক্রমে তার বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির উদ্যোগ নেওয়া হয়। পরবর্তীতে 11 এপ্রিল 2025 তারিখে তার বিরুদ্ধে ইন্টারপোল রেড নোটিশ নম্বর A5174-4-2025 জারি করে এবং উক্ত রেড নোটিশ বর্তমানে কার্যকর আছে। গত 12 জুন 2026 তারিখে NCB আবুধাবি, NCB মানে ইন্টারপোলের যে অফিসটা প্রত্যেক দেশে থাকে তাকে NCB বলে, NCB আবুধাবি আনুষ্ঠানিকভাবে NCB ঢাকাকে জানায় যে বেনজির আহমেদ সংযুক্ত আরব আমিরাতে গ্রেফতার হয়েছেন। একই সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের ফেডারেল ল 39 অফ 2006 এর আর্টিকেল 11 অনুযায়ী 30 দিনের মধ্যে কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে আনুষ্ঠানিক প্রত্যার্পণ অনুরোধ পাঠানোর জন্য বাংলাদেশকে অনুরোধ জানায়। সেই দিনই আমি এখানে স্টেটমেন্ট দিয়েছিলাম মাননীয় স্পিকার। বাংলাদেশ সরকার নির্ধারিত সময়সীমার জন্য অপেক্ষা না করে মাত্র 4 দিনের মধ্যে অর্থাৎ 16 জুন 2026 তারিখে সংযুক্ত আরব আমিরাতের সেন্ট্রাল অথরিটির বরাবর কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে আনুষ্ঠানিক এক্সট্রাডিশন রিকোয়েস্ট প্রেরণ করে। একই তারিখে তথ্য সমন্বয়ের জন্য অনুরোধটি একটি অনুলিপি এনসিবি আবুধাবিকে প্রদান করা হয়। অতএব নির্ধারিত 30 দিনের মধ্যে আনুষ্ঠানিক প্রত্যাবর্তন অনুরোধ প্রেরণ না করা বা এক্ষেত্রে বিলম্ব করার যে ধারণা সৃষ্টি হয়েছে তা সঠিক নয়। বাংলাদেশ সরকার নির্ধারিত সময়সীমার যথেষ্ট আগেই প্রয়োজনীয় প্রত্যার্পণ অনুরোধ প্রেরণ করেছে। 1 মাসের জায়গায় 4 দিনে দিয়েছে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে পৃথক কোনো দ্বিপাক্ষিক প্রত্যার্পণ চুক্তি নেই, মানে এক্সট্রাডিশন ট্রিটি নাই ইন বিটুইন টু কান্ট্রিজ। এটা মাননীয় সদস্য বলতে চেয়েছিলেন যে এক্সট্রাডিশন ট্রিটি আছে। এ কারণে আরব আমিরাতের আভ্যন্তরীণ আইন এবং পারস্পরিক সহযোগিতার নীতি প্রিন্সিপাল অফ রেসিপ্রোসিটি অনুসরণ করে প্রত্যার্পণ কার্যক্রম পরিচালিত হচ্ছে। যে সমস্ত বাংলাদেশে আনুষ্ঠানিক প্রত্যার্পণ অনুরোধ পর্যালোচনার পর ইউএই মিনিস্ট্রি অব জাস্টিস গত 8 জুলাই 2026 তারিখে নিম্নোক্ত অতিরিক্ত তথ্য ও নথিপত্র চায়, মানে স্পেসিফিক ল্যাঙ্গুয়েজে রেসিপ্রোসিটি আন্ডারটেকিং। বাংলাদেশের সেন্ট্রাল অথরিটি, তাদের তো ফেডারেল গভর্নমেন্ট, সেজন্য তারা এটা সেন্ট্রাল অথরিটি বলে আমাদের দেশে, শনাক্তকারী আনুষ্ঠানিক বিবৃতি এবং উক্ত কর্তৃপক্ষ কর্তৃক সম্পাদিত আনুষ্ঠানিক প্রত্যার্পণ অনুরোধ যদিও আমরা আগে পাঠিয়েছি। বাংলাদেশের আইনে মামলা দায়ের ও দণ্ড কার্যকরের তামাদি সংক্রান্ত বিধানের আনুষ্ঠানিক বিবৃতি ও সত্যায়িত অনুলিপি উপযুক্ত বিচারক কর্তৃপক্ষ কর্তৃক জারি করা গ্রেফতারি পরোয়ানা, এর অধিকাংশই আমরা আগে দিয়েছি। এখানে মাননীয় স্পিকার একবার ইংরেজিতে করতে হয়, তারপর আরবিতে ট্রান্সলেট করতে হয়, দুটোটা অ্যাটাস্টেড করতে হয়, তারপরে পাঠাতে হয় সেই দেশে। চাহিদা অনুযায়ী স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, আইন ও বিচার বিভাগ, দুর্নীতি দমন কমিশন, সংশ্লিষ্ট বিচারিক ও আইনগত কর্তৃপক্ষ এবং এনসিবি ঢাকা এর সমন্বয়ে প্রয়োজনীয় নথিপত্র প্রস্তুত করা হয়। গত 4 আগস্ট 2026 তারিখে এসব অতিরিক্ত তথ্য ও সাপোর্টিং ডকুমেন্টস কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষের নিকট প্রেরণ করা হয়েছে। পরবর্তীতে 22 আগস্ট 2026 ইউই সেন্ট্রাল অথরিটি বাংলাদেশের আইনে মামলা দায়েরের তামাদি এবং দণ্ডের মেয়াদ উত্তীর্ণতা বিষয়ে আরও সুনির্দিষ্ট আইনি বিবৃতি ও সংশ্লিষ্ট আইনের পূর্ণাঙ্গ পাঠ চায়। এসব তথ্য ও নথি প্রেরণের জন্য 22 সেপ্টেম্বর 2026 পর্যন্ত সময়সীমা নির্ধারণ করা হয়েছে। তারাই বলেছে বিষয়টির গুরুত্ব বিবেচনায় আইন ও বিচার বিভাগের আইনি মতামত গত সেপ্টেম্বর 1 তারিখ 2026 তারিখে অনুমোদিত হয়। 2 সেপ্টেম্বর 2026 তারিখে দুর্নীতি দমন কমিশনের মতামত পাওয়া যায়। উভয় মতামতের আলোকে ইউই সেন্ট্রাল অথরিটি বরাবর প্রেরণের জন্য একটি কম্প্রিহেন্সিভ রিপ্লাই প্রস্তুত করা হয়েছে। প্রয়োজনীয় নথির সত্যায়ন, অথেন্টিকেশন এবং আরবি অনুবাদ সহ আনুষ্ঠানিকতা সম্পন্ন করে নির্ধারিত সময়ের মধ্যেই তা কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে প্রেরণের কার্যক্রম চলমান রয়েছে। মানে স্পিকার, আমি এখানে লবিতে বসেই সেই নথিটা স্বাক্ষর করেছি একটু আগে। প্রত্যার্পণ একটি বিচারিক ও রাষ্ট্রীয় প্রক্রিয়া, শুধু ইন্টারপোলের রেড নোটিশ বা সংশ্লিষ্ট ব্যক্তির গ্রেফতারের মাধ্যমে প্রত্যার্পণ স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন হয়ে যায় না। অনুরোধপ্রাপ্ত রাষ্ট্রের সেন্ট্রাল অথরিটি ও আদালত সেই দেশের আইন অনুযায়ী প্রত্যার্পণ অনুরোধ, অপরাধের প্রকৃতি, গ্রেফতারি পরোয়ানা, প্রমাণাদি এবং অন্যান্য আইনগত শর্ত পরীক্ষা করে সিদ্ধান্ত নেয়। সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের পক্ষে প্রত্যর্পণ কার্যক্রমে প্রয়োজনীয় আইনগত সহায়তা প্রদানের জন্য 30 জুলাই, যেটা আমি আগে বলেছি, 30 জুলাই 2026 তারিখে আবুধাবিস্থ বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে ল ফার্ম নিয়োগ করা হয়েছে। প্রতিষ্ঠানটি সংযুক্ত আরব আমিরাতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রক্ষা এবং প্রয়োজনীয় আইনগত কার্যক্রম পরিচালনা করছে। বেনজির আহমদ সংযুক্ত আরব আমিরাতের আদালত থেকে জামিন পেয়েছেন এমন তথ্য গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর এনসিবি ঢাকা এবং গত 2 আগস্ট 2026 তারিখে এনসিবি আবুধাবিকে তার বিষয়ে অব্যাহত সতর্কতা বজায় রাখা, সংশ্লিষ্ট ইমিগ্রেশন ও বর্ডার কন্ট্রোল পয়েন্টগুলোতে নজরদারি নিশ্চিত করা এবং তার আইনগত ও অভিবাসনগত অবস্থার গুরুত্বপূর্ণ পরিবর্তন সম্পর্কে বাংলাদেশকে অবহিত করার অনুরোধ জানায় আমরা জানিয়েছি। এছাড়া পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে নিম্নোক্ত পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। জামিন মঞ্জুর সংক্রান্ত বেইল অর্ডার বা এক্সিকিউটিভ অর্ডার, এর সত্যায়িত অনুলিপি সংগ্রহ, প্রযোজ্য ক্ষেত্রে জামিন পুনর্বিবেচনা বা বাতিলের লক্ষ্যে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ, তার বর্তমান অবস্থা সম্পর্কে হাল নাগাদ তথ্য সংগ্রহ। গত 31 আগস্ট 2026 এনসিবি ঢাকা ইন্টারপোলের সুরক্ষিত যোগাযোগ ব্যবস্থা নেক্সাসের মাধ্যমে এনসিবি আবুধাবির কাছে তার বর্তমান অবস্থা ও অবস্থান এবং তিনি সংযুক্ত আরব আমিরাতের ভূখণ্ডে রয়েছেন কিনা সে বিষয়ে আনুষ্ঠানিক হালনাগাদ তথ্য চেয়েছে। মাননীয় স্পিকার, গণমাধ্যমে বেনজির আহমেদ সংযুক্ত আরব আমিরাত ত্যাগ করে সেন্ট লুসিয়ায় গেছেন বলে খবর প্রকাশিত হয়েছে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত সংশ্লিষ্ট কোনো রাষ্ট্র বা উপযুক্ত বিদেশি কর্তৃপক্ষের কাছ থেকে আনুষ্ঠানিক নিশ্চিতকরণ পাওয়া যায়নি। কেবল গণমাধ্যম বা অন্য কোনো অনির্ভরযোগ্য উৎসের ভিত্তিতে তার বর্তমান অবস্থা সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া সমীচীন হবে না। তার বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ কার্যকর রয়েছে। তার অবস্থান অন্য কোনো দেশে আনুষ্ঠানিকভাবে শনাক্ত হলে সংশ্লিষ্ট দেশের আভ্যন্তরীণ আইন, বাংলাদেশের সঙ্গে বিদ্যমান চুক্তি বা পারস্পরিক সহযোগিতার নীতি এবং প্রযোজ্য আন্তর্জাতিক আইনি কাঠামোর আওতায় তাকে গ্রেফতার ও দেশে ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় প্রত্যর্পণ বা অন্য আইনসম্মত ব্যবস্থা গ্রহণ করা হবে। মাননীয় স্পিকার, বেনজির আহমদ কর্তৃক পাসপোর্ট জালিয়াতির অভিযোগে দুর্নীতি দমন কমিশনে পৃথকভাবে একটি মামলা চালু আছে, রুজু করা হয়েছে। উক্ত মামলায় বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরের ঊর্ধ্বতম কর্মকর্তাদেরও আসামি করা হয়েছে। মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে। তদন্তে প্রাপ্ত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে সংশ্লিষ্ট ব্যক্তিদের দায় নির্ধারণ পূর্বক প্রচলিত আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। দুর্নীতি দমন কমিশন কর্তৃক বেনজির আহমদ ও তার পরিবারের সদস্যদের নামে বিদেশে অবস্থিত সম্পদের বিষয়ে সংশ্লিষ্ট দেশসমূহে মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স রিকোয়েস্ট, আমরা এটা সংক্ষিপ্তভাবে MLAR বলি, প্রেরণ করা হয়েছে। উক্ত বিষয়ে প্রয়োজনীয় রেকর্ডপত্র ও তথ্য প্রমাণ প্রাপ্তি সাপেক্ষে সম্পদ অবরুদ্ধ, জব্দ, বাজেয়াপ্ত বা পুনরুদ্ধারের বিষয়ে প্রযোজ্য আইন, আদালতের আদেশ এবং আন্তর্জাতিক আইনি সহযোগিতা কাঠামোর আওতায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। মানে স্পিকার, এটা হলো বিদেশে যদি সম্পদ থাকে, দেশের তার রেকর্ডেড সম্পদ যেগুলো যাওয়া পাওয়া গিয়েছে, ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে এবং তার স্থাবর অস্থাবর সম্পত্তি বিভিন্ন মামলায় জব্দ করা আছে, সেটা দেশের বিষয়। মাননীয় স্পিকার, এখানে একটি বিষয় সুস্পষ্টভাবে উল্লেখ করা প্রয়োজন। উল্লেখযোগ্য, মাননীয় স্পিকার, তার একটা অ্যাপার্টমেন্টের সিলগালা।
4: মাননীয় মন্ত্রী, আপনি শেষ করুন, টেক ইউর টাইম।
3: মাননীয় স্পিকার, আদালতের অনুমতি নিয়ে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে যে সমস্ত সম্পদ সেখান থেকে উদ্ধার করা হয়েছে তার তালিকা পত্রিকা অন্তরে আমরা সবাই দেখেছি। মাননীয় স্পিকার, এখানে একটা বিষয় উল্লেখযোগ্য সুস্পষ্টভাবে উল্লেখ করা প্রয়োজন। কোনো ব্যক্তির জামিন প্রাপ্তি প্রত্যর্পণ কার্যক্রমের সমাপ্তি নির্দেশ করে না। একইভাবে প্রত্যর্পণ সম্পন্ন করতে কিছু আইনগত বিচারিক ধাপ অতিক্রমের প্রয়োজন হওয়াকে সরকারের নিষ্ক্রিয়তা বা ব্যর্থতা হিসেবে বিবেচনা করাও যথাযথ হবে না। বাংলাদেশ নির্ধারিত সময়ের মধ্যে প্রত্যর্পণ অনুরোধ প্রেরণ করেছে। সংযুক্ত আরব আমিরাতের চাহিদা অনুযায়ী অতিরিক্ত নথি দিয়েছে, স্থানীয় আইনজীবী নিয়োগ করেছে এবং তার অবস্থান ও চলাচল সম্পর্কে নিয়মিত অনুসন্ধান ও সমন্বয় অব্যাহত রেখেছে। মাননীয় স্পিকার, বিদেশে পলাতক আসামিদের শনাক্ত, গ্রেপ্তার এবং দেশে ফিরিয়ে আনার ক্ষেত্রে সরকারের সাম্প্রতিক কার্যক্রমে দৃশ্যমান সাফল্য অর্জিত হয়েছে। এ বিষয়ে মাননীয় সদস্যের একটা প্রস্তাব আছে, আমি তখন লিখে রেখেছি, বলব। বিদেশে পলাতক আসামিদের শনাক্ত, গ্রেপ্তার এবং দেশে ফিরিয়ে আনার জন্য আনার ক্ষেত্রে সরকারের সাম্প্রতিক কার্যক্রমে দৃশ্যমান সাফল্য যেমন আছে, এর ধারাবাহিকতায় হত্যা মামলায় অভিযুক্ত, গ্রেফতারি পরোয়ানাভুক্ত ও ইন্টারপোল রেড নোটিশভুক্ত আসামি মোহাম্মদ আরিফ সরকারকে গত 6 মে 2026 সংযুক্ত আরব আমিরাত থেকে এবং মুবারক মণ্ডলকে 27 মে 2026 কাতার থেকে বাংলাদেশে ফিরিয়ে আনা হয়েছে। একইভাবে কুমিল্লার আলোচিত সোহাগী জাহান তনু হত্যা মামলার পলাতক অভিযুক্ত মোহাম্মদ জাহিদুজ্জামান ও মোহাম্মদ শাহিন আলমকে আন্তর্জাতিকভাবে শনাক্ত ও তাদের অবস্থান নির্ণয়ের জন্য বাংলাদেশ পুলিশের NCB ঢাকা মানে ইন্টারপোল এর উদ্যোগে ইন্টারপোল গত 1 সেপ্টেম্বর 2026 তাদের বিরুদ্ধে পৃথক রেড নোটিশ জারি করেছে। এটি আলোচিত মামলাটির পলাতক অভিযুক্তদের আইনে আওতায় আনার প্রচেষ্টার একটি উল্লেখযোগ্য অগ্রগতি। কোনো দেশে তাদের অবস্থান শনাক্ত হলে সংশ্লিষ্ট দেশের আইন ও প্রযোজ্য আন্তর্জাতিক সহযোগিতা কাঠামোর আওতায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এসব কার্যক্রম প্রমাণ করে যে বিদেশে অবস্থানরত পলাতক আসামিদের শনাক্ত, গ্রেপ্তার এবং দেশে ফিরিয়ে আনার লক্ষ্যে সরকার, ইন্টারপোল, সংশ্লিষ্ট বিদেশি আইন প্রয়োগকারী সংস্থা, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বিদেশে অবস্থিত বাংলাদেশের মিশনসমূহের সঙ্গে কার্যকর সমন্বয়ের মাধ্যমে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। আমি এই মহান জাতীয় সংসদকে আশ্বস্ত করতে চাই, বেনজির আহমদ সহ বিদেশে অবস্থানরত কোনো পলাতক আসামিকে আইনের আওতায় আনার ক্ষেত্রে সরকার কোনো ধরনের শৈথিল্য প্রদর্শন করবে না। তার বর্তমান অবস্থান আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা, প্রত্যর্পণ প্রক্রিয়া এগিয়ে নেওয়া, কথিত একাধিক পাসপোর্টের অভিযোগ যাচাই এবং দেশে বিদেশে অবৈধভাবে অর্জিত সম্পদ শনাক্ত ও আইনানুগভাবে জব্দ করার লক্ষ্যে সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষ সমন্বিতভাবে কাজ করছে। সরকার আইনের শাসন, যথাযথ বিচারিক প্রক্রিয়া, আন্তর্জাতিক সহযোগিতার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। যাচাইহীন তথ্যের পরিবর্তে নির্ভরযোগ্য ও আনুষ্ঠানিক তথ্যের ভিত্তিতে সংশ্লিষ্ট রাষ্ট্রের সার্বভৌমত্ব ও আভ্যন্তরীণ আইনের প্রতি শ্রদ্ধা রেখে তাকে দেশে ফিরিয়ে আনার জন্য সম্ভাব্য সকল আইনগত, কূটনৈতিক ও আন্তর্জাতিক পুলিশি পদক্ষেপ অব্যাহত রাখা হয়েছে। মাননীয় স্পিকার, আমি এই মহান জাতীয় সংসদকে আশ্বস্ত করতে চাই, বেনজির আহমদ সহ বিদেশে অবস্থানরত পলাতক আসামিদের আইনের আওতায় আনার ক্ষেত্রে সরকার কোনো ধরনের শৈথিল্য প্রদর্শন করবে না। সংশ্লিষ্ট মন্ত্রণালয়, তদন্তকারী সংস্থা, বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশন, ইন্টারপোল এবং বিদেশি কর্তৃপক্ষের সঙ্গে প্রয়োজনীয় সমন্বয় অব্যাহত রাখবে। সরকার আইনের শাসন, যথাযথ বিচারিক প্রক্রিয়া, আন্তর্জাতিক সহযোগিতায় দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। তদন্ত এবং আন্তর্জাতিক সহযোগিতার স্বার্থে সংরক্ষণযোগ্য কিছু তথ্যের গোপনীয়তা বজায় রেখে এবং সংশ্লিষ্ট রাষ্ট্রের সার্বভৌমত্ব এবং আভ্যন্তরীণ আইনের প্রতি শ্রদ্ধা রেখে তাকে দেশে ফিরিয়ে আনার জন্য সম্ভাব্য সব আইনগত, কূটনৈতিক এবং আন্তর্জাতিক পুলিশি পদক্ষেপ অব্যাহত রাখা হবে। আমি শেষের প্যারা একটু পরে বলব, তার আগে মাননীয় সদস্যদের বক্তব্যের প্রেক্ষিতে কিছু বক্তব্য আমার আছে, সেটা আমি দিতে চাই। মাননীয় স্পিকার, মাননীয় সদস্য বলেছেন, একজন মাননীয় সদস্য, মহিলা সদস্য, যে নির্দিষ্ট ল আছে তাকে এক্সট্রাডিট করার ক্ষেত্রে, আমাদের দেশে ট্রায়ালের ক্ষেত্রে আইন আছে, আমি জানি আপনি একজন ব্যারিস্টার, কিন্তু এক্সট্রাডিশন ট্রিটি ছাড়া কোনো দেশ থেকে আমরা কাউকে ফিরিয়ে আনতে পারি না, পারি শুধু একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং, মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স, যেটা আমি MLIR বলেছি, তার মাধ্যমে। সেটা আমরা নজির স্থাপন করেছি ইউএই থেকেও এবং কাতার থেকেও, সেই প্রক্রিয়া আছে। বাট আমাদের দেশে যদি ট্রায়ালে নিয়ে আসতে হয়, আমরা আমাদের আইন অনুসারে আরেকটা দেশে থেকে নিয়ে আসার জন্য আমাদের স্পেসিফিক সেরকম সুনির্দিষ্ট আইন নেই। মাননীয় সদস্য আক্তার সাহেব বলেছেন, আমরা বলেছি উই হ্যাভ এ প্ল্যান, কিন্তু আমরা ইমপ্লিমেন্টেশন চাই, এবং তিনি শুনতে চেয়েছেন উই হ্যাভ ইমপ্লিমেন্টেড আওয়ার প্ল্যান, তাই না? মাননীয় স্পিকার, প্ল্যান ইজ হাফ অফ দি জব, ইফ উই ডোন্ট প্ল্যান উই আর প্ল্যানিং টু ফেইল, এটাই হচ্ছে নীতি। উই হ্যাভ এ প্ল্যান অ্যান্ড উই আর ইমপ্লিমেন্টিং দি প্ল্যান। আমরা ইন্টারপোলের রেড নোটিস জারি হওয়ার বিষয়টা বলেছি, যেটা ইন্টারিম গভর্নমেন্টের সময় মে মাসে 2025, তাই না? তারপরও আরও একটা বছর গিয়েছে, ইন্টারিম গভর্নমেন্ট তো এইটা এক্সিকিউট করতে পারে না, ইন্টারপোল তো তাকে অ্যারেস্ট করতে করে নাই। আমরা দায়িত্ব গ্রহণ করার পর কয়েক মাসের মধ্যেই আমরা এটা ইমপ্লিমেন্ট করেছি। মাননীয় স্পিকার, ইন্টারপোলের রেড নোটিস এক্সিকিউট হয়েছে, অ্যারেস্ট হয়েছে, জুনের 12 তারিখ সম্ভবত আমি এখানে স্টেটমেন্ট দিয়েছি। এর আগে আমি যদি প্রশ্ন করতে চাই, ইন্টারিম গভর্নমেন্টের সময় 18 মাস সময় পাওয়া গেল, এই বিষয়ে কোনো তৎপরতা কেন দৃশ্যমান হল না? আর তিনি বলেছেন জুডিশিয়াল প্রসেস ফলো করতে হবে। হ্যাঁ, এখানেই প্রশ্ন, আমরা কাউকে ধরে বেঁধে ফাঁসি দিতে পারি না। একজন অপরাধী যত বড় অপরাধী করুক, তাকে জুডিশিয়াল প্রসেসের মধ্য দিয়ে এনেই এবং আদালতের রায় অনুসারেই সেটা বাস্তবায়ন করতে হয়। এই জুডিশিয়াল প্রসেসটা একটু লম্বা হয়, আইনের হাত যেমন লম্বা, জুডিশিয়াল প্রসেসটাও অনেক লম্বা। সুতরাং আমাদেরকে ধৈর্য ধরতে হবে, আইনের প্রতি শ্রদ্ধাশীল করতে থাকতে হবে এবং জুডিশিয়াল প্রসেসের প্রতি আমাদের বিশ্বাস রাখতে হবে। আপনারা বলেছেন গুম আইন এবং মানবাধিকার আইনে আমরা কেন অধ্যাদেশগুলো তখন ফার্স্ট সেশনে পাশ করলাম না, আমাদের প্রতিশ্রুতি অনুসারে আমরা কেন আইনটা আনলাম না? আনফর্চুনেটলি মানবাধিকার কমিশন আইন পাশ করার আগে, উত্থাপনের আগেই আপনারা ওয়াক আউট করলেন। গুম আইন যেদিন পাশ হবে সেটাও তার আগে আপনারা ওয়াক আউট করলেন। আপনারা আজকে যে বক্তব্যগুলো দিলেন সেগুলো তো আপনারা সংশোধনী আকারে দিতে পারতেন। আপনারা স্ট্যান্ডিং কমিটির মিটিংয়ে আলোচনার জন্য গেলেন, গুম আইনের সময় ওয়াক আউট করলেন। স্ট্যান্ডিং কমিটির বৈঠকে অংশগ্রহণ করার পরে কেন সক্রিয় শব্দটা লেখা হলো সেজন্য আপনারা এখানে আপত্তি তুললেন। এটা হচ্ছে সংসদের একটা ইনোভেশন স্ট্যান্ডার্ড, যে অংশগ্রহণ করাকে সক্রিয়ভাবে অংশগ্রহণ বলে। এরপর আমরা অনুরোধ করেছি অন্তত নিষ্ক্রিয় লিখবেন না, তবে সক্রিয় শব্দটা বাদ দেওয়া যায়, অংশগ্রহণ করেছে, সেখানে আপনারা ইউ কুড হ্যাভ কন্ট্রিবিউটেড দেয়া, কিন্তু সেটা করলেন না। গুম আইনের যে বক্তব্য আমি দিয়েছি পাশ করার আগে এবং উত্থাপনের পরে, তাতে আমরা বলেছি মানবাধিকার কমিশনকে দায়িত্ব দেওয়া হয়েছে কোনো ব্যক্তি গুমের প্রতিকারের জন্য প্রথম যাবে মানবাধিকার কমিশনের কাছে এবং তার নিয়োজিত কর্মকর্তাদের কাছে। এটা ছিল আগের অধ্যাদেশে, কিন্তু আমরা আইন এনেছি গুমের শিকার যে কোনো ব্যক্তি সরাসরি মামলা দায়ের করতে পারবে না এবং আইনের আশ্রয় নিতে পারবে না, এখানেই ব্যবস্থা। তারপর আগের অধ্যাদেশে বলা হয়েছে কমিশন মানে মানবাধিকার কমিশন 2025, বলা হয়েছে ম্যাজিস্ট্রেটের কাছে যেতে পারবে, থানায় যেতে পারবে, ডায়েরি করবে, তারপরে সেটা মানবাধিকার কমিশনে প্রেরণ করবে, তারা তদন্ত করবে, এক পর্যায়ে গিয়ে তারা মামলা দায়ের করলো করতে পারে। এটা ছিল আগের গুম অধ্যাদেশে, যেটা ডিফেক্টিভ ছিল, ত্রুটিপূর্ণ ছিল। আমি যদি একদম গুমের শিকার ব্যক্তি হই, আমার সরাসরি রাইট আছে বর্তমান আইন অনুসারে, আমি আদালতের আশ্রয় নিতে পারবো, আইনের আশ্রয় নিতে পারবো, থানায় মামলা করতে পারবো। গুম প্রতিকার এবং প্রতিরোধ আইনে সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড রাখা হয়েছে, সেটা আমি নিশ্চিত করতে পারবো। যাবজ্জীবন আছে, ক্ষেত্র মতো সর্বোচ্চ মৃত্যুদণ্ড দেয়া আছে। এটা তো একটা স্পেসিফিক স্ট্যান্ডার্ড আইন, এবং এটার জন্য জাতি প্রত্যাশা ছিল যে বাংলাদেশ থেকে এনফোর্স ডিসিপিয়ারেন্স শব্দটি চিরতরে মুছে যাবে, সেটা আমাদের প্রতিশ্রুতি ছিল, নির্বাচনের প্রতিশ্রুতি ছিল, জাতির প্রত্যাশা ছিল, জুলাই গণ অভ্যুত্থান।

0: অংশগ্রহণ করতেন এই মানবাধিকার কমিশন আইনের মধ্যে, সেটা আপনারা করলেন না। কিন্তু না, আপনারা করলেন না অংশগ্রহণ, আমরা আমাদের প্রতিশ্রুতি রেখে
1: মন্ত্রী আপনাকে ধন্যবাদ দিতে চাই।
0: মাননীয় স্পিকার, এতক্ষণ যখন ধন্যবাদ দেন নাই, আর পাঁচ মিনিট একটু অপেক্ষা করি।
1: আপনি যখন শুরু করেছিলেন মনে হয়েছিল বিশ মিনিটে না আমাদের করবেন।
0: মানে আমি তাইলে আপনার প্রতি সম্মান রেখে আমি খুব শিগগিরই শেষ করি। মাননীয় স্পিকার, এই মীর আহমেদ বিন কাসেম মাননীয় সদস্য যে প্রস্তাবগুলো দিয়েছে এই ব্যাপারে দুইটা লাইন না বললে, আর মাননীয় উপনেতা বিরোধী দল উপনেতা যেটা বলেছেন সেটা না বললে অসম্পূর্ণ থেকে যাবে। তিনি বলেছেন, মাননীয় সদস্য মীর আহমেদ বিন কাসেম, আমরা 24 ঘন্টার ভিতরে কেন দুবাই গেলাম না? মানে স্পিকার, সরকার আছে, সরকার টু সরকার কথা বলবে, গভর্নমেন্ট টু গভর্নমেন্ট কথা বলবে, ফরেন মিনিস্ট্রি টু ফরেন মিনিস্ট্রি কথা বলবে, সব বিষয়ে দুবাই ছুটে গেলে হয় না, লিগ্যাল প্রসিজিওর আছে। তবে আমরা ফরেন মিনিস্টারকে দুবাই পাঠিয়েছি স্পেশাল এই ব্যাপারে, তিনি ইউএন সেশনে জয়েন করার আগে সেখানে দুবাই গিয়েছেন, ফরেন মিনিস্টারের সাথে কথা বলেছেন, এটার ইম্পর্টেন্স সম্পর্কে বুঝিয়েছেন এবং তারা প্রতিশ্রুতি দিয়েছেন যে লিগ্যাল প্রসিজিওরগুলো, তাদের ওখানে তো রয়্যাল কোর্ট, প্রসিজিওরগুলো ফলো করে তারা প্রত্যর্পণ করা। ল ফার্ম হায়ার করেছে কিনা সেই জবাব তো আগেই দিয়েছে, এটা আপনার 2 নম্বর প্রস্তাব। প্রাইম মিনিস্টার অফিস চেষ্টা করছে কিনা, ফর ইউর নলেজ গভর্নমেন্ট ইজ হেডেড বাই দি প্রাইম মিনিস্টার, আমরা যা কিছুই করি আন্ডার দি ইনস্ট্রাকশন অফ দি প্রাইম মিনিস্টার। এক্সট্রাডিশন চিঠি না থাকলেও আমরা লিগ্যাল মিউচুয়াল অ্যাসিস্ট্যান্সের মাধ্যমে সব করে থাকি, সে যাও আমি আগেই দিয়েছি আপনার 4 নম্বর প্রস্তাব। ভিজিবল চেষ্টা করেনি ফরেন মিনিস্ট্রি, ইট ইজ নট, মানে ইহা সত্য নয়। মধ্যপ্রাচ্যের দেশগুলোকে শহীদ জিয়ার সন্তান হিসেবে আপনি প্রাইম মিনিস্টার হিসেবে কেন এক করে চেষ্টা করলেন না? মধ্যপ্রাচ্যের দেশসমূহ আমাদের বন্ধু, আপনাদের বন্ধু, দেশের বন্ধু, এই বন্ধুত্ব সুদৃঢ় হয়েছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময়। আমরা আমাদের পক্ষ থেকে চেষ্টা অব্যাহত রাখছি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সৌদি আরব সফর করতে পারেন, তখন এই মিডল ইস্টের আমাদের বন্ধু রাষ্ট্রগুলোর সাথে আমাদের মেলবন্ধন যাতে আরও সুদৃঢ় হয়, বর্ধিত হয়, এনহ্যান্স আওয়ার বাইলেটারাল কোঅপারেশন, মাল্টিলেটারাল অ্যান্ড রিজিওনাল কোঅপারেশন, সেজন্য আমাদের ফরেন মিনিস্ট্রি এবং প্রাইম মিনিস্টার অফিস চেষ্টা করে যাচ্ছে, সেটা আরও সুদৃঢ় হবে ইনশাআল্লাহ। বাকি কথা ফরেন মিনিস্টার বলবে, ফরেন স্টেট মিনিস্টার বলেছে ইজ ডেলিভার্ড এ ভেরি নাইস স্পিচ টুডে, আই কংগ্রেচুলেট হিম, আছে না গেছে। আমাদের মধ্যপ্রাচ্যের সাথে ঐতিহাসিক সম্পর্ক কেন সবাই মিলে তাকে ফিরিয়ে আনার চেষ্টা করেনি, সেই প্রশ্নের জবাব দিয়েছি, এটা আরেকটা প্রস্তাব। দুবাইতে আমাদের বাংলাদেশি বন্ধুরা কেন আন্দোলন করছে না? মাননীয় সদস্য, জুলাই গণঅভ্যুত্থানের সময় একবার আন্দোলন করেছিল, সখানেক গ্রেপ্তার হয়েছিল, তাদেরকে ফিরিয়ে এনেছিল কিছু সংখ্যক ইন্টারিম গভর্নমেন্টের সময়, বাকি সদস্যদের ফিরিয়ে আনতে আমাদের জান বেরিয়ে গেছে, কারণ ওখানে কোনো, এটা হচ্ছে কিংডম, তাদের কিংডমের মধ্যে এগুলো চলে না দেশীয় আইন, আর ওইখানে মিছিল দিলেই কি বেঞ্জিরকে পাঠিয়ে দিবে, বরং উল্টা তারা সবাই অ্যারেস্টেড হয়ে যাবে। আমরা যে ডিপ্লোম্যাটিক চ্যানেলে কান্ট্রি টু কান্ট্রি, গভর্নমেন্ট টু গভর্নমেন্ট চেষ্টা করছি, এটাই হচ্ছে প্রপার ওয়ে। আর আইসিটি কোর্টের আওতায় কারা এসছে, মানবতা বিরোধী অপরাধীদের কেন আমরা এতদিন পর্যন্ত গ্রেপ্তার করতে পারলাম না, সবাই জানে, যারা পলাতক আসামি অন্য একটা দেশে আশ্রয় নিয়েছে ওখান থেকে এক্সট্রাডিট করা কতটা কঠিন বিষয় সবাই জানে, বাট আমাদের প্রচেষ্টাটা অব্যাহত আছে কন্টিনিউয়াসলি, ফ্রম দি গভর্নমেন্ট, ফ্রম দি ফরেন মিনিস্ট্রি কন্টিনিউয়াসলি আমরা সেই দেশের কাউন্টার পার্টকে আমাদের ডিপ্লোম্যাটিক চ্যানেলে আমরা যোগাযোগ রক্ষা করছি এবং তাদের এক্সট্রাডিট করার জন্য আমাদের দাবি অব্যাহত রাখছি, সেটা দৃশ্যমান। আমাদেরকে দায়ী না করে সহযোগিতা করলে আমরা খুশি হব। মাননীয় উপনেতা বিরোধী দলের একটি কথা বলেছেন যে বলবো কি না, বলেছেন পলাতক না ওয়াকআউট করবেন, মাননীয় বিরোধী দলীয় উপনেতা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন বরাদ্দের জন্য, আজকে বরাদ্দের বিষয় ছিল না, তারপরেও আপনাকে ধন্যবাদ। পার্টি হিসেবে আপনারা বলছেন যে আওয়ামী লীগের পলাতক আসামি

0: এবং দুর্বৃত্তরা গ্রামে গঞ্জে মিছিল দিচ্ছে, ঘুরে বেড়াচ্ছে। আপনিই বলেছেন একটু আগে, মাননীয় উপনেতা, আপনি অনুমতি দিলে বলতে পারেন। মাননীয় স্পিকার, বিগত নির্বাচনের সময় আমাদের বন্ধুদের অনেকের নির্বাচনী দায় আছে প্ল্যাটফর্মে, স্টেজে, সেই দলের নেতারা বক্তৃতা দিয়েছে, এটা আমি বলতে চাচ্ছি না।
1: মাননীয় মন্ত্রী, আপনি কি তাদেরকে ওয়াকআউট করাতে চান?
0: এবং
1: মাননীয় মন্ত্রী বিষয়ের উপরে থাকেন, তাদের আর ওয়াকআউট দেখতে চায় না, আপনি বিষয়টির উপরে থাকেন।
0: না না, এটা আমি কোনো কিছু বলছেন, এই পাল্লা আমি আমি কাউকে উদ্দেশ্য করেও বলি নাই, কাউকে নাম ধরেও বলি নাই, যেটা হিস্ট্রি স্পিক্স, রেকর্ড স্পিক্স। এখন না, আমি কাউকে তো বলি নাই, আপনারা ইনজুড, আপনারা আপনারা অপমানিত হওয়ার কিছু নেই। এখন কিছুদিন আগে মাননীয় বিরোধী দলীয় উপনেতা একটা সাক্ষাৎকারও দিয়েছেন, দেখেছি, ভিডিও দেখেছি আর কি, আপনারা অনেকে দেখতে পারেন, যে আওয়ামী লীগের লোকজন রাজনীতি করতে চাইলে ফিরে আসলে আপনাদের মন্তব্য কি? কারেক্ট, আপনি অশুদ্ধ হলে কারেক্ট করে দিতে। তিনি বলেছেন এই যে পার্টি, আমাদের কোনো অবজেকশন থাকার কথা না, তো যদি তাই হয় তাহলে আমরা কেন এনকারেজ করছি? আপনি 274 আছে, 274 দেখ, কিন্তু এই রেকর্ডটা ঘুরে বেড়াচ্ছে।
1: মাননীয় মন্ত্রী,
0: একটা অস্বীকার করার সুযোগ আছে, আমরা সবাই মিলে,
1: অনেক রাত হয়ে গিয়েছে,
0: ঠিক আছে, আমরা সবাই মিলে যদি
1: আপনি বিষয়ের উপরে থাকেন এবং এখন শেষ করেন, আমার মনে হয়
0: বিষয় শেষ,
1: প্রস্তাবটি বসে
0: বিষয় ক্লোজ করছি, আমরা সরকারি দল, বিরোধী দল সবাই মিলে আমাদের একটাই অঙ্গীকার হবে, প্রতিশ্রুতি হবে, আমরা এখানেই বিতর্ক করব, তর্ক করব, দ্বিমত হব, বহুমত হব, কিন্তু ফেসিবাদী, ফেসিস্ট আওয়ামী লীগের প্রশ্ন যেখানেই আসবে তার প্রতিরোধের জন্য আমরা সবাই ঐক্যবদ্ধ হব। এবং জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের যে প্রত্যাশা, গণতন্ত্রের পক্ষে ফেসিবাদের বিরুদ্ধে যে দৃঢ় ঐক্য গড়ে উঠেছিল, সেই ঐক্যকে শক্তিতে পরিণত করে গণতন্ত্রের ঝান্ডাকে আমরা উর্ধ্বে তুলে ধরবো, এই প্রত্যাশা সবার কাছে করি। ধন্যবাদ মাননীয় স্পিকার।
1: ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় সদস্য বসুন। মাননীয় সদস্য আহমদ বিন কাসেম, না না এখন না, মাননীয় সদস্য আহমদ বিন কাসেম, আমরা এটা শেষ করতে চাই এখন। মাননীয় সদস্য আহমদ বিন কাসেম, মাননীয় মন্ত্রী, এটা আমি শেষ করি তারপরে, আপনি বসেন। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী দীর্ঘ বক্তব্য দিয়েছেন, আমি মনে করি আপাতত আপনি সন্তুষ্ট কিনা এটুকু জানান সংক্ষেপে, এক মিনিটের মধ্যে বলবেন।
2: মানে স্পিকার, বিবরণ পেয়েছি, বিস্তারিত পাইনি, যেমন কোন ভাষায় সে কমিউনিকেশনগুলো লেখা হয়েছিল, টেকনিক্যাল ফল্ট ছিল কিনা, এবং যদি ফল্ট থেকে থাকে সেটা কি অদক্ষতার কারণে নাকি ইচ্ছাকৃত, অনেক কিছু বিষয় আমাদের, আমরা এই বক্তব্যে ক্লিয়ার হয় নেই। আমাদের প্রথম দাবি, ইন্টারপোল রেডিউসিং যে নথিপত্র প্রেরণ করা হয়েছে তার পূর্ণাঙ্গ বিবরণ, কে সাইন করেছে, কোন চ্যানেলে গিয়েছে, বিস্তারিত সহ যেন এই সংসদে পেশ করা হয়, প্রথম। দ্বিতীয়ত হচ্ছে, যেই নথিপত্র পাঠানো হয়েছিল সে আইনের কোনো ত্রুটি ছিল কিনা সেই বিষয়ে তাদের একটা প্রতিবেদন আমরা আশা করছি স্বাধীন তদন্তের মাধ্যমে। তৃতীয়ত হচ্ছে, এই যে সরকারি চাকরিতে থাকা অবস্থায় জালিয়াতির মাধ্যমে পাসপোর্ট পেয়েছে, এটা শুধু বিনোদীজির একা নয়, সে সময়ে প্রশাসনে থাকা অনেকেই কাজ করেছে, এটা বিচিত্র নয়, এমন অনেকে এখনো প্রশাসনে রয়েছে। এই বিষয়ে প্রশাসনিক উচ্চতর কর্মকর্তাদের মধ্যে এমন কেউ আছে কিনা এই বিষয়ে একটি বিস্তারিত তদন্ত হওয়া দরকার, যে জালিয়াতির মাধ্যমে তথ্য গোপন করে বিভিন্ন দেশের পাসপোর্ট গ্রহণ করে এই সরকারের ভিতরে এমন কেউ আছে কিনা, এরকম একটি তদন্ত আসা দরকার। এবং সব মিলিয়ে আমার কাছে মনে হয় যে তথ্যটি দেওয়া হবে সেটি কোন রাজনৈতিক ইস্যু নয়, স্বাধীনতা পরবর্তী এই জাতির সার্বভৌমত্ব মর্যাদার প্রশ্ন, এই বিষয়টি মাথায় রেখে এই সংসদের মাধ্যমে জনগণকে অবহিত করবেন যে তারা আসলে কি করেছেন। আমি খুব আশা করছিলাম মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলবেন যে এক্সট্রাডিশন ট্রিটি হয়ে গিয়েছে, উনি খুব শীঘ্রই আসবেন, কিন্তু সে আশ্বাস আমরা পাইনি। তো আমি আহ্বান করছি, আমি যেসব ধারা বলেছি তার মধ্যে কিছু আবেগ ছিল, কারণ আমাদের কাছে এই বিবেক আমাদের দংশন হয় যে সে ভুক্তভোগীদের জন্য যদি আমরা বলতে না পারি তাহলে কে বলবে। আমি আরও বেশি প্রোঅ্যাক্টিভিটি আশা করছি পররাষ্ট্র মন্ত্রণালয়ের, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের, প্রাইম মিনিস্টার অফিসের কম্বাইন্ড এমন একটি এফোর্ট দেখতে চাই যে রেজাল্ট দেখতে চাই আর প্রতিশ্রুতি নয়। আমরা খুব শীঘ্রই রেজাল্ট দেখব, কিন্তু প্রতিবেদনটা কবে দিবেন, কীভাবে দিবেন এই কোনো ওয়াদা পেলাম না, এই জন্য আমি দুঃখিত। যদি আমাদেরকে সুনির্দিষ্ট তারিখ এবং বিবরণ দেওয়া হয় তাহলে আমি বলতে পারি যে অন্তত রিপোর্ট আসা পর্যন্ত আমি সন্তুষ্ট, কিন্তু এই সুনির্দিষ্ট কোন তারিখ বিস্তারিত কক্ষে কি দেওয়া হবে এই বিবরণ আমি পাইনি মাননীয় স্পিকার।
1: ধন্যবাদ মাননীয় সদস্য, মাননীয় সদস্য মাননীয় মন্ত্রী আপনি, আমি বলছি প্লিজ আমি মাননীয় সদস্যবৃন্দ, সংসদের দুই পক্ষই ট্রেজারি বেঞ্চ এবং অপোজিশন বেঞ্চ অনুগ্রহ করে মনোযোগ দিয়ে শুনবেন আমি এখন কি বলতে যাচ্ছি। আমি একটি সংক্ষিপ্ত প্রস্তাব ভোটে দেব, এটা ভালোভাবে শুনে নেবেন আপনারা, কারণ গতকালকে আমি দেখেছি একই প্রস্তাবে একই ব্যক্তি হ্যাঁ না দুটোই বলেছেন। সুতরাং দয়া করে শুনেন আমি কি বলছি। এ বিষয়ে দীর্ঘক্ষণ আলোচনা হয়েছে, এখন সংসদের সামনে প্রশ্ন হল, সংসদের অভিমত এই যে বহু ঘৃণ্য অপরাধে অভিযুক্ত সাবেক আইজিপি বেনজির আহমদ কিভাবে দুবাইতে জামিন পেলেন, এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী যথাশীঘ্র জাতীয় সংসদকে অবহিত করবেন, এই ঘৃণ্য অপরাধীকে বাংলাদেশে ফিরিয়ে এনে বিচারে মুখোমুখি করার জন্য সরকার কি ব্যবস্থা নিচ্ছেন সে সম্পর্কে মাননীয় সংসদ সদস্য মীর আহমদ বিন কাসেমকে এবং প্রতিটি সংসদের প্রতিটি সদস্যকে যথাসময়ে যথাশীঘ্র অবহিত করবেন। এই প্রস্তাবের পক্ষে যারা আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব এই প্রস্তাবটি গৃহীত হল, অর্থাৎ যথাশীঘ্র সম্ভব মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী যত শীঘ্র সম্ভব বেনজির আহমদকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য কি ব্যবস্থা আপনি নিচ্ছেন এটি যদি অল্প সময়ের মধ্যে এই সংসদকে অবহিত করবেন। সঙ্গে এই আলোচনা এখানেই সমাপ্ত হল। মাননীয় বিরোধী দলের উপনেতা কিছু বলতে যাচ্ছেন এই ব্যাপারে? না, এই বিষয়ে ডিসকাশন ইজ ক্লোজড।

0: বিরোধী দলের উপনেতাকে মাইক দেন, এই এই এই প্রস্তাবের মীর আহমদ কাশেমের প্রস্তাবের ব্যাপারে কিছু বলবেন না আশা করি।
1: মাননীয় স্পিকার, আপনি যে ডিসিশন দিয়েছেন, রুলিং দিয়েছেন এই প্রশ্নে, আমরা এটার পক্ষে আমরা হ্যাঁ বলেছি এবং সেটা আপনি সিদ্ধান্ত দিয়েছেন, আপনাকে ধন্যবাদ। আমি যেটা বলছি, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আমার ব্যাপারে একটা ইন্টারভিউকে উদ্ধৃত করে ভুল তথ্য দিয়েছেন, উনি আমার বক্তব্যের একটা অংশ বলেছেন আর বাকি অংশটা বলেননি। আমি যেটা বলেছি সেটা হচ্ছে, অ্যাজ এ পার্টি আওয়ামী লীগ বা যে কোনো দল রাজনীতি করবে এটা কোনো নীতিগতভাবে কোনো সমস্যা নেই, কিন্তু আওয়ামী লীগের লক্ষ লক্ষ লোক যে ক্রাইম করেছে তাদের উপযুক্ত বিচার অত্যন্ত প্রপারলি করার পরে যদি কিছু আওয়ামী লীগের থাকে তাহলে সেটা একটি ভিন্ন আলোচনা। কারণ আমি বিশ্বাস করি আওয়ামী লীগের ক্রিমিনালদের যদি বিচার হয় তাহলে আওয়ামী লীগ নামে আর কোনো দল থাকবে না এবং তাদের সেই দল করার মতো লোকও থাকবে না।
0: মাননীয় সদস্যবৃন্দ, সংসদের বৈঠক আগামীকাল 25 ভাদ্র 1433, 9 সেপ্টেম্বর 2026 তারিখ রোজ বুধবার বিকাল 3:30 পর্যন্ত মুলতবি করা হলো। আপনাদের সহযোগিতার জন্য ধন্যবাদ।
2: এতক্ষণ ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের আজকের কার্যক্রম সংসদ ভবনে স্থাপিত বাংলাদেশ বেতারের অস্থায়ী স্টুডিও থেকে শ্রোতাদের সরাসরি সম্প্রচার করে শোনানো হল। অনুষ্ঠান প্রচারিত হল ঢাকা ক 693 কিলোহার্স, FM 106 মেগাহার্স, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.beta.gov.bt এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। বাংলাদেশ বেতার ঢাকা। এখন আমরা ফিরে যাচ্ছি আমাদের পূর্ব নির্ধারিত অনুষ্ঠানে।

0: সুপ্রিয় শ্রোতা, আজকের পর্ব গ্রন্থনা করেছেন ইকবাল খোরশেদ, উপস্থাপনায় ছিলাম আমি আজহারুল ইসলাম রনি
1: এবং আমি রাবিয়া সুলতানা শিউলি, সম্পাদনায় মোহাম্মদ নিজামুদ্দিন, প্রযোজনা সহযোগিতায় মাহমুদ রেজা,
0: তত্ত্বাবধানে আঞ্জুমানারা বেগম, আর উত্তরণ প্রযোজনা করলেন ডক্টর শাইলা আক্তার। সবাই ভালো থাকুন, শুভরাত্রি।
1: শুভরাত্রি।

0: cricket and Bangladesh were 56-46 in 12 overs against host United Arab Emirates. UAE in the Women's Asia Cup T20 cricket tournament in Dubai when reports last came in. Earlier, UAE owned the toss and invited Bangladesh to bat first. Finally, weather and focus Valitil 1 tonight says there is no inner riverport warning and no signal is to be hoisted. To end the news, the main points again. 3-month special dengue prevention campaign begins Saturday. Prime Minister calls upon countrymen to actively participate in it. President calls for resolving all outstanding issues, including sharing of water, to strengthen relations with India. Foreign Minister Dr. Khalilur Rahman resumes presidency of 81st session of UN General Assembly. And Bangladesh secures quarterfinals of Under-20 Junior Asia Women's Hockey Championship in China. And that is the end of the news. Our next bulletin will be Bishwabetar Bangladesh at 10 p.m. in English.
1: Now here is the news commentary written by Monu Rahim and read by Muhammad Ishtiaq Hassan. The term literacy originates from the word literate, which refers to a person who possesses basic reading and writing skills. In other words, a literate individual is someone who can read, write, and understand simple written information. Today, however, the concept of literacy has expanded far beyond the ability to recognize letters and words. In the international context, literacy is increasingly understood as a capacity to comprehend information, use it effectively, and apply knowledge in everyday life. September 8 is International Literacy Day. The day was observed annually across the world to highlight the importance of literacy in human progress and development. The United Nations Educational, Scientific and Cultural Organization, UNESCO, proclaimed International Literacy Day in 1966 and it has been celebrated globally since 1967. Bangladesh has observed the day since 1972, following the country's independence. Literacy is not merely the ability to read and write, it is a fundamental foundation for personal dignity, awareness of rights, knowledge acquisition, and active participation in the society. This year's observance carries special significance as 2026 marks the 60th anniversary of International Literacy Day. To commemorate the occasion, UNESCO has selected the theme Literacy for People, the Planet, and Prosperity. The theme emphasizes literacy not only as an individual skill, but also as a powerful instrument for social inclusion, sustainable development, environmental awareness, and economic progress. Literacy transforms lives in multiple ways. A literate person can understand health-related information, become more aware of civic rights and responsibilities, use technology more effectively, and participate more productively in economic activities. The presence of an educated mother within a family often strengthens the learning environment for children. Consequently, literacy contributes not only to individual advancement, but also to positive intergenerational change. International Literacy Day reminds us that education is not a privilege, it is a fundamental human right. A society can truly progress only when all its citizens have equal opportunities to acquire knowledge and develop their potential. Therefore, literacy promotion should not be confined to classrooms alone. It should be regarded as a shared responsibility of families, communities, and the state. On this occasion, we should renew our commitment to building a Bangladesh where no child is excluded from education, no adult is left behind because of illiteracy, and literacy opportunities are aligned with the demands of the digital age. The central message of International Literacy Day is simple yet profound. Knowledge is a source of empowerment, and literacy is the gateway to that empowerment. By ensuring that this gateway remains open to all, we can build a more equitable, human, and prosperous society. According to the Bangladesh Economic Review 2025 and the latest data from the Bangladesh Bureau of Statistics, the literacy rate among the population aged 7 years and above has reached 77.9%. The rate stands at 80.1% for males and 75.8% for females. This means that nearly 78 out of every 100 people in the country possess basic literacy skills, while approximately 22% remain illiterate. A substantial proportion of this population consists of out-of-school children, school dropouts, and adults who have been deprived of educational opportunities. It is important to recognize, however, that statistical literacy and functional literacy are not necessarily the same. During a recent press briefing, the advisor to the Ministry of Primary and Mass Education observed that many students who are formally considered educated still demonstrate weaknesses in reading, writing, and comprehension. As a result, discussions in Bangladesh are increasingly focused not only on improving literacy rates but also on enhancing the quality and effectiveness of education itself. Ultimately, the challenge before Bangladesh is not simply to increase the number of literate citizens but to ensure that literacy translates into meaningful learning, critical understanding, and the ability to participate fully in an increasingly complex and knowledge-driven world. And that is the end of the news commentary.
0: Bangladesh Betar Onushtan ek juge prochorito hocche Dhaka, Chattogram, Khulna, Rajshahi, Rangpur, Silet, Borishal, Thakurgaon o Kumla kendro theke. Shongbad Probaho আজকের পরিবেশনা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস 2026 উপলক্ষে আলোচনা ও উপানুষ্ঠানিক শিক্ষা সম্মাননা প্রদান অনুষ্ঠান সরকারের বিভিন্ন উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি বিষয়ে প্রেস ব্রিফিং বিশ্ব ফিজিওথেরাপি দিবস 2026 উপলক্ষে আলোচনা সভা জিয়া স্মৃতি বইমেলা 2026 উপলক্ষে আলোচনা সভা এবং শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিদর্শন পরবর্তী প্রেস ব্রিফিং আজ আন্তর্জাতিক সাক্ষরতা দিবস এবছর দিবসটির প্রতিপাদ্য হচ্ছে মানুষ পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা দিবসটি উপলক্ষে মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক পৃথক বাণী দিয়েছেন বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও নানা আয়োজনে দিবসটি পালন হয় দিবসটি উপলক্ষে আজ সকালে রাজধানীর তেজগাঁওয়ে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো মিলনায়তনে আয়োজিত আলোচনা এবং উপানুষ্ঠানিক শিক্ষা সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এমপি বলেন
2: আমরা প্রতি বছর সম্মাননাটা আরো বেশি করে দেয়া প্রয়োজন বলে আমি মনে করি যত বেশি আমরা উৎসাহিত করতে পারি যারা বড় অবদান রাখছেন তত ভালো হতে পারে তো আগামী দিনগুলোতে আমরা এগুলো নিয়ে চিন্তা করি বিএনএফই অনেক ভালো কাজ করেছে 77.9% আমরা লিটারেসিতে এসেছি শিক্ষা রিলেটেড যত মন্ত্রণালয় যত অধিদপ্তর আছে এই সবগুলোর ভিতরে সবচেয়ে বড় কনস্টিটিউয়েন্সি আসলে উপআনুষ্ঠানিক শিক্ষা ব্যুরো 4 কোটি তার ভিতরে 40% অ্যাডাল্ট পপুলেশন এবং প্রাইমারি এইজের মানে এটার তো 40 লক্ষের উপরে হবে সেই নাম্বার গুলো আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ নাম্বার এই নাম্বার গুলোর দিকে যদি আমরা তাকাই তাহলে উপআনুষ্ঠানিক শিক্ষা ব্যুরো মানে আমাদের একটা অধিদপ্তর বা প্রতিষ্ঠান হিসেবে সবচেয়ে এম্পাওয়ার্ড প্রতিষ্ঠান গুলোর ভিতরে একটা হওয়া উচিত কিন্তু আসলে বাই দ্য নাম্বার পিওর বাই দ্য নাম্বার সবচেয়ে বড় নাম্বার ভাই বিএনএফ আপনাদের অধীন আপনাদের কনস্টিটিউয়েন্সি সো আপনাদের এম্পাওয়ারমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আপনারা কোনটা কিভাবে করছেন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এসডিজি 4 গোলস গুলো আমরা রিচ করতে চাই এবং তার জন্য আমরা ইনশিওর করতে চাই এবং মাননীয় প্রধানমন্ত্রী এটা বারবার করে পরিষ্কার করেছেন মাননীয় প্রধানমন্ত্রীর যে ভিশন শিক্ষা কেন্দ্রিক এক হলো কোন শিশু যেন বিদ্যালয়ের বাইরে না থাকে আর দ্বিতীয় হলো দ্য হোল পপুলেশন মানে সকল শিশু সকল শিক্ষার্থী যেন সঠিক শিক্ষাটি পায় সঠিক শিক্ষা বলতে উনি বিশ্লেষণ করে দিয়েছেন দুই আঙ্গিকে মেইনলি আমরা দেখতে চাই সঠিক শিক্ষা একটা হলো নৈতিকতা ভ্যালু বেসড এডুকেশন আর একটা হলো স্কিল বেসড এডুকেশন স্কিল যেটা দিয়ে সে ক্যারিয়ার গড়তে পারে সো আমাদের ভিশনটা মাননীয় প্রধানমন্ত্রীর ভিশনটা কিন্তু ক্লিয়ার আমাদের ম্যান্ডেটটা কিন্তু ক্লিয়ার এখন কোনো ধোঁয়াশা নাই আমার 30 পাতার ডকুমেন্ট বা 300 পাতার ডকুমেন্টের দরকার আমার 500 পাতার ম্যানিফেস্টোর দরকার নেই আমার 3টা স্টেটমেন্টই এনাফ এটা আমার ভিশন এটা আমার গোল এটাতে আমাদের পৌঁছাতে হবে সকল শিশু বিদ্যালয়ে থাকবে এটাতে পৌঁছাইতে হবে এটা ডিফিকাল্ট না বোঝা যে যে শিক্ষা পাবে সকলে যেন সঠিক নৈতিকতা শিক্ষা পায় এবং ওই শিক্ষাটা যে পাবে কার্যকরী শিক্ষা সেটার মাধ্যমে যেন সে ক্যারিয়ার গড়তে পারে
0: আজ
3: সকালে বাংলাদেশ সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি বিষয়ে আয়োজিত প্রেস ব্রিফিং এ মাননীয় প্রধানমন্ত্রী তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডাক্তার জাহিদ উর রহমান বলেন,
4: আমাদের এই অর্থ বছরে এটা আমরা ৬ মাসে নিয়ে গেছি, মানে পাঁচ মাসের জায়গায় ৬ মাসে আমরা এখন খাদ্য বন্ধক কর্মসূচিতে ইনক্লুড করেছি, এক মাস বেশি, মানে বছরের অর্ধেকই তারা এই সুবিধা পাবে এবং উপকারভোগীর সংখ্যা ৫৫ লাখে নিয়ে যাওয়া হয়েছে। বিদ্যুৎ জ্বালানি খনিজ সম্পদ স্টার রিফাইনারি আধুনিকায়ন সম্প্রসারণের বাংলাদেশ ISDB ১০০৪.২৯ মিলিয়ন মার্কিন ডলার অর্থ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। প্রকল্পটা যদি শেষ হয় তাহলে বর্তমান পরিশোধন ক্ষমতা যেটা ১.৫ মিলিয়ন মেট্রিক টন আছে সেটা ৪.৫ মিলিয়ন মেট্রিক টনে উন্নীত হবে। কৃষি মন্ত্রণালয়, আমরা সারের মজুদ নিয়ে কথা বলতে চাই, সেটা হচ্ছে এই মুহূর্তে ইউরিয়া, টিএসপি, ডিএপি এবং এমওপি মিলে মোট মজুদের পরিমাণ ১২.২৯৪ মেট্রিক টন আমাদের দেশি মজুদ আছে এবং এখন পর্যন্ত আগামী পুরো অর্থ বছরের জন্য চাহিদা আছে তার তুলনায় বেশি পরিমাণ যোগান, মানে আমাদের তো যা যশোর আমাদের হাতে আছে তার সাথে যে পাইপলাইনে আমদানির পাইপলাইনে আছে সেটা আমাদের চাহিদা চাইতে বেশি আছে। বাণিজ্য মন্ত্রণালয় বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যকার বাণিজ্য সম্পর্ক আরো শক্তিশালী ও সহজীকরণের লক্ষ্যে গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জিত হয়েছে। ইউ কর্তৃক ৬১% বহিরভূত বাণিজ্য বাধার মধ্যে ৪৮টি সমাধান করেছে বাংলাদেশ, বাকিগুলো দ্রুত নিষ্পত্তি প্রক্রিয়া আছে। বর্জ্যভিত্তিক বিদ্যুৎ উৎপাদন নিয়ে আলাপ চলছে, সেটা নিয়ে একটা ৩ সেপ্টেম্বর মিটিং হয়েছে এবং এখানে বিভিন্ন অংশীদার এবং আর্থিক প্রতিষ্ঠান প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এই বিদ্যুৎ কেনার জন্য সরকার যে দামের কথা বলছে, এই দাম নিয়ে কেউ কেউ প্রশ্ন করছেন যে এই দামে কেন বিদ্যুৎ কেনা হবে, এই দামটা অনেক বেশি। আমরা নিশ্চয়ই এটা জানি যে এটা এই বর্জ্যভিত্তিক বিদ্যুতের প্রধান উদ্দেশ্য শুধু বিদ্যুৎ পাওয়া না, একই সাথে বর্জ্য ব্যবস্থাপনা। আমাদের শহরে যে ৩০০০ টন বা তারও বেশি বর্জ্য উৎপাদিত হয় সেটার একটা সুষ্ঠু ম্যানেজমেন্ট হবে এই বিদ্যুৎ কেন্দ্রের মাধ্যমে, তার সাথে বিদ্যুৎও পাওয়া যাবে। মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয় এখন পর্যন্ত মৎস্য পোখ উদযাপন উপলক্ষে ১৩.৫৯৫ মেট্রিক টন অবমুক্ত করা হয়েছে এবং জনগণকে এতে সম্পৃক্ত করার জন্য আমাদের মাননীয় মন্ত্রী, সংসদ সদস্যরা এই কর্মসূচি তাদের এলাকায় পালন করছেন। সমাজ কল্যাণ মন্ত্রণালয় পাইলটিং কর্মসূচি কন্টিনিউ করছে, যেটা এই মন্ত্রণালয় বাস্তবায়ন করছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ভূমিকম্প পরবর্তী উদ্ধার পরিচালনার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ১৪৫০০০ স্বেচ্ছাসেবক তৈরির কার্যক্রম চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এর মধ্যে ৭২,০০০ স্বেচ্ছাসেবকের ডেটাবেস তৈরি সম্পন্ন হয়েছে, এতে প্রশিক্ষণের কাজ শুরু করা হয়েছে। পরিবেশ বন জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয় একটা গুরুত্বপূর্ণ জলবায়ু অর্থায়ন, কার্বন ক্রেডিট এবং কার্বন ট্রেডিং কার্যক্রমকে একটি সমন্বিত কার্যকর জাতীয় কাঠামোর আওতায় আনতে ২৫ সদস্য জলবায়ু অর্থায়ন সম্পর্কিত জাতীয় কমিটি তৈরি করা হয়েছে। এটা মাননীয় প্রধানমন্ত্রী সভাপতি থাকবেন, মাননীয় মন্ত্রী থাকবেন সহসভাপতি এবং মাননীয় প্রধানমন্ত্রী বিশেষ সহকারী থাকবেন, এটা সমন্বয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়, এই মন্ত্রণালয় তাদের রুটিন কাজটা করে যাচ্ছে আমাদের জীবন নিরাপদ রাখার জন্য। ৩০ আগস্ট থেকে ৫ সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশ পুলিশ অভিযান পরিচালনা করে মোট ১২০টি আগ্নেয়াস্ত্র, ৬৩০ রাউন্ড গুলি ও কার্তুজ উদ্ধার করেছে। এছাড়া ৩২,০০০ পিস ইয়াবা, ৩,৬৩৪ গ্রাম হেরোইন, ১২,০৫ বোতল ফেন্সিডিল, এরকম তাদের উদ্ধার আছে। র্যাবের কথা যদি বলি, একই সময় ৩০ আগস্ট থেকে ৫ সেপ্টেম্বর পর্যন্ত ৮৫টি অস্ত্র, ২.৮০৮ কেজি হেরোইন, ১৪,৯৪ বোতল ফেন্সিডিল, ৫৮৭ কেজি গাঁজা, ২,২২,২৮১ পিস ইয়াবা। একইভাবে বিজিবি তারা গ্রেফতার করছেন, গুলি অস্ত্র উদ্ধার করছেন, এটা কন্টিনিউ করছেন। এই মন্ত্রণালয় তার দুটির কাজে সাফল্যের সাথে এগিয়ে যাচ্ছে।
3: আজ সকালে জাতীয় প্রেস ক্লাবের শহীদ আব্দুস সালাম হলে বিশ্ব ফিজিওথেরাপি দিবস ২০২৬ উপলক্ষে ফিজিওথেরাপিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মহিলা ও শিশু এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হোসেন MP বলেন,
5: বিষয়টা এমন একটা বিষয়, রিহ্যাবিলিটেশন বলে মেডিকেল সায়েন্স একটা সাবজেক্ট আছে, অসুস্থ না হোক আমরা চাই এবং প্রতিরোধই সবচেয়ে ভালো পন্থা, এবং যারা পৃথিবীতে কস্ট কাটিং এর জন্য অর্থাৎ খরচ কমানোর জন্য এটা অনেকটা কমিউনিটি বেসড ফিজিওথেরাপি এটা সমাজ কল্যাণ মন্ত্রণালয় কিছুটা আমাদের প্রতি মন্দিরন ফাউন্ডেশন এর মাধ্যমে এটা কিন্তু কাজটা কিছুটা করে। কাজেই ফিজিওথেরাপি এখন আর এমন না, এটার কোয়ালিটি কন্ট্রোল এবং এডুকেশন এভরিথিং সুন্দর হওয়ার জন্য এখন যখন এটা প্রফেশন কাউন্সিল হয়েছে, কাউন্সিলটা পুরো বস্তুর মতো কাজ শুরু করার পর যারা এখন হয়তো খুব সহজেই কাজ শুরু করবে, কাউন্সিলের
6: সুবিধা অসুবিধা দুটোই আছে। সুবিধা হলো যে গুণগত মানসম্পন্ন ফিজিওথেরাপিস্ট তৈরি হবে, দেশের মানুষ সেখান থেকে গুণগত মানসম্পন্ন ফিজিওথেরাপিস্টের মাধ্যমে সেবা পাবে এবং তাতে রোগীরা ভালো হবে। এই যে ডেভেলপমেন্ট, এই ডেভেলপমেন্টের সাথে তাল মিলিয়ে চলাটাই হচ্ছে সত্যিকার অর্থে এটা আধুনিক। যদি আপনি চিকিৎসা বিজ্ঞানকে সামনের দিকে নিয়ে যেতে চান তাহলে আপনাকে অবশ্যই এগুলোর সাথে অ্যাডজাস্ট এবং সেটাকে অ্যাডজাস্ট করার জন্য এই যে বিশ্ব ফিজিওথেরাপি গুলো তারা একটা যেমন স্লোগান দিয়েছে হৃদরোগ এবং স্ট্রোকের প্রতিরোধ ব্যবস্থাপনা এবং পুনর্বাসনের ফিজিওথেরাপি, আর এই ফিজিওথেরাপিটা সত্যিকার অর্থে একটা গুরুত্বপূর্ণ আইটেম।
3: আজ সকালে রাজধানীর বাংলা একাডেমি প্রাঙ্গণে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির 48তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে 9 দিন ব্যাপী জিয়া স্মৃতি বইমেলা 2026-এর ষষ্ঠ দিনের আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় পানি সম্পদ মন্ত্রী মোহাম্মদ শহীদ উদ্দিন চৌধুরী এনই এমপি বলেন,
7: ওটার জন্য একটা মন মানসিকতা লাগে, চিন্তা লাগে এবং উদ্যোগ বিশেষ প্রয়োজন এবং এই উদ্যোগের সঙ্গে শ্রম ঘাম জড়িত এবং এটার জন্য একটা প্ল্যান করতে হয়, একটা টার্গেটে পৌঁছতে হলে ওই পরিকল্পনাটা খুব বেশি প্রয়োজন এবং জরুরি। জাতির সামনে উপহার দিয়েছে বা নিয়ে এসেছে, তাদের প্রকাশনায় আছে সবার আগে বাংলাদেশ, তারেক রহমান উনি নিজে সম্পাদনা করেছেন এবং ওনারা প্রকাশনা করেছে। আমার স্বপ্ন আমার দেশ, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বেগম খালেদা জিয়া হার লাইফ হার স্টোরি, মাহফুজুল্লাহ তিনি যদি আমাদের মাঝে নেই, তার লেখা এই বইটিও জিয়া স্মৃতি পাঠাগার জাতীয়তাবাদী প্রকাশনা সংস্থা প্রকাশ করেছে এবং এটা বাংলা এবং ইংরেজি দুইভাবেই প্রকাশিত হয়েছে। আরো অনেকগুলো প্রকাশনা এই প্রকাশনা সংস্থা ইতিমধ্যে দেশের মানুষের সামনে নিয়ে এসেছে। নেতৃত্বে জিয়া রহমান, নেতৃত্বে মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়া, নেতৃত্বে জনাব তারেক রহমান, কিন্তু বাকিটা অর্জন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের। আমরা পা রেখেছি, প্রেসিডেন্ট জিয়া যদি সেদিন তার ওই তীক্ষ্ণ দৃষ্টি এবং দূরদর্শী চিন্তা থেকে বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন না করতেন, তাহলে এই যে একটা নতুন বাংলাদেশ, এই যে একটা আধুনিক বাংলাদেশের চিন্তা আমাদের মাথার মধ্যে আসতো, এটা প্রেসিডেন্ট জিয়ার নিজের চিন্তা থেকে, উদ্যোগ থেকে এই সংগঠন এবং এই নতুন বাংলাদেশ এবং আধুনিক বাংলাদেশের কারিগর হিসাবে আমরা তাকে আখ্যায়িত করেছি বারবার। তিনি স্বাধীনতার ডাক দিয়েছেন, ঘোষণা করেছেন, নিজে অস্ত্র হাতে যুদ্ধ করেছেন, তিনি ছিলেন মুক্তিযুদ্ধের নেতা, তিনি ছিলেন মুক্তিযোদ্ধাদের নেতা।
3: অনুষ্ঠানে সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম বলেন,
8: আমরা এমন একটা দল করি যে দলের মূল দর্শন দেশপ্রেম। আমাদের প্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, উনি কিন্তু আমাদের একটা দলীয় সঙ্গীত হিসেবে যেটা খ্যাত সেটা কি, প্রথম বাংলাদেশ আমার, শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার, মরণ বাংলাদেশ। দেখেন একজন মানুষ আর দেশ নিয়ে কত চিন্তা চেতনা, সেই প্রয়োজনে কিন্তু আমাদের প্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে বাংলাদেশের মানুষ ক্ষমতা অধিষ্ঠিত করেছিলেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এদেশের ক্ষমতা এসে একটি তলাবিহীন ঝুড়ি হিসেবে খ্যাত বাংলাদেশকে একটি আধুনিক স্বনির্ভর বাংলাদেশ গড়েছিলেন মাত্র 3.5 বছরের ব্যবধানে। আমরা এমন একজন নেত্রীর দল করি যে নেত্রী কিন্তু সবসময় বলতেন, দেশের বাইরে আমার বন্ধু আছে, দেশের বাইরে আমার কিন্তু কোনো ঠিকানা নেই। এজন্যই বললাম আমরা এমন একটা দল করি যে দলের বর্তমান নেতা মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সবার আগে বাংলাদেশ স্লোগান দিয়ে উনি বাংলাদেশের মাটিতে পদার্পণ করেছেন। আমাদের এই প্রিয় মাতৃভূমি নিয়ে বিভিন্ন ধরনের নতুন করে চক্রান্ত ষড়যন্ত্র শুরু হয়েছে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে, আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে। এজন্য আসুন আপনাদের প্রতি উদাত্ত আহ্বান জানাবো, আমরা আমাদের সকল বিভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধভাবে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান নতুন বাংলাদেশ গড়ার যে স্বপ্ন নিয়ে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন, সেই বাংলাদেশ গড়ার পক্ষে আমরা দেশ নায়ক জনাব তারেক রহমানের পক্ষে থাকবো।
3: আজ সকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিদর্শন শেষে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এমপি বলেন,
9: আমরা এই টার্মিনালটা উদ্বোধন করতে চাই, আমরা এটাকে এসে এবং এর সঙ্গে পিপিপি মডেলে রেভিনিউ শেয়ারিং ছিল আপনার 15% বাংলাদেশিরা পাবে এবং বাকি 85% আপনার জাপানিজরা পাবে। সেই ক্ষেত্রে আমরা ফরেন মিনিস্ট্রির সাহায্যে এবং আমাদের যে পিপিপি ইনভেস্ট বাংলাদেশের যে চেয়ারম্যান তার সাহায্যে আমরা সকলে মিলে আমরা চেষ্টা করে 3-4 মিটিং করে আমরা জাপানের সঙ্গে এই কনসোর্টিয়ামের সঙ্গে মিটিং করে আমরা একটি সুখবর হলো যে আমাদের রেভিনিউ শেয়ারিংটা 27% আনতে পেরেছি এবং 27% আনলে পরে আমাদের ঋণটা পরিশোধ করা যাবে। আপনারা জানেন যে এটা জায়গার ঋণে এটা করা হয়েছে, আমাদের ইনস্টলমেন্ট দেওয়া শুরু হয়ে গেছে এবং এই ইনস্টলমেন্টটা আমাদের সিভিল এভিয়েশন এর আর্নিং থেকে দিতে হয়। আমাদের ওন আর্নিং থেকে আমরা 1100 কোটি টাকা ইতিমধ্যে দিয়েছি এবং ডিসেম্বরে আরো 900 কোটি টাকা দিতে হবে। এই টাকাটা আমরা কিন্তু এখনকার যে আর্নিং আছে আমাদের প্রিভিয়াস টার্মিনাল গুলির যে আর্নিং আছে বা প্লেন থেকে যে আর্নিং করি আমরা সেখান থেকে দিচ্ছি, কিন্তু এই টার্মিনালটা চালু যদি না করা যাবে ততদিন পর্যন্ত তো আমাদের এইভাবে করতে হবে। এই জন্য আমরা একটা পদক্ষেপ নিয়েছি যাতে করে 16 ডিসেম্বরে সফট লঞ্চিং হলেও যাতে করে আমরা পার্শিয়ালি ওপেন করতে পারি। আমরা এমন ভাবে ওপেন করব যে ধরেন 20 প্লেন যাতায়াত করলো, তারপরে আস্তে আস্তে আমরা ফুল করার জন্য আমরা চেষ্টা করছি। নেগোসিয়েশন আজকে থেকেই শুরু হবে, কন্ট্রাক্ট সাইনিং এর জন্য যে নেগোসিয়েশন সেটা আজকে থেকেই শুরু হবে। আমাদের মনে হয় এখান থেকে যাওয়ার পরে আমাদের ক্যাব এবং কনসোর্সিয়ামের যে অফিসাররা আছে তারা মিলে এটাকে নেগোসিয়েট করবে। তাতে করে আমরা তাদেরকে ডেডলাইন দিয়েছি 16 ডিসেম্বরে তাদেরকে ওপেন করতে হবে।
3: সংবাদ প্রবাহ শেষ হলো। বর্ণনা সৈয়দা জামিলা আখতার, সম্পাদনা সৈয়দ ফাহাদেস, তত্ত্বাবধানে মোহাম্মদ হাবিবুর রহমান, প্রযোজনা মোহাম্মদ দুলাল হোসাইন।
0: অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও ও কুমিল্লা কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
3: বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন মনিটরিং পরিদপ্তরের অনুষ্ঠান বাংলাদেশ ইন ওয়ার্ল্ড রেডিও।

মেঘ বৃষ্টি ছড়ে তুমি এলে। এমনই গানের পর এবারে শুনব রজনীগন্ধা ভালোবাসি তাই। কণ্ঠ দিয়েছেন সোমা ফারহা, গীতিকার মাসুদ করিম, সুর করেছেন জালাল আহমেদ।

এডিস মশা ডেঙ্গু জ্বরের একমাত্র বাহক। কেবলমাত্র এডিস মশা দমনের মাধ্যমে ডেঙ্গু জ্বর প্রতিরোধ ও নিয়ন্ত্রণ করা যায়। আসুন এ বিষয়ে আমরা সচেতন হই, অন্যকেও সচেতন করি। বাংলাদেশ বেতার ঢাকা, আমন্ত্রণ জানাচ্ছি উচ্চাঙ্গ সঙ্গীতে। তবলা লহড়া শুনবেন শিল্পী প্রশান্ত কুমার দাশ।

0: এতক্ষণ উচ্চাঙ্গ সঙ্গীতে তবলা লহড়া শুনলেন। শিল্পী ছিলেন প্রশান্ত কুমার দাস।
1: এডিস মশা ডেঙ্গু জ্বরের একমাত্র বাহক। কেবলমাত্র এডিস মশা দমনের মাধ্যমেই ডেঙ্গু জ্বর প্রতিরোধ ও নিয়ন্ত্রণ করা যায়। আসুন এই বিষয়ে আমরা সচেতন হই, অন্যকেও সচেতন করি। বাসগৃহে ফুলের টব, অব্যবহৃত কৌটা, ড্রাম, নারকেলের মালা, গাড়ির টায়ার, গাছের কোটর, বাঁশের গিটের গর্ত ইত্যাদিতে জমে থাকা পানিতে এডিস মশা ডিম পাড়ে। তাই এডিস মশা দমনে এসব পানি জমার স্থান ধ্বংস করুন এবং বাড়িঘর ও তার আশপাশ পরিষ্কার রাখুন। নির্মাণ কাজে ব্যবহৃত চৌবাচ্চার পানি পাঁচ দিনের মধ্যে পরিষ্কার করুন। বাড়ির আশপাশে যদি এ ধরনের অব্যবহৃত চৌবাচ্চা থাকে, সেগুলো সম্ভব হলে মাটি দিয়ে ভরাট করে ফেলুন অথবা ভেঙে দিন।
0: অসাবধানতাই অগ্নিকাণ্ডের প্রধান কারণ। আগুনের ব্যবহারে সতর্ক হন। অগ্নিকাণ্ডের ভয়াবহতা থেকে রক্ষা পেতে অগ্নি সচেতন হন এবং আগুন প্রতিরোধ ব্যবস্থা জোরদার করুন। রান্না শেষে চুলার আগুন নিভিয়ে ফেলুন। ছেলেমেয়েদের আগুন নিয়ে খেলতে দেবেন না। বিড়ি বা সিগারেটের জ্বলন্ত টুকরো যেখানে সেখানে ফেলবেন না।
2: বাংলাদেশ বেতার, ঢাকা। শুরু হচ্ছে জাতীয় ভাবধারাপন্থী ও গণতান্ত্রিক আর্থসামাজিক সংস্কৃতির বিকাশে ম্যাগাজিন অনুষ্ঠান প্রত্যাশার বাংলাদেশ।

প্রিয় শ্রোতা, আসসালামু আলাইকুম। সঙ্গীত বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান প্রত্যাশার বাংলাদেশের পঞ্চম পর্বে আপনাদেরকে সুস্বাগত জানাচ্ছি। আমি আশরাফ শাহিন। বন্ধুরা, প্রত্যাশার বাংলাদেশ হল একটি উন্নত, সমৃদ্ধ ও মানবিক রাষ্ট্র, যেখানে সকল নাগরিক সমান সুযোগ ও মর্যাদা পাবে। এদেশের মানুষের শিক্ষা, স্বাস্থ্য সেবা ও কর্মসংস্থানের পূর্ণ সুবিধা ভোগ করবে। দুর্নীতিমুক্ত প্রশাসন এবং আইনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে ন্যায় বিচার নিশ্চিত হবে। প্রযুক্তি, কৃষি ও শিল্প খাতে উন্নয়নের ফলে অর্থনীতি আরও শক্তিশালী হবে। নারী পুরুষের সমান অধিকার ও অংশগ্রহণ সমাজকে এগিয়ে নিয়ে যাবে। পরিবেশ সংরক্ষণ ও টেকসই উন্নয়নের মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ বাংলাদেশ গড়ে তোলা হবে। ধর্ম, বর্ণ ও মতের ভিন্নতা সত্ত্বেও সবাই সম্প্রীতির বন্ধনে আবদ্ধ থাকবে। তরুণদের মেধা ও সৃজনশীলতা দেশের অগ্রগতির প্রধান চালিকা শক্তি হবে। দারিদ্র, বৈষম্য, সহিংসতা মুক্ত সমাজ প্রতিষ্ঠা পাবে। এমন একটি সুখী, শান্তিপূর্ণ, উন্নত বাংলাদেশই আমাদের প্রত্যাশার বাংলাদেশ। প্রিয় শ্রোতা বন্ধুরা, আজকের এই অনুষ্ঠানের শুরুতেই আমরা একটি আধুনিক গান শুনব। গানটি গাইবেন রিমি কর। গানের কথা, চলে গেছে যে, চলে যাবে সে।

ধন্যবাদ শিল্পী রিমিকর। বন্ধুরা, আমরা এখন একটি আধুনিক গান শুনব। গানটি গাইবেন মোহাম্মদ বদরুল ইসলাম। গানের কথা হলো, যেখানেই সীমান্ত তোমার সেখানেই বসন্ত।

ধন্যবাদ শিল্পী মোহাম্মদ বদরুল ইসলাম। বন্ধুরা, আপনারা শুনছেন প্রত্যাশার বাংলাদেশ শিরোনামের বিশেষ সঙ্গীতানুষ্ঠান। এখন আমরা গান শুনব শিল্পী হীরামণির কণ্ঠে। গানের কথা হলো, আমি আছি থাকবো ভালোবেসে মরবো।

ধন্যবাদ শিল্পী এস এম শামীম। বন্ধুরা, এই দেশ আমার, এই মাটি আমার, প্রকৃতি যেন অপার মহিমা এখানে দাঁড়িয়ে আছে। এই দেশকে আমরা ভালোবাসি, ভালোবাসব, এ আমাদের প্রত্যাশা। এবারে আমরা আবার একটি ফোক গান শুনব। গানটি গাইবেন মনু মণ্ডল। তিনি গাইবেন পাগল মন মন রে।

ধন্যবাদ শিল্পী মামা মণ্ডল। এবার আমরা আরেকটি ফোক গান শুনব। গানের কথা, কান্দায় না এই আমারে, কইরো না আর হেলা। গানটি করবেন এ প্রজন্মের শিল্পী রীমা দাশ।

ধন্যবাদ শিল্পী রিমা দাস। প্রিয় শ্রোতা বন্ধুরা, প্রত্যাশার বাংলাদেশ শিরোনামের বিশেষ সঙ্গীতানুষ্ঠানের পঞ্চম পর্বের আমাদের এই আয়োজন নিশ্চয় আপনাদের ভালো লেগেছে। আমাদের আজকের অনুষ্ঠানের গ্রন্থনা ও উপস্থাপনায় ছিলাম আমি আশরাফ শাহীন। অনুষ্ঠানটির সঙ্গীত পরিচালনা করেছেন জি এম জাকির হোসেন। আমাদের পরবর্তী পর্ব শোনার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।

0: এতক্ষণ শুনলেন জাতীয় ভাবধারাপন্থী ও গণতান্ত্রিক আর্থসামাজিক সংস্কৃতির বিকাশে ম্যাগাজিন অনুষ্ঠান প্রত্যাশার বাংলাদেশ। অনুষ্ঠান সম্পাদনায় তানভীর সিদ্দিকী সৈকত, তত্ত্বাবধানে ছিলেন কানিজ কুলসুম এবং প্রযোজনা করেছেন মাহমুদ মনিরুজ্জামান।
1: বাংলাদেশ বেতার ঢাকা। একটু পরে শুনবেন খবর।

0: আসসালামু আলাইকুম। রাত 11টা, বাংলাদেশ বেতার। খবর পড়ছে মোহাম্মদ মিজানুর রহমান। প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী শনিবার ডেঙ্গু প্রতিরোধে দেশব্যাপী 3 মাসের বিশেষ অভিযান উদ্বোধন করবেন। তিনি আজ সচিবালয়ে ডেঙ্গু প্রতিরোধে করণীয় সম্পর্কে আয়োজিত এক সভায় এ বিশেষ পরিষ্কার পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক কর্মসূচির শুরুর নির্দেশনা দেন। প্রধানমন্ত্রী ডেঙ্গুর প্রকোপ মোকাবেলায় আগামী 3 মাস ঝুঁকিপূর্ণ সময় বিবেচনায় নিয়ে এ কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশ নিতে দেশবাসীর প্রতি আহ্বান জানান। তিনি বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে শুধু মশক নিধন কার্যক্রমের উপর নির্ভর না করে পরিচ্ছন্নতা ও জনসচেতনতার উপর বিশেষ গুরুত্ব দিতে হবে। এজন্য স্থানীয় প্রশাসন, স্বেচ্ছাসেবী সংগঠন ও শিক্ষার্থীদের সম্পৃক্ত করে সমন্বিতভাবে মাঠ পর্যায়ে কার্যক্রম পরিচালনা করতে হবে বলেও জানান তারেক রহমান। প্রধানমন্ত্রী মাঠ পর্যায়ের পরিচ্ছন্নতা অভিযানের পাশাপাশি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রচার চালানোর নির্দেশ দেন। কর্মসূচির আওতায় মহানগর এলাকায় সংশ্লিষ্ট সিটি কর্পোরেশন এবং জেলা পর্যায়ে জেলা প্রশাসকরা কার্যক্রম সমন্বয় করবেন। উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তারা স্থানীয় পর্যায়ের কার্যক্রম সমন্বয়ের দায়িত্ব থাকবেন। পরিষ্কার পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক এই অভিযানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের স্বেচ্ছাসেবকদের পাশাপাশি স্কাউট, বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর বিএনসিসি, গার্ল গাইডস, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির স্বেচ্ছাসেবক এবং স্কুল কলেজের শিক্ষার্থীদের সম্পৃক্ত করা হবে। আজ সকাল 8টা পর্যন্ত পূর্ববর্তী 24 ঘণ্টায় দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে 9 জন মারা গেছেন। স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান সম্পর্ক আরও জোরদার ও টেকসই করতে দুই দেশের মধ্যে অমীমাংসিত বিষয়গুলো আলোচনার মাধ্যমে দ্রুত সমাধানের ওপর গুরুত্ব আরোপ করেছেন। আজ বঙ্গভবনে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এ গুরুত্ব আরোপ করেন। রাষ্ট্রপতির প্রেস সচিব মোহাম্মদ সরওয়ার আলম সাংবাদিকদের ব্রিফিংকালে একথা জানান। বৈঠকে রাষ্ট্রপতি বলেন, পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো ন্যায়সঙ্গত ও পারস্পরিক গ্রহণযোগ্য সমাধান করা গেলে দুই দেশের জনগণের মধ্যে আস্থা ও বিশ্বাস আরও বৃদ্ধি পাবে। অভিন্ন নদনদীর পানি ব্যবস্থাপনা দুই দেশের জনগণের জীবন ও জীবিকার সঙ্গে সরাসরি সম্পৃক্ত উল্লেখ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর গঙ্গা ও তিস্তা সহ অভিন্ন নদীর পানির ন্যায্য বণ্টনে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য ভারতের প্রতি আহ্বান জানান। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান আজ জাতিসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন। তিনি আজ বাংলাদেশ সময় রাত 9টায় নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে নবনির্বাচিত সভাপতি হিসেবে আনুষ্ঠানিক শপথ নেবেন। এর মধ্য দিয়ে 4 দশক পর জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্বে ফিরছে বাংলাদেশ। শপথ গ্রহণ অনুষ্ঠানের আগে ডক্টর খলিলুর রহমান মিডিয়া ব্রিফিংয়ে অংশ নেবেন। শপথ গ্রহণের পর ডক্টর খলিলুর রহমান রাত 1টায় জাতিসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশনের প্রথম প্লেনারি সভায় সভাপতিত্ব করবেন। তিনি আগামী 1 বছরের জন্য 193 সদস্যের সাধারণ পরিষদের সভাপতি হিসেবে জার্মানির সাবেক পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবকের স্থলাভিষিক্ত হবেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, ইতালির ভেনিসে বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী আজমেরি হক বাঁধনের ওপর হামলার ঘটনাটি ইতালীয় কর্তৃপক্ষের কাছে সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ গুরুত্ব ও জোরালোভাবে তুলে ধরা হবে। আজ জাতীয় সংসদে 2 জন সংসদ সদস্য বাঁধনের ওপর হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করলে তিনি একথা বলেন। ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে সংসদের বৈঠক বিকেলে পুনরায় শুরু হয়। উল্লেখ্য, গতকাল সন্ধ্যায় মাধন তার ভাইয়ের স্ত্রী ও 4 বছর বয়সী এক শিশুকে নিয়ে ভেনিসের একটি পার্কে হাঁটছিলেন। এ সময় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের স্থগিতকৃত কিছু কর্মী ও সন্ত্রাসী একটি দল তার উপর হামলা চালায়। এদিকে শিক্ষামন্ত্রী ডক্টর আনামা এহসানুল হক মিলন প্রশ্নোত্তর পর্বে সংসদকে জানান, শিক্ষকদের ডিজিটাল ডিভাইস প্রদান এবং আধুনিক প্রযুক্তি নির্ভর পাঠদানে তাদের সক্ষমতা বাড়াতে এক শিক্ষক এক ট্যাব উদ্যোগটি সরকার সক্রিয়ভাবে বিবেচনা করছে। সংসদের বৈঠক আগামীকাল বেলা 3:30 আবার বসবে। ভারতে পলাতক শেখ হাসিনাকে দেশটির প্রতিষ্ঠিত গণমাধ্যমে রাজনৈতিক বক্তব্য ও সাক্ষাৎকার দেওয়ার সুযোগ দেওয়াকে অত্যন্ত অপ্রত্যাশিত ও অস্বস্তিকর বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডাক্তার জাহেদুর রহমান। তিনি আজ সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের কাজের অগ্রগতি ও সমসাময়িক বিষয়ে আয়োজিত সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন। সবশেষ আবহাওয়া। আগামীকাল সকাল 9টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর রাত 12টায় কেবল ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত হবে।
1: বাংলাদেশ বেতার ঢাকা। আগামীকালের ঢাকা কয়ের অনুষ্ঠান পরিচিতি।

সকাল ছটায় অধিবেশন শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন কারি দেলোয়ার হোসাইন সরকার। পথ ও পাঁচে অনুষ্ঠানে ব্যবসায়ী নৈতিকতা সম্পর্কে বলবেন মাওলানা মোহাম্মদ আরিফুল ইসলাম। কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত অনুষ্ঠান কৃষি সমাচার সকাল ছটা পঞ্চাশ মিনিটে। জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখের ঠিকানা সন্ধান সকাল সাতটা বিশ মিনিটে। ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের কার্যক্রম সংসদ ভবন থেকে সরাসরি সম্প্রচার করা হবে বেলা তিনটা ত্রিশ মিনিটে। সংসদ অধিবেশন কার্যক্রম মধ্যম তরঙ্গ 693 কিলোহার্টজ, এফএম 106 মেগাহার্টজ, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd ও মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে শুনতে পাবেন। সংসদ অধিবেশন সম্প্রচারকালীন ঢাকা কয়ের পূর্ব নির্ধারিত অনুষ্ঠান এফএম 90 মেগাহার্টজ, এফএম 102 মেগাহার্টজে প্রচার হবে। নজরুল বর্ষ উপলক্ষে বিশেষ অনুষ্ঠান চির উন্নত মানুষের সকাল 7:45 মিনিটে। সকাল 8:30 মিনিটে ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ, শ্রোতা ক্লাব ভিত্তিক ম্যাগাজিন অনুষ্ঠান সেতু বেলা 11:05 মিনিটে। জনসংঘ স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান স্বাস্থ্য সুখের মূল বেলা 11:30 মিনিটে। ফোন ইন অনুষ্ঠান হাত বাড়ালে বন্ধু শুনবেন বেলা 2:20 মিনিটে। স্টুডিও থেকে সরাসরি সম্প্রচারিত ফেসবুক ও ইউটিউবে একুশ শিল্পীর গানের অনুষ্ঠান ফোনই শুনবেন বেলা 3:05 মিনিটে। জনসংঘ স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান এসো গড়ি ছোট পরিবার বিকেল 4:05 মিনিটে। ইংরেজি ভাষা শিক্ষার আসর লেটস স্পিক ইংলিশ বিকেল 5:30 মিনিটে। কৃষি বিষয়ক কার্যক্রমের অনুষ্ঠান সোনালী ফসল সন্ধ্যে 6:05 মিনিটে। সন্ধ্যে 7:05 মিনিটে কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার সন্ধ্যে 7:30 মিনিটে। রাত 8:10 মিনিটে জনসংঘ স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার। রাত 9:05 মিনিটে বেতার ম্যাগাজিন উত্তরণ। রাত 10:00 শুনবেন নাটক শিমুলতলি গ্রাম, রচনা আশকার ইবনে শাইখ, প্রযোজনা নাজমুল হুদা। এসের এফএম 90 মেগাহার্জে রাত 12:15 মিনিটে নিঃশ্রুতি অনুষ্ঠানে শুনবেন নাটক বিন্দুর ছেলে, রচনা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বেতার নাট্যরূপ রবিউল আমিন, প্রযোজনা আমিনুল হক। এফএমের অনুষ্ঠান এফএম 92 মেগাহার্জে সন্ধ্যে 7:00 থেকে রাত 11:00 পর্যন্ত শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান, আগামীকালের অনুষ্ঠান পরিচিতি শুনবেন।

0: বাংলাদেশ বেতার আগামীকাল সকাল 9টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আগামীকাল সন্ধ্যে 6টা পর্যন্ত সারাদেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, রংপুর, ঢাকা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল নিকলিতে 35.2 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল নারায়ণগঞ্জে 24.1 ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.8 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল সকাল 9টায় 65% এবং সন্ধ্যে 6টায় 90%। আগামীকাল ঢাকায় সূর্যোদয় হবে ভোর 5:43 এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যে 6:08। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন।
1: অনুষ্ঠান একযোগে প্রচারিত হল বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও ও কুমিল্লা কেন্দ্র থেকে। বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান প্রচার হচ্ছে মধ্যম তরঙ্গ ঢাকা ক 693 কিলোহার্টজ, FM 106 মেগাহার্টজ, FM 102 ও FM 90 মেগাহার্টজে। এখন শুনবেন পবিত্র কোরআন তিলাওয়াত ও তরজমা।

0: صدق الله العظيم.
1: আর যারা ঈমান আনবে ও সৎ কাজ করবে তাদের দোষগুলো আমরা তাদের থেকে দূর করে দেব এবং তাদেরকে তাদের উত্তম কাজের প্রতিফলন দান করব। বিশ্বাসী ও ন্যায়পরায়ণ লোকদের ত্রুটিগুলো মুছে ফেলা হবে এবং তাদের সদ্গুণের উপযুক্ত ও উত্তম পুরস্কার প্রদানের প্রতিশ্রুতি দেয়া হয়েছে কালামে পাকের এই আয়াতে।
2: শ্রোতা বন্ধুরা, আমাদের আজকের অধিবেশনের এখানেই সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।

0: بسم الله الرحمن الرحیم. السلام علیکم. বাংলাদেশ বেতার ঢাকা, সকাল 6টা,
1: আজ বুধবার 25 ভাদ্র 1433 বঙ্গাব্দ, 26 রবিউল আউয়াল 1448 হিজরি, 9 সেপ্টেম্বর 2026 খ্রিস্টাব্দ। শরতের সুন্দর এই সকালে শ্রোতাদের প্রতি জন্য আমাদের প্রাণ ঢালা ভালোবাসা আর অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হল আমাদের আজকের অধিবেশন। অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক মিডিয়াম 693 কিলোহার্টজ, FM 90 মেগাহার্টজ, FM 106 ও FM 102 মেগাহার্টজ। বাংলাদেশ বেতার চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, বরিশাল, ঠাকুরগাঁও, সিলেট, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান ও কুমিল্লা কেন্দ্র থেকে অনুষ্ঠান একযোগে প্রচার হচ্ছে। সুপ্রিয় শ্রোতাবন্ধু, জানিয়ে দিচ্ছি এই মুহূর্তে অনুষ্ঠান উপস্থাপনায় রয়েছে ফারিদা আক্তার ও মোহাম্মদ শিজুল ইসলাম। প্রকৌশল দায়িত্বে রয়েছেন মিসবাহ চৌধুরী, সোলায়মান হোসেন খান, আব্দুল কাইয়ুম জুয়েল, মোহাম্মদ রাশিদুল ইসলাম ও শাকিল আহমেদ। এবং অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন শামীম রহমান।
2: অধিবেশনের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত। আজ সূরা নাহালের 93 আয়াত থেকে 95 আয়াত পর্যন্ত তেলাওয়াত করছেন কারি মোহাম্মদ দেলওয়ার হোসাইন।